আমার কিছু সোমবার লাইন খানা তো টকর চামুং আসং আসে জরা খানা লাইক আগে ফাইডি তিনি পুইলা তো কক দুক বেকর নাই হাইফান আং তিনি টপিক সাউরি ওয়ানে নরক ন জরাও সুং জে প্রপা ন পজিটিভ থিংকিং ওয়ান সুং নানি নাও আও সুং কাহাম ওয়ান সুং ওয়ান সুং নানাও জে প্রপা ন জে সান ফান জে সামুং খাইনে ফান অবলে নাই অবহাই ওয়ান সুং মুং তৈ ন এবা কেবা কেবনা হামি আর সায়া ওই জে সামুং ফান সুং ইংলাখানে জেসা খাইনে সঙ্গ

0: ভাই নই খা বাইয়া তখাকে বেলাইনা সাও আপনার নরক না সানাই নরক কাহামকে ককদুক বাই গরং নানি বাগে চাই তক দি 0381232625 এবং হচ্ছে নরণ ককদুক নাম্বার গায়া আপনার সঙ্গে সালাই তংলাই মানে ও জরাও সঙ্গে কাহাম ওয়ান সকম তুই যে পুরপানে সঙ্গে পজিটিভ ওয়ান সকম চিনি থানি ও তনি নানি নাও নরক লে বুসুক জরাতি ওয়ান সক আব ও কলাম না সানানি বাগে নরক আং ভাই ককদুক নি বিশিং তুই গরং ইমানো গে ফাইদি গরং লাইন সাবতং হ্যালো হ্যালো চই থাকা কে হাইন হাই সানাই কাহাম কে নরক টপিক খনাউই না হারদি আবনি উল নরক আং বাই গরং হরদি নাও জেসা সামু পান খালানি সিকাং নরকলে বসুক জরাতে নাবাহাই পজিটিভ ওয়ান সুক মানে বিশেষ দিয়ে সামুং খালাই নরক বিশিং বাক্সা বাতং সামুং খালাই জানি ন আবো মানগলাক অবো বেলাই ন চাপ অবাহাই ফিয়া বাক্সাকাই হিনি মান এসেবা নতুন খালাই নাইয়া না খায় দা গে নাইলাই না ভাই না হাই কক দুঃখ বিশিং দি সাবতং হ্যালো হ্যালো কই নাই জেফরুপানো কাহামকে ককদুক বই করি বাকি ককদুক বই নরক জেফরুপানো করেন কাহামকে লাউড স্পিকার এবার খাই গানা ও রেডিও সেট তো নিয়াওই করেন কাহামকে বেলা কেন জানাই হ্যালো সাইমালিয়া তামনি বাকি আবার হাইনি টংখা নরক ন আং সানা মুসঙ্গ তিনি তাবুক ফানো কাহামকে করেন ইমায়াখো আনি খরা নন তৈসা ইয়ামর ইয়াসাক মাহাইকে খনাউই দো তৈসা হাইন হাই কিসা কাহামকে নরক করেন কাহামকে বেলাইন জানাই হ্যালো
1: হ্যালো ভাই
0: এ বেলাইন ফুং কাহাম
1: ভাই আং কাপনি হবনি দো
0: সালি
1: ওয়াসমা কাহাম ওয়াসমা দি কক সাইব না ভাই
0: আচ্ছা ওকে আও যদি সালাই তংলাই মানে আনি কামকে বুঝি সুগিয়া খোনাব যেফুরপানো পজিটিভ মানুষ মনে টংানি নাগো অবা হাইসি আও আং সামানিংকে যিনি বরকনি বিশিংগো গোবাং বরকনি ন নেগেটিভ ওয়ান সুমুগ্রবো তংরুগী থাং হাইফানো আংখে জেফুরপানো নরকন কাহাম ওয়ান সুমু ওয়ান সুমনানি বাকি ন জেফুরপানো সানাই হ্যালো হ্যালো ই ফুং কাহাম ই খাই তো বহু ই তাবো খরং দেখানা হর ই সারি সারি
2: হ্যালো
0: সাদি হ্যালো হ্যালো সাইমালিয়া তিনি তামনি বগে নেটওয়ার্ক অমাহাইং তখা নরক নে আয়ং দা বাতি রোগাওই তংখা এবার কেবা মূসাস জাগা জং জালক নই তংখনা হাইন হাই আং সাপির নাই নরক ন কাহাম ওয়ানসু কাহাম গেসং কবাং কো জরা ন কাহাম নঙ্গো আসু জর তৈলে সং চিনি শাক শাক ন পুইতো তংানি নাঙ্গো হাই দা গে হাইন হাই কৃগি নাইলে ফিরানো জরা কক দুগো হ্যালো হ্যালো এ লামসো গো তাকুক ন বেলাই ফোন কাহাম তাকুক খাই দো তাকো হ্যালো
2: আমি

আপনি বাগিনে আছেন যে সামুনা খাইনে থাকান কাই কাহা মোয়া ছবি নাই সামুন খাইনে আর কোনো বদ উদ্দেশ্য করে চাই। যেমন অনেকে দুইটা জিনিস তো কাছে নেগেটিভ কাছে পজিটিভ হয়ে দিবা বুকু গান কাই নেগেটিভ যারা চিন্তা খাইনে রকম বরং কাই খরচা নেই খতি খাইনে নিনে ওয়া ছবি নাই সামুন খাইতা কম মানে কুসুগ কাইনে এটা বিলাংমা কোন দিন সুবং এটা এই আপনি বাজি নাই আং কবং নাই যে কোনো সামুং টাং কাইবন পজিটিভ অর্থাৎ টাকা ওয়ান সুমাতে টাঙ্গিক যাহাতে জীবনত জীবন যেমন টেনশন থানায় করিফা নিগ্রা খাংরাফা নাও বড় কয়া অর্থাৎ নো বড় কাহাম নজমা কাহাম আছে জীবনে চিন সব সাইডে মানে কটর থামু অর্থাৎ আম বাগে নো বালো চিন্তা জীবন বদলাই হ্যাঁ যেমন গুড থট চেঞ্জ লাইফ নিগন আপনার ওয়ান সুমানি ন সবসময় কাহাম ওয়ান সুমানি কাছে জিনিস নিঙ্কাই সবসময় ন পজিটিভ ওয়ান সুটি যে কোন সামুখাই না নিঙ্কাই একদম কাহাম উদ্দেশ্য তখনকাই বন যদি টার্গেট বনি যদি মহৎ উদ্দেশ্য যদি তখনকাই ব কোন দিন হারিয়া ব সবসময় ন জিদিন তঙাই বনি ব হারিও সীমা যাব গাই আপনার হুন চাইছা সাহসীরা কখনো হারে না নি হুন ব্রেভ পিপল নেভার লস নি হুইবা যে সাহসী গান অর্থাৎ বত বন দেহের বিষয় তো সবসময় পজিটিভ লে বান সুইয়া ব কাহাম তোয়ান সুবি তো গানকাই ব কোন দিন হারিয়া আরো সত্য সত্যমে তো জয়তে অর্থাৎ মৃত্যুর কেবল জয় খাইনি আসিগ্রা মৃত্যু ব মাহারি নাই মৃত্যু নজর মাহারি আবো কাছে সত্য ঠিক আবো হাই তিনি জীবন নেন যদি বুইনিবাহী কাম ওয়ান সুকাংকাই বুইনিবাহী কাহাম সামুং টাংকাই বুইন নেন কাহাম কে চুবা চুর খাংকাই কাহাম উদ্দেশ্য তে চুবা চুর খাংকাই আর নিনি জীবন নিনি লাংমানি মোলা জনে কাহাম মান নাই এবং আবসং নিনি শাস্ত্র অংখং যে কোন জাগান থং যেমন হিন্দু শাস্ত্র গীতা ও ফা নং থং যে বাইবেল ও ফা নং থং ও কগ্রং সাউ ওংকাই আ জাগাও কোন একটা বিতর্ক খাইনি বকুন স্থান করি থাকো আর যারা ওয়ান সময় কাহাম খাই বকুন দিন বিতর্ক খাইয়া ব যে যার যার আইডিওলজি যে আইডিওলজি বিশৃঙ্খলে আমি কাহাম ওয়ান সময় খাই কাহাম মূলা যা খাই আগুনো সবসময় বরফ ফল খাই যে যারা নেগেটিভ থিং যারা আমি ওয়ান সময় ইনকে বনি জীবন বনি জীব সুগুন যা ও যে সুগুন খানা নিয়ে কোনো হবো বাধা সৃষ্টি করে যা সাময়িক ফরদিন টাইম কিছুদিন নিবাহী নেই কোনো ব মানে কথার তাক কিন্তু আব সাময়িক আব কোন দিন বেশি দিন টঙ্গিয়া তাক সত্যমে তো জয় পেগে সত্যনিকে সব সময় নয় জয় নেই যেমন মৃত্যু নেই যেমন জয় হ্যাঁ সত্যনি বস্তু এরকম জয় সুতরাং পজিটিভ নি বনি জীবন কোন দিন হারিয়া এবং কষ্টমাই এটা আমি কষ্ট নাই যেহেতু সবসময় বনি লাইফ কেসে নাই থাকা বন জীবন টেনশন নাইব আপনি বাজিনে আং যারা তাকে বুকু রক যারা এফএম রেডিও নি বিশৃঙ্খলী যারা কি নক কাহাম খানা নাই রক বা নং যে টফি টুই তো খাই মারক মো যে কাইছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম মানে মানো অর অনেক ক কাহাম কাহাম নরক টফি টুই ফাই সরঙ্গানি মতো সারাইনি মতো অর কোনো ডিবেট প্রোগ্রাম ইয়া মানে বিতর্ক ইয়া আং একটা কগ্ন থাকাঙ্কা আং আবুনি উপর কক সানানি না নট দি হাইয়া আং আবুন মূল্যায়ন শেখাইনি আনি যে আইডিওলজি তুই আং আনি ধর্ম তুই নেই যে তঙ্গ না আবুন সানাইটা আনি বাইবেল তাম থাকা আং আবুন কাহামকে বুঝক সানাই আনি গীতাও আং তাম থাকা আনি আং আবুন সানাই আনি অখন সংগীতাও আং তাম কক থাকা কাহাম আর কগ্ন শান্তির নাই আং আবুন বতাম থাকা আবু খাইং নাইয়া আমি নেগেটিভ প্রশ্ন তুমি জাগাই কারণ মাঝে মাঝে চিনি কয়েকজন সুতারক এবং মাঝে মাঝে অন্তর্কে বিতর্ক সৃষ্টি খাই বিভেদ সৃষ্টি করি আবো খাইলেন ঠিক যা আপনি সাপুরম খাই নি আর জি দম খাই আনি রিকোয়েস্ট সাবি নি ওয়ান সুমি নাবি বুঝলি ওয়ান সুমি কোনো নিনি

যতনি ফাঁসিং ফুঙ্কা চাংনি হামচাক মায়া ফারো তাই এই চ্যাঙ্গ তিনি হাইনু খড়াং পান্দা তিনি চা শাল তালক্রাং তালনি শাল নই চিথাম শালমারি চিব্রিরা থামসি বা ত্রিপুরা বিশি জুন তালনি শাল চিথাম শালমারি নই সাই নই চিথাম ইংরেজি বিশি নরক্ষণাই দো আকাশবাণী আগরতলা নিবিসিংহ ককব্রক আহাই পান্দা হাইমনি খরাং বেসং তিনি বহাইনো হাইনি খরাং পান্দাও কক কাহাম খনামা নিবিসিংতেই সিনি পান্দানো জং চেংলাই ওয়ানো কক কাহামো জং খনালায়ানো গীতাও সাউই কলাংমানি থাইজা থাইনে কক রকনো

স্বাভাবিক লাং যাক্ষা চিনি ঠাংসুংনি এবার সালব্রুংনি লাংমাও খরক বৃদালনি বরক বাই হাকজালকে টংনানি চাইতকদি আবরকংখা যে বড় রকমন চিকন মকল বাই নাইসিগ তাই নন বুইনি বসকাঙ্গ চিকন খ্লাইও তাই যে বড় রক নন মুংস সামুঙ্গ ফ্রসিমিন নাংজাগ তাই যে বড় রক নন তাতাল কক সাব তাই যে বড় রক নন বরমরিয়া অবহাই বড় রক বাই হাকজাল কেতংনানি চাইতক দিহিনে সাজাক্ষা জঙ্গনিশরক বাইথাংনি এবা শাকনি শাকাও জেসেক পৈতু গ্রাক দঙ্গ আসুকনো বাইথাংনি নাহার মঙ্গ কপ্লাই অঙ্গুই সামুঙ্গ শাক বাইথাংন থেপারনানি সঙ্গ ফানমানো পিয়া অ কপ্লাই অংথানি এবা নিনি ফান বাই যে মানমারেনি নং মানমানো নং অহংকার তাংদি তাং হিংকে অহংকার অংখানকে অবনুনিনি পতননি কারণ বো অঙ্গুই মানো হাইনি বাগৈ নং যে মানমানো তৈ এবা যে মুচুমা সামুন খ্লাই মানমানো তৈ তা বলাই দি এবা অহংকার তাং দি

আও হাইকে আসক জোড়া সংখানা লাইকা গীতা ও সাইক লাংজা কক কাহাম আও কিছু জরা ও কিসা সাকাম ক্রাইনি ককনি ফাইসিং সাইমান লাইয়া না এপিলেপসি আইবা খাইবা মৃগী বেমার ন বাহাকে আবন সং কন্ট্রোল খালাই তো নিমান আবন কিসা সাইমান লাইয়া না মুখ ত্রিয়ংখা চিনি বরক নি বখরকনি কাইসা চার্জার হামি সং সাইমান আও নাইনি মিঠা কাহাঙ্কে মুখ ত্রি কাহাম বেলাইকে নাগো সং নাইনেদি চেফ্রুপা ন মৃগী বেমার মানজাক রক বরক গবং কুক অন্ধকার জাগা এবার খাইবা বেলাইখেন গবং কেচে মেচে থাই রগো এবার খাই অবাহাই যে থাই অক্সিজেন রকরই অবাহাই থাই রগো তখাকে বরক বেলাইখেন গিরিমানি অবাহাই রুক জাগো ফিয়াবর ন তোরনা নিহিকে বেলাই কাহাম আনতে কিসার তংফ তক অবাহাই থাই তনকাকে বেলাইখে নচাও ফিয়াবা বরকনি বাকি ফানো তমু সঙ্গে থাকাকে বেলাইখে তংটকনি বিশিংতুই বরকন বরকনি খানা স্রাংনি মানো ফিয়া তমু সং বরকন রেগুলার তমু বিথিরক চারিমানি বিশিংতুই বরকনি সা খামনো নাইনানি থাকা হাঙ্গাই আবনি বাকি সং বেলাইখেন কাহাম গ্রহণ নাইনানি থাকা হর কাহামকে থুনানি নাংনাই অবাহাই বেমারকনি বাকি ফানংতুন জেসে বেমার ফানংতুন সং কবাং কুকনো তমু কাহামকে থুকাঙ্গে চিনি বরকনি হানি ওয়ান সুকমু যে খাও কিরিমা কিসা মিশা তমানি আবর বেলাখেন হামুই থাকো আরো বাকি সাইনে নাও বরক ন কাহামকে মুক্তি থুনানি এবার খাইবা সাইনে থাকাঙ্কাই ফেক মানুই এবার খাইবা নজাকি অবাহাই তমু ন হকুহাই মানুই আবহাই রকম কিছু হাকসাল তনিখাই নাও তমু কাহাম সাইনে থাকাঙ্কাই আচুকবো চাওই কাহাম গ্রুংলায়ী তমু সালবুম গ্রুম হিমানী ব্যায়াম রক্ষায়মানী বিশিংতু হিংকে বেলাইখেন চাও তমু বমাই খাই হিমানী ওয়ালাই সুগলাই রক উনিয়ানি বিশিংতু হিংকে সুন বেলাইখেন বরকনি ব্রেন সালবুম গ্রুম তমু খা রকম তংথরি তনি রেখা হংকে বেলাইখেন চাকক নাই আবনি বাকি সং সাইমানো মুক্তি কাহাম বেলাইখেন নাঙ্কুগো হিংকে সুন অবাহাই জেসা বেমার ফারংথুন সং কিরিমানি খা হামিয়া মানে গবং খুব বরং নু সং খা কাহাম তনা নিংকে স্পেশালি মুক্তি কাহাম বেলাইখেন চিনি বরক লাংমাও নাঙ্কুগো নয়

0: abang ni bagai norok tamu na apply klien ni hingga ke apply klien mana tamu nanya ni thak angka aja kau ni ya hamani no bishi bani experience tamu tongka angka itu bela keno cawo pia apply klien ni kan norok klien mana pia ba Julai tal ni thamsi shalmari ni bishingo sharik ni দাম বা তামি সতী থামছে নিবিসিংহ অবনন রোগ অ্যাপ্লাই মাখলাই নাই ইন্ডিয়ান রেলওয়ে নিবিসিংহ বহেন কিছিসা বুকচা আচুকথাই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আচুকথাই ছুপুং যাক নাই বেবাগে বুকচা আচুকথাই থঙ্গ 11127 জনা রংমারি ইনি নাংনাই আইটিআই ডিপ্লোমা এবাকেবা জেসা সাবজেক্ট ডিগ্রি খ্লাইজাক না নাংনাই উমরং নাংনাই 30 এবা 30 বছর নিবিসিংগ অনলাইন নিবিসিংতেই কয়লাই রেনানি পাইথাক শালমারি চিবরুই জুনতাল শালমারিও তাই যে কয়লাই রেনে রং কম্পিউটার নিবিসিংতেই আমযুক মুং নাহার যাক নাই হাঙ্কাই নিরোগ যত্ন মুচুঙ্গুই তংখাঙ্কে ইন্ডিয়ান রেলওয়ে ওয়েবসাইটও থাঙ্গাই নাই নরক কয়লাই সুপুঙ্গুই মানো ও চিব্রি সালমারিনি বিশিঙ্গ আও হেকে খনাতে খনাতে সিং সেবুগো বরক তেলাংমানি ক খনা বাইকে হাঙ্কে তাবুক সিং নবরদীবানি শিকাংবাড়িয়া কক্তমা খনা লায়ন
1: আও নবরদীবানি শিকাংবাড়িয়ানি কক্তমা সাজা খা ফেরঙ্গুগু লাতু বাওয়া নহনাই হজাখলাই রেজাখা জুদা জুদা আমচায় এবং খাইবা হাঙ্ক রগ তিনি নিতুমারি তঙ্গানে থামচে ছা ডিগ্রি সেলসিয়াস তে চাংমারি নিচিব্রি ডিগ্রি সেলসিয়াস ফিয়াবা নিয়ে নিজে তুমারি এবং খা থামচি থাম ডিগ্রি সেলসিয়াস তে চাংমারি নিচিবা পয়েন্ট বা ডিগ্রি সেলসিয়াস নবরাতে হকুন বাং মারি রাও নিচি স্নে পার্সেন্ট তে কিসামানি মারি রাও ডক্সিব্রি পার্সেন্ট ফিয়াবা ফুংনি দাম বা তামি সতী থামচি নিবিসিংহ ওয়াতে ওয়াখা সা পয়েন্ট সা মিলিমিটার আও ফিয়াবা গবাং ওয়াতে ওয়ানো হানাই গরুসা করুনি থায় এবার খাইবা হাঙ্কর হজাখলাই রিজাখা
0: আও হাইকে আসুক জোরা খানা লাগে তিনি নিশকাং বাড়ি নবর্তী বনি কক তোমার রকব গাই তিনি নি পান্দানো কমথেঙ্কা আং তনুজা
1: তে আং জিকাশমি
0: গে হাইনি খরাং পান্দাও তাবুক রচামুং তাংসা খনালায়ন রচামুং খরাং রুয়ান লতা দেব বর্মা

0: নাই তো 7.1 MHz FM উজ্জয়ন তে চরাং তো নরকবাই জি কাশ্মি হাই নাই তে ওইসা কিপিল ফিরুকা নরকবাই হায়ুনি খরং পান্ডা খানামানি উলো আউকি নরক আং বিকরঙ্গি মানাই কগদুকনি বিশিংতি আউকি নরক চাইতক ফিডি কগদুক বিকরঙ্গনানি বাগে 0381232623 এবং হাছি নরনি কগদুক নাম্বার কে তরুং লাইনানি ফাইশিং থাঙ্গি তঙ্গ ও জরাও কগদুব সাবতং হ্যালো
1: কাহাম
0: এ বেলাই ফোন কাহাম
1: সকের পালং
0: হা ভালো গিয়া আও অবা হাকে ন নক নি কচার কচার আও অবা হাকে ন নক নি কচার কচার ফাইনা নি হে নাই কগ্রিক লাং যাব মা ফাইও কতা
1: খাতাং খাতাং রে মা কলাং
0: আও আও আও ভাই তং সাগরি দ হ্যাঁ
1: কাহাম তং
0: হুম দা
1: কোয়া পেরো কোয়াম পেরো সময় বকি হে
0: থুমানি কখাই তো তাসা তাসারি আং তো জেসুক লেট খাই থুপান নরক বই কক সানা হেনে হাই খাসে কি মা ফাইও জেসুক মানে লেট কি ফাইদি থুদি হাই বান মা ফাইনে হেছি
1: আগর তলা নি সামরি রো ফাইকে সাড়ে নয়টা ও থাইনে ওকানন্দ নগর গাড়ি মাইয়া জপনি এম ফাইয়া কো কক সং মানে ওকা
0: দা কন্দ দা সং টপিক নি বিশিং কক সালাইছি ওয়ানে
1: টপিক ইয়া সাগে মে অম কই
0: আ সং আ

0: Hai tomani jepur pano samklanya nengkai kaham wansumung ebuke positive wansumung wansung nanango kai neng mini wansumung le bahai neng tam sanai ebuna tei
1: awa hai sa positive wansumung tong nang nai har negative wansumung tong kang ke kagung sakhe sang lak e kuno kam go positive mind tong nang nai ini tamani jaga pong mano tong man jaga pong mano mane edun khirung man jaga pong mano mana phang tini hin tini gare gura ka tini mal kon ka tini on te kaisa borobai kaisa kok laima jaga joto jo sob dige no positif man tom na ka negatif un phang ka jaga kon dino sai ni ata sam kha se te nyang nai jemon aim hai aim tim to kan ka jaga sob ni ka jaga sob ni nang nai ke o jaga point tom jaga kaisa jaga mane let khai ba ba thai chang ka jaga sob ni yang nai yom pa cha ek to rup no एम जेरोम ठीक और जेठीने तब नेगेटिव पब वन सुन तो खाने लग पॉजिटिव वन सुन तो नंगा इचा सकते कहीं चले क्या
0: क्या
1: मामा इचा ना
0: तब
1: कौन का हम जो तो ना
0: समझ दो हाय ना हाय बेलाई के ना फोन का हम आओ ना रोग करूंगी तो अंडी आंग बाय अब हाय के ना te waisa kisi satini salo tamusung club kisa shaimala na international albinism awareness ande tini united nations ni bishing te 2014 oba hai sal no kaise violence ni against to khlai boror ni bagai albinism shal hanai apale jakmani shal botini now gange kisi satini ni hai sal logo নরবে কগলাম শালাইনা নে হনে ন ওয়ান সুকি ফাইজা কফিয়া বা হাইন হাই করুং নাই না জরা শাবতং তিরি হাই শালগতেই সতি বালে এক বাগ মানু হেদা হ্যালো হ্যালো
2: হ্যালো
0: নি লামস গতা খুক ন
2: লামস গো
0: সামকাং সাইমালি হাইন হাই কই নাই নরক ন কিসা সরাই সরাই কে নেটওয়ার্ক মান মানি থায়ো থাঙানি বাগি নরকাং বাই করুং হরদি হাই নো হাই সং করুং নাই লায় না কক দুগো ন কক দুগো সাব দাম ফাইদি করুং লায় না হ্যালো
3: মুগা ম্যাডাম
0: ই বেলাই ফুন কা হাম তা খুক না
3: লুমকা হাম
0: বাই ই ই ই
3: গাই তিনি নি টপিক কা তো
0: এ কা হাম ওয়ান সুক মং
3: ওয়ান সুক মং
0: ই
3: আ দ দ থ্যাংক সাই তা মাং নি জে বুসি মান সাওয়ান
0: তা দ দ দ দ যত ন জানি জে ওয়ান সুক মা হা
3: গাই One took money. Abo, alay nang money no. Sini one took money. Abo ka. Abo banyo sini option chart na miman po. Sini bukani one took mabanyo sing. Bebang mo one took yung abo hayaw kaya niya sing. Na may kibis ka.
0: Aaw.
3: Luhuri ka abo. Mokol ba ito sing lugo. Yaba bukani mokol ba ito sing one took yung luhuri chong po mahay mahay yung ka mahay mahay yung nai. Apa orang tuh pun yang ayang pinang ni apa tu jenuh kuri cuman,
0: hai ni. Hai ni, hai ni.
3: Kawan bagai apa belai ke sini bukano angsaro, mana jenang? Kalau kaisa mana bus kang agungan ni bagai kaisa pan borota. Zebor positif langsung mai, bini, apa tu positif nunggu. Negatif langsung kuri cuman angkat seng, apa negatif tu nono.
0: আবো ন কবাংকু বরনো নাই নাই দি আং নুগো বাক্সা ন তাম গাকাই ম্যাক্সিমাম নেগেটিভ কক সাও নেগেটিভ নি বিশিং তুই বুনি বাগৈ সাকা কাসাই মেয়া চিকন নুগো আহাই নুগো অবহাই বরক ব কবাং সাক সাক সানাই আম হাইব তং হে দা ফিয়া আ জাগানি সং বাহাই কে লাই থাঙি মা নাই বাহাই কে কাহাম নাই আবো সুসং তো মাসাই জক নাই বলে
3: আউন দ নো কথার বাইবেলং কে মহে কাছে কক সমানি তংগো
0: ওকে
3: লোক 11 নি 34 নি নি নাচিক মানে ক্যাপলেন কে নাচিক দি অবশ্য নি নি বসাক বেবাক সুং সানাই নি ছাও
0: হাই নো
3: নি নি নাচিক মানে আছে কি ক্যাপলেন না না ওয়ান সুং মানে ক্যাপলেন অবশ্য বলাই কে মানে নি নি দবং মে সামু স্মুথ কে থাঙ্গানি কাচা ফাম নি থাঙ্গাই নি ছাও
0: আপন
3: কে আপন বগাই সিং খরকটা বড় আমা হাই তার কথা 12 টাকা চা সাই পাই সুন আবো
0: আচ্ছা আচ্ছা
3: কাচা ফার্মার বিনি ছাগলা খরকটা সাম টাঙ্গাই টাই মানে খেত আবু সাহ বসলাম বাবু সামুলে টাঙ্গাই টাই কষ্টকে 今天发的可能放腿长

0: 아버 하이 그달야
1: 사람보선 하긴 라이하다 클라이제기야
0: 가이 암데케 바케 진 나이바
1: 아 엄마 하이 보통
0: 아 하이자 이거 가이 타부 조토 보로 콕 사만이 노보선 아버 이니 아버 콕 소녀 이 양보 포지티브 노 니니 온 통고 글이 동이야
1: 아
0: 해디바 아버 네게티브 보 마 타나이
1: 타나이
0: 아 데 데 프로보 살카이 하요 살바 타부 우토로 갈아시 카심 레 도신 갈아시 살상고
1: ᱛᱚᱱᱟᱱᱤᱠᱚᱜᱮ ᱡᱮᱥᱟ ᱥᱟᱢᱚᱵᱟᱱᱟ ᱛᱟᱦᱟᱢ ᱛᱮ ᱦᱟᱢᱭᱟ ᱟᱵᱚ ᱢᱟᱱᱟᱭᱩ ᱯᱷᱤᱭᱟᱵᱟ ᱥᱮᱱ ᱠᱟᱦᱟᱱᱤ ᱞᱚᱜᱤᱞᱩᱜᱤ ᱦᱟᱢᱮᱛᱚ ᱛᱚᱱᱟᱭᱱᱚ ᱯᱷᱤᱭᱟ ᱥᱮᱱ ᱟᱵᱚ ᱵᱚ ᱥᱟᱢᱚᱜ ᱵᱚ ᱢᱟᱦᱟᱜᱮ ᱠᱷᱟᱭᱠᱟ
0: 이삭 베마로 온가 안까이 다부 베르사로 꾸노 동가 앞으로 온가 안까이 제타 노르멜
1: 노르멜
0: 나이게 또 보나이 나이 포지티브 다 나이 나 네기티브
1: normal no negative hi normal to positive no ramzana ta normal ba normal no sintomo lo pressure ni to khai bono pressure normal to lagna bagi bono samu masare nai to mu hai ka ke bono khai klani ni bagi komri ni bagi bono normal ma to bune hese
0: e e ab ab ab khai nota ga ya bono sin jeta de ko khamani kese borok nota phaji tengaro sikok khabu yen ni khama ba to boy baksar wo thangai to যে পজিটিভ মঙ্গি জং বিন বাকি জং হনিন বাকি চাবুন নেগেটিভ সেই
1: হেতিবা কক রক ন তো আ কক ন কেবা পজিটিভ নি মানসু গলা আ যে সাইমা মা মতে তা
0: নেগেটিভ মত
1: নাই আ যে দল তো নাই কে বজতন দল কাইসা খাইছে
0: আর ওখাই নেগেটিভ মত নাই আবতি গাবন তো
1: হামে না হামে মাসা নাই তো হামনো কা হামনো মাসা নাই
0: যেটা ওয়ান সুং মানে কা হামনে বিছিং তৈন চিনি যে সামগো বজং মা ফনং নাই গাই চিনি ওয়ান সুং মানে তো তাবু কাহাম নং নাঙ্গো খরক বরক ব হামসাই খাঙ্কা তাসাই খাঙ্কা গা আপনো সং নেগেটিভ নানি কগি
1: আও
0: মানে জং খা হাম ইয়াং নানি কগি
1: কগি আংসে সাক সাক ন বাহাকি সনা মানা আবো সিবলে
0: যেমন বুফাং বজে বথাই থাই দংফ্রুব ও তাই কবনি বুদুগ্র ফাই কবল ফাইমেনি খাই আর কবল ফাই গ্যাং কাই ব হামসানানি তরসানানি আবো হামসাই মিয়া তরসাই মিয়া আর কবলই বিনাম বলাই র আবো থাই র এক রং রকরই আই রকনি খাও বাক গাই আবো গাই মানে চিনি বরক যে কক সামানে বিসিঙ্গ ব কবাং মা বরং কক তো সাও স্থাপনো জং কক সামানে বিসিঙ্গ কক নি বিসিং কাক রকনি ক্রিজি বা
1: আও আও
0: আমতি হাই নিনো কাম সাই নাই থকাবলে হিসাবনে নাই থকি আর রকনি খাও মেন মেন গুন না থকা নি সাকি ও তো হামাই চিনি ছন নাঙ্গ
1: হামাই মা হানাই বলে
0: নিনো উংকো টপ নাই থকাবলে খুনজনি টপ মসাং দংখান নংবাই বরম মসাং নামে আহে রকনি
1: ইয়াং বখা বিসি বিসি কে তংফল জাগে দংগো ইয়াং বুজং কে সারা গেতা
0: মসাং গে বর ওকো আহে রকনি চাও গে আ না না চোকা বা কো খামবাই রকনি খাইয়া দিবা কো খাতে নিব অনেক ফেল
1: সাইমান বলে কক সামান বিসি গন ব বরক বমা হাই সিং তো সাইমান হইছে
0: গে সিং তো সাক সাক ন তো সিং বেলাঞ্জ সিং কাহাম ন ওয়ান সুগি দং পজিটিভ ন ওয়ান সুগি দং তে দিবা সিং সাক ন বছক জতে হামজা সামনে কক সামানিং থুং টংমানিং থুন সামানিং থুন আবু বেবাক সাক সাক হামজাগি দং
1: বেবা
0: মানে বাহাই বলতে আবু সাক সাক বসং মানে চেরে নিয়ে নাং দা আপে
1: হাই
0: আপন জব তো বানি সং খা কাফে মা তং নাই হামজাক মাই রিনাই মাই ইয়া ফান নাই খাবাক সা ফানবাক সা লাইয়ে নং নুকুং থুন বেবাক থানিং থুন চিনি হামজাম ইয়া ফারমান খাং খাই হামজাম রিমান খাং খাই কেবা বিফান হসং মানে আবো খা সবাইন ইয়া তামাই বন খা হামিয়া খালাইন ইয়া তখন খা কাহাম ইয়া ফানা নাঙ্গ আঙ্কাই যত নম্বর

0: পাই ফাইকা গাই বহাল কালাকা হাল কালাই মানে নগুই চিন্তাম খলাই নকলা করু হনি পাছন ফারি দিলে কা অতস বিনি থামুং পাইয়া কোনা আংখে মা খাকো তাং কে যে হা থাকাও মকল মানে নগুই টংছা আবো বিনি পাই মুং করে কো থামো কে বো আবো সগ কাহে জাগরুং উই যখন বকে সগা না
1: সগা
0: না সারং থাং যাম না যে সারং থাং গা আর ন হজে বনতে ইসে সং খাজ দে মান যাও কা
1: আবো না তাবু রন দে
0: আবো সং ইকোসিস্টেম হায় আবো সং আবো মানজু জাকিং টং গতা বো উই ছাতেলং টং গতা
1: সং কাশা রম দে যে সাফান কাইখা ড্রাগন ফ্রুট বানং খা খুম বানং খা যে সাফান খা কাইখা মুগি দং বান কাইখা কে নং তো মু আবো নি ন তে ওয়াইসা বু থাই রং নি বু কো ন নং আর দেখাং গা আবো দে কেসা সারং থাং
0: ইন্টারনেশনাল
1: পান্ডা ফাইপিনাই নরকানি লগিও টং টং হাইন হাই।

আকাশবাণী খবর পড়ছি নমামি বর্ষরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ফ্রান্সের নিসে যাবেন। সেদেশের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল সেখানে ভারত ইনোভেটসের সূচনা করবেন তিনি। আগামীকালই শ্রী মোদী স্লোভাক প্রজাতন্ত্র সফরে যাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের প্রতিফলন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ ভারতের পিভি সিন্ধু মুখোমুখি হবেন জাপানের আকানে ইয়ামাগুচির। ধারামশালায় তিন ম্যাচের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত মুখোমুখি হবে আফগানিস্তানে। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ ডি ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের মধ্যে খেলা চলছে। গত রাতে কানাডা ও বসনিয়া হার্জেগোভিনার মধ্যে ম্যাচটি এক এক গোলে ড্র হয়েছে। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ঘটনার তিন দিন পর তিনি গতকাল মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন। পরে এক্স হ্যান্ডেলে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান, বাণিজ্যিক জাহাজের ওপর এই ধরনের আক্রমণ কখনোই ন্যায়সঙ্গত নয় এবং ভারত তা মেনে নেবে না। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতীয় নাবিকদের নিয়ে চলা পণ্যবাহী জাহাজের ওপর এ ধরনের হামলার ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা দ্রুত ফিরিয়ে আনার লক্ষ্যে তিনি আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পক্ষেও জোরালো সওয়াল করেন। আগেই জানানো হয়েছে, ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সোয়েজ দে অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানায় বিদেশ মন্ত্রক। মন্ত্রকের অতিরিক্ত সচিব গতকাল তাঁকে নতুন দিল্লিতে ডেকে পাঠান। যেভাবে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, অসামরিক জাহাজের ওপর এভাবে প্রাণঘাতী হামলা গভীর

উদ্বেগের বিষয়। এ ধরনের পদক্ষেপ কোনো মতেই গ্রহণযোগ্য নয়। ভারতের উদ্বেগের বিষয়টি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে এবং ওই অঞ্চলে প্রাণহানি রোধে মার্কিন বাহিনী যাতে প্রয়োজনীয় পদক্ষেপ করে তা নিশ্চিত করতেও বলা হয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন দূতকে ডেকে পাঠাল বিদেশ মন্ত্রক। হরমুজ প্রণালী ছেড়ে আসা ভারতীয় জাহাজগুলির ওপর ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, এ ধরনের ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়। ভারত মার্কিন সৈন্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করার পরই ট্রাম্পের এই মন্তব্য। এর আগে বাণিজ্যিক জাহাজের ওপর মার্কিন হানার তীব্র নিন্দা করে ইরান। নির্মম এই হামলা করে ওয়াশিংটন আন্তর্জাতিক শান্তি ও সামুদ্রিক নিরাপত্তাকে সংকটের মুখে ফেলে দিয়েছে বলেও তারা জানিয়েছে। এক বিবৃতিতে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, ভারতীয় নাবিকদের মৃত্যু অত্যন্ত শোকের বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ফ্রান্সের নিসে যাচ্ছেন। প্রধানমন্ত্রী মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আগামীকাল সেখানে ভারত ইনোভেটসের সূচনা করবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ওই অনুষ্ঠানে ভারতের পরবর্তী প্রজন্মের উদ্ভাবন ব্যবসায়িক সুযোগের উপর আলোকপাত করা হবে। ফ্রান্স থেকে আগামীকালই প্রধানমন্ত্রী যাবেন স্লোভাক প্রজাতন্ত্র, সেখানে সফর চলবে মঙ্গলবার 16 জুন পর্যন্ত। স্লোভাকিয়ায় এটি কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। শ্রী মোদী সফরকালে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফ্রিকোর সঙ্গে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন। রাষ্ট্রপতি পেলেগ্রিনির সঙ্গেও সাক্ষাৎ করবেন শ্রী মোদী। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির সঙ্গে সহযোগিতা আরো জোরদার করার লক্ষ্যে ভারতের অঙ্গীকারবদ্ধতা এই সফরে আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির নিরিখে বিশেষ তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রীর এই সফর। এরপর তিনি ফ্রান্সে ফিরে এভিও শহরে অনুষ্ঠিত G7 সম্মেলনে যোগ দেবেন। ভারত ওই সম্মেলনে দক্ষিণ বিশ্বের অন্যতম প্রধান কণ্ঠস্বর হিসেবে অংশগ্রহণ করবেন। 18 জুন দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। বিদেশ প্রতিমন্ত্রী ডক্টর কীর্তিবর্ধন সিং বলেছেন, সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও কেবলমাত্র একটি আঞ্চলিক গোষ্ঠী নয়, বরং এটি ভারত ও ইউরেশিয়ার ঐতিহাসিক ও সভ্যতাগত অংশীদারদের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে। তাজিকিস্তানের এসসিও আন্তর্জাতিক সম্মেলনে ডক্টর সিং বলেন, এসসিও সঙ্গে নিরাপত্তা, যোগাযোগ এবং সুযোগের মাধ্যমে সহযোগিতা বাড়িয়ে তুলতে ভারত যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে তা প্রধানমন্ত্রীর চিন্তাভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শ্রী সিং জানান, আগামী 17-19 জুলাই ভারত কলকাতায় এসসিওর প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করতে চলেছে। প্রধানমন্ত্রী এর উদ্বোধন করে মূল ভাষণ দেবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়নের প্রতিফলন। তিনি গতকাল হায়দ্রাবাদে ডক্টর এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্সে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার ব্যবস্থার উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন। ডক্টর সিং বলেন, প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO তৈরি আকাশ ও ব্রহ্মসের মতো বিভিন্ন ক্ষেপণাস্ত্র বিশ্ব প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবস্থায় ভারতের দক্ষতাকে তুলে ধরেছে। চলতি বছরের মে মাসে দেশে বার্ষিক খুচরা মুদ্রাস্ফীতির হার 3.93% পৌঁছেছে। এ নিয়ে টানা পঞ্চমবার বৃদ্ধি পেল এই মুদ্রাস্ফীতির হার। গত এপ্রিল মাসে এই হার ছিল 3.48%। কেন্দ্রের NDA সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, বিদেশ নীতিতে ভারতের সাফল্য এবং আগামী দিনের চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত 8টায় গীতাঞ্জলি প্রচারতরঙ্গ, DTH বাংলা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। পুরুষ ক্যাডেটের পাশাপাশি এবছরই প্রথমবার মহিলা ক্যাডেট বাহিনী প্যারেডে অংশ নেবে, তাই এবারের অনুষ্ঠান ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। ঐতিহ্যপূর্ণ এই মহা উৎসবে 500 জনেরও বেশি তরুণ পুরুষ ও মহিলা ক্যাডেট ভারতীয় সেনাবাহিনীতে অফিসার হিসেবে যোগ দেবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের নিয়োগ সংক্রান্ত বোর্ড RRB-র বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে নতুন নিয়োগ বিষয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি। স্বচ্ছতর, নির্দিষ্ট এবং প্রযুক্তি নির্ভর পদ্ধতিতে নিয়োগের উপর গুরুত্ব আরোপ করেছেন। নীতি আয়োগ গতকাল দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসে। অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। উন্নয়ন, উদ্ভাবন ও উদ্ভূত চ্যালেঞ্জগুলি নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। কেন্দ্রীয় ভারী শিল্প স্টিল মন্ত্রী HD কুমারস্বামী বলেছেন,

করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎপাদন ভিত্তিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর অভাবনীয় গুরুত্ব দিয়েছেন এবং তার ফলেই শিল্পের বিকাশ গতিপ্রাপ্ত হয়েছে, তৈরি হয়েছে কর্মসংস্থানের বিপুল সুযোগ। গতকাল বেঙ্গালুরুতে কেন্দ্রীয় ম্যানুফ্যাকচারিং প্রযুক্তি ইনস্টিটিউটে 65তম প্রতিষ্ঠা দিবসে শ্রী কুমারস্বামী ভাষণ দিচ্ছিলেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আসাম ও মেঘালয় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী দুদিন অরুণাচল প্রদেশ, বিহার, কেরল, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে আগামীকাল পর্যন্ত দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, রাজস্থান ও ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জাতীয় রাজধানী দিল্লিতে গত রাতে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ায় ভারতীয় আবহাওয়া দপ্তর দিল্লি ও আশেপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ ভারতের পিভি সিন্ধু মুখোমুখি হবেন জাপানের আকানে ইয়ামাগুচির। সিডনিতে এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে সিন্ধু চেন সুই ইউকে মাত্র 27 মিনিটে 21-6, 21-9 ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন। দশম আইসিসি টি টোয়েন্টি মহিলা ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক ইংল্যান্ড 87 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। আজ রয়েছে তিনটি খেলা। ভারতীয় সময় দুপুর 3টায় স্কটল্যান্ড খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে, সন্ধে 7টায় অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। পরের খেলায় নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে, এটি শুরু হবে ভারতীয় সময় রাত 11টায়। ধর্মশালায় আজ 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে, খেলা শুরু দুপুর 1টায়। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ ডির ম্যাচে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের মধ্যে খেলা চলছে। খেলার 7 মিনিটে প্যারাগুয়ের ড্যামিয়ান বোবাডিলার আত্মঘাতী গোলে মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে যায়। 31 মিনিটে এবং পরে প্রথমার্ধে সংযুক্তি সময়ে ইউএসএর ফোলারিন বোলোগান আরও 2টি গোল করেন। বিরতি সময় পর্যন্ত খেলার স্কোর ছিল 3-0। অন্যদিকে গ্রুপ বি ম্যাচে গতরাতে কানাডা ও বসনিয়া হার্জেগোভিনার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। আজ গ্রুপ বির ম্যাচে কাতার সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে সান ফ্রান্সিসকোয়। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলার প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ফ্রান্সের নিসে যাচ্ছেন। খবর শেষ হলে এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা গোস্বামী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের নিয়ে নীতি আয়োগের আয়োজিত এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ী এবং নীতি আয়োগের সদস্যদের উপস্থিতিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী ত্রিপুরা ও উত্তর পূর্বাঞ্চলকে ক্রমাগত দিক নির্দেশনা ও সহায়তা প্রদানের জন্য নীতি আয়োগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে ত্রিপুরার ভিশন ডকুমেন্ট বা লক্ষ্যপত্র লক্ষ্য 2047-এর উদ্দেশ্য হল উন্নত শাসন ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং উপলব্ধ সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে একটি উন্নত ও শ্রেষ্ঠ তথা ভবিষ্যৎ উপযোগী রাজ্য গড়ে তোলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন যে আর্থিক অন্তর্ভুক্তি ও স্বউদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য বিধি, আবাসন, খেলাধুলা, বিজ্ঞান এবং প্রশাসন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন, ড্রোন প্রযুক্তির মতো উদীয়মান ক্ষেত্রগুলিতে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ সুযোগের নতুন দরজা খুলে দেশজুড়ে উন্নয়নের চিত্র বদলে দিচ্ছে। একটি সংস্কৃত উক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের নারী শক্তি জাতি গঠনের ভিত্তি রচনা করেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী 21 জুনের নিট ইউজি 2026 পরীক্ষার সময়সীমা 15 মিনিট বাড়িয়ে 180 মিনিট থেকে 195 মিনিট করেছে। সংস্থাটি জানিয়েছে, তারা নিট 2026 পরীক্ষাটি সুষ্ঠু, নিরাপদ এবং পরীক্ষার্থীদের প্রয়োজন অনুসারে পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন সময়সূচি হবে দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত। সংশোধিত এই পরীক্ষা সময়ের মধ্যে হাজিরা খাতায় স্বাক্ষর এবং অন্যান্য তত্ত্বাবধানের বাধ্যতামূলক আনুষ্ঠানিকতার প্রয়োজনীয় সময়ও অন্তর্ভুক্ত থাকবে। এর পাশাপাশি সংস্থাটি জানিয়েছে, প্রশ্নপত্র পুস্তিকায় খসড়া কাজের জন্য বরাদ্দ স্থান 2 পৃষ্ঠা থেকে বাড়িয়ে 4 পৃষ্ঠা করা হয়েছে, ফলে পরীক্ষার্থীরা গণনা ও চিত্র

অঙ্কনের জন্য আরও বেশি জায়গা পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে 16 জুন পর্যন্ত স্লোভাক প্রজাতন্ত্র সফর করবেন। এই সফরে প্রধানমন্ত্রী শ্রী মোদী স্লোভাক প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এবং সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণ করবেন। সে দেশের রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। এই সফর ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলির সঙ্গে সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ভারতের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে। বর্তমান কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল থেকে 16 জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। 3 দিনব্যাপী এই শিবিরে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে আয়ুষ্মান ভারত, পিএম সূর্যঘর, আয়ুষ্মান বয় বন্দনা, পিএম স্বনিধি, লাখপতি দিদি, ভিবিজি রামজির মতো প্রকল্প। এছাড়াও বিভিন্ন প্রশাসনিক স্তরে অন্যান্য মৌলিক সুবিধাও শিবিরে সহজলভ্য হবে। রাজ্যের অন্যান্য ব্লক এবং পৌর এলাকায়ও আগামী 15 থেকে 17 জুন পর্যন্ত অনুরূপ শিবিরের আয়োজন করা হয়েছে। সাংসদ বিপ্লব কুমার দেব গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকালে উভয়ের মধ্যে আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দলের তৃণমূল পর্যায়ের সংগঠন এবং রাজ্য স্তরের প্রশাসনকে শক্তিশালী করার বিষয়টির উপর বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, প্রবীণদের অভিজ্ঞতা ও পরামর্শ সমাজ এবং আগামী প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালের 12 বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী চলমান কর্মসূচির অঙ্গ হিসেবে গতকাল নিজের বিধানসভা এলাকায় প্রবীণ নাগরিকদের সঙ্গে মত বিনিময় করেন অর্থমন্ত্রী। তিনি এলাকার বিশিষ্ট ও শিক্ষিত প্রবীণ নাগরিকদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের পৌরোহিত্যে গতকাল গোমতী জেলা শাসকের কনফারেন্স হলে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উদয়পুর শহরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং অন্যান্য জনকল্যাণমূলক কাজ দ্রুত সম্পন্ন করার উপর মন্ত্রী গুরুত্ব আরোপ করেন। এর আগে তিনি উদয়পুর টাউন হলের নির্মাণ কাজ পরিদর্শন করেন। 2026 বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় দিনে দ্বিতীয় আয়োজক দেশ কানাডা এবং বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার মধ্যে গ্রুপ বির খেলাটি 1-1 গোলে ড্র হয়েছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের মধ্যে গ্রুপ ডির খেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দেবেন সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। এখনকার মতো স্থানীয় সংবাদ এখানেই শেষ হল। পরবর্তী স্থানীয় বাংলা সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খানানিসিমি অতালনি চিদক শালমারি জরা স্লোবাক রিপাবলিক বেড়াইমাও থাঙ্গানো অ বেড়াইমা জরা মন্ত্রীবক্রক মোজাং মোদী স্লোবাকনি মন্ত্রীবক্রক বাই ককলাম সালাইমাও আজগানো তৈচুবাচুনি কতাল্লাম নতুইব ককলাম অঙ্গানো অ হাকতনি রাষ্ট্রবক্রক বাইব মালায়ানো মন্ত্রীবক্রক অ বেড়াইমা ইউরোপ ইউনিয়ননি আদং রাষ্ট্রবক্রক বাই চুবাচু হারলক রাগ খাইনাও ভারতনি মানজাক মুং নতৈব রাগ খাইয়ানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা রং থং সেব লাইটেসা খাইমং থং সাকাম সয়শিলাম তৈ কাহাম নাইকল মুনি জুদা জুদা দিখিল ব্রীরক নাকমানী বারজা ইয়াসাগৈ তঙ্গু হডালামনি পোস্ট কাইসাবো মন্ত্রীবক্রক সাকা দ্রুন তাং বেখরে ফাই কতাল সেব ব্রীরকনি মানজাক মুং হাকতনি হামক্রায় কতাল্লাম ফিয়গৈ তঙ্গু মন্ত্রীবক্রক সাকা থাংনাই বিসি চিনিয় এনডিএ হাপাং ব্রী তৈদুল জাক হামক্রাইন খা বাজারখা তৈ বাই থাং চুকজাক বদলনি সেব বাই ব্রীরকনো রং থং তৈ চুকজাক লাই তিসানানী সামং তাঙ্গৈ তঙ্গু ব সাকা হাকতনি ব্রী ফান্ন বসং স্নামাও নাংকুকমানি থং তৈ বরকনি সামুং ক্রং ভারতনি বরমন বাংরমাও চুবাবই তঙ্গু মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহ মিয়া সালচি সালকা আমচাইনি হাস্তে রকনি মন্ত্রীয়করাতে সচিব অকরা রকনতেই নীতি আয়োগ সংসাজা ককলাম সালাইমাও মানজাখা নীতি আয়োগনি ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিরি তেই নীতি আয়োগনি আদং রকনি মানজাক মুংবাই অ ককলাম সালাইমুং সংসাজাখা ককলাম সালাইমাও মন্ত্রীয়করা ত্রিপুরাতে সালচি সালকা আমচাইয় লামফুনুক মুং তাই চুবাচু ইয়াফার

এ বিশাল ব্রহ্মাণ্ড এক অনন্ত আনন্দের মহোৎসব, আর সেই মহোৎসবে আমরা প্রত্যেকেই যেন এক একজন আমন্ত্রিত অতিথি। এই প্রকৃতির রূপ, রস, গন্ধ, পাখির কলতান, ফুলের সৌরভ, নদীর কলকল ধ্বনি আর মানুষের হাসি কান্নার মধ্যে ছড়িয়ে আছে সেই আনন্দ যজ্ঞের সুর। এই নিমন্ত্রণ কেবল ভোগের নয়, বরং জীবনের সৌন্দর্য উপলব্ধি করবার আহ্বান। পৃথিবীর প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মুহূর্ত আমাদের কাছে নতুন সম্ভাবনা ও নতুন আনন্দের বার্তা নিয়ে আসে। দুঃখ, বেদনা ও প্রতিকূলতার মাঝেও জীবনকে ভালোবাসা, মানুষের পাশে দাঁড়ানো এবং সৃষ্টির মহিমায় নিজেকে সমর্পণ করাই এই আনন্দযজ্ঞে অংশগ্রহণের প্রকৃত অর্থ।

0: সকাল শ্রোতা বন্ধু, অভিজ্ঞাপনে স্বাগত জানাই আমি আরজে চিন্ময়,
1: আর সাথে রয়েছে আমি সত্যজিৎ।
0: শ্রোতা বন্ধু, শুরুতেই আজকের দিনের কিছু বিশেষ বিশেষ ঘটনা বলি ইতিহাসের পাতা থেকে তুলে ধরছি। আজ 13 জুন, আজকের দিনে ইতিহাসের পাতায় ঘটে গেছে এমন কিছু ঘটনা যা চিরকাল স্মরণীয় হয়ে থাকছে। এমন কিছু ঘটনা বলছি, 1793 সালে আজকের এই দিনে বিশিষ্ট শিক্ষাব্রতী ও ধর্মযাজক উইলিয়াম কেরি কলকাতায় প্রথম পদার্পণ করেন।
1: 1840 সালে আজকের এই দিনে তত্ত্ববোধিনী সভার প্রচেষ্টার সিমলার দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের বাড়িতে সেই তত্ত্ববোধিনী পাঠশালা স্থাপিত হয়েছিল।
0: আজকের এই দিনে 1914 সালে চার্লি চ্যাপলিন অভিনীত ম্যানাস জিহিদে ছবিটি মুক্তি পায়।
1: আজ 13 জুন, আর আজকের এই দিনে 1900 সালে সাহিত্য পরিষদ পত্রিকার প্রথম সম্পাদক রজনীকান্ত গুপ্ত তিনি পরলোক গমন করেছিলেন। এন্ট্রান্স অবধি পড়াশোনা করে শারীরিক অসুস্থতার জন্য আর পড়াশোনা করতে পারেননি তিনি, কিন্তু নিজের অধ্যাবসায় বলে বাংলা সাহিত্য রচনার ক্ষেত্রে তিনি যে দক্ষতার পরিচয় দেন, কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে FA ও BA পরীক্ষায় বাংলা রচনার পরীক্ষক নির্বাচিত করেছিলেন। বঙ্গীয় সাহিত্য পরিষদের তিনি প্রথম থেকে সদস্য, কার্যনির্বাহক সমিতির সভ্য এবং এই পরিষদের মুখপাত্র, সাহিত্য পরিষদ পত্রিকার প্রথম সম্পাদক।
0: শ্রোতাবন্ধু, আজকের দিনে 1848 সালে ফরাসি পোস্ট ইম্প্রেশনিস্ট চিত্রশিল্পী পল গঁগার জন্ম।
1: 1952 সালে তুর্কি নোবেল জয়ী উপন্যাসিক ওরহান পামুক তিনি জন্মেছিলেন আজকের দিনে।
0: আজকের দিনে 1865 সালে নোবেল জয়ী আইরিশ সাহিত্যিক উইলিয়াম বাটলার ইয়েটসের জন্ম।
1: 1970 সালে আজকের দিনে ব্রিটিশ সাহিত্যিক ইএম ফস্টার তিনি
0: প্রয়াত হন। আর আজকের দিনে 1974 সালে টেনিস তারকা মহেশ ভূপতির জন্ম। 1975 আজকের দিনে ইংল্যান্ডে প্রথম বিশ্বকাপ ক্রিকেটের আসর বসেছিল।
1: আর 1980 সালে আজকের এই দিনটিতে মার্কিন কথা সাহিত্যিক হেনরি মিলার তারও জীবনাবসান হয়েছিল।
0: আরেকটা বিশেষ ঘটনা আজকের দিনে হয়েছে, যেটা না বললে নাই হয়। 1952 সালে স্যার আর্থার ট্রেভস হ্যারিসের মৃত্যুর পর প্রথমবার ভারতীয় বাঙালি হিসেবে ফণীভূষণ চক্রবর্তী কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি নিযুক্ত হন। কোনো ভারতীয় হিসেবে

0: সেই প্রথমবার হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হওয়া।
1: সেই সাথে আজকের এই দিনটি আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুদের বিবাহ বার্ষিকী কিংবা জন্মদিন, তাদের প্রত্যেককে জানাই আজকের এই দিনটির অনেক অনেক অনেক শুভেচ্ছা।
0: ভালো থাকুন, সুস্থ থাকুন।

0: এবারে চলে যাই চিঠিতে। প্রথম চিঠি পাঠিয়েছেন সবুজ হোক ধরার প্রাণ, লিখেছেন মিহির কুমার মণ্ডল, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় বিজ্ঞাপন, সবুজ হোক ধরার প্রাণ, বিষয়টি সচেতনতার বার্তাবহ। এখন আমরা চাইছি এই ধরা সবুজ হোক, তাই তো বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করছি। বৃক্ষই পারে এই ধরিত্রীকে সবুজ রাখতে। বৃক্ষের সবুজ পাতা অক্সিজেন সরবরাহ করে পরিবেশ সুস্থ রাখতে সাহায্য করে। তাই আন্তরিকভাবে আমরা চাই সবুজ হোক ধরার প্রাণ। বহুদিন আগে আমাদের সত্যদ্রষ্টা ঋষি কবি বলেছিলেন, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, এই আরতি তো সবুজায়নের জন্য। কারণ সবুজায়নের ফলে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায়, পরিবেশের ভারসাম্য রক্ষা হয়, ভূমিক্ষয় রোধ হয়, বৃক্ষের শিকড়গুলি মাটিকে ধরে রেখে জল সংরক্ষিত করে, আর মেঘকে আকর্ষণ করে, বৃষ্টিপাত ঘটায়। কিন্তু আমাদের অপরিসীম লোভের জন্য নির্বিচারে ধ্বংস করেছি বৃক্ষ, আর তৈরি করেছি কংক্রিটের জঙ্গল। ফলে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ধরার, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই আজ আর্তস্বরে আবেদন করতে হচ্ছে সবুজ হোক ধরার প্রাণ। এখন সবুজ ধরা তৈরির জন্য আমাদের কতগুলো নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া দরকার। সেগুলো হলো বৃক্ষরোপণ করা এবং সেই বৃক্ষগুলির পরিচর্যা করে বৃদ্ধির সহায়তা করা, প্লাস্টিক বর্জনের জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়া, কারখানা এবং অন্যান্য জায়গা থেকে নির্গত বর্জ্য পদার্থগুলো ভালোভাবে নষ্ট করা যাতে জল দূষিত না হয়, মাটি দূষিত না হয়, সর্বোপরি বৃক্ষচ্ছেদন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। আর একটি গাছ একটি প্রাণ, এই কথাটি যেন সবার মর্মে গেঁথে যায়। পরিবেশ এবং নির্দিষ্ট স্থানের জলবায়ু অনুযায়ী বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া, তবেই আমরা প্রার্থনায় বলতে পারব সবুজ হোক ধরার প্রাণ। অভিজ্ঞাপন পরিবারের সকল সদস্যদের এবং সকল শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক শ্রদ্ধা, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। এটি মিহির কুমার মণ্ডল, নিবেদিতা প্রেস, বেনাচিতি, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান।
1: পরবর্তী চিঠিতে যাব, কিন্তু তার আগে বিজ্ঞাপন বিরতি।
2: টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
3: সবসময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
2: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
3: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
2: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
1: পরের চিঠিটি লিখছেন কিশোর ব্যানার্জি, ঘোড়দোর চটি, উদয়াচল পাড়া থেকে। বন্ধু লিখছেন, প্রিয় লিখছি তোমায়, তোমার আবেগে সারানা দিয়ে সবুজের পাতা আমায় হাওয়া দিতে অপারক। তাই তো ভাবি চারিপাশে সবুজে সবুজে ফুল পাতায় ভরে উঠুক মন প্রাণ।

0: সবুজের শিকড়ে খাদ্য দাও ভরিয়ে। ওই যে দেখা যায় রাশি রাশি সবুজে ভরা হৃদয়, গাইছে গান গাছে গাছে, আছে বসে পাখিরা, তারাও তালে তালে নানান রকম সুরে, হৃদয় দোলানো গান নাচে মনের ভ্রমর, আসে রঙিন প্রজাপতির দল। বেঁচে থাকার এই সবুজ বিপ্লব অগ্রসরের আহ্বান, বৃক্ষরোপণ আহ্বান। জোটের মৌলিকতা সবুজ হোক ধরার প্রাণ, আনন্দের আওয়াজ ফুলে উঠুক আকাশে বাতাসে, মেঘে মেঘে খেলা, মন প্রাণ জেগে ওঠে, পাখিরা করে কিচির মিচির, তারা উল্লাসে কলরব করে তোলে, জোয়ার জেগে মনের উঠছে মনের গাছে, প্রতি পাতায় পাতায় সকল সবুজ গান হাওয়ায় দোলা দিতে দেখা যায়। আমাদের হৃদয়ে বাতাস লাগে সবুজের দোলাতে, তার ছায়ায় বিশ্রামে আসে পথিক। মানুষ এখন করছে বৃক্ষ খণ্ডন, করছে হত্যা পৃথিবীতে গাছের পর গাছ নিজ স্বার্থের লালসায়। এখন চারিদিক শুকনো পৃথিবী, শুকনো আবহাওয়া, বাজবে কি করে নানান ভিন্ন পশু প্রাণী? সবুজ হোক ধরার প্রাণ, বাঁচুক সবুজে বিশাল পৃথিবীর জন অরণ্য, বিভিন্ন প্রাণী বিভিন্ন জীব, যায় না যেন সবুজে হারিয়ে, বিনাশ হবে জবনিকাতে, অবলুপ্ত হয়ে যাবে এই পৃথিবী, সবুজ বাঁচাও জীব বাঁচাও এই নামে। কিশোর ব্যানার্জি, ঘোড়দোরচটি, উদয়াচল পাড়া, পূর্ব বর্ধমান, পোস্ট অফিস, শ্রীপল্লী।
1: এরপরের চিঠি লিখেছেন মিঠুন সাহা, নতুননগর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা থেকে। প্রিয় অভিজ্ঞাপন, তোমার চলতি জুন মাসের চিঠি লেখার প্রথম বিষয়টার কথা শুনে কেন জানি না আমার সেই শৈশবকালের কথা মনে পড়ে গেছে। ছাত্রাবস্থায় আমি একটা আবাসিক বিদ্যালয়ে পড়াশোনা করতাম। সেখানে সমস্ত বিদ্যালয় জুড়ে ছিল নানা রঙের ফুলের গাছ, ফলের গাছ, এমনকি কিছু কিছু ঔষধি গাছও। প্রতিদিন বিকেলবেলায় বিদ্যালয়ের আশেপাশের মানুষজন যখন তাদের বাড়িতে কোনো অতিথি বেড়াতে আসতেন, তারা আমাদের বিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে নিয়ে আসতেন। আমরাও নিজেদের খুব গর্বিত অনুভব করতাম। শুধু তাই নয়, শীতের পরন্ত বিকেলে পাখির কলরবে আমাদের বিদ্যালয়ের অপরূপ দৃশ্য সকলকে ভীষণভাবে আকৃষ্ট করত। বর্তমানে আমরা শিল্পায়ন, নগরায়ন ও পরিকাঠামো উন্নয়নের নাম করে নির্বিচারে গাছ কাটার একটা প্রতিযোগিতা যেন শুরু করে দিয়েছি। যদিও সমগ্র জুলাই মাস ব্যাপী আমরা ঘটা করে বনমহোৎসব পালন করে থাকি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা লক্ষ্য করে থাকি এই উৎসব কেবলমাত্র একটা আনুষ্ঠানিকতা। সেই সময় আমরা যদি 100টি গাছ রোপণ করে থাকি, পরিচর্যার অভাবে 60 থেকে 70টি গাছকেই আমরা বাঁচাতে পারি না। তাই আমাদের উচিত বনমহোৎসবকে কেবলমাত্র একটি অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে বেশি করে গাছ লাগানো আর সেই গাছগুলিকে সঠিকভাবে পরিচর্যা করা নিশ্চিত করা, তাহলেই এই উৎসবের সার্থকতা হবে। বিশ্বায়নের নামে যে হারে বন ধ্বংস হচ্ছে, এর ফলে পৃথিবীতে বাড়ছে উষ্ণায়ন, খরা ও বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়। বন ধ্বংসের কারণে শুধুমাত্র আমরা মানুষেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি না, অন্যান্য প্রাণীদেরও জীবনের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে পাখিদের খাদ্য ও বাসস্থানের সংকট দেখা দিচ্ছে মারাত্মকভাবে। এই কারণেই অনেক পাখি আজ বিলুপ্তির পথে। এর ফলে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। তাই পৃথিবীকে যদি আগামী প্রজন্মের বাসযোগ্য করে যেতে হয়, তাহলে আমাদের উচিত বেশি বেশি করে

গাছ লাগানো ও সেগুলিকে সঠিকভাবে পরিচর্যা করা, আর পরিবার থেকেই শিশুদের বৃক্ষরোপণের গুরুত্ব ও তাদের পরিচর্যা করা সম্পর্কে সচেতন করে তুলতে হবে। পরিশেষে কবিগুরুর সেই উদ্ধৃতি দিয়েই আমার লেখার ইতি টানছি। মরুবিজয়ের কেতন ওড়াও শূন্য হে প্রবল প্রাণ, ধূলিরে ধন্য করো করুণার পুণ্যেহে কোমল প্রাণ। শুভেচ্ছান্তে মিঠুন সাহা, নতুন নগর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।

পরের চিঠিটি লিখছেন বন্ধু অনিতা চৌধুরী। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, ভ্রমণ বলতে তখন মামাবাড়ি পিসি বাড়ি, এই আনন্দই ছিল অতুলনীয়। এরপর ভ্রমণের পালে হাওয়া লাগল, ছোট মেজ বড় ভ্রমণের সঙ্গে অভিযাত্রী, আহা কি আনন্দ আকাশে বাতাসে। ভ্রমণযাত্রীরা যখন প্রচলিত পরিচিত দ্রষ্টব্য স্থানগুলো দর্শন করতে ব্যস্ত, আমার মন সেখান থেকে সরে অফবিট, কিছু নতুন চোখ ধোয়ার জন্য উস্কুস করে। তা দুর্গম কি রোমাঞ্চকর হতে পারে এমনের বিশেষ এক আকর্ষণ। বন্ধু, সেবার আমার অভিযাত্রী মনটা হরিদ্বার কেদারনাথ হয়ে গঙ্গোত্রীর পথে চটে, বাস ড্রাইভার দাদা আঁকা বাঁকা পাহাড়ি পথে বাস ছুটিয়ে চলেছেন, পাইন দেবদারু ইত্যাদি ঘন জঙ্গলের হাজার হাজার ফুট নিচের গিরিখাদের দিকে তাকালে শিহরণ জাগে। তবে অনুপম পাহাড়ি জনপদ হার্সেল, ছড়িয়ে ছিটিয়ে থাকা আপেল বাগিচা, দূরে নীল আকাশ ফুরে শ্বেত শুভ্র বন্দর পুঞ্জ, সূর্যাস্তে মায়াবী রূপ ধরে পথে পরে আরেক রূপসী জনপদ ধারালি, কল্পকেদার শিব মন্দির পেরিয়ে বরফাবৃত সুদর্শন মাতৃপর্বত শিখরে গড়া বুদ্ধের মাঝে পাইন দেবদারুর ছায়ায় গঙ্গোত্রী, গঙ্গা যেখানে স্বর্গ থেকে মর্তে নামছে। আশ্রমে উঠি, সমতলের মানুষ, শীত কাকে বলে হাড়ে হাড়ে টের পাচ্ছি, জল বরফ হয়ে যাচ্ছে, গরম খাবার খেতে খেতে ঠান্ডা, এরপর বিছানায় মোটা মোটা শীত পোশাকের সঙ্গে চারটে লেপ কম্বলেও শীত তাড়ানো যায় না। ওদিকে কান ফাটানো বিকট গো গো শব্দ গঙ্গার আছড়ে পড়ার, জার্নিতে ক্লান্ত থাকলেও এমন রোমাঞ্চকর পরিবেশে ঘুম হলো না। পরদিন বেরোই গোমুখের উদ্দেশ্যে, পানীয় জল শুকনো খাবার সঙ্গে নিই, প্রত্যেকটি মুহূর্ত নতুন নতুন অভিজ্ঞতা, বরফ শুধু বরফ, গোমুখ হিমবাহের ভুবন মোহিনী রূপ। কিছুটা যাওয়ার পর অমসরণ ভুজ বাসা থেকে চোখাম্বা পর্বতের পশ্চিম ঢাল বেয়ে নেমেছে গোমুখ হিমবাহ, বরফের বিরাট চত্বর, ঝুরঝুর করে ঝরে পড়ে পাথুরে মাটি, স্পাইক লাগানো লাঠি ঠুকে ঠুকে সামনে গ্লেসিয়ার পয়েন্ট, প্রাকৃতিক শিবলিঙ্গের মাথায় বরফ ভেঙে জলে পরিণত হচ্ছে, একদম সামনে যাওয়া নিষেধ, অবিরাম পড়ে চলেছে গিলা।

পাথরের নুড়ি। ভাগীরথী এখানে প্রচণ্ড বেগবতী, সামনেই সেই গুহামুখ। যা দেখলাম জানলাম তা কল্পনাতীত। আহা, অপূর্ব গঙ্গার শ্বেত শুভ্র রূপ, আর গোমানি আজও আজও কানে ভাসে। উত্তেজনাপূর্ব লোমহর্ষক চিত্তাকর্ষক চাঞ্চল্য করে ভ্রমণ আমার অভিযাত্রী মনকে পরতে পরতে ভরিয়ে দিয়েছে। নমস্কার, অনিতা চৌধুরী, অমূল্য কানুন, শ্রীরামপুর।

0: এবারে চলে যাচ্ছি তথ্যে। ভারত সরকার কর্তৃক প্রবর্তিত সুভাষচন্দ্র বসু আপদা প্রবন্ধ পুরস্কার দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ একটি মর্যাদাপূর্ণ জাতীয় পুরস্কার। প্রত্যেক বছর 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে এই পুরস্কার ঘোষণা করা হয়। দুর্যোগ প্রতিরোধ, প্রশমন, প্রস্তুতি, প্রতিক্রিয়া, ত্রাণ, পুনর্বাসন, গবেষণা, উদ্ভাবন, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, জনসচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পুরস্কার প্রদান করা হয়। ব্যক্তিগত বিভাগে স্ক্রোল ও পদক এবং প্রাতিষ্ঠানিক বিভাগে স্ক্রোল ও ফলক, এই দুই বিভাগে পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারের জন্য মনোনয়ন সারা বছর খোলা থাকে এবং ন্যাশনাল অ্যাওয়ার্ডস পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করা যায়। ইচ্ছুক ব্যক্তিরা বা প্রতিষ্ঠান এর কর্ণধার নিজে অথবা তাদের হয়ে যে কেউ মনোনয়ন জমা করতে পারবেন।
1: শ্রোতাবন্ধু, এবারের তথ্যটি রয়েছে জনকল্যাণ শিবির নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে রাজ্যভিত্তিক জনকল্যাণ শিবিরের আয়োজন। এই শিবিরের উদ্বোধন হবে আগামীকাল 14 জুন দুপুর 12টায় আগরতলাস্থিত রবীন্দ্র শতবার্ষিকী ভবনে, এবং এই শিবিরটি চলবে 16 জুন অবধি। আর রাজ্যের জুড়ে 15 থেকে 17 জুন রাজ্যের প্রতিটি ব্লক পুর এলাকায়ও এই জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে। এই পর্যায়ে 3 দিনব্যাপী জনকল্যাণ শিবিরের আয়োজন করেছে খোয়াই জেলার বিভিন্ন ব্লক ও পুর পরিষদ। রয়েছে টেপানিয়া ব্লক কার্যালয়ের প্রাঙ্গণে এই শিবির 15 থেকে 17 জুন। কাঞ্চনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগেও হবে এই জনকল্যাণ শিবির। দশডা ও ভাঙমুন ব্লকে এই শিবির অনুষ্ঠিত হবে। এই শিবিরগুলোতে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের যে সকল জনমুখী প্রকল্প রয়েছে সে বিষয়ে গ্রামীণ মানুষকে সচেতন করা এবং তাদের কাছে বিভিন্ন সুবিধা পৌঁছে দেওয়া হবে। শিবিরে এসসি এসটি, বিবাহ নিবন্ধীকরণ, আয়, আধার, আয়ুষ্মান কার্ড সহ বিভিন্ন ধরনের সার্টিফিকেট প্রদান করা হবে।
0: প্রত্যেক বছরের মতো ত্রিপুরা শিক্ষক বেসরকারি সমিতি তথা টিটিএ এবছরও অর্থাৎ 2026 সালে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে কোনো সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি বিদ্যালয় থেকে মাধ্যমিকে শতকরা 70% নম্বর পেয়ে পাশ করে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের আওতাভুক্ত যে কোনো সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি বিদ্যালয়ে বর্তমানে 11 শ্রেণীতে পাঠরত এমন বাছাই করা আর্থিকভাবে অসচ্ছল 17 জন কৃতী ছাত্রছাত্রীকে প্রত্যেককে 1,500 টাকা করে মাধ্যমিক উত্তর স্কলারশিপ প্রদান করা হবে। এ বিষয়ে বিশদ জানতে 8837040072 অথবা 9436453 75 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
1: শ্রোতবন্ধু, এবার স্বাস্থ্য বিষয়ক কিছু কথাবার্তা। প্রতি বছর 13 জুন বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক অ্যালবিনিজম সচেতনতা দিবস। এটি একটি ত্বক, চুল এবং চোখের

0: নিনের অভাবজনিত জিনগত অবস্থা আক্রান্ত ব্যক্তিদের মানবিক রক্ষা, সামাজিক বৈষম্য দূর করা এবং তাদের সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই দিবসটির মূল উদ্দেশ্য।
1: আসলে এই রোগে চিকিৎসকরা পরামর্শ হিসেবে বলে থাকেন নিয়মিত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে, কেননা আলবানিজম, দৃষ্টিশক্তির সমস্যা, চোখ কাঁপা বা আলোতে সংবেদনশীলতা, এই সমস্যা নানা ধরনের দেখা দেয়। তো সেক্ষেত্রে চশমা, কন্ট্যাক্ট লেন্স বা লো ভিশন এইড ব্যবহার করতে হতে পারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। চিকিৎসকরা বলে থাকেন ত্বক বিশেষজ্ঞদের পরামর্শ নিতে। মেলানিনের অভাবে সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতি বেশি হয়, তাই ত্বকের নিয়মিত পরীক্ষা খুব জরুরি। সূর্য থেকে সুরক্ষিত থাকতে বলে, কারণ SPF 30 বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করতে হয়। ছাতা, টুপি, একেবারে হাত ঢাকা পোশাক এবং দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলা কথাও কিন্তু বলেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা আরও বলেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এই সমস্ত রোগীদের ক্ষেত্রে ভীষণ জরুরি। এছাড়া দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা থাকলে বড় অক্ষরের বই, ম্যাগনিফায়ার বা অন্যান্য সহায়ক প্রযুক্তির ব্যবহার করা যেতে পারে। বর্তমানে এই আলবিনিজম সম্পূর্ণ নিরাময়ের কোনো চিকিৎসা না থাকলেও সঠিক যত্ন ও নিয়মিত চিকিৎসকের পরামর্শে আক্রান্ত ব্যক্তি স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন করতে পারেন।
0: এবার চলে যাই খুব দ্রুততার সঙ্গে বলতে হচ্ছে কর্মখালী বিজ্ঞপ্তি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI দেশব্যাপী 7,150 জন শিক্ষানবিশ নিয়োগ করছে। অনলাইনে আবেদনের শেষ দিন আগামী 15 জুন 2026 পর্যন্ত বাড়ানো হয়েছে। 20 থেকে 28 বছর বয়সী যোগ্য স্নাতকগণ অনলাইনে আবেদন করবেন। আর বিস্তারিত জানতে এবং আবেদন করতে লগ অন করুন SBI এর ওয়েবসাইট।
1: সেই সাথে আজকের মতো অভিজ্ঞাপন আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: আজ অভিজ্ঞাপনে আপনাদের সঙ্গে ছিলাম আমি আরজে চিন্ময়, আর সঙ্গে আরজে সত্যজিৎ।
2: Good morning, I'm Sarabjit Kaur. The headlines. Prime Minister Narendra Modi to embark on 6-day visit to France and Slovakia this morning. DRDO successfully conducts 3 consecutive flight tests to demonstrate multi-layered ballistic missile defense capability. External Affairs Minister Dr. S. Jaishankar lodges strong protest with US Secretary of State Marco Rubio over US strikes on oil ship that killed 3 Indian sailors. India and Bangladesh reaffirm their commitment to maintain peace and tranquility along the border. United States says it opened to civil nuclear program of Iran under proposed peace deal. In badminton, PV Sindhu to face world champion Akane Yamaguchi of Japan in women's singles semi-finals of Australia Open today. And in FIFA World Cup, United States takes 3-1 lead in ongoing match against Paraguay in Group D at Los Angeles. And now the news in detail. Prime Minister Narendra Modi will be arriving in Nice, France this evening, embarking on a 2-nation European tour spanning France and Slovakia. This is the Prime Minister's 7th official visit to France since 2014 and carries special diplomatic weight. Prime Minister Modi and French President Emmanuel Macron are set to hold their first bilateral summit since the elevation of India-France ties to a special global strategic partnership earlier this year. The Prime Minister will also participate in the G7 summit in Ivan, reaffirming India's standing as an indispensable voice of the Global South on the world stage. Our correspondent joins us now from Nice, France.
3: On arrival this evening, Prime Minister Modi will proceed to his hotel, where he will attend a community reception bringing together members of the Indian diaspora from across the south of France. The engagements on 14th of June opened on a note of innovation and ambition. Prime Minister Modi, alongside President Macron, will inaugurate Bharat Innovates, India's flagship innovation showcase at the Palais des Expositions de Nice. More than 120 Indian startups and companies will come together with leading investors and business leaders from France and across the world, spotlighting India as a global destination for deep tech, artificial intelligence and entrepreneurship. Thereafter, the two leaders will proceed

শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্টজ আকাশবাণী এফএম উজ্জ্বান্ত। আর এই মুহূর্তে তোমায় গান শোনাবো পর্ব। বাংলা আধুনিক গানের কথায় ও সুরে আভিজাত্য বৈচিত্র্য নিয়ে আসেন অসামান্য প্রতিভাধর সুরকার গায়ক কবি সলিল চৌধুরী। তার লেখা বহু গানের মূলে ছিল তখনকার পরিস্থিতি ও পারিপার্শ্বিক দৃশ্যগুলো। যেমন 1946 সালের দুর্ভিক্ষ পীড়িতা এক তরুণীকে ভিক্ষে চাইতে দেখে সৃষ্টি করেছিলেন অনবদ্য সেই মেয়ে গানটি, রবি ঠাকুরের কৃষ্ণগুলির আদলে, যেটি পরে সুচিত্রা মিত্র স্বকণ্ঠে রেকর্ড করেন। এক বিধ্বস্ত পুড়ে যাওয়া গ্রাম দেখে তিনি লিখেছিলেন কোনো এক গাঁয়ের বধূ, যার জনপ্রিয়তা এখনো অক্ষুণ্ণ। পুরনো দিনে যখন বেশিরভাগ গানের উপজীব্য ছিল প্রেম, তখন সলিল চৌধুরীর গানগুলি ছিল আজকের জীবনমুখী গানের পথিকৃত। কবিতার উপর সুর দিয়ে গানের চল কিন্তু আজকের নয়, সেই জীবনানন্দ দাশের হায় চিল। 60-এর দশকে অনুপ ঘোষাল নিজের সুরে গিয়েছিলেন, আর প্রেমেন্দ্র মিত্রের কবিতা সাগর থেকে ফেরা সুধীন দাশগুপ্তের সুরে গিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। নিশ্চয়ই শুনেছেন গানগুলো। আজ তোমায় গান শোনাবো পর্বে এই দুটো গান দিয়েই শুরু করছি আজকের পর্ব।

শ্রোতা বন্ধু, তোমায় গান শোনাবো পর্বে আজ কিছু গান এবং সেই গানগুলোর কিছু গল্প নিয়ে বসেছি আমি আর যে চিন্ময়। লতা মঙ্গেশকরের প্রথম পুজোর বাংলা রেকর্ডের গানটির পিছনেও আছে এক গল্প। একবার লতাজি কলকাতায় নেমেই HMV-র কর্ণধার তখনকার সময়ের পিকে সেনকে বললেন, এবার আমি পুজোর জন্য বাংলা গান করতে চাই ভূপেনদার সুরে, অর্থাৎ ভূপেন হাজারিকা। হাতে সময় মোটে দুদিন, তার উপর ভূপেন হাজারিকা তখন মহা ব্যস্ত মানুষ। পুলক বন্দ্যোপাধ্যায় চৌরঙ্গীর চীনে রেস্তোরাঁ চ্যাংওয়াতে ভূপেন বাবুকে ধরলেন। গান লেখা হলো খাবার বিলের উপর, আর ভূপেন হাজারিকা তার সুর দিলেন এক অসমীয়া গানের আদলে। গানটি চিনতে পেরেছেন নিশ্চয়ই, রঙ্গিলা বাসিতে কে ডাকে। আবার প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া সেই তোমায় কেন লাগছে এত চেনা, সেই বিখ্যাত গানটির সুর করতে ভূপেন হাজারিকার লেগেছিল মাত্র 5 মিনিট। কি সব বিরল প্রতিভাধর মানুষ এরা। তো শ্রোতা বন্ধু, এবার এই দুটি গান রইল আপনার জন্য, তোমায় গান শোনাবো পর্বে।

শ্রোতা আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম। জয়ন্ত, আর এই মুহূর্তে তোমায় গান শোনাবো পর্ব। সলিল চৌধুরী যখন দ্বিজেন মুখোপাধ্যায়কে পল্লবিনী ঘোষ অঞ্চারিণী গো এই গানটির কথা বলেন, তখন কিন্তু দ্বিজেনবাবু খুঁত খুঁত করছিলেন এই গান তাঁর গলায় মানাবে কিনা। সুরকার তাঁর সুরের নারী নক্ষত্র জানতেন, তাই সলিলবাবু প্রায় জেদ করেই গানটি দ্বিজেনবাবুকে দিয়ে রেকর্ড করান। সেই গান যে কি জনপ্রিয় হয়েছিল আমরা সবাই জানি। আর বাংলা গানে পপ স্টাইলে গাওয়া সেই রানু মুখার্জির বুশি বল গানটি বোধহয় এখনো অনেকের মনে আছে। গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় গানটি লেখেন।

স্মৃতি কুকুরকে গাড়ি চাপা দেওয়ার শোকে। আর রানী, মাফ করবেন, রানু মুখোপাধ্যায়ের গাওয়া আরেকটি গান, যখনই বেড়াই আমি পাইন বনে। গানটি নিয়ে তো রীতিমতো ঝামেলা হয়েছিল। যারা শুনেছেন তারা জানেন যে এই গানটির সুর ন্যান্সি সিনাত্রা আর লির হ্যাজেলহুডের সামার ওয়াইনের কপি করা। আর রানু মুখোপাধ্যায়ের এই গানটি শেষমেশ গাওয়ার রেকর্ডে ছিল খালি গীতিকারের নাম। শেষে বেচারা গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় রয়্যালিটির 50% দিয়ে ভারমুক্ত হন। তো চলুন শ্রোতা বন্ধু, এবার শুনি এই দুটি গান।

সর্বোচ্চ বাংলা আধুনিক গানের বয়স অনেক, তাও এই চার পাঁচ দশক বিচ্ছিন্নভাবে হলেও আধুনিক বাংলা গান বিভিন্ন রকমভাবে গাওয়া হয়েছে। আর এই গানগুলোর পেছনে গল্পও রয়েছে অনেক। সে টুকিটাকি কিছু গল্প এবং গানগুলি নিয়েই তোমায় গান শোনাবো পর্ব সাজিয়েছি আজ। এই গানের কিছু গল্প বলতে গেলে শচীন কর্তার কথা তো আসবেই, অর্থাৎ আমাদের শচীন দেববর্মন। শচীন কর্তার শুনি টাকডুম টাকডুম বাজে বাজে ভাঙা ঢোল, যেটা পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বদলে হলো বাংলাদেশের ঢোল। আর তার পুত্র পঞ্চম দা অর্থাৎ আরডি বর্মনের ফেঁসে গেল কালীরামের ঢোল, কিংবা শচীন কর্তার সুন্দরী লো সুন্দরী দল বেঁধে আয় গান ধরি, আর পঞ্চম দার ফুলকলি গো ফুলকলি শুনবেন। মনে হচ্ছে না? তাহলে শোনাই আপনাকে, আপনাকে শোনাই শচীন দেববর্মনের সেই সুর সুন্দরী লো সুন্দরী। দি বোম্বে টকেজের সমর ছবিতে শচীন দেববর্মন এই গানটির সুর করেছিলেন, আর সঙ্গীত রচনা করেছেন গৌরী প্রসন্ন মজুমদার।

ಪದಿ ಮರೆತಿ ಮರೆತು ಮರೆತು ಭರಾಗಿ ಸಂಸಾರ.

এবার সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে 16 জুন পর্যন্ত স্লোভাক প্রজাতন্ত্র সফর করবেন। এই সফরে প্রধানমন্ত্রী শ্রী মোদী স্লোভাক প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এবং সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণ করবেন। সে দেশের রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন যে আর্থিক অন্তর্ভুক্তি ও স্ব-উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যবিধি, আবাসন, খেলাধুলা, বিজ্ঞান এবং প্রশাসন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন, ড্রোন প্রযুক্তির মতো উদীয়মান ক্ষেত্রগুলিতে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ সুযোগের নতুন দরজা খুলে দেশ জুড়ে উন্নয়নের চিত্র বদলে দিচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের নিয়ে নীতি আয়োগ আয়োজিত এক আলোচনা সভার অংশগ্রহণ করেন। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ি এবং অন্যান্য সদস্যদের উপস্থিতিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী ত্রিপুরা ও উত্তর পূর্বাঞ্চলকে ক্রমাগত দিক নির্দেশনা ও সহায়তা প্রদানের জন্য নীতি আয়োগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বর্তমান কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল থেকে 16 জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। 3 দিনব্যাপী এই শিবিরে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা প্রদান করা হবে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের পৌরোহিত্যে গতকাল গোমতী জেলা শাসকের কনফারেন্স হলে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উদয়পুর শহরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং অন্যান্য জনকল্যাণমূলক কাজ দ্রুত সম্পন্ন করার উপর মন্ত্রী গুরুত্ব আরোপ করেন। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

সময় পর্বে রয়েছেন। আজকের প্রসঙ্গ জীবনের নাটকীয় মোড়। হ্যাঁ শ্রোতা বন্ধু, এমন একটা সময় আসে জীবনে যখন আমরা বলতেই পারি না আমাদের জীবনের পথটা কোন দিকে যাবে, বা একটা সহজ সরলভাবে চলছে, হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে গেল যাতে আমাদের জীবনের মোড়টাই পুরো পাল্টে গেল, সেই পথটাই সম্পূর্ণ উল্টে গেল। সেই কথাই হচ্ছে, আর সেই কথাগুলোই বলবো। আপনারাও ফোন করবেন নিশ্চয়ই 2326253 এই নাম্বারে। আজকের প্রসঙ্গ জীবনের নাটকীয় মোড়। এ পাশে রয়েছি আমি, আর জে চিন্ময়।

জীবনে এমন কিছুটা সময় আসে প্রায়শই, যখন কিছুই বলার থাকে না, কিছুই করার থাকে না। সেই সময়টা এমনই আসে যখন আমাদের অজান্তে বা অনিচ্ছায় অনেক কিছু হয়ে যায়। কখন পরিবর্তন হয়ে যায় আমাদের চলার পথটা আমরা নিজেরাই বুঝতে পারি না। আর সেই সময়টার কথাই বলছি এবার। শ্রোতা বন্ধু, বলছি তোমায় পর্বে আজকের প্রসঙ্গ, জীবনের নাটকীয় মোড়।

0: শুভ সকাল।
1: শুভ সকাল, নমস্কার।
0: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাদাগাছ মাতৃপল্লী থেকে।
1: বলুন, কেমন আছেন?
0: আছি আছি, চলছে। এখন বর্ষার সিজন, বড় মেয়ের নাম তো বর্ষা। এখন বর্ষায় মোটামুটি দাপট দেখাচ্ছে। তো ঘটনা হচ্ছে গিয়ে, এই যে বললেন না জীবনের নাটকীয় মোড় কখন চলে আসে, আসলে আমাদের জীবনে, পরিবারের ক্ষেত্রে হয়েছে আর আমার ব্যক্তিগত জীবনেও হয়েছে সেটা। আমরা ছিলাম গ্রামে, জানেন তো, একদম বর্ডার ঘেঁষা গ্রামে ছিলাম আমাদের। সেই গ্রামে আমরা ছোটবেলার থেকে বড় হচ্ছি, শৈশব কাটছে। হঠাৎ করে যখন আমরা 11-12 পড়ি, ডাকাতির আক্রমণ ছড়িয়ে গেল। বাংলাদেশ এক্সট্রিম বর্ডার যারা চোরাচালানকারী, তারা আমাদের বাড়ির পাশ দিয়ে এটাকে করিডোর হিসেবে ব্যবহার করা শুরু করে দিল। আমি তো বুঝতে পারি না, আমার বাবা শিক্ষকতা ছিলেন, উনি তো লেখাপড়া নিয়ে শুধু ভাবতেন। সীমান্ত গ্রামে আমাদের ওটার নামই ছিল মাস্টার পাড়া, অধিকাংশ মাস্টারিজীবী, এরা আমরা এইসবে জড়িত ছিলাম না। কিন্তু ভেতর থেকে কালোবাজারি গুলি, এই সন্ত্রাসবাদী গুলি এই এটাকে করিডোর হিসেবে শুরু করলো। ডাকাতির পর ডাকাতি, 3-4 বাড়িতে ডাকাতি। এর মধ্যে শোনা যাচ্ছে কি, গভর্নমেন্ট নাকি কাটা তার দিয়ে দেবে। এই ঘটনাগুলি কিন্তু একটা পরিবারকে যদি আপনি দেখুন, তার বাড়িঘর ভেঙে নতুন ভাবে আসতে হয়, এটা তো বললে হয়ে যায় না। এবার তো মাথায় বজ্রাঘাত, আমরা কোথায় যাব? সীমান্তবর্তী গ্রাম থেকে একবারে, আমার এক বিস্তৃত ভাই আগরতলার সাথে চাকরি করতেন, উনি তখন প্রস্তাব দিলেন, না আমরা আগরতলায় চলে যাব। আপনি ভাবুন, সে বিলোনিয়ার একদম গন্ধগ্রাম থেকে আগরতলা শহরে চলে আসা, হঠাৎ করে এটা একদম আমাদের একটা নাটকীয় মোড় তৈরি হয়ে।

0: সেই বাড়ির ঘর ভেঙে সবকিছু নিয়ে জিনিসপত্র নিয়ে শহরে শিফট হওয়া, সেটা 87 এর কথা বলছি। এই যে জীবনের গতি প্রবাহের একটা নাটকীয় মোড়, লেখাপড়া করছে ভাই বোনরা, পড়াশোনা করছে আমরা, পড়াশোনা করছি আমাদের স্কুল পাল্টাতে হবে, বাবা শিক্ষকতা করছেন, বাবার ট্রান্সফারের জন্য আবার আবেদন বাবা করবে, নাহলে বাবা থেকে যাবে এখানে আমরা চলে যাবো, না একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। তারপরে যাই হোক, ধীরে ধীরে এই নাটকীয় মোড়ের পরিসমাপ্তি ঘটে, আমরা পাকাপাকি ভাবে বিভিন্ন প্রতিবন্ধকে সামনে রেখে আমরা আগরতলায় স্থায়ীভাবে বাজারঘাটে বসবাস করার সুবন্দোবস্ত হলো। এবার ব্যক্তিগত জীবনে আমার কি হয়েছে দেখুন, আমার ক্ষেত্রে বলছি, আগরতলায় এলাম, পড়াশোনা করছি কলেজে, পড়াশোনা করছি, কিন্তু ঘটনা হচ্ছে হঠাৎ করে আমাদের আবার একটা নাটকীয় মোড় এলো আমার ব্যক্তিগত জীবনে, যে আমাদের ছবি তৈরির জন্য কলকাতায় যেতে হবে। ওই ওখানে দেখভাল করার জন্য, আমরা তো ত্রিপুরার বাণিজ্যিক ছবি, আপনার নাম জানেন মঙ্গলসার ছবিটা আমাদের প্রোডাকশন থেকে হয়েছে, আমার কাকা ছিলেন ডাইরেক্টর, শিক্ষক ছিলেন, বলল বিশ্বজিৎ তোমাকে যেতে হবে, কলকাতায় থাকতে হবে, কারণ ত্রিপুরায় সেরকম পরিকাঠামো নেই একটা ছবি তৈরির ক্ষেত্রে, এডিটিং ড্যাবিং শুটিং অনেকগুলি ব্যাপার থাকে। আবার সে কলকাতা আমাকে প্রায় 5-7 বছর কাটিয়ে আসতে হলো।
1: মানে এগুলো আপনার জীবনের নাটকীয় মোড় এনে দিল। তো এই ক্ষেত্রে যেটা আপনি বলছিলেন প্রথম, যেটা মানে গ্রাম থেকে শহরে আসার যে ব্যাপারটা, হঠাৎ করে একটা পরিবর্তন, অর্থনৈতিক কারণ বা বিভিন্ন মানে সামাজিক কারণে, এটা জীবনের কতটা প্রভাব ফেলল আপনার, এটা হচ্ছে কথা। যে
0: দেখুন একটা কথা আগে বলছি, ওখানে আমাদের স্কুলের পরিবর্তন, চাকরির বাবা চাকরিজীবী বাবার পরিবর্তন, একটা নতুন জায়গায় এসে হুট করে, আমাদের তো আর অল্প ছোট জায়গায় হবে না, আমাদের বড় জায়গা কিনতে হয়েছে, কতগুলি প্রতিবন্ধকতাকে সামনে রেখে আমরা আবার আস্তে আস্তে করে মাথা তুলে এখানে দাঁড়িয়েছি। কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে ওই যে কখন যে আপনাকে সে কোনো ভাবিনি যে গ্রাম ছেড়ে চলে আসতে হবে, কিন্তু সেই গ্রামের কথা এখনো মনে করে, সেখানে এখন লোকনাথ বাবার আশ্রম হয়েছে, শুনবেন সাউথে সবচেয়ে বড় লোকনাথ বাবার আশ্রম আমাদের সে মাস্টার পড়াতে হয়েছে, আজকে গ্রামটা খাকা করছে, সব চলে এসছে, কাঁটাতারের সীমানার পাশে আশ্রম গড়ে উঠেছে। তো যাই হোক, জীবনের নাটকীয় মোড় অনেক সময় ভালোই হয়, আমি খারাপ হয়েছি বলবো না, হয়তো বা অন্য কোথাও যেতাম, বিলোনিয়া শহরে থাকতাম, একদম ঠাকুর হয়তো সহযোগিতা করেছে বলে আজকে শহরের একটু ভিটে মাটি সেখানে জোগাড় করতে পেরেছিল বাবা।
1: ধন্যবাদ, ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। একদম শ্রোতা বন্ধু, এই জীবনের যে জীবন যে নাটক, সেটা নাটকের চেয়েও অনেক বেশি নাটকীয়। কখন কোথায় বা কীভাবে জীবনের চিত্রপট যে পাল্টে যায় তা আগে থেকে অনুমান করা যায় না। মঞ্চনাটকের সব কিছুই রিহার্স, অর্থাৎ মহড়া দিয়ে প্রস্তুত করা, কিন্তু জীবনের নাটক কিন্তু সেই মহড়ার সুযোগ দেয় না। মানুষের জীবনে এই ধরনের মোড় বিভিন্ন কারণে হতে পারে, বিভিন্ন কারণে আসে, পেশাগত বা অর্থনৈতিক পরিবর্তন, যেমন কেউ চাকরি হারানো বা নতুন কোনো অসাধারণ ক্যারিয়ারের সুযোগ পাওয়া, কিংবা হঠাৎ ভাগ্যের চাকা পরিবর্তনে ব্যবসায় অভাবনীয় সাফল্য বা লোকসান, এতে একটা জীবনের মোড় পাল্টে যায়। আরেকটা কারণ হতে পারে সম্পর্ক ও ব্যক্তিগত জীবন, অপ্রত্যাশিতভাবে কোনো মানুষের সাথে পরিচয়, সম্পর্কে জড়িয়ে যাওয়া যা চিন্তাভাবনা বদলে দেয়, অথবা অপ্রত্যাশিতভাবে কোনো কাছের মানুষের সঙ্গে বিচ্ছেদ হওয়া, সেটাও জীবনের মোড় পাল্টে দিতে পারে। আরেকটা কারণ হতে পারে দুর্ঘটনা বা স্বাস্থ্যগত সমস্যা, যে কোনো ধরনের শারীরিক অসুস্থতা বা অপ্রত্যাশিত কোনো দুর্ঘটনায় মানুষকে জীবনের আসল অর্থ নতুন করে বুঝতে সাহায্য করে।

জীবনযাপনে ব্যাপক পরিবর্তন আনে। তো শ্রোতা বন্ধু, আপনার জীবনের নাটকীয় মোড় যদি আমাদের সঙ্গে ভাগ করেন, তার জন্য ফোন নম্বর রয়েছে 2326253। অপেক্ষায় রইলাম আমি আর যে চিন্ময়। এছাড়াও আরেকটি কারণ রয়েছে, হতে পারে স্থান পরিবর্তন। বিভিন্ন, যেটা কিছুক্ষণ আগে এক শ্রোতা বন্ধু বললেন, ভিন্ন কোনো শহর বা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে পাড়ি জমানো, যা সম্পূর্ণ নতুন পরিবেশ, নতুন সংস্কৃতি, নতুন মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়া। তো জীবনের এমন আকস্মিক ও নাটকীয় পরিবর্তনগুলো কীভাবে মানুষের জীবনভঙ্গি ও জীবনযাপনকে গভীরভাবে প্রভাবিত করে, তাই আজ আমরা শেয়ার করব আমাদের নিজেদের জীবনের নাটকীয় মোড়গুলোকে নিয়ে। বলুন আপনার কথাও শুনবো।

অনেক সময় না চাইলেও অনেক কিছু হয়ে যায়, সেগুলি জীবনের পথটা বদলে দেয়। কোনো একটা প্ল্যানিং করে চলছিলাম, কোনো একটা প্ল্যানিংয়ে চলছিলাম এবং সেই মোতাবেক আমাদের এগিয়ে যাওয়া চলছে, হঠাৎ একটা মোড়, হঠাৎ একটা ঘটনা এমনভাবে জীবনটাকে মুশড়ে দিল, এমনভাবে চলার পথটাকে ঘুরিয়ে দিল। সেটা হতে পারে পজিটিভ দিকে, সেটা হতে পারে নেগেটিভ দিকে, সেটা আলাদা ব্যাপার, সেই নিয়ে বলছি না কথা। কিন্তু ওই যে মোড়টা, ওই যে টার্ন ওভারটা হওয়া, সেই যে টার্নিংটা হওয়া, সেটা নিয়েই কথা আজকের প্রসঙ্গ। জীবনের নাটকীয় মোড় বলছি তোমায় পর্বে। আর যে চিন্ময়ের সাথে রয়েছেন আপনি 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম মোড় জানতো টিউন করে আছেন, ফোন করবেন 2326253 এই নাম্বারে।

0: নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? বলুন, একটু জোরে বলতে হবে।
1: আমি নিখিল বর্মণ ভট্টাচার্য বলছি।
0: হ্যাঁ নিখিল বাবু, বলুন।
2: The person you are speaking with has put your call.
0: আপনি ফোন করবেন, আপনিই আবার আমাকে হোল্ডে রেখে দেবেন, বুঝতে পারলাম না। নমস্কার, কে রয়েছেন?
3: নমস্কার
0: নমস্কার,
3: আমি কুমুনগর থেকে বলছি।
0: আপনার রেডিওটা বন্ধ করতে হবে আগে।
3: আমি অ্যাকচুয়ালি একটা গান শুনতেছি, আপনাদের প্রোগ্রামটা শুনছিলাম, জীবনের নাটকীয় মোড়।
0: এটা এটা
3: একটা গান শুনতেছিলাম।
0: এটা কি গানের রিকোয়েস্টের প্রোগ্রাম মনে হলো আপনার কাছে? এটা কি গানের রিকোয়েস্টের প্রোগ্রাম, অনুরোধের আসর মনে হলো আপনার কাছে?
3: আচ্ছা ও আচ্ছা, ঠিক আছে।
0: আপনি অনুষ্ঠান শুনছেন, অথচ মনে হলো আপনার এটা অনুরোধের আসর, তাই ফোন করে দিলেন। এটা বলছি তোমায় পর্ব, এই প্রসঙ্গ নিয়ে যদি কথা বলেন তাহলে ফোন করুন। নমস্কার
4: নমস্কার,
0: শুক্লাদি বলুন।
4: তো শুনছিলাম, দেখুন আপনার প্রসঙ্গটা শুনে
0: আমাদের
4: জীবনটাই তো একটা নাট্যমঞ্চ না, আমরা সবাই এখানে অভিনেতা। অনেকে বলে থাকেন যে নাটকের শেষটা দেখে তারপর মঞ্চ ছাড়ো, তার মঞ্চ ছেড়ে যেও না। এটা একটা খুব সুন্দর কথা। তবে এটা যদি বলে কোন ঘটনাটা সবচেয়ে বেশি নাড়া দিয়েছে, এরকম অসংখ্য ঘটনা আছে, আমার নিজের জীবনই আছে। সবচেয়ে বড় ঘটনা, যে ঘটনাটাকে কি বলবো, যে আমি নিজে যখন সংসার জীবনে প্রবেশ করলাম, তখন সবচেয়ে বড় স্বপ্নটা যেটা সামনে ছিল, এক মুহূর্তে সেই স্বপ্নটাই তো ভেঙে গেল। যাক, তার পরবর্তী সময়ে আবার নিজেকে আস্তে আস্তে করে সেই জায়গাটা থেকে মানে অনেকটা রিকভারি করে তারপর অন্য পথে চলতে শুরু করলাম জীবনে। ওই যে বললাম যে নাটকের রঙ্গমঞ্চ ছেড়ে যেও না, শেষটা দেখে তো যেতে হবে। এরকম জানেন, এটা বিষয়টা হলো তো আমি যেটা ফোকাস করতে চাইছি যে অসংখ্য ঘটনা আছে, মানে কোনটা বলবো, যে কোনো রাজনৈতিক কোনো কারণে হতে পারে, কোনো সামাজিক কারণে হতে পারে, ব্যক্তিগত কারণে হতে পারে,
0: একদম
4: দুর্ঘটনাগত কারণে হতে পারে, প্রতিটা মুহূর্তে মানুষের জীবনের মোড় ঘুরে যায়। আবার অনেক সময় অনেক পজিটিভ ঘটনাও ঘটে, জীবনের মোড় ঘুরে যায়, এরকম অনেক দেখেছি। তবে যেই ঘটনাগুলো আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয় নেগেটিভ ভাবে, মানে দুঃখজনক ভাবে, সেই জায়গা থেকে যে আবার ঘুরে দাঁড়ান, হ্যাঁ, নিজেকে ঠিক রেখে, নিজের মানসিক অবস্থা ঠিক রেখে যে ঘুরে

0: দাঁড়ানো, এই শক্তিটা অর্জন করাই প্রত্যেকটা মানুষের সবচেয়ে বড় গুণ বা সবচেয়ে বড় মানে কি বলবো যে তার মানে সে অ্যাচিভ করেছে, সবচেয়ে মানে ভালো দিকটা সে অ্যাচিভ করেছে, যে ওই ঘটনাটাকে সঙ্গে রেখে বা ঘটনাটাকে নিয়ে সে আবার জীবন পথে চলতে শুরু করেছে বা চলাটা সে শিখেছে। তবে সবচেয়ে বেশি আমার মনে হয় কি জানেন, যারা অর্থনৈতিক কোন সংকটে পড়ে হঠাৎ করে, তাদের মানে তলাটা একটু বেশি কঠিন হয়ে যায়। যে আমাদের একটা কথাই আছে না, যে আমাদের প্রথম চাহিদা হলো খাদ্য বস্ত্র বাসস্থান, এই তিনটে যদি আমাদের কাছে থাকে তাহলে আমার মনে হয় বাকিগুলো মানে অনেক সময় কি হয় যে আমরা মানে মেনে নিতে পারি বা মানিয়ে নেওয়া একটা শক্তি আমাদের মধ্যে তৈরি হয়ে যায়। কিন্তু এই তিনটে জিনিস যদি আমাদের কাছে না থাকে তাহলে লড়াইটা মনে হয় আরো বেশি কঠিন হয়ে যায়। সেটা যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতেই হতে পারে। কিছুদিন আগে আমার এক রিলেটিভের দেখুন খুব দুর্ভাগ্যজনক ঘটনা, ওনার ছেলে একটাই ছেলে এমডি পড়তে গেছিল, হঠাৎ করে উনি রাত্র 12টার সময় একটা ফোন পেলেন, ফোনটা ধরলেন ঘুম থেকে উঠে, কে জানে একটা ফোনে বললো যে ওনার ছেলের নাম করে বললো যে স্পট ডেথ। ওই যে ঘটনাটা উনি আমার কাছে বলছিলেন ঘটনাটা, আমি নিজে একদম ভেতর থেকে বিশ্বাস করবেন না মানে এতটা নাড়া দিয়েছিল আমাকে, আমি ভাবছিলাম যে উনি কিভাবে ঠিক থাকলেন। তারপর দিন উঠে আবার ওই জায়গায় হায়দ্রাবাদ উনি গেলেন, হায়দ্রাবাদ কোথাও একটা আচ্ছা যাই হোক, তো গেলেন, তারপর বাকি কাজকর্ম সবগুলো সারলেন। আমি 5-7 দিন পর ওনার সাথে দেখা করতে গেছিলাম, হ্যাঁ এখন শুনি যে উনি ঠিক আছে, বাঁচতে তো হবে, চলতে তো হবে না, উনি লাফিং ক্লাসে জয়েন করেছেন, চলছেন, আমার শুনে বেশ ভালো লাগলো যে খুব ভালো, হ্যাঁ বাঁচতে তো হবে। এই যে ঘটনাগুলো আসলে আমাদের ভিতরেই এতটা নাড়া দেয়, আর যারা সহ্য করছে তাদের না জানি কি মানে ভেতরের অবস্থাটা কি, এটা যখন ভাবি সত্যি খুব কঠিন হয়ে যায়। কিন্তু তারপরেও বলবো যে হ্যাঁ প্রত্যেকটা মানে জীবনের আমাদের জীবনটা একটা নাট্যমঞ্চ, যার যেরকম ঘটনায় জীবনে আসুক না কেন সেটা মোকাবেলা করার একটা শক্তি আর সাহস যাতে আমাদের সবার মধ্যে থাকে, থাকলে আমরা জীবনে চলতে পারি।
1: একদম একদম, ধন্যবাদ ধন্যবাদ, ভালো বললেন। আর প্রস্তুত থাকতে হবে যে কোনো মোড়ের জন্য, এটা হচ্ছে কথা। এমনই এমনই কিছু অপ্রত্যাশিত ঘটনা আসতেই পারে আমাদের জীবনে, যার জন্য একটা মানসিক প্রস্তুতি মনে হয় থাকাটা সবারই দরকার, যে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতেই পারে, জীবনটা সহজ সরলভাবে চলা পথ তো নয়, এটা সবাই জানি। তবুও আমরা আশা করি পথটা মসৃণই থাকবে সবসময়। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো, নমস্কার।
1: নমস্কার,
2: আমি লীলা কর্ম বলছি, আগরতলা গান্ধীঘাট।
1: হ্যাঁ, কেমন আছেন?
2: আছি মোটামুটি, মোটামুটি ভালোই আছি।
1: বলুন বলুন।
2: আচ্ছা, তোমরা সবাই ভালো তো?
1: ভালো ভালো দিদি, ভালো।
2: আচ্ছা ভালো, সবার শুভকামনা করছি। আচ্ছা, আজকের যে প্রসঙ্গটা আনা হয়েছে বলছি তোমার পূর্বে, এই যে ঘটনাটা মানে জীবনের মোর, যে মোর নেওয়া, এই যে প্রসঙ্গটা আনা হয়েছে, আমার জীবনটা তো পুরোপুরি ভাবেই নাটকীয়।
1: সবার জীবনেই দিদি,
2: বলতে গেলে একটু টাইম লেগে যাবে যে
1: সবার জীবনেই নাটকীয়।
2: আমারটা যে কি সেটা মানে অবিশ্বাস্যই, অনেকটা অলৌকিক বলতে হবে।
1: ঠিক ঠিক,
2: অতি সংক্ষেপে বলার চেষ্টা করছি।
1: বলুন বলুন বলুন। মানে ওই ওই ওই
2: 3 বছর বয়স,
1: না না ওই যে দিদি একটু বিশেষ করে একটা মোড়, একটা মোড় যে মোড়টা আপনার জীবনটাকে পুরো পাল্টে দিল, ওই ওই ঘটনাটা, ওই মোড়টার কথাই শুধু জানতে চাই।
2: হ্যাঁ, না সেটা বলতে গেলে একটু তো ভূমিকা দিতেই হবে, সামান্য ভূমিকা না।
1: বলুন বলুন বলুন।
2: তো মানে আমার যখন 3 বছর বয়স তখন আমার বড়দির বিয়ে হয়, তখন আমার যে বড়দি যে শ্বশুরমশাই, হ্যাঁ তখন বড়দি 16 বছর বয়স, উনি তখন আমাকে দেখেছেন, দেখে কি পছন্দ হয়েছে জানি না, উনি তখন আমার বাবাকে বলেছেন ব্যয়মশাই আপনার এই মেয়েকে আমার ছোট ছেলের জন্য নেব। আচ্ছা, তো তখন হাসাহাসির মধ্যে গেছে, যাই হোক, সে তো গেছে।

0: হচ্ছে গঙ্গা দিয়ে জল যখন বয়ে যায় সেরকম বহু গেছে। তো 1964 আমি যখন মাধ্যমিক পাশ করি তখন ভারত পাকিস্তান তখন তো একটু পূর্ববঙ্গ ছিল, 1964 72 তো বাংলাদেশ হলো। তো তখন ওই রাজনৈতিক অস্থিরতার কারণে মানে বাংলাদেশে মানে সেটা আমার বর্দি তখন কলকাতাতে, ওই যে বর্দির বিয়ে ছিল বর্দি কলকাতাতে, হাজবেন্ড সরকারি চাকরি করতেন, বর্দি বললেন যে বাবা ওকে পাঠিয়ে দিন আমার এখানে, ওখান থেকে মাইগ্রেশন করে কলকাতা চলে আসলাম। নাটকের মুখটা এইভাবে যাচ্ছে। তারপরে সেখানে যাওয়ার পরে তো কলেজে ভর্তি হয়ে গেলাম কলকাতা কলেজে। তো সেখানে হলো কি, ওই যে আমার শ্বশুরমশাই বলে যিনি আমার বর্তমানে আমারও শ্বশুরমশাই, তো যাই হোক ওখানে যাওয়ার পরে ওখানে আত্মীয় স্বজনটা যারা আছে আমার বদ্ধ শ্বশুর সবার মনে পড়লো আমার এক ননাস ছিলেন, উনি শুনেছিলেন বা উনি কাছে ছিলেন। তখন তো ওনা আমার হাজবেন্ড তখন প্রেসিডেন্সি কলেজ পাস করে ইয়েতে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, এমএ করছেন। আচ্ছা যাই হোক, যাওয়ার পরে তো তাদের মনে হলো যে ওই যে কথাটা সে পুরনো কথা, ইয়ে মানে সিনেমার কথা মানার মতো। যাই হোক সবাই মিলে আলোচনা করছে যে এখানে গেলে ওই কথাটা তেলে রাখা হোক। তারপরে যাই হোক কার্যকারণে সেটা ইয়ে হলো। হওয়ার পরে উনি তো আবার কি করলেন, পাস টাস করার পরে উনি ত্রিপুরাতে কলেজে উনি শিক্ষক মানে অধ্যাপকের কাজ পেলেন। হ্যাঁ, তো আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তো কলকাতা কলেজে, তো ওনার বিয়ে, তারপর বিয়ে হয় আমাদের সবাই পারিবারিক ইয়েতে। ওই যে কথাটা আমার শ্বশুরমশাই 3 বছর বয়সে যে আমি বাগদত্তা ছিলাম আমার শ্বশুরমশার কাছে, সেটাই কিন্তু কার্যে পরিণত হয়। আমরা যে নিয়তি বলে একটা কথা মানি, কিভাবে অলৌকিকভাবে যেন সেটা ঘটে গেল আর কি। হ্যাঁ, তারপরে আমি আগরতলাতে চলে আসলাম, মানে আগরতলা এসে মানে ওনার সাথে বিয়ের পরে চলে আসলাম, এখানে উইমেন্স কলেজে ভর্তি হলাম, পড়াশোনা শেষ করলাম। তো এই যে ঘটনাটা, এইটা আমার জীবনে একটা নাটকীয় বলতে পারি, অলৌকিক বলতে পারি, মানে অতি সংক্ষেপে আমি এটা বললাম, কিন্তু ঘটনাটা এত সহজ সব ঘটনা হয়ে যায় না হট করে, এটা আর কি। শুনতে পাচ্ছ?
1: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু এটা নাটকীয় মোড় বলে আমার মনে হলো না, সত্যি কথা, খারাপ পাবেন না। কারণ হচ্ছে এটা এটা আগে থেকে, এটা আগে থেকে বলা ছিল এটাই হবে, তো এমনই হলো। কিন্তু এখান থেকে যদি এটা ঘুরে যেত ঘটনাটা, তখন এটা এটাকে আমি আজকের প্রসঙ্গের সঙ্গে মিলাতে পারতাম, মাপ করবেন, আজকের প্রসঙ্গের সঙ্গে মেলেনি ঘটনাটা, এটা হয়নি, এটা ওই 3 বছর আগে থেকেই ঘটনাটা হওয়ার কথা ছিল, এটাই হলো, এরকমভাবেই চললো, এরকমই হলো। এটা অনেক বেশি মানে সরল স্বাভাবিকভাবেই গেল ব্যাপারটা, এটা যদি ঘুরে যেত একটা অন্য মোড় নিয়ে নিত তখন বুঝতে পারতাম, যেখানে আমাদের জীবনটা পুরো পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা মোড় হতে পারে যে আপনি এক স্থান থেকে আরেক স্থানে যখন চলে গেলেন, ওখানে একটা জীবন চলছিল একরকম স্বাচ্ছন্দ্যের জীবন, সেটা পুরোপুরিভাবে আলাদা হয়ে গেল, সেখানে মানা যায়। আমাদের শ্রোতাবন্ধুরাই, আগের দুজন শ্রোতাবন্ধু যেভাবে বললেন তাদের জীবনের ঘটনা যেভাবে পাল্টে যাচ্ছে, পাল্টে গেল, এমন মোড় নিয়েই কথা আজকের এই বলছি তোমায় পর্বে, জীবনের নাটকীয় মোড়। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার।
1: নমস্কার,
2: আমি অনুপ্রসঙ্গ থেকে বলছিলাম, কমলেশ বলেছেন।
1: কমলেশ বাবু কেমন আছেন বলুন।
2: হ্যাঁ ভালো, অনেক অনেকদিন পর পেলাম আপনাকে।
1: বলুন বলুন।
2: আচ্ছা আমি ছোট করে একটা কথা বলছি, আমাদের অরুণ্যনগর অঞ্চলটা 1970 আগে কিরকম ছিল আপনারও এখানে, যখন ক্লাস 7 এ পড়ি তার কিছুদিন আগে আমার গার্জিয়ান বলতে ছিল ওই ঠাকুরদা, উনি মারা যান, বাবা আসামে চাকরি করেন, আর বড় ভাই একজন ছিল সে আসাম ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে। তখন আমি তো কোনো গার্জিয়ানলেস হয়ে গেলাম, পড়াশোনার দিকে মন নেই, স্কুলে যাই না, অনেক বাজে ছেলে সে সঙ্গে মিশে গেছিলাম, জীবনটা শেষ হয়ে যেত সেখানে। হঠাৎ একদিন আমাদের পাড়ারই একজন বয়স্ক

0: উনি রিটায়ার করেছেন, উনি আমাকে রাস্তায় ধরলেন, এমন পেদানি দিলেন যে তুই কোন বাড়ির ছেলে, তুই এভাবে করছিস, তোকে যদি সন্ধ্যার পরে আর ওদের সঙ্গে দেখি খুব খারাপ। এটাই আমার জীবনের টুকটাক ঘুরিয়ে দিল আর কি। আবার মনে ছিলাম না তো মোটামুটি জীবনটা ঘুরে গেছে তখন থেকে, না হলে শেষ হয়ে গেছিলাম। এটাই বলছি আর কি।
1: সেটাও সেটাও ভাবুন, এটা এটা একটা সময় ছিল যখন পাড়ার অভিভাবকরা এরকম ভাবে ছেলে মেয়েদের আমাদের শাসন করতেন, এবং তাদের মানে দেখেও ভয়েও অনেক কিছু আমরা করতে সাহস হতো না একটা সময়। মানে আমাদের আপনারা আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনাদের অনেক জুনিয়র হলেও আমাদের জেনারেশনও এটা ছিল অনেকটা। আরেকদিনের একটা প্রসঙ্গ হয়ে যাবে, দারুণ বললেন ঠিক। আর এই এই ঘটনা এই পেদানিতে কিন্তু আপনার জীবনটা আবার ঘুরে গেল,
0: ঘুরে গেল
1: একদম একদম। এটাই জীবনের নাটকীয় মোড়। এই এইভাবে বলতে আমি অনুরোধ করছিলাম শ্রোতা বন্ধুদের। ধন্যবাদ ধন্যবাদ, ভালো থাকবেন কমলেশবাবু। তো শ্রোতা বন্ধু, বেশি একটা সময় নেই, খড়িবাবু বলছে থামার সময় এসে গেছে, আরেকজন কলার রয়েছেন, ওনার সঙ্গে একটু কথা বলে নিই। নমস্কার, কে রয়েছেন এই মুহূর্তে? হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, একটু জোরে বলতে হবে, রাজদীপ কথা শুনতে পাচ্ছি না। খুব আস্তে আস্তে কথা বললো মনে হচ্ছে, কি লুকিয়ে ফোন করলো নাকি? আবার কেটেও দিল ফোনটা। যাই হোক শ্রোতা বন্ধুরা, আমাদের জীবনে এমন কিছু মোড়, এমন কিছু সময় আসে, এমন কোনো ঘটনা ঘটে যেটা জীবনটাকে পুরো পাল্টে দেয়, পুরো পাল্টে দেয়। এটা এটা নিয়েই আমাদের আজকের প্রসঙ্গ, এটা নিয়েই আজকের কথা বলা। এমন কিছু কিছু ঘটনা, পাল্টে দেওয়া ঘটনা, যেটা বলতে পারেন আমাদের জীবনে এরকম হয়। আমার জীবনে যেমন ব্যক্তিগতভাবে হয়েছে, যেমন পুরো জীবনটাই ভেবেছিলাম এই রাজ্যের বাইরে কাটবে একটা সময়, পড়াশোনা থেকে শুরু করে কাজে কর্মে সেখানে আটকে যাওয়া, একবার কলকাতা একবার দিল্লিতে, দুবারই ফিরে আসতে হয়েছে পারিবারিক চাপে, কখনো কারোর অসুস্থতার কারণে, কখনো কারোর মানসিক চাপের কারণে। যাই হোক, এই ঘটনাগুলো আমাদের জীবনের চলার পথটা অনেক পাল্টে দেয়। আজকে হয়তো আমি আপনাদের সঙ্গে কথা বলতাম না, মানে বলার মতো এই যে সুযোগটা এটা পেতামই না আমি যদি আজ দিল্লিতে থাকতাম, অন্য কোনো কাজে থাকতাম, অন্য কোথাও ব্যস্ততা থাকতো, সেই প্রফেশনটা এখানে করতেই পারছি না। সেই প্রফেশনে, যে প্রফেশনে যাওয়ার ইচ্ছা ছিল সেই প্রফেশন এখানে হচ্ছেই না। আজকে পুরো অন্যরকম প্রফেশনে, যদিও খুব কাছাকাছি প্রফেশনে আছি, আপনাদের সঙ্গে কথা বলছি। তো এমন ঘটনা যেটাকে পুরো জীবনের ধারাটাকে, জীবনের পথটাকে পাল্টে দেয়। সবার জীবনেই আছে, আমি জানি সবার জীবনে এরকম অনেক ঘটনা আছে, দেখা স্বপ্ন, মানে যেই ভাবনায় আমি জীবনটাকে এগিয়ে নিয়ে যাব সেই ভাবনাটা সম্পূর্ণ পাল্টে দেয়, এমন মোড়ের কথাই কিন্তু আজ বলছি তোমায় পর্বে, বলার জন্য অনুরোধ জানিয়েছিলাম। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো আসরে।

0: শ্রোতাবন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী FM অজ্ঞান্ত। আর এই মুহূর্তে তুমি অনন্যা পর্বে অর্থাৎ উইমেন্স টাইমে যাচ্ছি, তার আগে একটা বিজ্ঞাপনের বিরতি।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
3: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
3: তাহলে সঠিক নম্বর?
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
3: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়।
3: হ্যাঁ করছি। RBI কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
5: টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
4: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
5: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ORS রাখুন।
4: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
5: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।

0: হ্যালো,
1: দিদি নমস্কার।
0: হ্যাঁ
1: চিন্ময় বলছি এফএম মজ্জায়ন্ত থেকে।
0: হ্যাঁ
1: শ্রোতা বন্ধু, তুমি অনন্যা পর্বে আমাদের রাজ্যের এক অনন্যার সঙ্গে এবার আমরা ফোনে কথাবার্তা বলবো। তিনি আর কেউ নন, এই রাজ্যের একজন বিশিষ্ট অভিনেত্রী, লেখিকা, সঙ্গীত শিল্পী, একাধারে অনন্যা তিনি, দশভুজা মা জননী। তিনি সুস্মিতা ধর পাল। দিদি স্বাগত জানাই আপনাকে আমাদের তুমি অনন্যা পর্বে। একদম অনন্যা পর্ব যখন শুরু হয়, একদম শুরুতে দিদির সঙ্গে কথা হয়েছিল একদিন, একদম শুরুর বোধহয় প্রথম বা দ্বিতীয় এপিসোড এরকমই ছিল। আর তারপর অনেক দিন পর আবার দিদির সঙ্গে কথা। ভালো আছো?
0: আছি ভালো। কথা শুরু করার আগে বলে নেই যে এই অনন্যা পর্বে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনন্যার সঙ্গে যারা জড়িত আছে সবাইকে।
1: নিশ্চয়ই নিশ্চয়ই, অভিজ্ঞতা তো বাড়ছে বাড়বে। সেই দীর্ঘ 2-3 বছর আগে একবার কথা, তারপর অনেক কাজ করেছো তুমি, অনেক লেখালেখি তোমার, প্রায়শই তোমার লেখা পত্রিকায় আমরা পড়ি, তো অনেক ঘোরাঘুরির অভিজ্ঞতা হয়েছে এর মাঝে, বিদেশ ভ্রমণ সেটাও দেখেছি পত্রপত্রিকায় বা তোমার জি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, সামাজিক মাধ্যমে। সবচেয়ে বেশি নাড়া দিয়েছে আমার দিদি, জানো, যেই কারণে তোমার সঙ্গে কথা বলা আজ, সেটা হচ্ছে তোমার সামাজিক মাধ্যমে কিছুদিন আগে কিছু ছবি দেখলাম, মানে তুমি কোথাও একটা নাটকের প্রতিযোগিতায় বিচারকের আসন গ্রহণ করতে গেছো এবং সেখানে দেখলাম সবাইকে পুরস্কার দিচ্ছ, আর সবাই মেয়ে। এটা কি ইচ্ছা করে মেয়ে?

0: এদের ছবিগুলো তুমি তো মানে দিয়েছো নাকি মেয়েরাই পুরস্কার পেয়েছে এমন কিছু একটা হয়েছে?
1: না মানে বিচারকের আসন যে আমি পেয়েছি তার জন্য কর্তৃপক্ষকে খুব ধন্যবাদ প্রথমে জানিয়ে রাখছি। তো আমিও গিয়ে এর আগেও মানে যেহেতু শিক্ষকতার জীবনে ছিলাম তো ছেলে মেয়ে নিয়েই তো সবসময় কাজ, তো দেখেছি ছেলেরাই বেশি এগিয়ে আসতো। আমার প্রথম দিকে চাকরির জীবনে দেখেছি ছেলেরাই বেশি এগিয়ে আসতো এই সমস্ত কাজে, মেয়েদের বাড়ি থেকে অনেকটা বাধা বিপত্তি একটা প্রতিবন্ধকতা থাকতো, কিন্তু চাকরির মাঝামাঝি বা শেষ দিকে দেখেছি মেয়েরা বেশ এগিয়ে আসছে। এটা আমাদেরও মানে শিক্ষক শিক্ষিকাদের মোটিভেশনও হতে পারে বা সমাজ সমাজ তো পরিবর্তন হচ্ছেই। তো সেদিন জাজমেন্টে গিয়ে দেখলাম মানে একদম ক্লাস থ্রির বাচ্চা থেকে শুরু করে ক্লাস টেন অব্দি আছে এখানে বাচ্চারা, নাইন টেন অব্দি মানে 16 বছর অব্দি, তো 9-10 অব্দি আছে। তো এখানে দেখলাম প্রায় 7টি দল অংশগ্রহণ করেছিল, 7টি দলের মধ্যে প্রায় যদি আমি 8-9 জন করে গড়ে ধরি প্রায় 70 জনের মতো স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেছে, তার মধ্যে মানে ম্যাক্সিমাম দেখলাম মেয়েরা। জিনিসটা খুব ভালো লাগলো আমার যে মানে বেশিরভাগ একটা টিমের মধ্যে দেখলাম সবাই মেয়ে, ওখানে একটা ছেলের পার্ট ছিল মেয়েটাকে দিয়েই ছেলের পার্ট করানো হলো এবং খুব সাবলীল মেয়েগুলি মানে আছে, কোনো জড়তা নেই, বেশ মানে মনের আনন্দে মানে আমরা নাটককে বলি প্লে, প্লে মানে খেলা,
0: খেলা
1: মনে, হ্যাঁ মনের আনন্দে যেমন ওরা করে যাচ্ছে এই জিনিসটা আমার খুব ভাল লাগলো। তো সাথে সাথে আরেকটা কথাও বলে দেই যে গত কয়েক বছর যাবতই লক্ষ্য করছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিবিএসসি আইসিএসসি বোর্ড বা ত্রিপুরা বোর্ড স্টেট বোর্ড যেটাকে আমরা বলি সবকিছুতেই কিন্তু এবারও পত্রিকায় দেখলাম সবকিছুতে সিবিএসসি বোর্ড আইসিএসসি বোর্ড সবকিছুতে কিন্তু মেয়েদের প্রাপ্ত নম্বর ছেলেদের থেকে বেশি, মানে ওরা এগিয়েছে। এই জিনিসটা কিন্তু মানে আমাদের সমাজ ব্যবস্থার জন্য আমাদের দেশের জন্য, শুধু আমাদের দেশ বলবো না ভারতবর্ষ আর পৃথিবীর জন্যই খুব একটা মানে গুড সাইন। মানে আমরা তো জানি আমাদের বিখ্যাত একজন মনীষী বলে গেছেন যে আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দেব। মা যদি শিক্ষিত হয় সংসার এগিয়ে যাবে, সংসার এগিয়ে গেলে মানে পাড়া এগোবে, পাড়া এগোলে সমাজ, সমাজ এগোলে দেশ।
0: একদম
1: এইটাই।
0: আর এই যে ব্যাপারটা এটা কি শহরাঞ্চলেই বেশি দেখা যাচ্ছে যে মেয়েদের আমরা এগিয়ে দিচ্ছি? তোমার অভিজ্ঞতায়, তুমি তো বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছো।
1: আমি রিসেন্ট আমি আজকে আমার দৈনিক সংবাদে অপরূপাতে উঠেছে আমি রিসেন্ট গিয়েছিলাম আফ্রিকার একটা দেশে তানজানিয়া। তো ওইখানেও দেখলাম এতদিন অবধি যে মানে ডিপ্রাইভড ছিল মেয়েরা, শুধু একটাই ওদের কাজ ছিল বিয়ে হয়ে যাবে আর সংসার বাচ্চা এইটাই। কিন্তু এবার আমি গিয়ে আমি প্রায় 40টি গ্রাম অঞ্চলের মেয়েদের সঙ্গে কথা বলেছি, ওদের ভাষা তো আমি আর বুঝি না, ইংরেজিতেই বলতে হয়েছে, আমারও ইংরেজিও তো সেরকম সাবলীল নয়,
0: মানে দোভাষীর ব্যবহার হয়েছে,
1: দোভাষী, হ্যাঁ দোভাষী একজন কাজ করেছে। তো ওইখানে আমি প্রায় 40টি মেয়ের সঙ্গে কথা বলেছি এবং সবাই কিন্তু গ্রামের দিকে। হ্যাঁ, তো ওদের দেখলাম প্রত্যেকেই কোনো না কোনো, এই যেমন আমাদের এখানে যেমন বন্ধন আছে ওদের এখানেও, মানে একটা ব্র্যাক নামে একটা এনজিও আছে যেটা বাংলাদেশে, ওরা ওখানে কাজ করছে, ওদের সাহায্য নিয়ে প্রায় প্রচুর মেয়ে হয় টেইলারিং এর কাজ করছে, না হলে চাষ করছে, না হলে ফ্রুট জুস তৈরি করছে, না হলে মানে যে কোনো একটা কিছু করে, মানে ওরা এরকম বেশ কয়েকটা মেয়ে পেয়েছে প্রায় 10-12 জন যাদের নাকি 3টি করে বাচ্চাও আছে, তারাও কিন্তু এখন মানে স্বাবলম্বী হয়ে গেছে। তো গ্রাম শুধু শহর বলবো না, গ্রামেও মেয়েরা এখন এগিয়ে আসছে, বুঝতে পারছে মেয়েরা যে আমি যদি নিজের পায়ে না দাঁড়াই, আমার যদি আর্থিক মানে ক্ষমতা না থাকে, উপার্জনের ক্ষমতা না থাকে, আমার সন্তানকে আমি ঠিকভাবে মানুষ করতে পারবো না, এই যে মানে মনের এই তাগিদটাই মেয়েদেরকে বের করে এনেছে।
0: এবং বের হয়ে আসাটা অত্যন্ত জরুরি,
1: হ্যাঁ খুবই দরকার,
0: অত্যন্ত জরুরি
1: দরকার,
0: খুবই দরকার। এবং যেটা বলছিলাম বলার চেষ্টা, আমাদের রাজ্যেও যেটা তুমি বললে না যে এই রেজাল্টের কথা, তো এটা কি এত একটা শ্রেণী।

0: মধ্যে সীমাবদ্ধ এরকম মনে হয় না তোমার? একটা মানে শিক্ষিত শ্রেণী বা বলো একটু অভিজাত বা শহরের দিকে যারা থাকে,
1: হ্যাঁ,
0: হ্যাঁ, তাদের ক্ষেত্রেই মানে এই
1: তাদের মধ্যে আমি যদি তোমার
0: হ্যাঁ
1: পার্সেন্টেজটা দেখি তাহলে দেখা যায় অভিজাত শ্রেণী বা শিক্ষিত বা শহরে যারা বাস করছে তাদের মধ্যে মেয়ে এবং ছেলে বিশেষত মানে ছেলে মেয়ের মধ্যে সেরকম এরকম ভেদাভেদটা নেই,
0: নেই।
1: কিন্তু একটু গ্রামের দিকে গেলে এখনো আছে, নেই যে একদম তা বলবো না, তবে আগের থেকে তুলনামূলক ভাবে পার্সেন্টেজ কমে গেছে। এবং সবচেয়ে বড় আরেকটা বড় সাথে সাথে আরেকটা কথা যে মানে একই রকম মানে ধরো মানে কোন একটা প্রবলেম ফেস করছে একটা মেয়ে একটা ছেলে, মেয়েটার মধ্যে কিন্তু মানে গ্রামের দিকে বেশ কয়েকটি মেয়ে আমি দেখেছি মানে পারিবারিক সাপোর্ট পাচ্ছে না কিন্তু মেয়েটার মধ্যে একটা জেদ আছে যে না আমাকে করতেই হবে। আমি এরকম তিনটি মেয়েকে উঠিয়ে আনতে মানে সমর্থ হয়েছি আর কি, যে ওরা বলেছে হ্যাঁ, পরে ওর মা বাবা বুঝতে পেরেছে বিয়ে দিতে নিয়ে দিয়ে যাচ্ছিল ওখান থেকে মানে আমরা ফিরিয়ে আনতে পেরেছি। তো শহরের তো পার্সেন্টেজ বেশি হবেই জানা কথা, গ্রামেও যে এখন কিন্তু মেয়েদের মধ্যে এই সচেতনতাটা বেড়ে উঠেছে। আমি যদি আমাদের মেড সার্ভেন্টদের কথাই ধরি, আগে দেখতাম বলতো হাজবেন্ড নাকি ঘর থেকে বেরোতে দেয় না, ঘরে থাকো, হ্যাঁ কাজ করতে পারবে না। এখন আমার বাড়িতে সকালে যে রান্না করতে আসে মেয়েটা অনেক বেশ দূর থেকে আসে, ও বলতো বলে মাসি আগে তো আমাকে ঘর থেকে বেরোতে দিত না, তারপরে আমার যখন দুইটা মেয়ে হইলো আমি বুঝলাম যে আমি যদি ঘর থেকে না বাইরই ওর বাবার রোজগারে মেয়েগুলিকে আমি পড়াইতে পড়াইতে পারতাম না। ও বলছে যে আমি জোর করে বেরিয়ে এসেছি, এখন তার হাজবেন্ডও বুঝতে পেরেছে যে ও এর রোজগারটা কতখানি প্রয়োজনীয়
0: প্রয়োজনীয় মানে এক চাকায় ভর দিয়ে যে সংসারের গাড়ি চলে না, এটা এটা বোঝা দরকার। ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক এটা একটা দিক। আরেকটা দিক যেমন এই এটা ঠিক বলছো যে রেজাল্টগুলোর কথা বললে, যখনই দেখি এগুলো পড়ি যে কোন কোন স্কুলে কোথায় বাড়ি সেখানে কিন্তু বোঝা যায় বা কী করছে ওদের প্যারেন্টসরা গার্জিয়ানরা, তখন কিন্তু ওই কথাটাই উঠে আসে। এখনও সেরকমভাবে একটা শ্রেণীর একটু পিছিয়ে রয়েছেই, মানে এখনো সেই ঘটনা আসে আমাদের কাছে পত্রপত্রিকা আসে, এই রাজ্যে এমন ঘটনা যেমন হয়েছে 50 বছরের একটা লোকের হাতে বিয়ে দিয়ে দিল 15 বছরের একটা মেয়েকে,
1: এখনো আছে,
0: এখনো এই রাজ্যে ঘটেছে,
1: শতাংশটা কমে গেছে আর কি, অনেকটাই কমেছে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: আসলে এতদিনের যে মানে কি বলবো মানে এতদিনের যে একটা চিন্তা ভাবনা এটার থেকে বেরিয়ে আসা এবং এটার থেকে এটাকে ওভারকাম করার জন্য তো বেশ কিছু দিন দরকার। হ্যাঁ, এই কারণেই এখনো মানে এতটা মানে ইয়ে হয়ে উঠতে পারছে না কি, তবে আশাবাদী তো আমরা অবশ্যই যে এক সময় না এক সময় মানে নিশ্চয়ই মানে হয়ে উঠবে, মানে কি বলবো মানে নারী পুরুষের যে মানে পাখি যেমন দুটো ডানা না ছাড়া উঠতে পারে না, ঠিক তেমনি সমাজও একদিন বুঝতে পারবে যে সমাজে নারী এবং পুরুষ সমানভাবে যদি শিক্ষিত না হয় তাহলে মানে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব
0: না, না সম্ভব না।
1: কিন্তু সাহিত্যিকরা তো এই কারণেই বলে গেছে যে মানব নারী পুরুষের এই বৈষম্য কিন্তু চলে আসছে মানব সমাজের একদম আদিম যুগ থেকে। হ্যাঁ, তাই বিভিন্ন মানে মানব সমাজ যত এগিয়েছে বিভিন্ন স্তরে আমরা দেখতে পাই এই বৈষম্য মানে কখনো হয়তো মানে লুকিয়ে রয়েছে একটু প্রচ্ছন্ন, কখনো আবার নগ্ন, কখনো আবার এতটাই কদর্য যে ভাবলে মানে আটকে উঠতে হয়। এখনো পণ প্রথার জন্য বলি যে একদমই হচ্ছে না তা না, হচ্ছে কিছু না কিছু তো হচ্ছেই
0: একদম।
1: তো প্রাচীন যুগ থেকে যদি ধরি পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা ধরেই নিয়েছে যে নারী পুরুষের মধ্যে এই বৈষম্য থাকবে, এই যে চিন্তাধারাটা এই যে চিন্তা ভাবনাটা এটা মানে কি বলবো ধ্যান ধারণাটা এটা মানে ওভারকাম করতে বা মিটিয়ে আসতে তো সময় লাগবেই, আরো কিছুদিন আরো সমাজ এগোলে পরে নিশ্চয়ই একদিন আমরা পাবো যে নারী এবং পুরুষ সমান তালে এগিয়ে চলেছে।
0: ঠিক ঠিক হবেই, কেননা এই যে এটা দেখতে

0: পেয়েছি বা আমিও একটু খবর নিয়েছি, যেটা তুমি বললে না যে কিছুদিন আগে যে বাচ্চাদের নাটকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেলে মানে বিচারকের আসন, সেটা আমি বলিয়ে দিই শ্রোতা বন্ধুদের, সেটা সিপাহীজলা জেলা ভিত্তিক রাজ্য সরকারের উদ্যোগে হওয়া ভীষ্মদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতা, সেটা সিপাহীজলার অন্তর্গত কমলাসাগরের দেবীপুর স্কুল থেকে শুরু করে সোনামুড়া অবধি স্কুলগুলোর বাচ্চা, সেখানে 7টা স্কুল বা নাটকের দল অংশগ্রহণ করেছিল। আর আমি যতটা জানতে পেরেছি সেটা হচ্ছে সেখানে 68টি বাচ্চা মানে 68 নাম্বার অফ স্টুডেন্টস বা শিশু শিল্পীরা অংশগ্রহণ করেছে, তার মধ্যে মাত্র 5 জন ছিল ছেলে। 68-এর মধ্যে অনলি 5 মেলস, আর বাকি 63 জন মেয়েরা অভিনয় করেছে, অংশগ্রহণ করেছে। এটার জন্যই কিন্তু আজকের এই কথা বলা, মানে এটা মানে শুনে বা দেখে এত আশ্চর্য লাগলো, এত দারুণ লাগলো। তুমি বলছিলে না, এবং ঠিক একটা না দুটো দলেই সম্পূর্ণ মানে সবাই মেয়েই ছিল।
1: মুসলিম অধ্যুষিত এলাকাতে মুসলিম পরিবারের মধ্যে মেয়েদের এগিয়ে আসাটা একটা বিরাট বড় মানে একটা মানে স্টেপ বলবো আর কি। তো সেইখান থেকে যখন মেয়েরা উঠে আসছে, তার মানে আমি বুঝতে পারবো যে সমাজ আস্তে আস্তে এগোচ্ছে।
0: ওই দলে দুটো ছেলে ছিল শুধু, আর বাকি 7টা মেয়ে ওই দলেই সোনামুড়া স্কুলেরই 7 জন মেয়ে আর দুটো ছেলে মাত্র ছিল অভিনয় করছিল। একদম,
1: আর মেয়েগুলির অভিনয় মানে ওদের সাবলীলতা আমাকে মানে আশ্চর্য করেছে, মানে ছেলেদের তুলনায় মেয়েদের অভিনয়ের সাবলীলতা বেশি ছিল। মনে হচ্ছে যেমন ওরা সত্যি মানে খুব আনন্দ করে করছে জিনিসটা। এটা একটা, এটা আমি বলবো এটা মেয়েদের একটা সহজাত ধর্ম, ওরা যে জিনিসটা করে সেটা মানে মন প্রাণ দিয়ে করে।
0: এবং আরেকটা মেলাঘর স্কুলের মেলাঘর থেকেও মেয়ে একটা দল এলো, যে দলটা সম্ভবত চ্যাম্পিয়ন করেছো তোমরা, সেই দলটার মধ্যে একটা মাত্র ছেলে ছিল আর বাকি সবগুলো মেয়ে,
1: বাকি সব মেয়ে
0: মেলাঘর অসাধারণ অভিনয় করেছে। আর একটা
1: স্থির একটা মেয়ে অভিনয় করলো, যে মানে তো মানে সত্যি মানে ভাবা যায় না, এত আমি তো ওকে আদর করে।
0: তুমি জানো যেহেতু আমি তোমার মতোই নাটকে যুক্ত আছি, এবার একটা গল্পই বলছি, মানে কথাটা শুনতে আজকে এই প্রসঙ্গটা আনাটা দরকার, তুমি অনন্যার মাধ্যমে শুনুক মানুষ। এই সোনামুড়ার কথা বলছিলে, সোনামুড়া স্কুলে যে ছেলেটা নাটক করায় সেটাও টিআই এর পাস আউট স্টুডেন্ট আমাদের দেবব্রত দেবনাথ বলে ছেলেটার নাম। ছেলেটা একদিন দুঃখ করে বললো, দাদা জানো মানে আমার স্টুডেন্ট নাটক করিয়েছি মেয়েটাকে, আমি শাড়ি পরিয়েছি বলে মেয়েটার মা বাবা আমাকে যা বকুনি দিল এবং মেয়েটাকে নাটক করতে দিল না। মানে ওদের ধর্মে নাকি শাড়ি পরা গুনাহ বা যাই হোক, মানে শাড়ি পরেছে বলে। হ্যাঁ, অথচ দেখো মানে কোনো আমি ধর্মে আঘাত করতে চাই না, ধর্ম বা জাতি নির্বিশেষে আমাদের দেশে মহান মহান শিল্পী এসেছেন, এবং শিল্পীদের তো কোনো জাত ধর্ম থাকে না, না দিদি?
1: না না, শুধু শিল্পী কেন, শিল্পী মনীষী মানে যারা আছে তাদের কি কোনো জাত ধর্ম থাকতেই নেই?
0: আমি উস্তাদ আমজাদ আলীর কথা যদি বলি, আমি যদি বিসমিল্লাহ খার কথা বলি, আবার এদিকে
1: রবি শঙ্কর
0: এত বড় তবলা মেস্ট্রো জাকির হোসেনকে হারালাম কিছুদিন আগে, মানে ওরা কি ছিলেন, ওরা তো শিল্পী ছিলেন না?
1: শিল্পী, ওদের তো জাতি বলো ধর্ম বলো, ধর্ম ব্যাপার মানে নিয়ে তো ওরা কোনোদিনও কিছু করেনি, ওরা শুধু শিল্পটাকেই
0: ধর্ম মনে করেছে, ওটা ওদের ধর্মটাই শিল্পী, ওটা পূজা ছিল। জাকির হোসেনের একটা অনুষ্ঠান দেখার আমার সৌভাগ্য হয়েছিল মনে আছে, উনি তো একটা সময় একটা চায়ের কোম্পানির বিজ্ঞাপন করতেন, সেই সময় উনি বাজাচ্ছেন, বাজানোর পর হঠাৎ করে একজন দর্শক উঠে ওনাকে মানে টিপ্পনির মতো বলে ওঠেন, উনি উনি ওই বিজ্ঞাপনটাকে বিজ্ঞাপনে বলতেন বা ওস্তাদ বা, তো একজন দর্শক উঠে বা ওস্তাদ বা বলে উঠলেন। সেই সময় এই বিজ্ঞাপনটা খুব মানে পপুলার ছিল,
1: মানে ইয়ে ছিল,
0: আমার এখনো কানে

0: বাচ্চা
1: হ্যাঁ
0: এই কথা এবং মনে আছে,
1: হ্যাঁ
0: উনি উঠে
1: হ্যাঁ
0: প্রণাম করে বললেন,
1: হ্যাঁ
0: দেখিয়ে ইহা পে মে জো কর রা হুঁ ও পূজা কর রা হুঁ,
1: হ্যাঁ
0: আপ মেরে ঈশ্বর হো, আপ
1: হ্যাঁ
0: শ্রোতাও দর্শকও মেরে ঈশ্বর হো, আপকে সামনে
1: হ্যাঁ
0: মে পূজা পে ধ্যান পে বেঠা হুঁ। তো ইয়া পে এসে কই হরকতে, এসে কই বাত বোল কে মেরে পূজা কা বিঘ্ন মত ঘটাইয়ে,
1: হ্যাঁ হ্যাঁ
0: মানে ভাবুন।
1: হ্যাঁ আর ওদের ওদের কাছে তো শিল্পটাই ছিল পূজা,
0: পূজা ওখানে
1: শিল্পই ছিল ধর্ম।
0: একদম একদম
1: হ্যাঁ
0: আছেও।

0: মত ঘটাইয়ে,
1: হ্যাঁ হ্যাঁ
0: মানে ভাবুন।
1: হ্যাঁ, আর ওদের ওদের ওদের কাছে তো শিল্পটাই ছিল পূজা,
0: পূজা
1: শিল্পই ছিল ধর্ম,
0: একদম একদম। আছেও আছেও বলেই আজকে আমাদের এই
1: আছে বলেও দেখে আমরা এখনো সমাজে টিকে আছি
0: এবং
1: আমরা ভালোভাবে বাঁচতে পারছি এখনো,
0: এবং আমাদের এই মহান দেশের মহান সংস্কৃতিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি। আমাদের আমাদের দেশের সংস্কৃতি শিল্পের ইতিহাস তো মানে আজকের নয়,
1: বহু পুরনো, বহু পুরনো,
0: আজকের নয়।
1: হ্যাঁ,
0: আমরা যে
1: সারা ভারতবর্ষে যত ধরনের সংস্কৃতি আছে, এই লাদাখ থেকে শুরু করে কাশ্মীর থেকে শুরু করে, আমার আবার একটা মানে বাতিক আছে, আমি যেখানেই ঘুরতে যাই ওখানকার মানে লোকাল যে ব্যাপারগুলি আমি এগুলি নিয়ে খুব ইয়ে করি আর কি, চর্চা করতে চেষ্টা করি, দেখতে চেষ্টা করি, দেখেছি কত রকমের যে কত সুন্দর সুন্দর, এবং এগুলির জন্যই আমি লেখাতে এগুলি আনি, সুন্দর সুন্দর শিল্প, সুন্দর সুন্দর সংস্কৃতি ওদের মধ্যে আছে আর কি।
0: একদম একদম একদম।
1: হ্যাঁ,
0: আর আমাদের আমাদের দেশের মহানতাই তো এখানে, প্রায়
1: প্রতি
0: 10-15 কিলোমিটার 20 কিলোমিটার পর পর সংস্কৃতি শিল্প সব পরিবর্তন হচ্ছে।
1: আমরা কানাডায় গিয়েছিলাম, তখন ওরা বলছে যে আমরা তো একটাই ধর্ম একটাই নিয়ে, তোমরা কিভাবে এতগুলো নিয়ে চলো? আমি বলছি আমাদের এটাই তো আমাদের
0: মহানতা, একদম বৈচিত্র্যের মাঝে,
1: বৈচিত্র্যের মাঝে ঐক্য আমাদের,
0: এটাই এটাই এটাই, না হলে এই দেশের মহানতা সারা বিশ্বে আসবে কি করে? এই যে দেখো না, যেমন আমাদের নাট্যশাস্ত্র, আমরা বলি পঞ্চম বেদ, পঞ্চম বেদের রচনা হয়ে গেছে খ্রিস্টপূর্বে, যখন মানে পৃথিবীতে আমরা এখন অ্যাথেন্স গ্রিক বলে জানি সব নাটকের মহান, তারও অনেক আগে নাট্যশাস্ত্রের রচনা হয়ে গেছে আমাদের দেশে। আমাদের দেশে শূন্যের আবিষ্কার, তো আমাদের দেশে কি নেই শিল্প সংস্কৃতি? আর সেই দেশে যদি বর্ণের নামে বা মেয়ের ধর্মের নামে বা ছেলে মেয়ে লিঙ্গের নামে, ছেলে মেয়ের নামে, মেয়েদের পিছিয়ে রাখতে হয়, এখনো আমি গত কয়েকদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বিশাল একটা মিশনের মিশন সংকল্প বলে একটা মিশনের ইয়ে করেছেন, মানে ইনোগ্রেট করেছেন গত ডিসেম্বর মাসে 2025-এ, সেটা হচ্ছে চাইল্ড ম্যারেজ এবং চাইল্ড প্রেগনেন্সির বিরুদ্ধে যাতে এটা সাংঘাতিক রকম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এটা দেখছে, মানে এখনো অবধি এই মানে মানে এইগুলো যখন এরপর যখন তথ্যাবলী এলো তখন শিউরে উঠতে হয় আর কি, শিউরে উঠতে হয়, এখনো রয়েছে। ওই যে বললাম কিছুক্ষণ আগে, কিছুক্ষণ আগে তোমাকে বললাম 15 বছরের একটা মেয়েকে 50 বছরের একটা লোকের কাছে বিয়ে দিয়ে দিল, ভাবো,
1: মানে মা বাবা চাইছে যে আমি আমার কাজটা শেষ করে ফেলি,
0: মানে মানে ওদের কাজ, ওদের কাজটাই কি মেয়েকে বিয়ে দেওয়া,
1: বিয়ে দিয়ে দাও বাস, আমি ধারা আত্মা হয়ে গেলাম, এই হচ্ছে মানসিকতা। এর থেকে ওদেরকে বের করে আনতে গেলে ওই যে বললাম সময় লাগবে, আরো অনেকেই বেরিয়ে এসছে, ধরো প্রায় 50% বেরিয়ে এসছে, আরো 50% রয়েছে এখনো, 50% আরো কিছু কমই রয়েছে এখন। যদি তুমি মানে গ্রামাঞ্চলে যাও, আমি তো লাস্ট 6 বছর একদম ইন্টেরিয়র এরিয়াতে চাকরি করেছি, তাও একদম ট্রাইবেল এরিয়াতে, তো ওইখানে দেখেছি আগের থেকে অনেক বেশি এগিয়ে এসছে অনেক, এবং ওরা মানে নিজেরাই, আমার ক্লাস 9-এর একটা মেয়ে, ওরা ছিল কুলি সম্প্রদায়ের, মানে মানে যে ছিলোমিলো ভাষা নিয়ে যারা
0: থাকে ওদেরই একটা দল, চা বাগানে যারা কাজ করে এরকম,
1: আমার বাবাকে বলবে তুমি চলো আমার বাড়িতে, আমার বাবাকে বলবে, ওর নামটা আমি বলছি না, আমি কি বলবো, বাবা কয় আমারে বলে ওখানে বিয়া দিয়া দিব, তুমি বলো তুমি গিয়ে বলবে, আমি তো তোর বাবা ঠিক আছে চল,
0: কোন ক্লাসে পড়ে
1: তখন? 9-এ পড়তো তখন।
0: আচ্ছা,
1: হ্যাঁ, তো
0: মানে ওই 15 বছর,
1: হ্যাঁ সেই 15 বছর, আমি গিয়ে বললাম, তখন লোকটা বলছে দেখ আমি কি করব ম্যাডাম বলুন, আমার ঘরে ওর মা নেই, মেয়েটার মা নেই, আমি বেরিয়ে যাই কাজে, এটাও একটা প্রবলেম ঠিকই আমাদের সমাজে, মেয়েটা স্কুল থেকে এসে একলা থাকে বাড়িতে, আমার আস্তে আস্তে রাত্র 9টা বেজে যায়, এই একলা ঘরের মধ্যে যে থাকে আমার তো ভয় লাগে, আমি এটার জন্য আপনি ওকে হোস্টেলে দিন, আমি আপনাকে হোস্টেলের ব্যবস্থা করে দেবো আগরতলায়।

0: আছে, তুলসীবতী স্কুলে, গার্লস বুদ্ধিম স্কুলে হোস্টেল আছে।
1: হুম,
0: ঠিক আছে, তাহলে এই ব্যবস্থা করে দিন। এরপরে আমি মেয়েটাকে হোস্টেলে, তুলসীবতী স্কুলে হোস্টেলে এনে রাখার ব্যবস্থা করলাম। এখন সে 12 পাস করেছে, 12 পাস করে কলেজে ভর্তি হয়েছে। এই যে ছোট ছোট অ্যাচিভমেন্ট গুলি, এগুলো সেরকম কিছু না, কিন্তু নিজের মনের কাছে মনে হয় যে না, একটা মেয়েকে তো আমি তার যে ইচ্ছা, হয়তো সে সেরকম হয়তো মানে অফিসার বা কিছু হবে না, কিন্তু তার তো একটা পড়াশোনার যে ইচ্ছা, এই ইচ্ছাটাকে তো আমি এগিয়ে নিয়ে যেতে পারি
1: এবং কিছু একটা করতে পারবে। সে
0: করতে পারবে।
1: আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তুমি যেটা করলে না ওর জন্য, ও এরকম আরো পাঁচটা মেয়ের জন্য করবে।
0: দুদিন পর পর সে ফোন করে আমাকে, ম্যাম তুমি কেমন আছো, আমি এটা করছি, আমি সেটা করছি, এখন কি করব, মানে সবকিছুতে ও আমার তাহলে কিন্তু অন্তত মানে 10 জনের মধ্যে অন্তত 8টা মেয়েকে আমরা মানে ওদের মনের ইচ্ছা, মনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এগিয়ে নিয়ে যেতে পারবো।
1: আর এই এই যে মেয়েরা যাদেরকে, এই যে তুমি যে একটা আলোর পথের দিশারি হলে একটা মেয়ের, এই মেয়েটাকে সাহায্য করলে, এই মেয়েটাও ভবিষ্যতে দেখবে আরো 5 জনকে সাহায্য করছে।
0: হ্যাঁ, তাই তো করবে, কারণ ওর বন্ধু তো এটা রয়ে গেছে, এই ইয়েটা।
1: হুম, ওই ওই কথাই আসছে আবার ফিরে, তুমি যে প্রথম বললে যে আমাকে একজন শিক্ষিতা নারী দাও, আমি তোমাকে শিক্ষিত সমাজ দেব,
0: সমাজ দেব,
1: মনীষীদের কথা এরকম, এটাই কথা। তো দিদি, সর্বোপরি তোমার অনেক ব্যস্ততা রয়েছে আমি জানি, আজ তোমাকে বিরক্ত করছি, শেষ করে নেব, আর কথা বললে কথার শেষ হয় না, এটা ঠিক, আবার আরেকদিন কথা বলবো কিন্তু তোমার সঙ্গে।
0: আমার খুবই ভালো লাগে অনন্যার মাধ্যমে কথা বলতে, আমার নিজের মনের কথা, নিজের মানে আমি যেটা চাই মেয়েরা এগিয়ে আসুক, এই যে ব্যাপারগুলিকে বলতে পারি, যে জন্য আমার খুবই ভালো লাগে, এইটা সবসময় চালু থাকুক, এটাই আমি চাইব।
1: অনন্যাদের এগিয়ে যাওয়ার জন্য কি করা, মানে তোমার একদম লাস্ট মিনিট যদি প্রপোজাল বা সাজেশন বলো।
0: তাহলে ওদের আত্মবিশ্বাসটা বাড়ানো, যে তুমি পারবে, একটু চেষ্টা করো,
1: কিভাবে
0: বাধা আসবে, বিপত্তি আসবে, তুমি পারবে, এই যে আত্মবিশ্বাসটা। আমি ওই যে মেয়েটার মধ্যে আত্মবিশ্বাসটা, ওর বাড়িতে গার্জিয়ানের সঙ্গে গিয়ে কথা বলেছি, এমন কেন আমার পয়সা খরচ কিন্তু হয়নি, একটু সময় গেছে, একটু দৌড়ঝাঁপ করতে হয়েছে, এমন কিছু নয়, কিন্তু এরকম ছোট ছোট কাজ আমরা যদি করি, ওর পাশে গিয়ে যদি দাঁড়াই, তাহলেই কিন্তু ওর মনোবল অনেক বেড়ে যাবে। আর শুধু বলে যেতে হবে তুমি পারবে, তুমি ভয় পেও না, আমি আছি।
1: বাহ বাহ, আর অবশ্যই তাকে শিক্ষার আলোয় নিয়ে আসতে হবে।
0: হ্যাঁ, এটা তো প্রথম এবং প্রধান কাজ।
1: তাহলে আজ এ পর্যন্তই থাক দিদি।
0: হ্যাঁ হ্যাঁ,
1: আরো একদিন বিরক্ত করবো, বিরক্ত করব মাঝে মাঝে, ভালো থাকবে, সুস্থ থাকবে, এইভাবেই পাশে থাকবে। ধন্যবাদ। তো শ্রোতা বন্ধু, এই মুহূর্তে কথা বললাম আমাদের রাজ্যের একজন অনন্যা নারীর সঙ্গে, যিনি একাধারে শিল্পী, কবি, সাহিত্যিক এবং অভিনেত্রী, বরিষ্ঠ অভিনেত্রী, বরিষ্ঠ শিল্পী সুস্মিতা ধরপালের সঙ্গে। 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জয়ন্ত টিউন করে আছেন আর শুনছেন আর যে চিন্ময়ের সাথে তুমি অনন্যা।

নমস্কার, কি রয়েছেন, কি বলছেন? হ্যালো শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে তুমি অনন্যা পর্বে আপনিও কথা বলতে পারেন, আপনার মনের কথা। আমি এরাজ্যের অন্যতম অনন্যাদের সবাইকে ফোনে আহ্বান জানাচ্ছি, আপনারা ফোন করুন 2326253 এই নাম্বারে।

আমাদেরই সমাজে কোনো নারী জোয়াল শক্ত করে বলতে পারেন না যে তিনি বাচ্চা চান না। পুরুষের একচ্ছত্র সিদ্ধান্তকে নারীর মাথা নত করে গ্রহণও করতে হয়, যদিও অনেকটা এগিয়েছে আমাদের আজকের সমাজ ব্যবস্থা। নারীর নারীত্বের লক্ষ্য উদ্দেশ্য বিভিন্ন বই পুস্তক বা সাহিত্যে বিভিন্নভাবে বর্ণিত। নারীর পূর্ণতা নাকি মাতৃত্বে, তার মানে যারা মা হতে পারবেন না তারা আর যতই চাই হন না কেন, তাদের নারীর জীবন বৃথা, তাদের জীবন অপূর্ণ। কিংবা যারা মা হতে চান না তারা নারী নন, যারা মা হয়েছেন তারাই কেবল নারী। না, মানি না, আমি একজন পুরুষ হিসেবে এটা মানি না। কোনো কোনো পুরুষ এটাও বলেন নারী মায়ের জাত, আপত্তি আছে আমার। আমার সাথে আরো অনেকেই আপত্তি করবেন আমি জানি। নারী শুধু নারীর জাত, কোনো মায়ের জাত, বউয়ের জাত, বোনের জাত, কন্যার জাত নয়। বেঁচে থাকার প্রয়োজনে নারীকে বিভিন্ন সম্পর্কের নারী হয়ে যেতে হয়, কিন্তু আলাদা করে সে কোনো জাত নয়, সে কেবলই একজন নারী, একজন মানুষ। নিজের ইচ্ছার, পছন্দের, ভালোবাসার সিদ্ধান্তের জাত। এখনো অনেক নারী এবং পুরুষও মনে করেন নারী বিষয়ক যে কোনো আলোচনা অশ্লীল, বিতর্কিত। নারীর অধিকার নিয়ে কথা বলাও এই অশ্লীল বিতর্কের অংশ। বিভিন্ন বইপত্র বা মুনি ঋষিদের অনেক পাণ্ডুলিপিতেও নারী বিষয়ক এইরকম

রকম একই ধারণা পোষণ করা। নারীর চারিত্রিক বিচার করার সম্মতি দেয়া হয়েছে, সে কিভাবে কথা বলে, কোন পরিচ্ছেদে থাকে, কতখানি হাসে, কেমন শব্দ করে হাঁটে ইত্যাদি বিষয়ের উপর ভাবুন। তার জ্ঞান বুদ্ধি মেধার কোনো প্রয়োজন হয় না এই বৈচারিক কাজে। সর্বোপরি নারীকে বিচার করতে হবে যৌন অভিজ্ঞতার উপর ভিত্তি করে। নারী যতদিন সেই পাঁচিল টপকায়নি, কোনো পুরুষের সঙ্গে কথা বলেনি, একসাথে বসে হাসেনি, ততদিন সে সতী সাধ্বী স্ত্রীলোক। ভাবুন এবার।

কবি নজরুল ইসলাম কিন্তু সকল সৃষ্টির কৃতিত্বের অর্ধেক সফলতার দাবিদার। যে নারী তা তার কবিতার মাধ্যমে নিঃসংকোচিত্তে বলে গিয়েছেন, যে কোনো সৃষ্টিতে নারীর অবদান অস্বীকার করার সুযোগ নেই। বিশ্বের অর্ধেকের চেয়ে বেশি জনসংখ্যা নারী, তাই কোনো দেশের সার্বিক উন্নয়ন যদি আমরা বলি, নারীকে বাদ দিয়ে

সম্ভব নয়। তবে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে দেশের আর্থসামাজিক উন্নয়নে নারীর অংশগ্রহণ পুরুষের তুলনায় কম, যদিও সে দায় নারীর নয়। আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা নারীর জন্য অনুকূলে এখনও পুরোপুরি হতে পারেনি। তবে নানা প্রতিকূলতা পেছনে ফেলে নারীরা আজ তাদের ইচ্ছা শক্তি দিয়ে এগিয়ে যাচ্ছে। পুরুষের পাশাপাশি নানান প্রতিযোগিতামূলক কাজে নারীরা তাদের জায়গা করে নিচ্ছে, আর আমাদের দেশের নারীরা তো বিশ্ব জয় করেছে। তাই আবারও উচ্চারণ করতে ইচ্ছে হয়, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তো শ্রোতা বন্ধু, টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জ্বলন্ত, আর এই মুহূর্তে রয়েছেন তুমি অনন্যা পর্বে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? নমস্কার নমস্কার, কে বলছেন? শ্রোতা বন্ধু, আপনি যদি অনুষ্ঠান শুনে থাকেন তাহলে শুনবেন যে এখন সকাল 10টা থেকে 11টা অবধি নারী অনুষ্ঠান চলছে। এখন বলছি তোমায় অনুষ্ঠান নয়, ঠিক আছে?

শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহের আকাশবাণী এফএম উজ্জয়ন। তো তুমি অনন্যায় রয়েছেন ওমেন্স টাইমে। আজ এতটুকুই কথা হবে, আরেক দিন অন্য কোনো আসরে। আর যে চিন্ময়কে এবার নিতে হবে বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আজকের দিনটি খুব খুব ভালো যাক।

फुं कहाम खापने मारकी सिंह नरक जतन लामसगो सारसा पॉइंट डॉग मेघार्जो एफएम उजैन तो आओ खापने मारकी सिंह सालसा सालसा क्लाइनाय संताई कैसा साल कताल मानै फाफायो हयादि बाना आओ ओम क्लाइनो ককটি সাল থাঙ্কা তাং সাল থাঙ্কা অমহাইকেন সালসা সালসা লাইনাই তিনি গেছেন সা সাল ফাইশো পাইকা খাবনে মারকিসিং তাই সা সাল হংকাঙ্কে তো নরক যত্ন সাইমানো তাই নরক নাইসিংই টঙ্গ তাই আংব বেলাইকে খাতুং খাজা খাবনে মারকিসিং নরকনি খোকনি ককটাং কথমা রক খানান বাগাইনাই নরকনি কক বিতিরক আসে খাইনাই খনাতগ আসে খাই মরক আবো রংসাক রুফাই বাই আবো সই মানিয়া বেলাকে খাতঙ্গ খাবনে মারকিসিং ও সালন নাসিং দঙ্গ সা সাল বুফর ফাইন খাবনে মারকিসিং সংবাই বুফর হাইন হাই কক দুক তৈ ক্রঙি মান্ন হনাই নাসিং দঙ্গ খাবনে মারকিসিং আও ফিয়াবা তিনি সাল নঙ্কা নরকনি খুব তৈ ককটাং ককলব খানানি সাল তাই জরা আও খাবনে মারকিসিং ককটাং ককলব কথমা রক নি ফান আসকে কবাং আসকে কবাং আবো সিক্রিং রক সৈ টংমানে বাগাইনাই বরকনি সৈজাক রক তাই নরকনি সৈমা রক আবো আনি খানো তাই খাই টংনাই যত মারকিসিং সঙ্গে খানো বেলাইকে খা টংথগ্রুও খা কসাং রুও মনই রুও মক রুও তাই ইমাং কতাল কতাল খাতং মুং কতাল ফুনগো খা থাংসাও মুং মানো আও খাবনে মারকিসিং তিনিব নরংনি ককটাং ককলব খানানাই নরংন ককদুক নাম্বার মুটু ক্লাইডি রুয়ানা 03-81-232-6253 ও ককদুক নাম্বারে বিশিংতই নর গ্রংদি চং খনা লাইনাই খাতুং খাজানি বিশিংতই

আও ও সূর্য কুমার দেববর্মা তাই খরকসা হংকাংকে রাজু মক সূর্য কুমার হায়াকাবার সদাগর দেববর্মা তাই রাজু মক সঙ্গীত নাটক একাডেমি নি বরম বরক ইয়াফার জাক্কা নৈশাই নিশিবা বিশিনী অর সঙ্গীত নাটক একাডেমি বাই সিলেক্ট খাইজাক খরক রা তাই চার হায়াকাবা একশো আট আসে সিলেক্ট খাইজাক মানে বিশৃঙ্গ সিনি ত্রিপুরা হাস্তেনি খরক নই বেলাইকে বরমনি বিশৃঙ্গতেই বরনি মূ বহাইন সাই নাজাকা বরংখা সূর্য কুমার দেববর্মা হায়াকা সদাগর দেববর্মা সূর্য কুমার যে সূর্য কুমার বংখা সিপাহী জলা হাঙ্কর হাইকা বা জম্পুই জলা ব্লকনি বিশৃঙ্গ খবজাক গনিয়া মারা কামিও নব্য আসাইমানি সূর্য কুমার হাইকা বা সদাগর কলয় সালসা ববই কক সালাইফুর বসাও অক্রে রকন তাপমানি নগুইনাই সে আং তাপমানি চ্যাংমানি হইনাই আং তামনানি রিঙ্গিয়া ফিয়াবা বিনি দারা সংন বিনি বাবু সংন ব তামমানি নুখা বস্তারাইফুর আফুরনি সিমিংন বব ত্রক ত্রক খাইনাই তামনানি রব চ্যাংখা হইনাই ববই কক সালাইফুর ব কক সামানি হিংকে আফরণ সিমুন ব বিনি যে চং প্রেং চং প্রেং আবন ব তাগই নাখা হই সও তাগই নাখা ব টানখা আং ব তামসিনাই বব স্রংসিনাই হই নাই হিংকে অমহাই খাইন ত্রক ত্রক খাইনাই ব পান্ডারগো রসামনানি স্রং কাসাকা রসাম তংসা রসাবদি হই ব সাজাকা ব হংকে আর সামু রসাফ্র ন ব আসেক লাসিখা কাহামকে রসাবি মানলিয়া নই সাও ব রসাবি মানলিয়া কাহামকে অল হংকা হংকে হাইপন ব রসাবখা তাই তংসাসে রসাবি মানো নই ব সঙ্গজাবখা হই সাও ব আ অফিসার বাই সাজাকা তাই তংসাসে রসাবি খানা রইদা মানো হইনে বব আও সাতই সাতি খাইনাই রসাবখা হই সাও অল হংকা হংকে ত্রক ত্রক খাইনাই ব পান্ধা রগ হংকা ব রিংজাখা নংমা রসাবনাই হইনাই তাই বব আফ্রেন সিমিং যে চং প্রেং চং প্রেং যে চং প্রেং মিউজিক গমাতমানি সিনি ফোক মিউজিক সিনি মিউজিক ইনস্ট্রুমেন্ট রঙি বিশৃঙ্গ কাইসা গমাতই আবন ব সামিনাখা হই সাও তাই ত্রক ত্রক খাইনাই ব তামনানি চ্যাংখা তাব তামখা রবু রসাবখা অমহাই খাইন ব বিনি লামা কলকমা ব হিমই ফাইকা অমহাই খাইন সদাগর হায়াকা বা সূর্য কুমার দেববর্মা বিনি রসামুং রক আসক খাইনাই গবাংমা তাবো বিনি রসামুং বই রিমিক্স খাইয়ে তাইব মডিফাই খাইয়ে তাবো বুমুং নাইতংবাইখা খাফাংনে মারিকিসিং হাকে বেলাই টংটংমানি কক আবংখা সঙ্গীত নাটক একাডেমি নি অনার নি বাকি বিনি মূ সিলেক্ট খাইজাকা বংখা সদাগর সূর্য কুমার দেববর্মা খাপনি মারকিসিং বন বেলাই বেলাকে খাকাহাম ইয়াফারো তাই সঙ্গ বেলাকে টংথগ তে কুচুগ আও খাপনি মারকিসিং হাকে সদাগর দেববর্মা বা এরসাবজাক রামুং তংসা নসং খাই নালেগারে সিওয়ানো তাই আবনি বিশৃতইন যিনি পান্ডা নবাইন চেঙ্গি থাকলাইসিনাই খাপং মারেকিসিং খাপাং গ্যাখ্রাই পান্ডা কক রুবাইনি পান্ডা আও নরক লামসগো কক দুই নরক গ্রংহরদি খাপং মারেকিসিং হাকে ও জরাব সদাগর এরসাবজাক রামুং তংসা খাই নালেগারে সিওয়ানো দো আবনি ওল নরনি কল আং রমসিনাই

0: খাবন মার্কিসিং নরক্ষানা বাইখানা সদাগর হায়কাবা সূর্য কুমার বা এর সাবজাক জাদু হনুমান ইলে কিসানি কগিয়া আবুসা মানব জাদু আতুকসা মানব জাদু বাহ আসে খাইনাই সিনি কক বড় গ্রুসা মংনি হাফার ন বা আসে খাইনাই মোজাং রেখা আসে খাইনাই লামা ফনুকা খাবনে মার্কিসিং বিনি রসা মংন খনা খনা হইছে তাবুনে শিকলা রক রিমিক্স খাইনাই রসাবনানি মোসানানি স্রঙি দময়ু আও নাইকে নাইকে কক দুগো সাবতং হ্যালো হ্যালো হ্যালো হ্যালো
1: হ্যালো
0: ই খরংদা খানা সাগরা দি খানাও না আও সাব এসান দা আংখা আচ্ছা হাকে দাম সানান মুসুং কাহাম নো কাহাম নো সতাগো নেরসা মুং খানাকা ব কাইসা হাইন হাই অ্যাওয়ার্ড মানান বাক থাঙি টং সঙ্গীত নাটক একাডেমি সে ভারত হাক্তরনি গবং রসাব গ্রং হাইকা মিউজিক গ্রং মসানা গ্রং বড় রকম সাইনাকা আবুনি বিশিঙ্গ সিনি ত্রিপুরা হাস্তেনি খরক নই টঙ্গ বরং

0: সূর্য কুমার দেববর্মা, তাই রাজু মক সদাগর সূর্য কুমার হায়কার সদাগর ভাই নম্বর মিউজিক শ্রীনাথা মুসং এসান মিউজিক রক ইনস্ট্রুমেন্টাল মিউজিক রক শ্রীনাথা মুসং হন বফ্রঙ্গি দ বিনার স্রঙ্গি মানানো কবলব টাংসা সানাই না সাদি সাদি যতন পালকে হিমাই হাই যতন রিংখা তাই সঙ্গে অসান খাদং খাজা খাই নগনা মুসুমি টংখাতা না বাহ দ আকো এসেন বেলাই হামবাই ই কবন সালগ তাইব কাহামকে সাদি দো ই হামবাই আকো হামবাই ই খাপানি মারকি সিং হাও এসেন বখর শিখলা সরাই ব সাহরকা রংনগ হিমাই দি খাপাঙি চালাই রকনাই আও রংনগ যত পাল খাই থাকে নামো হাতিবা রং যে হাক্তনি বড় রক রং গরং আমি বড় রক ফানব গান যাবো হাকে কুসুক কানানি হিঙ্গা হাঁকে রং নারই তে মূসা লামা কই খাপাঙ মারা গেছি নাইন কক দো সাবতংফি হ্যালো আও নু বহাইন লামসুগো আও দীপর ফুং কাহাম সাগর দি বাইক কথমা বসা আও দাদি সাদি সাদি
1: কথমা
0: বসা ও
1: কাঠরি আসা বকরি যাতা ব দে দেন ফাল ফাইকাই ব কিনি কোনো জিসে নকো অঙ্ক জাগা জমি কোনো করে যা গাই ব বল ফিলি মাংসা যাও গাই বল ফিলি মাংসা যাও হঙ্গা গাই সালসা হঙ্গাই বল ফিলা থাংমানি ব হাত ব
0: বারমাই
1: আং অব ফাং ফাংসানি তলাও নিনি টংই ফুল থাকি নাই লাগে থাকুয়া না ইনি বগান সুকা হিন্দা গাই আং বিহি ব সাকুপলং ফো সাকুপলং বার রো বাম রো ইন দা বানো খানা দা বানো আবনো ব বওয়া না যা খপ
0: আও
1: আনি লগিনি ব পরে ব ইন দা বারো খানা দা বানো থাকব ব দিন ব তামুং ন আঙ্গিনিয়া বরং

ভারত হ্যাঁ দামনি দরবার কাছারি আসান দিহি বামানি সালাই আগে তো ওফাং কংমান হিমলা বরাব আব বর কংমান থেকে বোখাং ওখান মানুষ বকখানাই চাই হিন্দা আপনার বাকা ও কাছরি আসা তো একে বকরে আংি সে কাছরি আসা আনি বেশি ব বার আনি বেশি দেন সংখ্যা জানে হ্যাঁ বওয়া সংখ্যা পাই আবু আং থাঙমালিয়া তিনি আনি ইয়া ফাঙ্গ নগরাই দঙ্গ আং বন খিদি ওই থাঙমাইয়া নরক থাংলাই কিদি নরক খানালাই কিদি সাইরে হ্যাঁ গাই আবু গাই থাঙবাই গাভন বফাং বাফাং থাঙ্গই

0: bersama gurun artis berbalas hanya bari jasa ikan khan keseng yakrai bodal unggul sabu seng halai tengah yubi kami wa kalas hati tak
1: kalas hati kami na
0: kalas hati kami kumulung ga
1: kumulung kumulung kan awta na
0: yakrai bodal unggul
1: sabu
0: bagoi ang mokisha ওই কল খাহর মানি দারা
1: বা বেলাই খাকসংখা নরক অমহাই খলাই করঙ্গি টংলায়ো খরকসাসিনি রসাব করং বিশু লক্ষী না
0: অমানো
1: হি বিনি বিনি নুখঙ্গো নর থাঙ্গি টংলায়ো হায়া দিবা সং মহাই খরকসাস হামিয়াও ক্লাই টংখাঙ্কে বিনি গানা সং বাসানানে নাঙ্গো আবা হাইকে ন ফেমজাখ্রে বদলনি নাইমুং তা দারা আবত নরক ন তামহনি বকক থাইবে হামবাইরনাই নরক আসে ক্লাই সামুং কাহাম ক্লাই টংগো খরকসাতে খরকসাবাই নরক রিংলাই টংগো চুবলাই টংগো বনবাগৈ নরক নি সাগ কাহাম তনথং নরক যতনন কাহাম তনথং নরক বরন চুবমানে আবো আয়ং সাগাও টংনাই নরক ন তাইবো হামারি কুপলুং ক্লাইরথং
0: ছিলাম নানা বেলা কথা বেফা সাইথামান বাগে বনাব বেলা দলে আমি বুং খাই সুবাসু খাই দি আও বাদে যতন সুবাদি ইয়াক থামসাকে যতন ফাইলাই দি রঙ রে নাই নাম হামারি নাই
1: ওরনো ফাইল নাই ওকা খংনি ব গলাঙ্গি থাঙাই মুবা হামারি নাই হুম সেনি বড়রক ইন্দালো উনাই রক পরিমালিয়া রাঙ্গরিনে পরিমালিয়া হুম সেনাং সিয়াওই হুম আজু সিয়াওই হুম আজি ছালাই বিহুনাই নাই বেরসরংনো নাই অমনাং দলাচিনো ককাং
0: খাপাং মারা কিং নরক বোক খাবাই কেনা সিনি
1: এফ এম বাই গরঙ্গি টংনাই বদল রক চং বাই কল খাই সিনি মুখাং নুগিয়া সিনি হাইফানো সালব্রুম চং বাই ফং সারি জ্যাপ্রুব কল খাই চং বাই করংহর রসাম খানার ককটাং কলব্র খানার লাইও অম হাইকেন গবাং সিনি কলার রক দো বরকনি বিশঙ্গ করংলাই খাবাং ইয়াখ্রাই বদল হই বরক খাই না লাখিয়া তাই তাবুক বরক অম হাইন সামুং খাই দো খরচাসক হামিয়ার নিটংখা রক হনিক বরক খানা কাহকে বরক থাঙ্গি বিন গানাও বাসাইলাইও মনবাগী খাপাং ইয়াখ্রাই বদল নরকনি ও সামুং আসক সামুং কাহামনো নরকন হামবাই মারো নাইন ককদুগ সাবতং হ্যালো গ্রঙি মানলিয়া গ্রঙি মানলিয়া আও হাকে খাপাংনে মারকিসিং সং সাইজিংগো সাকা সঙ্গীত নাটক একাডেমি নি বরম ব্লাই মান্নাই রং বিশঙ্গা সূর্য কুমার দেববর্মা হাইকাবা সদাগর দেববর্মা হানাই নাই আং সামানি তাই খরকসা হংকে রাজু মক রাজু মক হংকা হংকে ব মশা থানিও ব চিনি ত্রিপুরা হাস্তিনি তাই ব কং চুগ্রুখা মশা থানিও বিনি আসে খ্লাইনাই মশামুং নি বাগাইনাই ব ফোক ডান্স ট্রেডিশনস আবো সিনি বার হাক্তর বিনো মশামুং আসে খ্লাইনাই বলাইমুং তাই বরম মানখা বন বাগাই বনো সিলেক্ট খ্লাই জাকা উস্তাদ বিসমিলা খান ইউবা পুরস্কার 2025 নি ফোক ডান্স ক্যাটেগরি হনো বনো ও রাজু মগ্ন ব সিলেক্ট খাইজাকা খাপং মারকিসিং আও হাইকে আও নরক

0: খনাইটঙ্গ এফ এম উজ্জয়ন্ত খাপাং ইয়াখরাই পান্দা নাইন হাইকে খাপং মারি কিসিং ককদগ সাবতং হ্যালো হ্যালো হ্যালো এ হ্যালো আন খরং দেখনা সেমেনিয়া হ্যালো হ্যালো ফিয়াবা টাটা তায়ুং পুমনি খরং লং খাই টংখা খাপং মার্কিং আনি খরং বকখানা হরিয়ানা আনু যে কল খাইহরনাই বিনি আইনি হিংকা টাটা তায়ুং পুমনি খরং খাই টংখা ককরই খাপং মার্কিং তাই ওইসা গ্রংহরদি সাবো কল খাইহরকা আবলাং সেমনলিয়া ফিয়াবা যে খাইনাই আনি খরং খাইয়াঙি টংখা হংকে তাই ওইসা গ্রংহরদি জিরো থ্রি এইট ওয়ান টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি ককদুক নাম্বারিং বিশিং তৈ হ্যালো রঙি মানলিয়া আও হাইকে যাপাং ইয়াখ্রাই পান্ডাও ককটাং কগলব কথমারক খালাই দো খাপাং মারাকিং তামনি হিনকে তিনি ও সাল হায়কাবা চা সাল লংখা চিনি বাকি বেলাই টংটকমানি সাল নরংনি খোকনি ককটাং কগলব খানানি সাল যে ককটাং কগলব কথমারক ইমাং ফুনুগুই মানো লাই বোমা হায়কাবা লাই থাংজাক সালনি কক রকন চিনি বুসকাঙ্গ ফাং ফাং খালাই ফুনুগিরি মানো যে সৈমুং রক চিনো জবা খাইথানীয় চুবাও যে সৈমুং রোগ সিনি খানো থাংসারো সিনি থৈন তাইব তুমফলা রিমানো থুজাক মগজাক রোগন বাসা রিমানো খাপন মারকিসিং হাকে ও খাপাং ইয়াখরাই পান্ডাও সেন ককটাং কগলব সালাইমানি আশে খাই ফানগান আশে খাই বিনি সুয়ার আবো সেন নি সিলাইব তাইব কুবুকু খাপন মারকিসিং সিলাই নি সেবন তাইবো ফানগান কক বন বাকিন আও সৈথানীয় নরক সকাং সিলাই সৈনানী রংবাইখা তাইবো সৈলাই বাইদি নরং সৈমানী আবো তাইবো স্ট্যান্ডার্ড অঙ্গান জরার দি সৈথানীয় সৈনাই রকনি লাইবুমা নাইনিমানী বরক তামনো সৈনাই বর ওয়ানসুক জরা জরা হংকে বরক তৈমা গানা রগ থাঙে আসুগুই রক দঙ্গু নিশাও জরা জরা হংকে বর সাইসুং টংনানী হামজাগো ওয়ানসুক বন বাকিন সৈনাই রক হাইকাবা কবি রকনি বিশিঙ্গ বাক্সা বাক্সা নহঙ্গাকে বিদ্রোহী কবি নি হনজাগো রমদি কাজি নজরুল ইসলাম ন বিদ্রোহী কবি হিনি হনমানি হাই তামি হনকে বংখা কাশুনানি চবা খাইনানি শিকলা রকন বার থাকতরনি বড় রকন রমুই শশানানি খা বাজারনানি অমহাই রকন তৈমাং নব বিনি সৈমানি গবাং বন বাগাইন বন বিদ্রোহী কবি হনজাগো তাই অমহাই কবি বতঙ্গ বরকংখা নেচার হাইকাবা সিনি টংখ রকন তৈ সৈনাই গবাং গবাং টাইপ নি কবি দঙ্গ খাপন মার্কিসিং হাকে চিনি বিশিঙ্গব সৈনাই সৈক্রং তাইব আসাইনাই বাঙানো সেকাঙ্গ সৈনাই অলেন্দ্রলাল সঙ্গে কগ্রগ্ন সুদন্ন সামলাল দেবরমা সঙ্গে কগ্রগ্ন সং জর জর মৈতু মানো তাই মাসালায়ো হায় দিবানা নাই না কগদুগ সাবতংফি হ্যালো
1: হ্যালো
0: আও লামসুগো জম্পুইনি সাবংখা
1: সাদন দেবরমা
0: সাদন দেবরমা বাহাইতং সাদন হাবিয়া ফোন বাহাই মাতং আক সিনি পান্ডার খানাবই আচ্ছা হ্যাঁকে নরনি
1: বিলেগনা প্রোগ্রাম আছে আংম মানাইছো নাম্বার
0: ও আইং তিসে হাসালমা তিসে মানা হারছো না
1: বিলেগনা ঠিক আছে মানাইছো আংম
0: ও
1: কতিন তে মানা খান
0: বা হাইফন ন হাসালমা তৈ নাহারকা তাব কগডুক নাম্বার মানখা হায় দিবে না বেলাই হামবাই এনকা হাইপনতে কেসা

0: เขาก็บอกค่ะบอหลังไปบอกบอจะบอกขันยันนี่ว่าเลยบอกว่าพุทธะตุ้ยพุทธะอุ้ยไปเจอราชนิจิรินดีอาแล้วก็กรุมแล้วก็กรุมไม่ไปเจอถ้าบางกรุมไปเจอจะบังใครเจอจะบริจะบริงก็จะบังชีวิตก็ยังดีถ้าก็มาให้ยาถ้าก็ไปแล้วบอดารนิจิรากันนอกนั้นมุสังเกย์ถ้าใครบอกกันนอกนั้นสบายจัดการ
1: อ
0: ันนี้ก็ไม่ยาตุลิรำไม่ดอกตุลิทิสุไม่ทิสี
1: อ
0: ๋อก็คือยาข้าจะกูรียาคุณยูมาเล่มายาคุณยูมาเล่มายานึกถ้าจะมาชงมาขอร้องมาเก็บไปทำจะมาชงมาซาดีโอ้บาบูก็เราตัวเจอรอป้ายสินเชื่อปัญญาดันดูอันน
1: ู้
0: นมาจุกัสลาป้ายสินเชื่อปัญญาดันดูอันนู้นดูว่าแกคุรีมานันเนบะเกย์อาจจะทำอะไรมานันเนบะเกย์โอ้บาบูอุ้มข้าจะนึกถ้าเต้บุลอบุ
1: บ้านี่นะบ่าว함죽로합부로함죽로합부로부마갑만이하인가타아
0: 부는다코안코
1: 아프스마무샤앙레로하야사즈마느파세로허로사즈마흐느냐이하마니하오이너하코벨라이함바이하코이벨라이턱과프라이턱과프라이클라이나이샤하르카시니부쿠코럭자아오벨라이벨라이함바이마야파로너럭졌던어너সেনি খাপাং ইয়াখরাই পান্দাও নরক করঙ্গি নাই সেনি পান্দানো মুসাংগ্রমানি বাগৈ তাই সকাংনি স্লাই সিনি সৈনাই রক আসে ক্লাইনে বাংখা তাই আং খনাই দঙ্গ নরক সৈমার সকাংনি স্লাই তাইবো নরকনি সৈমানি আবো স্ট্যান্ডার্ড তাইসা হিলে কক উংবাইখা সৈতে সৈতে তাইবো উংনাই নরকনি সৈমানি আও কল ফাই দঙ্গ নাই গরনা ক সাবতং হ্যালো
2: দীপর কাহাম তারা আমি মো আঙ্কেল
1: দীপর কাহাম হাও
2: আঙ্কেল
1: আঙ্কেল আঙ্কেল নিন মুন্দা আঙ্কেল
2: ই আঙ্কেল
1: বাহ মক আঙ্কেল মক বরতং তুই সাহরি তং
2: আং কটাবো গিনকে নগন ছক পাইকাই
1: বিয়াং বো জাগানি কামি
2: নগন
1: বুরো
2: রাইমা রেকি মোহন তারা
1: ও আইং সাকা বখাক নো না হেনকে
2: যে তো বরং ন মানে ককটাং রব থাকা মানে বুনি আং তো থায়া পন নুমে করং নাগে না হেন করং মানে চিতারা তো কে মানে বুনি সামানি করমাং ন ইগ চিনি বাই খরকটা ছনমালাং কেনা আর চিনি বাই ছনমালা ককটাং সামানি বুখাও ফেরাং ককটাং হাচি
1: দ ককরে নুমো সুজি দো
2: ইন দা গন্দারা ককরে বড় ককল খেন দাও
1: ই নুমো সুজি মেলাই হামবা ইয়া ক আও খাপনে মারে কিছি সৈতে সৈতে সৈনা রংনাই যতন সৈদি হায় দিবা না আও অ জরাও গাঙ্কে তো সিনি ত্রিপুরা হাসতে ও জর জরাও বেলাই খে সাতুং তুঙ্গ ওয়াতি রোগ ও ওয়াও হায় দিবা না আও সিং ত্রিপুরা হাসতে নি বড় রোগ জর জরাও সালায়ো সাতুং তুংপুর ও গাঙ্কে সালায়ো তাম আছে সাতুং তুংখা ও সাতুংমা তামাস তুংখা ওয়াতির ফাইকে চাখামু হানি সালায়ু ইয়াং ওয়াতি ওয়াফ্রু ও গাঙ্কে ও ওয়াতি ও তাম থাকনানি শিলিয়া দা সাতুং তুংখ চাখামু হাই দিবা হাই হানলায়ু নাইগ্রা দি তাম হিনকে ওয়াতি ওয়াফ্রু গ হংকে লামার লম্বায় তৈ কুপ্লুং ইথাঙ্গ রি রক ফ্রানি মানলাইয়া মাই রক ফ্রানি মানলাইয়া হাই দিবা মুইকিটং থাইকিটং রক ব্যাবাগ ন সগৈ রক থাঙ্গ আ জরাও হাঙ্কে ইয়ং কসাং মা মল রক মাসিং মল কসাং ফুরু আফ্রু হাঙ্কে সাতুং তুং রামুজুং জাগো হে দিবা ইয়ং সাতুং তুমুই নাই ফায়ু দি আফ্রু হাঙ্কে উফ কল মানি বড় টংসিনাই আংলে এ সাতুং তুং মানো আখাইখা বড়স টংসিনানি আংলে মাসিং মল ন হামজাগো হাইগাব ওয়াতি মন হামজাগো হাই রখনি বাক্সা বাক্সা সাবায়ু ফিয়াবা খাপং মার্কিজিং নরক অম হাই খ্লাইনাই সাই টংলাই মানি কক্ন সাল খানা হকা নরক আসে খ্লাইনাই বন তুংফ্রু নরক তামসমা তুংখা হানি নর হনলাই মানি আ কক্ন সাল খানা হরিনাই বতাম সাকা সাইজামান খনাই নিগেরদি খাপং মার্কিজিং সাল তাম হনি সাকা মনাক নরুই সালকা নখানি

0: sin vina o muy pinta. Bo. Kaya ka sa kanya sa buong Hong Kong normal ya. Kaya ka rin. Okay. Okay. Sige ko yun. Ang gulay sa Hong Kong kalay dyan. Koto dagat. Tulay tuloy sa lahat. Hindi pa na kok sa lahat. Kok sa lahat. Yung to tabo. Kira yun ano. Kumain na. Tam na. Wakan din na.
1: ดอรับไผ่จ้ะสันเดียงคะดอรับไผ่กะตะตาวบะคนกะตาถ้าเจียงนั่งกะตาบ่าวดิกะบ่ครบไผ่จ้ะบิฮิบ่กานินะสนเนาะสันเนาะวันะจาวบ่ไผ่บ่วันะจาวบ่ครบไผ่จ้ะไผ่จอมอีกะจ้ะบ่ครบไผ่จ้ะ
2: আও খাফনে মার্কিসিং নরক বখানা বাইখানা জানপতি শিমনাম চাইনি নং ব কথম অবসা শাহর মানি আও বেলাই খে ওয়ানা লাইও বেলাই খে ওয়ানা লাইও তামন সার নাই হইনে কাইজাগনানি নক নুখুং খানানি চরাই বসা খলাইনানি বেলাই খে ওয়ানা লাইও আসৈ বেলাই ওয়ানা খবং গেতা না আসৈ বেলাই ওয়ানা খবং গেতা তা ওয়ানা দে হিনমান কক্সিবলে হে দিব না খাফনে মার্কিসিং আও নুখাতা অম হাই কথমা রক্ষা কাহকে মাও বেলাকে মা মা মনেও তব তং থক নাই না কে তাই তাই কেসা সাবতং হ্যালো
3: হ্যালো তার জি বর্গ আমি কিন্তু আঙ্কেল দিয়ে তা কিসে মানে ডাবল ফ্রি ফ্রি না মানে কিসে সাউ ইউয়ানি কল খাই মানে দরা
2: দহ দা ক
3: মানে ডাবল ফ্রি না মানে সায়াসু ইয়ার তং হাই কে কিতা ইয়া কারি দিদার দো
2: ন ককরই ককরই
3: আনি খে তো ই টাবুনি চিকলার নি তিন মাস আছে না খে তো
2: দা বেলা কা হাম
3: হামজক মানু বকাসি মিয়া ন বা ন বকাসি মিয়া হামজক মানু কাসি মান কে ন বা ন বকাসি মানে হেতন তার কুনি ও থাকি মেলিয়া আতুম দরা
2: বা
3: ই এই টাবুন ফ্রি না মানে কে আনি মু কে আঙ্কেল মগ আং শিলং তমানি নগদ সব পাইছা
2: শিলং

0: নগ
1: পাইকা
0: আনি ম ফেসবুক হোয়াটসঅ্যাপ কোন খাই যায়তা হেকে ম হেকে চেপেট বাই খায়ো হেকে টেক কাছেকা ফেসবুক হোয়াটসঅ্যাপ তো দর অর ও হেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ রখায়া ফেসবুক হোয়াটসঅ্যাপ রখায়গা হেকে কি বড় র লাইফ নস তো হেদা এইগো ফেসবুক খাই চিনি চেরে র ফেসবুক খাই হানে জিনিস থাঙ্গে গোবাং মা কাজেক লাই বুমা বু হাসং অরনি বিরমান গোবাং মা নাঙ্গি তংবায় হেদা এগোটা বুনাইদি আংকিটা কক ছাউরি সিনাই দারা দো
1: দা সাদি সাদি
0: সাদি তাবুনি জরাও নাইদি অ মুবানি হামজাকমা আবু সরাতানি হামজাকমা তো ফেসবুক হামজাকমা সরাতানি হামজাকমা কে বুমা বুফাবো সারাদিন সারা বছর নিজিনি বুছানা লগিরিয়া কে আবুনি বাগিন বুমা বুফা তংসনি ন জেরাই খনাই রগো যতন সামুং কা হামতাঙ্গি নারগানি নাঙ্গাই জরা কে বনো নাকিংকি তংয়া জরানি বিসিংগন সামুং খাইতাই কে চলা বুথা রগো গোবাং মা সামুং জে মানসা খাইদি কে ব বুমা নব জালাতা রিদি নব জালাতা রিদি বুথান ব জালাতা রিদি যতন সামান কাহাম না হামজে না আবো নিজি ন খাইমান হে দারা
1: নং জে সামানি অমসে প্রবলেম
0: নিজিনি কপালো তিসম তংমানি আবো নিজুগো লাগ আবো বুঝি নুকনাই কে তা নাইটুকি কুবুই বরং নাইটুকি ফাইনাই হে দিবা কুবুই নাইটুক হেঙ্কে কুবুই হেঙ্কে কিরি জাগো কে যে বড় কুবুই কথা গসি নাইটুকি ফাইনাই হে দিবা হেঙ্কে জরা দুমানকে আং নুমে ক গ্রঙ্গা নো হেঙ্কে আন ম ফেসবুক ওয়ার্ড তো খায়া আং নিজে ফেসবুক ওয়ার্ড তো খায়ে কুবাং মাসিনি বড় খাইনি জুগালো কালাই থামকে বাসে বড় রং কে না ও আঙ্কেল নি ফেসবুক করে হোয়াটসঅ্যাপ করে আঙ্কেল বা কি করব আমি মানে হ্যাঁ ইয়ার ফেসবুক খাইয়ে কুবা মাস চিনি লাইফ নষ্ট হয়ে থাকে আপনি বাকি ফেসবুক হোয়াটসঅ্যাপ খাইয়া একে যে বড় কুবুই কথার ও কুবুসি নাইটুকুই খাইনাই কুবুই না নাইটুকুই কুবুই না নাইটুকুই কুবুই কিরি যাব হে দিবা
1: নেন হাই সিগলা নাও সে
0: ইন্দার জরা রুমান খাই জরা বাই কাম কে আং কুরুন কান উসন নার কথা দাও
1: বেলাই হামবাই আঙ্কেল বেলাই হামবাই খাপানি মার্কিসিং আঙ্কেল মক হিনি বস সাহরকা বেলাকে খাব্বা সামানি কক তাই শিখলা ফানো ব বেলাকে সিসা যাক ব এওয়ার এওয়ার হ্যাঁ খাবা সিসার নানি বাগিন ব মহে খাইনাই মাকরং হরকা বতাম সৈনান নাকা বতাম সানানে মুজুংখা আং রমি মানখা তাই নরম মানখানা তামনি হিনবা ও জরাও আও তামনি সানাই কম্পিউটার মল এআই নি তাবুক হায়াক দিবা ফেসবুক ইনস্টাগ্রাম হ্যাঁ মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ টুইটার তৈ গোবাং একাউন্ট খুলগুয়ে চ তাবুক গ্রী টংলায় গ্রং মানে আও বেলা কাহাম স্যাব সাব চ মানো হাইফানো জর জর চিনি হামিয়াং মানে হিংকে আও খরকসা খরকসনো চ ফেসবুক নি বিং তৈ মোখাং নাইথক কে চ নগলায়ো আসে খাইনাই নাইথক খাইনে পোস্ট খাইও আও তাম চলা তামো বরই নুখা হঙ্কা হঙ্কে আও বেলাকে সঙ্কা হাবই থাঙ্গো আও নাইথক নুখানা আও নংবরনি নংবর তং আও ফোন নাম্বার সানলায়ো রহলায়ো কক সালায়ো মোখাং নুগিয়া সিনি লাইও কক্রলায়ো মালাইনানি মালাইলায়ো পাইথাগো বিয়াংনি বিয়াং ওই থাংলায়ো তাই বুমা বুফা বসানো ইমাং নুগমানি আ ইমাং রক কমাওই বাই থাংবায়ো বন বাগৈন আও আঙ্কেল মক বস বস সাহরকা খামনে মার্কিসিং নাইনা কক্তুগ অজর তেকাইসা সাবতং হ্যালো আও দীপর কাহাম দীপর কাহাম সুখিয়া কামি বখাক না নী তাম তামুং খামুন ও হাইছে না কলি ও সাদি তাম সায়াং নাই সাদি সাদি সালা সালা সাদি জানাই দেশ পুরো তাই কলকে সাদি দো বেলায় হামায়
2: এগারোটা এগারোটা সিমি আয় কত সিম খাই মানে।

0: เอาขอบคุณมาร์คิสิงได้กระชับปานดอสังตาบุกฮับเลยล่ะค่ะเอานรกนี้ฮัมจักมาจีนีขัดตุงมาปานดอสังฮับเลยเขียวจระวนรกนรกนี้ขนาดอกจักมันนี่รสมุงรกนรกขนาดมันไว้นะโอเครสมุงรกขนาดนั้นบางอย่างนรกเครื่องหอดียงไว้นรกน้อคอกดุกนัมบาร์เทวิชามุ่ยตัวคลายรีดวันนะ0381 232 6253 কগদোক নামানি বিছিংতে নরক আংমাই করং হরদি নরক খনাই মানাই নরকনি হামজাক মা হায়কাব নরকনি খনা তকজাক মানি রসাব মুংরক নরক খনাই মানবায়ন আও ওকে ওজরাও সাবতং নাইছ নাই গরে শোন কে সিনি পান্দায়া ফাংনি কলার ফার্স্ট কলার সাবং খনা নাই নি গরে হ্যালো
1: Hello,
0: mana Edipor kaham ang kita mungkin mana? Bela
1: Edipor
0: kaham, nono panjai kray. Kapan? Ano
1: takuk?
0: Ano yakin kita takuk bimol ni rasa mung tangka kemari di? Bimol ni rasa আই বর্ষা মুং রং নং দাতি না ভাইজন কারি মানো বিমল নি না
1: সুবাসেং
0: সিনাই
1: জানো খাখারি মানে
0: বা দা আং তো নাই নিগর না হাইকে ব্যবা গর্ষা মুং রং আবা তামো গবং খাসি দো
1: নাই আবো করি হিংকা বিনির সাং নং তে তাং খারি দি হিমতে হিমতে সালই থাংতে সালতে সালতে কমাই থাংতে
0: আ আ হিমতে হিমতে না
1: বাবা পুইলানি ন নাইগ্রানি তা
0: পুইলানি ন না পুইলানি হিঙ্গা
1: পুইলানি ন সুবাসেং সিনাই চিনানি হিমান নাইগ্রানি
0: সুবাসেং সিনাই ও আ বলা কি আংতা নাই নিউ তং দো নাই তং কোন আবন নুলে নুকলিয়া গে হিমতি হিমতি লেম টং ও হিমতি হিমতি লে মানখা হংকে সুবা সিং সিনে হিনমানি অব হংকা হংকে অর ও ইং সিনাই মানখা মানখা
1: ও মানখা
0: সুবা সিং সিনাই
1: ই হামবাই
0: ই ই
1: বা
0: নং হলে সামং কে সামর খনা ও নু না দ আকো হাকে সুবা সিং সিনাই হিনমানি ও দক খনাদি আক খনাদি আও বিমল বাইয়ের সব জাগর সামুন খনানান বাগই কব খরকা সিনি বাই কত অনলকি আও সবাস এং সিনাই অর সামুং বিন বাগই নুং রসিতং

0: Oh, kaisa kok do khain hai negrana. Hello.
1: Hello.
0: How dipor kaham?
1: Dipor kaham. Karang semali anor kwai tam nan tini puni simi.
0: Ang semane tongo kebang ma karang na nai mieni. Karang man ya jol jagi tong mai khana hnen tong nang.
1: Aram bisim radio to phailia no.
0: I radio ke borok yang transmission yang samung tangi tong layo. Ang sengka tamni mohai mohai hnen nai. Borok sao samung kia khlaima tong kha hnen nai. বেলাই খনা তক চিনি তখা জ্বলা আমচাইনি চিনি ভুগকরা কণিকা কব খরমানি ওর সামুং খনা জাকনো হাইফানো ফিল্মি হেনে আং সেমানি আং তখা দো আও বেলাই খনা তক

0: আও নাইনে ফিউন হেকে হজুর কক দুগো স্বাগতং নাইনে গের না হ্যালো
1: হ্যালো দারানো বেলায় কে দিবর কাহাম খুলমং ইয়াফার
0: আও দিবর কাহাম
1: পারানি রবীন্দ্র দেবরমা
0: ছাদি রবীন্দ্র বর সামং খানা নমসং ছাদি
1: দারা হাতাং কানন দারা কক সিনি থানা গাতং কক লাবর কেন কথমার খুজা করিনি বাগে হাই নানি ইয়া
0: দারা

0: Hello. Kerengi manli ya. Oh, heke. Jara bo paite tei ngi jong kha. Nai no paita ko sab tong. Hello.
1: Hello, da. Dipor kaham.
0: Hello.
1: Hello, da. Dipor kaham.
0: Aao, Dipor kaham.
1: Yang da toksa pani sadon chal jong.
0: Toksa kamini sadon.
1: Ba
0: kaham nu tongo sadon nung to khoroksa chini kolar kasam ni bisingo khoroksa nang bo bhai tong nu e kaham nu kaham ba toksa kamini sadon chini kolar kasam
1: nang kringa hoy nasi kada kringi simali ya kringi simali ya
0: da ko kri pai thak bu khak pano nomoi kogma sana tongoi chung line mangkha na da ako hake nung no pai thak ni sinai da sadi
1: da sam khrai mana da
0: sadi sadi da sadi
1: da hindi toke ne sadan film ne kase da je to je mano kan ta
0: wa je to je mane na ne ga mo khana mo sung ja ta na
1: da an sung jo to de atom khai don jo to
0: সাধন খান বাকি খবরকা আয়ং টকসাকামি বিশ্রামগঞ্জ আমসাইনি হাইকে অমনংসিত পাইথাক নরনি হামজাকমা চিনি খাতুমা পান্ডানি ও রসামুং সাজান ফিল্মনি রসামুং উদিত নারায়ণ পঙ্কজ উদাস দেখো।

রায় রক্ন সং তাবুক সিনি বার থাকতর সিনি ত্রিপুরা হাস্তেও সিনি কামি আমচাই রগ গবাং জরাও ন সরাই রক্ন সামুং টাঙি টংলাইমানি চং নুগো আও চি নক নুখুঙ্গো গবাং নুখুঙ্গো ন তামনি সানাই রং পয়সা বিয়ালো কালায়ো সরাই রক গবাংমা চানাই গবাংমা টাঙিয়াইয় গিয়া মা টাংরো হাই রক নি রক সালায়ো আও অর কক সাজানা হিংকে অমসে খাফং মারকেসিং চাইল্ড হায়কা বা এডোলেসেন লেবার সরাই হায়কে সাশ্লকসা রকন সামুং টাকাই সরাই হায়কে সাশ্লকসা রক সামুং টাকাই ও সরাই হায়কা বা সাশ্লকসা সামুং টাকমানি আসে খাই বাঙি দংখা তাবুক নরক বন্যা গবাঙ্গ রমদি তাবুক বেলাই কিরমা সিনচা ও বহাইন সামু রক টাঙি টংমা রক চিনর হংকা হংকে গবাং মানক নুকাই রমদি রাবার রাথেনি রগ নুকি মানো হাইকাবা গবাং মা সামুং টাংথানি রগ ফাল নক রগ হাইকাবা রেস্টুরেন্ট হোটেল রগ নরক নুকাই আজ রায় রকনি উমর বরকনি নখা বিশি চি চারনি স্লাইব গবাং হে দিবা হংকে আশেক আশেক উমরনি সরাই রক তুমুং ন রমদি ফোরটিন ইয়ার্স নি স্লাই স্রাই হিসাও ফোরটিন ইয়ার্স কায়াকো নখা ব্রুই চি ব্রুই কায়াকো ও স্রাই রগ্ন নহন চাইল্ড হে দিবা হংকে এডোলিসেন মানে হংকা হংকে ফোরটিন টু এইটিন ইয়ার্স নি স্রাই রক এডোলিসেন সিক্লা সাশ্লকসা বরক তর তরই টংখো বরক বরক তরনানি চামুং গাহাম চানানি হাইকাবা রং নগ থাঙিনাই রং গাহা রং স্রংনানি বর তরনানি জরা ফিয়াবা গবাং জরা রগো বরক ন কোল্ড হাইকাবা রমদি কয়লা খনি রগো গবাং মা ইন্ডাস্ট্রি রগো কিরমা সিনচা রগো বর্ণ সামুং ফনাং জাগি টংগো হাকে আবাবাই বেলাই কিরমা সিনচা হ্যাজার্ডাস হিসাও কিরমা সিনচা লংমা রগব চইমানো আবহাই রগ বর্ণ টাংরমান আবো বেলাইকে সায়া আও হাকে বর্ণ টাংরিমানো মুখুংনি মুখুঙ্গো চুবানানি বাকি মা ফানো চুবানানি বাকি নাই আবো অংখা নন হ্যাজার্ডাস আবো আসে থৈলাম গ্রৈ কিরমা সিনচাইয়া আসে দেরামুং কতরক দেরনাই আবহাইয়া বড় অজরণ টাঙিমানো বড় রং নগ থাঙ্গই কেফিলি ফাইয়ী মাই তৈ সাবই ল্যাংলাউই বুমা বুফানো চোবাসো নি বাকি বরক কিসা মিশা বরক টাঙি মানো মনে বাকিন খাফাংনি মার কিসিং সং সরাই রক নো সামুং টাংরনাই টাংরনাই রক সরাই রক নো সামুং নানাই রক সং কিসা সিনানি নাঙ্গো তুমুং নো সরাইনি উমর এইটিন হায়া খাবা নখা বিশি সিসার নি স্লাইব কিসা অঙি টংখা হংকে বরং হনজাগো চাইল্ড হাইকাবা ফোরটিন ইয়ার্স নি স্রাই হংকে চাইল্ড হনজাগো বড় এইটিন ফোরটিন সিমিং এইটিন ইয়ার্স নি স্রাই হংকে হনজাগো এডোলিসেন হনিনাই হনজাগো মন বাকি নরগ্ন ব্যবাগ সামুঙ্গো বরণ সং সামুঙ্গো ফনাঙি মানিয়া তামু হংকে নক নুখুঙ্গো বুমা বুফা হানি হনজাগনে রক চোবা চুনি বাকিনাই বরগ্ন নগ কিসে মিশা সামুং নাউই মানো আও সং মন বাকিন সিনানি কলায়ো বহাইকে বজর বরগ্ন সামুং রক টাংরিমান আবনতই সং সিথাই কলায়ো তুমুং ন সং ও সাশ্লকসার ন সামুং টাংরান থাঙ্কা হংকে বরগ্ন বহাইকে টাংরনাই হংকাহে অমন কন্ডিশন বর্ণ জরা গবাং রমুইনাই বর্ণ টাংরি মানগ্লাক হে দিবা বর্ণ জরা কল রমুই টাংরি মানগ্লাক তাই বরক ন ল্যাংলামা মারনাই মা বাথাগ্রনাই বর্ণ রেস্ট ইন্টারভাল সুন আবন বর্ণ স্রাপসানি বিসিং মা বাথাগ্রনাই দামসা হায়াকাবা
थामसि मिनिटसो बरनो मा बाथारनाय नथाय बरकनो ओभार टाइम होनि जे होनमान आबनो आ सामुं बरनो टांग्रुइ मानग्लाग ओभार टाइम बरनो सामुं टांग्रै मानग्लाग तुमुंनो अमहाय स्राय रकनो सामुं टांग्रि दनखांके सिन भारत हाक्टरनि जे केरं तामुसा 2016 amendment aro tam sanga ke belai ke punishment ni kok or khursa jaka sarer no tumuno samung tangr khangke je tangr nai bo alongo mahaboi mano talthaam nichimi bisapono bo alongo matongi mano tai aboi baksa 10000 hai kabo 20000 bo fine bo mar nai তাই বতমুন আবো হাইকেন হাইন হাই ওল তাংরি ফি কাংকে বন হাইন হাই আলঙ্গ সবজেক্ট ফি নাই তাল ডক নি বাগাই আবো ইং হাংকে বিসিক নাই জরা বন আলঙ্গ চবই তরি মানো হাকে অম হই ক্লাইনো চিনি কেরং চংনো কাশুই টংগো খাপুনে মারি কিসিং হাকে চং বিসি ব্রুম ব্রুম নো চাইল্ড লেবার নি কক্রক সং সালায়ো খনালায়ো হায়াদিবা হে সং সালায়ো খনালায়ো ফিয়াবা সামুঙ্গো তুমুঙ্গো সং আবনো ফনাইয়া হে সিনি সরাইরক তর থানি লক থানিও বরনি বাগৈ বেলাইখে কেবেংমুং ইংনি মানো বন বাগৈন খাপুংনি মারি কিসিং বেশি ব্রুম ব্রুম নো 12 জুন সিনি ভারত হাক্তর চাইল্ড লেবার ডে নতুইনাই পালাইলায়ো হে দিবা আবনো কাসুনানি বাগিনাই নাহার মুংকে অমনো ও চাইল্ড লেবার হে কাবো সামুং তাংনাই সেরাই রকনো তাং মানে আবনো কাসুনানি বাগিনাই ন অমনি ইয়াপরি ফিয়াবা তাবু বহাইন সেরাই রক গবাং মা ফিল্ড বরক সামুং তাংই নো মাতঙ্গো ওকে সং কামি টংনা হিন্দি দলি টংনা হিন্দি সরাই রকনো আসক সামুং ক্রাগ রক্তা তাংরদি কিসা মিশা নগ মা ফানো চুবা মুং নি বাগি বরক সামুং তাংই মানো ফিয়াবা রাইট টু এডুকেশন অ্যাক্ট নো রক্সাউই ব রং নগ সে থাংনাই হে দিবা রং নগ সে ব থাংনাই ফিয়াবা রং নগ মা থাংয়ে উই তুমুং নো ব সামুং তাংই মা তংখাংকে আবুনি পেনাল্টি আবুনি মান থাইলে নাই বন বগৈন খাপনি মার গিসিং সারেরক সামুং তাংগ্রমানে আবো বেলাকে চাইয়া আবো হামিয়া ও কক সিদি তাই নিনি কিসিং সঙ্গন তিনি কামি আমি বড়ক নব সাইমান রি অম সামুং হামিয়া অমন কাসুনানি নাই হাই আও হাকে সৃদি তাই সিদি তিনিন বাকি আসক্ন নিশিং সং মূত নারগলায় চাইল্ড লেবার সেরাই রকন সং বরম রায় সেরাই রকন সং হামজাগলায় ফিয়াবা সামুঙ্গো সং বরকন বরকনি বাকি হামিয়াকাই জাত তরথানি লক থানিও কেবেন মুং ফাইনাই আবহাই সামুং রক সং বরন তাংলাইগ্রাক তমুংন অমহাই খাই বরমা তাঙি দংখানকে আও সেরাই রকন সং আরনি সসাই তুবন বাকি চাইতকলায় না

নমস্কার, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। শুরু হতে চলেছে আপনাদের প্রত্যেকের পছন্দের অনুষ্ঠান এই মুহূর্তে সুরের আকাশে। আগামী কিছুক্ষণ আমরা একসঙ্গে ভেসে বেড়াবো গানের সুরে, গানের সাথে আর মনের অনুভূতির রঙে। তাই প্রত্যেকের সঙ্গে থাকুন, শুনতে থাকুন FM উচ্চয়ন্ত।

0: যেখানে কথার চেয়ে সুর বেশি কথা বলে, যেখানে অনুভূতিরা খুঁজে পায় তাদের নিজস্ব ঠিকানা, সেই সুরের ভুবনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আমি অন্তরা আজ রয়েছি আপনাদের সাথে এই সুরের আকাশে অনুষ্ঠানটি নিয়ে। আজকে এই সুন্দর সময়টুকু আমরা রাঙিয়ে তুলব আপনাদের পছন্দের গান দিয়ে। চলুন প্রথমেই কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো,
1: হ্যালো,
0: হ্যালো,
1: নমস্কার,
0: কে বলছিলেন?
1: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: বলুন
1: দিদি ভাই, আমার গান শোনাবেন জানোয়ার ছবি থেকে। মৌসুম কি তারা তুম ভি বদল তো না যাওগে, অলকা ইয়াগনির কণ্ঠ।
0: ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য, সঙ্গে থাকুন।
1: নমস্কার।

0: নমস্কার,
1: আমি কুমারগাঁও থেকে বলছি। তার
0: বলুন
1: দিদি ভাই, আমি একটা গান শুনবো, আক্রোশ।
0: আক্রোশ
1: চরণ ধুলি ছাড়া। চরণ ধুলি ছাড়া, সাজির কণ্ঠে।
0: ঠিক আছে, ধন্যবাদ।
1: হ্যাঁ ধন্যবাদ দিদি ভাই, আপনাকেও।

0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যাঁ দিদি, আমি বুদ্ধমূর্তি গৌতম লোক বলছি।
0: বলুন।
1: আজকে তো দিলবালা থেকে একটা গান শোনা যাও।
0: দিলবালে?
1: হ্যাঁ, দিলবালা থেকে শত জন্ম মে তেরি।
0: ঠিক আছে, সঙ্গে থাকুন।
1: ধন্যবাদ
0: ফোন করার জন্য। আর যে নম্বরে আপনারা ডায়াল করে কথা বলবেন, নম্বরটি হচ্ছে 0381-232-6253। শুধু বলবেন কোন ছায়াছবির গান আপনি শুনতে চাইছেন আর সঙ্গীত শিল্পীর নাম। ব্যাস, তারপরে স্টেশন থেকে শোনানো হবে আপনার পছন্দের গান।

আপনারা শুনছেন অনুষ্ঠান সুরের আকাশে। নমস্কার, হ্যালো হ্যালো, আপনারা পছন্দের গান শুনতে যে নাম্বারটিতে ফোন করবেন অবশ্যই 0381-232-6253 আর পছন্দের গান শুনবেন। এই মুহূর্তে শুনছিলাম উত্তমবাবুর পছন্দের একটি গান, চলে যাচ্ছে পরবর্তী গানে।

0: নমস্কার, কে রয়েছেন সাথে?
1: হ্যালো, নমস্কার।
0: হ্যালো,
1: আমি রাকেশ বাত করা শিমলা সে।
0: বলুন।
1: গান শুননা হ্যায় মুঝে ধড়কন মুভি কা তুম দিল কি ধড়কন মে।
0: ঠিক আছে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।
1: জি, ধন্যবাদ। ধন্যবাদ।

0: হ্যালো,
1: হ্যাঁ ম্যাম নমস্কার, আমি সুমন বলছি আপনার সঙ্গে।
0: হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছিলেন বন্ধু?
1: সুমন বলছি মিনসঙ্গ থেকে।
0: হ্যাঁ বলুন বলুন।
1: হ্যাঁ ম্যাম শুভ দুপুর।
0: শুভ দুপুর বলুন।
1: আজ ম্যাম কুছ তুম কহো কুছ হাম কহো থেকে শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলুন।
1: এটা থেকে জব সে তুমকো দেখা হাম তো খোয়ে খোয়ে, এই গানটা শুনিয়ে দেবেন।
0: জব সে তুমকো দেখা।
1: হ্যাঁ হ্যাঁ ম্যাম,
0: ঠিক আছে, ধন্যবাদ।
1: নমস্কার, ভালো থাকবেন। ধন্যবাদ।
0: আপনিও ভালো থাকবেন।

0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার,
1: হ্যাঁ পূর্ণিমা বলছি,
0: একটু জোরে বলবেন।
1: হ্যাঁ আমি পূর্ণিমা বলছি।
0: হ্যাঁ পূর্ণিমা বলুন।
1: বরসাত মুভি থেকে তেরি দাও পে গানটা।
0: ঠিক আছে, হামকো সিরফে তুমসে প্যার হ্যায় গানটা তো নাকি?
1: না তেরি দাও পে।
0: আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। সঙ্গে থাকুন, ধন্যবাদ ফোন করার জন্য। আর কে রয়েছেন সাথে একবার কথা বলেননি? নমস্কার,
2: নমস্কার, শুভ দুপুর।

0: কে বলছিলেন বন্ধু?
1: কণিকা দেব বর্মা।
0: হ্যাঁ বলুন বলুন, কণিকা দেব।
1: আমি শুনবো 1978 এর একটা ফিল্ম, ফিল্মের নাম হচ্ছে দেবতা। কিশোর কুমার এবং লতা মহেশ্বরের গাওয়া। গানের লাইনটা হচ্ছে ভুল মোহর জয় তোমার নাম হতা, এরকম আছে।
0: আরেকবার বলবেন।
1: ভুল মোহর জয় তোমার নাম হতা, এরকম।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ভালো থাকবেন আপনারা।
2: কেয়ামত
0: ছবি থেকে যেকোনো একটি গান?
2: যেকোনো একটি গান।
0: ঠিক আছে, সঙ্গে থাকুন। আর হাতে কিন্তু অনেকগুলো গান চলে এসছে, এখন কি করব? গান শোনাবো না? বন্ধুদের ফোনও আসছে, ফোনে কথা বলবো। চলুন আরেকজন বন্ধুর অনুরোধ নিয়ে নিই। নমস্কার।
3: নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার,
3: আমি কোয়ারের রামচন্দ্রতে অখিল দেব বলছি।
0: বলুন।
3: গান শুনবো, পেটা বইয়েছে গা যাবা হাম যা হুঙ্গি, এই গানটা।
0: আরেকবার বলুন। বেতাব, বেতাব ছায়া ছবি থেকে
3: যাবা হাম যাওঙ্গি।
0: আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।

0: শুনছেন সুরের আকাশে 101.6 মেগাহার্স FM উচ্চারণতে। আর এই মুহূর্তে আমি অন্তরা আজ আপনাদের সাথে রয়েছি অনুষ্ঠানটি নিয়ে। প্রত্যেকেই পছন্দের গান শুনতে অবশ্যই ফোন করবেন 0381 232 6253 এই নম্বরে। একজন বন্ধু সঙ্গে রয়েছেন, চলুন কথা বলে নিই। হ্যালো,
1: হ্যালো ম্যাডাম,
0: নমস্কার।
1: নমস্কার ম্যাডাম,
0: বলুন।
1: বলুন, আমি বলতেছে আমার নামটা বলতেছে চত্তরা দেবরমা বান্যাবাড়ি।
0: বলুন, কোন ছায়াছবির গান শুনতে চাইছেন?
1: বাংলা না শুনি ম্যাডাম।
0: আপনার পছন্দের গানটা বলুন, আপনি কোন ছবির গান শুনতে চাইছেন?
1: আনন্দ আশ্রম যে দেন গান,
0: যে কোনো একটি গান, তাই তো?
1: হ্যাঁ ম্যাডাম,
0: ঠিক আছে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।

0: নমস্কার,
1: হ্যালো,
0: হ্যালো,
1: আমি বরকত থেকে স্বর্ণমালা দেবর্মা বলছি দিদি।
0: আরেকবার বলবেন?
1: হ্যাঁ,
0: আরেকবার বলুন আপনার নামটা।
1: ও, স্বর্ণমালা দেবর্মা।
0: হুম হুম, বলুন।
1: আমি একটা গান শুনতে চাই, আগরতলা ছবি থেকে।
0: কি ছবি?
1: বর্ষায় গান।

0: বুঝতে পেরেছি দিদি।
1: আরেকবার বলুন।
0: বর্ষা হে বর্ষা, আগস্ট ছবি থেকে
1: আগনশোলা।
0: আচ্ছা বর্ষা হে বর্ষা এই গানটি আর কি।
1: আচ্ছা আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। ধন্যবাদ ফোন করার জন্য। আর মনে হচ্ছে সামান্য একটু নেটওয়ার্কের সমস্যা রয়েছে, যাই হোক ঠিক হয়ে যাবে, আপনাদের সঙ্গে কথাও হবে। কিন্তু এই মুহূর্তে আমরা ফিরে যাব গানে, কেননা হাতে প্রচুর প্রচুর গান কিন্তু রয়েছে, চলুন শুনে নিই।

0: হ্যালো,
1: হ্যালো,
0: বলুন।
1: নমস্কার, আমি শহরের বাজার থেকে বলছি, দেবব্রত কর্মকার।
0: হ্যাঁ বলুন।
1: আমি একটি গান শুনতে চাইছিলাম, যে গানটা অনেক পুরনো গান, আকাশবাণীর প্রথম গান, মেলে কর মেরা তোমারা। এই গানটা এটা হবে কি?
0: মিলে শুনে।
1: হ্যাঁ
0: ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আমি চেষ্টা করছি। ধন্যবাদ।

0: নমস্কার, কে রয়েছেন সাথে?
1: হ্যালো
0: হ্যালো,
1: হ্যাঁ, একটু গান শুনতে চাই।
0: কে বলছিলেন বন্ধু, আপনার শুভ নামটা বলুন।
1: তো আমি জীবনানন্দ থেকে সুজিত দত্ত বলছি।
0: বলুন, কি গান শুনতে চাইছেন?
1: হিন্দি সিনেমা গান শুনতে পারবো?
0: একদম, হিন্দি বাংলা এই দুটো ভাষায় যে কোনো ছায়াছবির গান।
1: ঠিক আছে দিদি ভাই, জান সিনেমা থেকে একটা গান শুনিয়ে দেবেন।
0: জান?
1: অজয় দেবগনের গান।
0: আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যে কোনো একটি গান,
1: জান গানটা দিলে চলবে।
0: ঠিক আছে, টাইটেল ট্র্যাকটা শুনতে চাইছেন তাই তো?
1: একদম,
0: সঙ্গে থাকুন, ধন্যবাদ ফোন করার জন্য। আর যারা এই পর্যন্ত আপনাদের অনুরোধ জানিয়েছেন, আজকের পর্বে তো শুধু এখন পালা তাদের গান শোনার, অর্থাৎ অনেকেই হয়তো এর মধ্যে শুনে নিয়েছেন, কেননা বেশ অনেকগুলো গান এর মধ্যে শুনে নেওয়া হয়েছে এবং আরও কিছু গান রয়েছে। কিন্তু আজকের এই পর্ব তো অনেকটা সময়ের, আরও বাকি সময় আপনারা আরও আরও গান শুনবেন। নতুন বন্ধুরা যারা একবার ফোন করেছেন তারা কিন্তু আর দ্বিতীয়বার করবেন না আজকের পর্বে। 0381-232-6253, চট জলদি আপনার পছন্দের গান, ছায়াছবির নাম আর সঙ্গীত শিল্পীদের নাম আমাকে জানিয়ে দেবেন। চেষ্টা করব আপনাদের পছন্দের গান শুনিয়ে দেওয়ার জন্য এই পর্বে। কেউ রয়েছেন সাথে? নমস্কার।
2: হ্যালো
0: হ্যালো
2: হ্যালো, নমস্কার দি।
0: নমস্কার, কে বলছিলেন?
2: আমি মান্দাকিনি সুমিত্রা দেবর মাথা।
0: হ্যাঁ বলুন সুমিত্রা দেবী, কি গান শুনতে চাইছেন? ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ধন্যবাদ।

0: হ্যালো,
1: নমস্কার, কে রয়েছেন সাথে?
0: নমস্কার ম্যাম।
1: হ্যাঁ নমস্কার,
0: আমি সম্বোধন করব।
1: বলুন।
0: মিস্টার নেটওয়ার্ক লাল ছবি থেকে পরদেশিয়া সচে পিয়া এ গানটা।
1: ঠিক আছে, সঙ্গে থাকুন।
0: নমস্কার।
1: নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, কে রয়েছেন সাথে?
2: হ্যাঁ ম্যাম, আমি সুমন বলছি। আমার গানটা দি পাচ্ছেন না?
1: আপনি সঙ্গে থাকুন, আপনার গান
2: আছে। ধন্যবাদ।
1: একটু তো আমাদের কাছে থাকতে হবে, অনেকগুলো গান আছে, আপনার গানও আমাদের প্লে লিস্টে অবশ্যই রয়েছে। চলুন তাহলে একের পর এক গান শুনিয়ে দিই, না হলে বন্ধুদের ফোন চলে আসবে গান শোনানো হয়নি বলে।

0: ধুবড়ীর আকাশে 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে আজ আপনাদের পছন্দের গান শুনছেন আপনারা। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছিলেন?
1: হ্যালো ম্যাম,
0: বলুন।
1: হ্যালো, আমি জম্বুজলা থেকে বিশ্রয় দেবরমে বলছি ম্যাম।
0: বলুন।
1: আপনি শুনতে পাচ্ছেন?
0: আমি শুনতে পাচ্ছি। কোন ছায়াছবির গান শুনতে চাইছেন?
1: হ্যাঁ, আমি গান শুনবো জনম জনম ছবি থেকে। গানের কথাটা, খেসে লায়া হে তেরা প্যার, এই গানটা শুনবো আর কি।
0: ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। ধন্যবাদ ফোন করার জন্য। আর আরও একবার আমাদের নতুন বন্ধুদের জন্য ফোন নাম্বারটা বলে দেওয়া, 0381-232-6253। অবশ্যই পছন্দের গান, গানের কথা, কোন ছায়াছবির গান এবং সেই সাথে সঙ্গীত শিল্পীদের নাম অবশ্যই জানাবেন। কেউ একজন রয়েছেন সাথে। নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার।
2: হ্যালো,
0: আমি শুনতে পাচ্ছি, বলুন।
2: হ্যাঁ, আমি এসান দেবরমে বলছি।
0: বলুন।

0: আমি একটা গান শুনবো।
1: ছায়াছবির নাম বলুন, গানের কথা বলুন।
0: ছায়াছবির নাম তেরে নাম।
1: তেরে নাম?
0: হ্যাঁ। গানটা তেরে নাম।
1: টাইটেল ট্র্যাকটা শুনতে চাইছেন তাই তো? সঙ্গে থাকুন, ধন্যবাদ বন্ধু আপনাকে।

0: নমস্কার।
1: হ্যালো,
0: হ্যালো।
1: হ্যাঁ অন্তদা, মিষ্টি বলছি।
0: হ্যাঁ মিষ্টি, বলো।
1: হ্যালো, বাজার বুঝতে পারলো
0: না? আরেকটি বার বলো, একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না।
1: বাজার তুমি।
0: আচ্ছা, হ্যাঁ হ্যাঁ,
1: ওটা কি মাহিরে?
0: মাহিরে গানটি,
1: হ্যাঁ হ্যাঁ, এটা যেন সবাই তো শুনবে, একটা স্পেশালি তোমার জন্য আর মানালির জন্য।
0: বাহ, আমার এবং মানালির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, একদম ভালো থাকবে। আর কেউ কি রয়েছেন সাথে? হ্যাঁ, ফোন লাইন তো তাই বলছে। কে রয়েছেন? নমস্কার। হ্যালো,
2: আমার গান শোনা হয়নি দিদি।
0: আপনি সঙ্গে থাকুন, একের পর এক গানই চলছে, এইটুকু ধৈর্য তো রাখতেই হবে না? সঙ্গে থাকুন, আমরা অবশ্যই আপনাদের পছন্দের গান শোনাচ্ছি। হ্যালো, হ্যালো, না কথা বলছেন না বন্ধু, তাই ফোন ডিসকানেক্ট হয়ে গেল। সঙ্গে থাকুন, পরপর বন্ধুদের গান আমরা শুনব। শুনবো নাগিন ছায়াছবির এই গানটি, এবং তারপরই কিন্তু পরপর গান আসবে, এবং সবকটা গান বন্ধুদেরই রিকোয়েস্ট করা পছন্দের গান, একের পর এক আপনাদের জন্য। শুরু হচ্ছে প্রথম নাগিন ছবির গান।

এখন জানিয়ে দেব FM সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6 দিনের সফরে ফ্রান্স ও স্লোভাকিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। নয়াদিল্লি থেকে রওনা দেওয়ার আগে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে ভারতের কৌশলগত পরিকল্পনায় ফ্রান্সের একটি বিশেষ স্থান রয়েছে। শ্রী মোদী বলেন, এই সফরের মূল লক্ষ্য হবে ভারত ও ফ্রান্সের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করা। তিনি আরও বলেন যে এই সফর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে, যার একটি গুরুত্বপূর্ণ ও মূল্যবান সদস্য হল স্লোভাকিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ভারত ইনোভেটস এর উদ্বোধন করবেন। তিনি বলেন, ভারত ফ্রান্স উদ্ভাবন বর্ষের প্রেক্ষাপটে এই ঐতিহাসিক আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে। ভারতের সব থেকে সম্ভাবনাময় স্টার্ট আপগুলোকে ভারত ইনোভেটস এর আয়োজন আন্তর্জাতিক বিনিয়োগের সঙ্গে যুক্ত করার পাশাপাশি দেশের উচ্চ শিক্ষা ব্যবস্থা থেকে উদ্ভূত উদ্ভাবনগুলোর জন্য প্রধান গতি বাড়ানোর উপাদান হিসেবে কাজ করবে বলেও প্রধানমন্ত্রী আশা ব্যক্ত করেন। আজ উত্তরাখণ্ডের দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির বর্ণাঢ্য 158তম পাসিং আউট প্যারেডের মধ্য দিয়ে ভারতীয় সেনাবাহিনী 481 জন নতুন তরুণ অফিসারকে স্বাগত জানিয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে সুশৃঙ্খল ক্যাডেটদের কঠোর সামরিক প্রশিক্ষণের সফল সমাপ্তি হল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে অনুকরণীয় শৃঙ্খলা, নিষ্ঠা এবং সামরিক চেতনা প্রদর্শন করে নবনিযুক্ত সেনা আধিকারিকরা নির্ভুল প্যারেড সম্পন্ন করেন। আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আজ আগরতলার ইন্দ্রনগরে গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। শ্রী মজুমদার বলেন, মুমূর্ষ মানুষের প্রাণ বাঁচাতে এই ধরনের স্বেচ্ছায় রক্তদান শিবির আগামী দিনে আরও বড় ভূমিকা নেবে। প্রয়াত হলেন প্রবীণ CPIM নেতা তথা প্রাক্তন মন্ত্রী ফয়জুর রহমান। গতকাল গভীর রাতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় 85 বছর। উল্লেখ্য, কুর্তি বিধানসভা কেন্দ্র থেকে টানা 8 বার নির্বাচিত হন তিনি। বামফ্রন্ট সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবেও তিনি দায়িত্ব পালন করেছেন। শুনলেন FM সংবাদ শিরোনাম।

0: 100.6 মেগা হার্টস প্রচার তরঙ্গে আপনারা শুনছেন আজকের অনুষ্ঠান সুরের আকাশে। এই মুহূর্তে অনুরোধের গান শুনলাম, পছন্দ ছিল দেবব্রত বাবুর। তারপরে আমরা ফিরে যাব অন্যান্য গানে, কিন্তু একজন বন্ধু সঙ্গে রয়েছেন, চেষ্টা করব কথা বলার। কে রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে? নমস্কার। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: হ্যাঁ নমস্কার, হ্যাঁ আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: বলুন।
1: হ্যাঁ আমি হিরো সিনেমার গানটা শুনতে চাই।
0: কোন গানটা?
1: তু মেরা জানু হ্যায় তু মেরি দিলবার।
0: ঠিক আছে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।
1: ধন্যবাদ।

0: নমস্কার।
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ, কে বলছিলেন?
1: হ্যাঁ, আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি, পশ্চিমবঙ্গ থেকে। হ্যালো, শুনতে পাচ্ছেন দিদি?
0: আমি শুনতে পাচ্ছি, বলুন।
1: হ্যাঁ দিদি, বলছি এখন আমাদের এখানে এই পশ্চিমবঙ্গের আকাশ কালো মেঘে থাকা, মানে আমাদের বীরভূম জেলায়।
0: আচ্ছা।
1: হ্যাঁ, তো আমি একটা গান শুনবো হিন্দি, অনুরোধ করবো। রিমঝিম গিরে সাওয়ন ঝুলতে ঝুলতে যায় রে মন, কিশোর কুমারের কণ্ঠে দিদি।
0: ঠিক আছে,
1: অনুগ্রহ করে শোনাবেন।
0: একদম, সঙ্গে থাকুন। ধন্যবাদ ফোন করার জন্য।
1: ধন্যবাদ দিদি।

চলুন, একের পর এক অনেক গান চলে এসছে আমাদের কাছে। এবার মিস্টার নটবর লাল ছায়া ছবির এই গানটি অনুরোধ ছিল একজন বন্ধুর, আর তাই এই মুহূর্তে এই গানটি রইলো।

0: নমস্কার, কে রয়েছেন সাথে বলুন?
1: ছবি বানোয়ার।
0: হ্যাঁ হ্যাঁ,
1: ছবির নাম বানোয়ার।
0: আচ্ছা,
1: আঁখে মিলায়েঙ্গে ওই গানটা শুনুন।
0: আঁখে মিলায়েঙ্গে।
1: হ্যাঁ হ্যাঁ,
0: ঠিক আছে, সঙ্গে থাকুন, চেষ্টা করছি আপনাদের পছন্দের গান আপনাদেরই শুনিয়ে দিতে।

0: আজ অনুষ্ঠানটি শুনছেন 101.6 মেগাহার্টজ প্রচার তরঙ্গে এফএম জয়ন্ততে। আর আমরা কিন্তু অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে পৌঁছে গেছি, আর মাত্র কিছুক্ষণ সময়। স্টুডিওর ঘড়ি বলছে এই মুহূর্তে বিকেল 4:42 হয়ে 58 সেকেন্ড। আর তাহলে খুব অল্প সময় রয়েছে, একজন বন্ধু এই মুহূর্তে সাথে রয়েছেন, কথা বলার চেষ্টা করছি। হ্যালো,
1: নমস্কার দিদি।
0: নমস্কার,
1: আশুতোষ দেবনাথ কৈলাস থেকে বলছি দিদি।
0: বলুন
1: দিদি, আজকে অনুষ্ঠানের একদম শেষ দিকে আমি এলাম।
0: হ্যাঁ,
1: তো আমাকে আজকে শুনিয়ে দিন গৌরী প্রসন্ন মজুমদারের লেখা আর শ্যামল মিত্র সুর দেওয়া কিশোরদার বিখ্যাত একখানা গান, ছবির নাম কলঙ্কিনী, আর গানটা হচ্ছে কিছু কথা ছিল চোখে।
0: ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। নমস্কার,
2: হ্যালো
0: হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছিলেন বন্ধু বলুন?
2: আমি হাওড়ার পশ্চিমবঙ্গ থেকে আমি আনন্দ ধারা বলছি।
0: বলুন,
2: আমাকে কখনা ব্যাট থেকে জানেমান জানামানি গ্যারান্টি শোনাবেন।
0: একদম সঙ্গে থাকুন, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আর একজন বন্ধুর গানের

অনুরোধ রয়ে গেছে, এখনও শোনানো হয়নি। যদিও এই মাত্র কিছুক্ষণ আগে বলেছিলেন প্রদীপ বাবু আপনার পছন্দের বাবার ছবি থেকে এই গানটি।

সুর থেমে যায় কিন্তু থেকে যায় তার রেশ, আর সেই রেশ নিয়ে কিন্তু শেষ হচ্ছে আজকের এই সুরের আকাশের পর্ব। আর সুরের আকাশের পর্বে প্রত্যেকের গান কিন্তু শোনানো হয়েছে সব শেষ। যে গানটি দিয়ে আজকের পর্ব শেষ হবে সে গানটি হচ্ছে কাহো না প্যার হে ছায়া ছবির ঠিক এই গানটি। প্রত্যেকেই ভালো থাকবেন, কথা হচ্ছে পরের পর্বে।

সুরের আকাশের পর এবার কি পর্ব নিয়ে রয়েছে আমি, সেটা তাদের খুব ভালো করে জানা রয়েছে যারা এই পর্বটির জন্য প্রতি সপ্তাহে অপেক্ষা করে থাকেন। অর্থাৎ এই মুহূর্তে আজকের পর্ব, আজকের সিকান্দার। প্রতিদিনের মতো আজও জ্ঞান, মজা আর চমকের এক নতুন পর্ব। এমন কিছু প্রশ্ন থাকবে আপনাদের জন্য যেগুলোর উত্তর হয়তো আপনি জানেন, আবার কিছু প্রশ্ন আপনাকে ভাবিয়ে তুলবে। আজকের পর্বে কিছুটা হিন্টস দিয়ে দিচ্ছে, আমরা ঘুরে বেড়াব ভারতবর্ষের নানা প্রান্তে, জানব কিছু মজার মজার তথ্য, শুনব কিছু সেই তথ্যগুলোর পিছনের কিছু কাহিনী বা গল্প, আর সেই সঙ্গে জানতে চাইব কাদের কাদের চটজলদি মনে পড়ে যায়। তাহলে আর অপেক্ষা কেন, নিজের আত্মবিশ্বাসকে সঙ্গে রাখুন, মনোযোগটা বাড়িয়ে দিন আর মোবাইলটাকে হাতে নিয়ে নিন, কারণ মুঠোফোনটা এই মুহূর্তেই আপনার কাজে লাগবে। প্রতিটি প্রশ্ন আপনাকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যাবে, অর্থাৎ সবশেষে যেটা হয় যে যিনি আজকের সিকান্দার হবেন। জ্ঞান যেখানে শক্তি আর মজায় যেখানে সঙ্গী, সেখানেই কিন্তু আজকের সিকান্দার। চলুন শুরু করা যাক তবে আজকের প্রথম পর্বের প্রথম।

0: এবার বিষয় হচ্ছে তাহলে প্রথম প্রশ্নটা কি হচ্ছে? প্রথম প্রশ্নের জন্য আমরা আজ কোথায় যাব, অর্থাৎ ভারতবর্ষের স্বাদে ভরা এক অসাধারণ সফরে আমরা যাব। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, প্রতিটি রাজ্যের নিজস্ব খাবার, নিজস্ব ঐতিহ্য এবং নিজস্ব গল্প রয়েছে। আজ তাই সেই সব গল্পগুলো জানার চেষ্টা করব। প্রথম প্রশ্ন তৈরি আপনারা? প্রশ্ন রাখবো? চলুন রাখছি। প্রথম প্রশ্ন, ভারতবর্ষের কোন শহর তার বিখ্যাত বিরিয়ানির জন্য বিশ্বজুড়ে পরিচিত? ফোন করবেন 03-8123-26253। আর খুব বেশি সময় তো দেওয়া যাবে না, আপনারা প্রত্যেকেই জানেন আমি এই পর্বে 20 সেকেন্ড সময় আপনাদের জন্য নির্ধারিত রেখেছি এবং প্রথম 10 সেকেন্ডের মধ্যেই প্রত্যেকটি পর্বে আপনাদের কাছ থেকে উত্তর পেয়ে যায়। তাই এই পর্বেও আশা রাখছি 03-8123-26253 এই মুহূর্তেই কিন্তু ব্লিঙ্ক হচ্ছে। হ্যালো হ্যালো
1: হ্যালো
0: নমস্কার,
1: গুড আফটারনুন ম্যাডাম।
0: গুড আফটারনুন, কে বলছিলেন?
1: আমি কিজানদার বলছি, কৃষ্ণনগর থেকে ম্যাডাম।
0: কে বলছিলেন?
1: কিজানদার।
0: আচ্ছা হ্যাঁ বলুন।
1: গান্ধী চলো শহরে শেষ হয়ে গেছে?
0: হ্যাঁ, অন্য একটি পর্বে আমরা রয়েছি, আপনি সঙ্গে থাকুন। সেই পর্বে তো নেই আমরা, সেই পর্ব থেকে বেরিয়েও খানিকটা সময় পার করে এই মুহূর্তে চলছে আজকের সিকান্দার। প্রশ্নের উত্তর নিয়ে কে রয়েছেন সাথে? হ্যালো হ্যালো
2: হ্যালো
0: হ্যাঁ নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, আমি ধর্মনগর থেকে অবিনাশ।
0: অবিনাশ
2: হ্যাঁ
0: হ্যাঁ বলুন।
2: প্রশ্ন ছিল ভারতবর্ষের কোন বিখ্যাত।
0: নেটওয়ার্কে খানিকটা অসুবিধা রয়েছে, আরেকবার বলবেন।
2: বিরিয়ানির জন্য কোন
0: বিখ্যাত? হ্যাঁ ঠিক ঠিক ঠিক ঠিক।
2: আচ্ছা, বিরিয়ানির জন্য তো বিখ্যাত হায়দ্রাবাদ।
0: একদম সঠিক, সঠিক উত্তর। সঙ্গে থাকুন, এভাবেই চলবে পরপর প্রশ্নগুলো, আর আপনাকেও ঠিক উত্তর দিয়ে এগিয়ে যেতে হবে। যেটা প্রশ্ন ছিল যে ভারতের কোন শহর তার বিখ্যাত বিরিয়ানির জন্য বিশ্বজুড়ে পরিচিত, আর সেই প্রশ্নের উত্তর আমাদের অবিনাশবাবু দিয়ে দিয়েছেন। প্রথম প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। হায়দ্রাবাদের নিজামদের যে রাজকীয় রান্নাঘর থেকে জন্ম নেওয়া সেই হায়দ্রাবাদী বিরিয়ানি আজও কিন্তু বিশ্বজুড়ে সমাদৃত। সুগন্ধি বাসমতি চাল, জাফরান, নানান রকম মশলা এবং বিশেষ রান্নার কৌশলের কারণে কিন্তু এই বিরিয়ানির স্বাদ একেবারেই অনন্য। যেটা বিভিন্ন তথ্যে বা বিভিন্ন গ্রন্থে রয়েছে যে আনুমানিক 2 শতাব্দীরও বেশি সময় ধরে এই খাবার তার ঐতিহ্য ও জনপ্রিয়তা ধরে রেখেছে। তাই বিরিয়ানির কথা উঠলেই হায়দ্রাবাদের নাম কিন্তু সবার মনে আসে।

খাবারের কথা বলছি, তাহলে তো আজকের পর্ব অত্যন্ত কি বলবো, একেবারে সহজ সমস্ত প্রশ্নের উত্তর এই পর্বে রয়েছে। কারণ আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি, মানে খেতে ভালোবাসে না এরকম লোকের সংখ্যা কম। কেউ হয়তো পরিমাণে কম খাবার গ্রহণ করে বা কেউ একটু পরিমাণে বেশি করে, এইটুকুই তো পার্থক্য। কিন্তু সবাই কিন্তু খায়, কারণ না খেলে মানুষ বাঁচবে কী করে? খাওয়ার জন্যই তো প্রত্যেকটি মানুষের সকাল থেকে রাত পর্যন্ত সংগ্রাম। এবারে আমরা যে এত খাবার খাই, এই সকল খাবারের মধ্যেও তো কিছু বিশেষ বিশেষ খাবার রয়েছে, তাই নয় কি? আর সেই সব খাবার নিয়ে জানবো। আর যেহেতু খাবারের সাথে রিলেটেড প্রশ্ন প্রত্যেকেই জানবেন, তাই সবাই উত্তর দেবেন। প্রত্যেককেই বিভিন্ন জায়গা থেকে যে যেখান থেকে শুনছেন অবশ্যই চেষ্টা করুন পার্টিসিপেট করার। 0381236253 এ রয়েছে নম্বর। আর পরের প্রশ্ন একেবারেই সহজ প্রশ্ন, এ প্রশ্ন সবাই জানে কিন্তু উত্তরটা কতজন দেবে? প্রশ্নটা হচ্ছে, রসগোল্লা মূলত

0: কোন রাজ্যের বিখ্যাত মিষ্টি? আজ একের পর এক সব খাবার দাবারের কথা বলছি, আর তো কষ্ট হবে এই পর্বটাকে শেষ করতে করতে, বিশ্বাস করুন ভীষণ কষ্ট হবে। যাই হোক, প্রশ্ন তো রেখে দিয়েছি, উত্তর আপনাদের চট জলদি দিতেই হচ্ছে। উত্তর কে দিচ্ছেন? হ্যালো, কে রয়েছেন সাথে? হ্যালো, হ্যাঁ, কে রয়েছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ, আমি অস্মিতা বলছি। হ্যাঁ অস্মিতা বলো। আরেকবার চেষ্টা করবে, তোমার কোনো কণ্ঠস্বরে শুনতে পাচ্ছি না। 0381-232-6253 এ রয়েছে আমাদের ফোন নাম্বার। আর যে প্রশ্নটি রেখেছি আরেকটি বার আপনাদের কাছে রাখা, রসগোল্লা মূলত কোন রাজ্যের বিখ্যাত মিষ্টি? 20 সেকেন্ড সময় পার হয়ে গেলেই কিন্তু প্রশ্ন চেঞ্জ হয়ে যাবে। অলরেডি অনেকটা সময় কিন্তু আমরা পার করে নিয়েছি, আর খানিকক্ষণ আপনাদের জন্য ফোনের লাইনের অপেক্ষায় রয়েছি। ফোন করবেন আর শুধুমাত্র সঠিক উত্তর আমাকে জানিয়ে দেবেন। বলতে বলতে ফোন চলে এসছে। নমস্কার, হ্যালো, হ্যাঁ FM উজ্জয়ন্ত। হ্যালো, না নেই কেউ এই মুহূর্তে। অবশ্যই আমার যা মনে হচ্ছে সহজ প্রশ্নে সহজ উত্তর পাচ্ছি না, প্রশ্ন কি চেঞ্জ করে দিতে হবে তাহলে আমাকে? হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার অবিনাশ বাবু। কিন্তু অনেকটা দেরি করে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নয়, কেননা আপনি সঠিক উত্তরটাই দিয়েছেন আর আপনার আগে কেউ উত্তর দেয়নি, তাই আপনার উত্তরটাকে আমি নিচ্ছি এবং অভিনন্দন আপনাকে। সঠিক উত্তর হয়েছে, এ পর্যন্ত দুটো প্রশ্নের সঠিক উত্তর আপনি দিয়েছেন, সঙ্গে থাকুন, ধন্যবাদ। একদমই তাই, মোবাইলে হয়তো বা খানিকটা পরে যাচ্ছে, যাই হোক আমি তো আপনাদের সময় দিয়ে অপেক্ষা করছি, তাতে কোনো অসুবিধা নেই। আপনারা চট জলদি ফোন করবেন আর জানিয়ে দেবেন। পরের প্রশ্ন যে করব সে তো আরও এক বিশাল ব্যাপার, সেই তো খাবার, লোভনীয় খাবারের তালিকা একের পর এক উঠে আসছে আমার প্রশ্নের ঝুড়িতে। যাই হোক, যে প্রশ্নটা ছিল রসগোল্লাকে ঘিরে, রসগোল্লা শুধু একটি মিষ্টি নয়, এটি বাংলার ঐতিহ্য ও গর্বের প্রতীক। ছানা দিয়ে তরিয়ে নরম তুলতুলে মিষ্টি চিনির রসে ডুবিয়ে পরিবেশন করা হয়, আর 19 শতকে কলকাতার বিখ্যাত মিষ্টান্ন প্রস্তুতকারক, নাম কি, নামটা কি জানেন? তার নাম কি ছিল? নবীনচন্দ্র দাস আধুনিক রসগোল্লাকে জনপ্রিয় করে তোলেন। আর আজ এই রসগোল্লা ভারতবর্ষের সীমানা পেরিয়ে বিশ্বের নানা প্রান্তে বাঙালির সংস্কৃতি ও মিষ্টির ঐতিহ্যের পরিচয় বহন করছে। চলুন, আমি এই মুহূর্তে আপনাদেরকে রসগোল্লার সাথে জড়িত প্রশ্ন রেখেছি, তথ্য দিয়েছি। রসগোল্লা তো আর খাওয়াতে পারছি না, তাই আপনাদের প্রত্যেকের জন্য রইল এই বিখ্যাত গানটি সঙ্গে সঙ্গে।

মিষ্টির পর রসগোল্লার পর এবার চলে যায় অন্য খাবারে। প্রথমে আমরা হায়দ্রাবাদ ছিলাম, তারপর এলাম ওয়েস্ট বেঙ্গল, আর তারপরে এখন আবার অন্য একটি রাজ্যে আমরা যাব। আর সেই জায়গার একটি প্রসিদ্ধ জিনিস বা ঢোকলা, এটা কোন রাজ্যের ঐতিহ্যবাহী খাবার সেটা জানাবেন আমাদের। আমরা কম বেশি অনেকেই নামটার সাথে পরিচিত এবং এই খাবারটি এখানেও পাওয়া যায়, সমস্ত জায়গাতেই পাওয়া যায়। সব ধরনের খাবারই আজকাল পাওয়া যায়, আমরা তার স্বাদও কিন্তু অনেকেই নিয়েছি। হয়তো কারো খুব বেশি ভালো লাগে এবং কারো কম ভালো লাগে, কিন্তু প্রত্যেকেই তার স্বাদ পেয়েছি। আমাদের রাজ্যেও কিন্তু এই খাবারটি পাওয়া যায়। তাই জানতে চাইছি এটি কোন রাজ্যের

ঐতিহ্যবাহী খাবার ঢোকলা। জানাবেন 0381-232-6253। শুধুমাত্র প্রশ্নের সঠিক উত্তর জানাবেন।

খুব বেশিক্ষণ কিন্তু এই প্রশ্ন থাকছে না। আপনারা জানেন 20 সেকেন্ড সময় আমি আপনাদের জন্য নির্ধারণ করে রেখেছি, আর তাই 20 সেকেন্ড সময় ক্রস হওয়ার আগেই কিন্তু আপনাদের সেই উত্তরটা দিতে হবে, তা না হলে কিন্তু এই প্রশ্নের উত্তর ঠিক বা প্রশ্নটাকে আমাকে পরিবর্তন করে দিতে হবে। আর অল্প কিছুক্ষণ সময় হাতে রয়েছে, চট জলদি ডায়াল করুন, ফোন চলে এসছে, দেখি কি রয়েছেন বন্ধু আমাদের সাথে। হ্যালো, না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, চেষ্টা করবেন

0: 8123256253। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার,
1: হ্যাঁ আমি আমতলি থেকে বলছি, শঙ্কর চৌধুরী।
0: আচ্ছা শঙ্কর বাবু, বলুন।
1: এটা গুজরাট রাজ্যের?
0: একদম। আপনি খেয়েছেন?
1: না আমি খাইনি, শুনেছি যারা গুজরাটে গেছে ওদের মুখ থেকে শুনেছি।
0: একদম, সেখানে অবশ্য অথেন্টিকভাবেই সেই খাবারটা তৈরি হয়, কিন্তু আমাদের এখানেও এটা পাওয়া যায়, অবশ্যই তার টেস্ট নেবেন। ধন্যবাদ প্রথম প্রশ্নে সঠিক উত্তর দেওয়ার জন্য, আপনি সঙ্গে থাকুন। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন শঙ্করবাবু, বলেছেন গুজরাট। ঢোকলা গুজরাটের অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার। বেসন কিংবা চাল ডালের মিশ্রণকে ফার্মেন্ট করে বাষ্পে রান্না করা হয় বলে এটি খুবই হালকা ও স্বাস্থ্যকর, ভীষণ স্বাস্থ্যকর। এ খাবারটি নরম স্পঞ্জের মতো স্ন্যাক্সের উপর অনেকে অনেক রকমের ইনগ্রিডিয়েন্টস দেয়, যেমন সরিষা, কারি পাতা এবং কাঁচা লঙ্কার ফোড়ন তো মাস্ট। এটা ছাড়া এই খাবারটা স্বাদে আসে না, দেওয়া হয় যায় স্বাদকে আরও দ্বিগুণ করে তোলে। সকালের যে ব্রেকফাস্ট আমরা করি, সকালের যে খাবারটা খাই, সেটা থেকে শুরু করে বিকেলের জলখাবার, বিশেষ করে গুজরাটে সকাল থেকে একেবারে বিকেলের জলখাবার পর্যন্ত গুজরাটের প্রায় প্রতিটি ঘরেই ঢোকলার কিন্তু বিশেষ কদর রয়েছে।

0: চলুন এবার পরের প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। পরের প্রশ্ন হচ্ছে, লিট্টি চোখা কোন রাজ্যের জনপ্রিয় খাবার? লিট্টি চোখা কোন রাজ্যের জনপ্রিয় খাবার? হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
1: ম্যাডাম এখন প্রশ্নটা কি ছিল?
0: লিট্টি চোখা কোন রাজ্যের জনপ্রিয় খাবার?
1: লিট্টি চোখা গুজরাট।
0: ভুল উত্তর দিয়েছেন। কে বলছিলেন?
1: ইশান দাস বলছি।
0: আচ্ছা না, এই প্রশ্নটা সঠিক, উত্তরটা সঠিক হয়নি, আপনি সঙ্গে থাকুন।
1: আচ্ছা,
0: সঠিক উত্তরের জন্য অপেক্ষা করছি, অবশ্যই চটজলদি চেষ্টা করুন, আর প্রশ্নটা শুনেই ফোন করবেন। হ্যালো, কে রয়েছেন সাথে? হ্যালো, প্রশ্নের উত্তরের অপেক্ষায় আমি রয়েছি, আর আপনাদের অনেকেরই এই উত্তর জানা রয়েছে। ভারতবর্ষের কোনো একটি রাজ্যের এই খাবারটি জনপ্রিয় খাবার। আর একটা বিশেষ দিক রয়েছে, প্রত্যেকটি খাবারের সঙ্গে কিন্তু সেখানকার সে সকল জায়গার সংস্কৃতি, ঐতিহ্য এবং গ্রামীণ জীবনের বা সেখানকার যে জীবনধারা রয়েছে তার প্রতিচ্ছবি কিন্তু থাকে। প্রত্যেকটি রাজ্যেরই সেই একটি বিশেষ খাবার। তাই এই প্রশ্নের উত্তর যদি আমি না পাই, আমি অবশ্যই সেই প্রশ্নটাকে পরিবর্তন করে দেব। আর 20 সেকেন্ড হতে 4 সেকেন্ড বাকি আছে, আর সঙ্গে সঙ্গে ফোন চলে এসছে। হ্যালো, কে রয়েছেন সাথে? নমস্কার।
2: হ্যালো,
0: নমস্কার। হ্যাঁ, কে?
2: নমস্কার,
0: অবিনাশবাবু বলছিলেন?
2: হ্যাঁ
0: হ্যাঁ বলুন।
2: লিট্টি চোখা, সেটা তো বিহারের।
0: একদম সঠিক উত্তর, সঠিক উত্তর। এ পর্যন্ত 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, আপনি সঙ্গে থাকুন, ধন্যবাদ আপনাকে। লিট্টি চোখা শুধু বিহারের একটি জনপ্রিয় খাবার তা কিন্তু নয়, এই খাবারটি সেখানকার সংস্কৃতি, ঐতিহ্য এবং গ্রামীণ জীবনের এক জীবন্ত প্রতিচ্ছবি। গোলাকার লিট্টির ভেতরে ভরা থাকে সত্তু, অর্থাৎ ভাজা ছোলার যে গুঁড়োটা রয়েছে সেটা, যার সঙ্গে মেশানো হয় বিভিন্ন মশলা ও সরিষার তেল, এরপর সেটাকে তৈরি করা হয়। এর সঙ্গে পরিবেশন করা হয় বেগুন, আলু ও টমেটো ভর্তা দিয়ে তৈরি চোখা, যা লিট্টির স্বাদকে আরও বাড়িয়ে তোলে। একসময় দীর্ঘ যাত্রাপথে বা মাঠে কাজ করার সময়

শ্রমজীবী মানুষের পুষ্টিকর খাবার হিসেবে লিট্টি চোখা বিশেষ জনপ্রিয় ছিল, কারণ এটি সহজে নষ্ট হয় না এবং তার থেকেও বেশি ইম্পর্টেন্স যেটা ছিল এই খাবারে তা ছিল এই খাবারটি দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে। আজ এই সময় বা এই মুহূর্তে বর্তমানে বিহারের গ্রাম থেকে শুরু করে দেশের বড় বড় শহরের রেস্তোরাঁতেও লিট্টি চোখা সমান জনপ্রিয়। এই খাবারের প্রতিটি কামড়ে যেন লুকিয়ে আছে বিহারের মাটি, মানুষের পরিশ্রম এবং শতাব্দী প্রাচীন খাদ্য ঐতিহ্যের গল্প।

0: এবারের প্রশ্ন, মসালা দোসা আমরা সবাই জানি নামটি প্রথম কোথায় জনপ্রিয়তা লাভ করে? মসালা দোসা খাবারটি ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম জনপ্রিয়তা লাভ করে? জানাতে হবে আপনাদের 03812326253 এই নম্বরে আজকে সেকেন্ডের পর্বে। এখন পর্যন্ত তিনজন বন্ধু এই পর্বে রয়েছেন, অবিনাশবাবু, কিষাণবাবু এবং শঙ্করবাবু। আপনারা তিনজনই রয়েছেন, পরপর প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করুন, তাহলে শেষ পর্যন্ত আমরা আমাদের পর্বের বিজেতাকে পেয়ে যাব। চটজলদি চেষ্টা করুন, অপেক্ষায় রয়েছে আপনাদের উত্তরের প্রশ্ন। আপনাদের কাছে দুবার রেখেছি, শুধুমাত্র সেই রাজ্যটির নাম আমাদের জানিয়ে দেবেন, যে জায়গার এই খাবারটি। প্রশ্নের সাথে সাথে কিন্তু আমরা খাবারের সাথে সেই সমস্ত রাজ্যের বেশ অনেক কিছু আমরা জানতে পারছি। একজন বন্ধুর সাথে রয়েছেন, নমস্কার। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ অবিনাশবাবু, বলুন। একদম সঠিক, প্রথম উত্তর আপনি দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা। আপনি এ পর্যন্ত 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, একেবারে প্রথম প্রশ্ন থেকে আপনি অনুষ্ঠানে রয়েছেন। যাই হোক, যে প্রশ্নটা রেখেছি যে মসালা দোসা, যেটা আমাদেরও প্রিয়, শুধুমাত্র কর্ণাটক যে তাই নয়, এই মুহূর্তে গোটা ভারতবর্ষেরই ব্রেকফাস্ট যে মেনু থাকে তার মধ্যে দেখবেন অধিকাংশেরই বাড়িতেও অনেক ঘরোয়াভাবে বানায় এই ব্রেকফাস্টটি। মসালা দোসা দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার, যার উৎপত্তি কর্ণাটকে বলে মনে করা হচ্ছে বা তা ধরে নেওয়া হয়েছে বিভিন্ন তথ্যের পরিপ্রেক্ষিতে। চাল আর উড়ার ডাল যেটা রয়েছে সেই মিশ্রণটিকে ফার্মেন্ট করে এই খাবারটি তৈরি করা হয়। এর ভেতরে ভরা থাকে বিশেষ মশলায় রান্না করা আলুর পুর, যা এই খাবারকে এক অনন্য স্বাদ ও সুগন্ধ দেয়। সাধারণত নারকেলের চাটনি, টমেটো চাটনি এবং গরম সাম্বারের সঙ্গে পরিবেশন করা হয় এই মসালা দোসা। দক্ষিণ ভারতের ঘরে ঘরে সকালের ব্রেকফাস্টে এর বিশেষ কদর থাকলেও আজ এই খাবারটি কিন্তু দেশের প্রতিটি প্রান্তে সমানভাবে জনপ্রিয়, এমনকি বিশ্বের বিভিন্ন দেশেও কিন্তু ইন্ডিয়ান যে রেস্টুরেন্টগুলো রয়েছে ভারতবর্ষের বাইরে বিদেশের মাটিতে, সেখানেও কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টের মেনুতে কিন্তু এই মসালা দোসা একটি অপরিহার্য নাম, আর আমাদের এখানে তো রয়েছেই। আর সবথেকে মজার বিষয় হলো এই খাবারটি অত্যন্ত সাধারণ হলেও এই খাবারের যে প্রস্তুত প্রণালী এবং স্বাদের ভারসাম্য কিন্তু তাকে বিশেষ করে তুলেছে। আর তাই অনেকেই বলেন যে ভারতবর্ষের যে প্রাতরাশ রয়েছে বা ভারতবর্ষের যে ব্রেকফাস্ট হয় আমাদের এই দেশে, সে ব্রেকফাস্টের জগতে যদি কোনো খাবারকে সুপারস্টার বলা হয় তবে কিন্তু মসালা দোসা নিঃসন্দেহে সেই তালিকার শীর্ষে থাকবে।

চলুন চলে যাই অন্য একটি রাজ্যে। কর্ণাটক আমাদের ঘোরা হয়ে গেল, এবার চলে যাই অন্য একটি রাজ্যে এবং অবশ্যই সেই জায়গার খাবার নিয়ে আপনাদের কাছে প্রশ্নটা রাখবো। ছোলে ভাটুরে কোন অঞ্চলের বিখ্যাত খাবার? যতগুলো খাবারের নাম বলছি কারো না কারো তো অবশ্যই জানো আমার খুবই প্রিয় খাবার, তো এই মুহূর্তে বলে দিন, যারা এই খাবারটা খেতে খুব ভালোবাসেন, আমি নিশ্চিত যারা খুব বেশি ভালোবাসেন তাদের তো জানাই আছে যে এই খাবারটি আমরা যেটা খাচ্ছি বা আমাদের যেটা প্রিয় খাবার সেই খাবারের উৎপত্তিটা কোথা থেকে খাবারটা এসছে। প্রতিটি খাবার প্রতিটি বিষয়ের পেছনে তো কারণ থাকে, খাবারের পেছনে তো অনেক অনেক কারণ রয়েছে। ছোলে ভাটুরে যে খাবারটা, এই খাবার কোন অঞ্চলের বিখ্যাত খাবার অবশ্যই জানাবেন 03 8 1 2 3 2 6 2 5 3 এই নম্বরে।

0: প্রশ্ন রাখলাম আপনাদের কাছে অনেকক্ষণ আগেই, এবার কিন্তু প্রশ্ন ক্লোজ করে দিতে হবে, কেননা 20 সেকেন্ড সময় পার হয়ে প্রায় যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু প্রশ্নটা পরিবর্তন করে দেব, অন্য প্রশ্নে চলে যাব, কেননা আপনাদের কাছে খুব বেশি সময় তো নেই, 20 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। এটাই হবে ফার্স্ট আর লাস্ট ফোন এই প্রশ্নটির জন্য। নমস্কার, কে রয়েছেন সাথে? না, যোগাযোগ তো বিচ্ছিন্ন হয়ে গেল, বন্ধুর সাথে কথা হয়নি। আর যেহেতু টাইমটা ক্রস হয়েই গেছে, আমি তাই আর একটা ফোন এসেছে, চলুন চেষ্টা করি কে রয়েছেন সাথে। হ্যালো, হ্যাঁ নমস্কার,
1: সেটা পাঞ্জাবের
0: অবিনাশ বাবু বলছিলেন তো?
1: হ্যাঁ হ্যাঁ, আমি অবিনাশ।
0: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ, সঙ্গে থাকুন এবং অভিনন্দন আপনাকে। আমি প্রশ্নটা প্রায় ক্লোজই করে দিচ্ছিলাম, একেবারে শেষ মুহূর্তে ফোনটা এসছে। আর যেহেতু আপনারা যারা মোবাইলে শুনেন, খানিকটা পরে আসে, সেখান থেকে শুনে আপনারা বা রেডিওতে শুনে আপনারা প্রশ্নটা উত্তর দেন, তার জন্য আপনাদেরকেও সুযোগ দেওয়া দরকার। কারণ আপনারা অনেক কষ্ট করে, অনেক দূর থেকে, অনেক ব্যস্ততার মাঝ থেকে ফোন করে আপনারা আমাদের এই পর্বে অংশগ্রহণ করেন। যাই হোক, আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা সুন্দর সময় কাটানো, মজাদারভাবে দারুণ দারুণ তথ্য নিয়ে। আর এই মুহূর্তে তথ্যটা কার? তথ্যটা হচ্ছে ছোলে ভাটুরে। আপনারা তো প্রায়ই ছোলে ভাটুরে খান, আমি তো প্রায়ই দেখতে পাই এখানকার, যা আমার আগরতলার কথা বলি, এখানে যখন রেস্টুরেন্টে যাওয়া হয় দেখি এপাশ ওপাশ প্রায় অনেকেরই খুব পছন্দ এই টেবিল ওই টেবিল, প্রায় ম্যাক্সিমাম টেবিলে এই ছোলে ভাটুরে খাবারটা অর্ডার হচ্ছে। তাই ছোলে ভাটুরে খাবারটা নিয়ে কিছুটা তথ্য আমরা তাহলে জেনে নিই। এই খাবারটি উত্তর ভারতের, বিশেষ করে পাঞ্জাবের, এক অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু খাবার। এই খাবারের মূল আকর্ষণ হলো মশলাদার ছোলা এবং বড় আকারের এক নরম ফুলে ওঠা ভাটুরের অসাধারণ সংমিশ্রণ। ছোলাকে বিভিন্ন সুগন্ধি মশলা, পেঁয়াজ, টমেটো এবং বিশেষ মশলার মিশ্রণে দীর্ঘ সময় ধরে রান্না করা হয়, যা এর স্বাদকে করে তোলে আরও সমৃদ্ধ ও মুখরোচক। অন্যদিকে ময়দার তরি ভাটুরে গরম তেলে ভাজা হলে ফুলে ওঠে এবং বাইরের হালকা মচমচে, ভেতরে নরম থাকে। একসঙ্গে পরিবেশন করা হলে এই দুইয়ের স্বাদ যেন একে অপরকে সম্পূর্ণ করে তোলে। পাঞ্জাবের রাস্তার ধারে দোকান থেকে শুরু করে নামি দামি রেস্তোরাঁ সবখানেই কিন্তু ছোলে ভাটুরের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। অনেকের কাছে এটি শুধু একটি খাবার নয়, বরং উৎসব, পারিবারিক আড্ডা এবং পাঞ্জাবি আতিথেয়তার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই খাবারটি। আজ তাই ভারতবর্ষের প্রত্যেকটি শহরে ছোলে ভাটুরে সমানভাবে জনপ্রিয়। আর এর ঝাঁঝালো স্বাদ ও অনন্য গন্ধ একবার খেলে সহজে ভোলা যায় না।

0: আজকের সেকেন্ডের পর্বে পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্ন আপনাদের কাছে রাখি। ঘুরে এলাম পাঞ্জাব, আর পাঞ্জাবের পর এবার চলে যাচ্ছি অন্য একটি রাজ্যে। অবশ্যই জানবো সেখানকার বিখ্যাত কি খাবার রয়েছে, আর এই খাবারটি অত্যন্ত জনপ্রিয় খাবার, শুধুমাত্র সেই জায়গার নয়, প্রত্যেকের এবং বাঙালির তো আরও খুব বেশি করে পছন্দের খাবারটি। চলুন, এই খাবারটার নাম হচ্ছে পোহা। পোহা কোন রাজ্যের বিখ্যাত খাবার, এবং সবথেকে বেশি এটাকে সকালের যে মেনু থাকে, ব্রেকফাস্ট মেনু, সেখানেই কিন্তু এই খাবারটা বিশেষভাবে স্থান পায়। সকালের খাবারে এই খাবারটার স্থান রয়েছে সবার উপরে। খাবারটার নাম হচ্ছে পোহা। প্রশ্ন, পোহা কোন রাজ্যের বিখ্যাত খাবার, অবশ্যই জানাবেন। শূন্য তিন আট এক দুই তিন দুই ছয় দুই পাঁচ তিন এই নম্বরে। আর যেটা বলতে হয় আপনাদের, যে কুড়ি সেকেন্ড সময় আপনাদের জন্য রয়েছে, তাই চট জলদি ফোন করে আমাকে উত্তরটা দিয়ে দেবেন। আর অনেক বন্ধুই তো ছিলেন, শুধুমাত্র অবিনাশবাবুর উত্তরই পাচ্ছে, কিন্তু বাকি বন্ধুরাও চেষ্টা করুন, একবার ট্রাই করে দেখুন। দুটো জিনিসে হতে পারে, ভুল অথবা শুদ্ধ, এছাড়া তো আর কিছু হবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে, আরও অনেকটা সময় রয়েছে, আর আমার ঝুড়িতে আরও অনেক অনেক প্রশ্ন, অনেক অনেক খাবার দাবার রয়েছে। সেগুলো যদি আপনারা পরপর সঠিকভাবে উত্তর দিয়ে দেন, তবে অবশ্যই আপনিও কিন্তু অনুষ্ঠান শেষে বিজেতা কিন্তু আপনি নিজেও হয়ে যেতে পারেন। তাই দেরি না করে চট জলদি এই মুহূর্তে আপনাদের মুঠোফোনটা নিন, আর ফোন করে জানিয়ে দিন যে প্রশ্নটা রাখলাম আপনাদের জন্য, যে পোহা কোন রাজ্যের অত্যন্ত জনপ্রিয় খাবার। নমস্কার, হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি শঙ্কর চৌধুরী।
0: শঙ্কর বাবু বলুন।
1: হ্যাঁ, এটা মহারাষ্ট্র?
0: না, হলো না। আমার কাছে যে তথ্য রয়েছে সেটা বলছে। অসংখ্য ধন্যবাদ, আপনি সঙ্গে থাকবেন, পরবর্তী প্রশ্নগুলো কিন্তু রয়েছে।
1: ম্যাডাম,
0: হ্যাঁ বলুন,
1: ম্যাডাম
0: বলুন। হ্যালো, হ্যালো, ঠিক আছে, আপনি আবার চেষ্টা করবেন, তখন আপনার সাথে আমার কথা হয়ে যাবে। একজন বন্ধু রয়েছেন। হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, আমি অবিনাশ দিলি।
0: হ্যাঁ বলুন।
2: সেটা মহারাষ্ট্রের?
0: না, মহারাষ্ট্র বলেছেন তো। না, মহারাষ্ট্র নয়। শঙ্কর বাবু একই উত্তর দিয়েছেন, মহারাষ্ট্র নয়। আপনি সঙ্গে থাকুন পরবর্তী প্রশ্নগুলোর জন্য, ঠিক আছে? চলুন, আপনাদের দুজনের সাথে কথা হয়ে গেছে, অবশ্যই জায়গার নামটা নিয়ে আরেকজন বন্ধু রয়েছেন। চলুন, এবার অন্য কেউ রয়েছেন কিনা আমাদের সঙ্গে একবার ট্রাই করে নিই। হ্যালো,
3: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে রয়েছেন?
3: আমি প্রতিমা বলছি।
0: প্রতিমা?
3: হ্যাঁ, মধ্যপ্রদেশ উত্তরটা হবে।
0: একদম সঠিক। কোথা থেকে বলছেন বন্ধু?
3: বনমালীপুর থেকে।
0: ঠিক আছে, তাহলে আপনি সঙ্গে থাকুন, আরো অনেকগুলো প্রশ্ন কিন্তু পরপর আসছে, কেমন? ধন্যবাদ। একেবারে সঠিক, মধ্যপ্রদেশ থেকে। মধ্যপ্রদেশেরই কিন্তু সেটি বিখ্যাত খাবার, আর সব থেকে বড় কথা আমাদের সবার পোহা মধ্যপ্রদেশের একটি অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী প্রাতরাশ। চিঁড়ে, চানাবাদাম, কাঁচা লঙ্কা, কারি পাতা, সুগন্ধি মশলার মিশ্রণে তৈরি করে খাবারটি যেমন সুস্বাদু, ঠিক তেমন সব থেকে হেলদি। আমাদের, আমরা কী খাচ্ছি সারাদিনে, তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে খাবারটা কতটা হেলদি। আর এই পোহার জনপ্রিয়তা যদি শুধুমাত্র যে ইন্দোর রয়েছে, মানে ইন্দোর শহরের নাম আলাদাভাবে কিন্তু উল্লেখ করতে হয়। মধ্যপ্রদেশের

ইন্দোর। ইন্দোরকে অনেকেই কিন্তু ভারতের ফুড ক্যাপিটাল বলে থাকেন। আর ফুড ক্যাপিটালের সব থেকে বেশি যে খাবারটা রয়েছে সেটা অবশ্যই পোহা, এবং পোহা ছাড়াও ইন্দোরের আরও একটি খাবার রয়েছে যেটা পোহার সাথে তারা কম্বিনেশন হিসেবে খায় এবং অত্যন্ত জনপ্রিয়, সেটা হচ্ছে পোহা আর জিলেবি। এই কম্বিনেশনটা ইন্দোর শহরের অন্যতম পরিচয়। যারা ইন্দোর থেকে শুনছেন বা ইন্দোরে গিয়েছেন বা ছিলেন কখনো, তারা কিন্তু খুব ভালোভাবে এই খাবারটার কথা রিলেট করতে পারবেন। সকালের শুরুতেই অসংখ্য মানুষ গরম গরম পোহার সঙ্গে মিষ্টি ও রসালো জিলেবি উপভোগ করেন। মশলাদার পোহার সঙ্গে জিলেবির মিষ্টি স্বাদের এই অনন্য মিলনই কিন্তু অত্যন্ত খাবারটাকে বিশেষভাবে জনপ্রিয় করে তুলেছে। আর পোহার জিলেবি শুধু একটি খাবার নয়, বরং ইন্দোরের সংস্কৃতি, জীবনযাত্রা এবং খাদ্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। শহরে বেড়াতে গেলে এই বিখ্যাত কম্বিনেশনের স্বাদ না নিলে অনেকেই কিন্তু মনে করেন যে ইন্দোর ভ্রমণই যেন অসম্পূর্ণ থেকে যায়।

এবারে যে প্রশ্নটা এটা একটু অন্যরকম, খাবারের সাথে জড়িত, তবে মনে রাখবেন প্রশ্নের ধরনটা কিন্তু অন্যরকম, তথ্যটা কিন্তু একই, মানে আপনাদের যে উত্তরটা দিতে হবে সেটা অবশ্যই শুধুমাত্র রাজ্যের নামটাই বলতে হবে। সহজের পাশাপাশি তো কঠিন কঠিন কিছু নামও রয়েছে, সব কটা খাবার তো হয়তো আর আমরা কেউ সেভাবে খেয়ে দেখিনি, কিন্তু সেই তথ্যগুলো যখন জানবো সেটা আমাদের খুব ভীষণভাবে অনুপ্রাণিত করবে। চলুন, এবারে যে প্রশ্নটা রয়েছে, প্রশ্নটা হচ্ছে পাওভাজি প্রথম কোথায় তৈরি হয়েছিল, পাওভাজি প্রথম কোথায় তৈরি হয়েছিল সেই রাজ্যের নামটা বলবেন আমাকে, পাওভাজি প্রথম কোথায় তৈরি হয়েছিল।

0: 1 2 3 2 6 2 5 3 এই নম্বরে আপনারা ফোন করে জানাবেন যে পাও ভাজি যে খাবারটা, সেই খাবারটা প্রথম কোথায় তৈরি হয়েছিল। এবং আজকে সিকান্দার পর্বের, কিন্তু এটাও একটা নিয়ম যে খুব বেশি সময় আমি আপনাদেরকে দিতে পারবো না, তাতে করে পরবর্তী প্রশ্নগুলো আরও রয়েছে, সেই সব কটা প্রশ্নের ঝুড়ি আজ আমি শেষ করে যাব, অর্থাৎ সমস্ত খাবার দাবারের তথ্য আপনাদেরকে দিয়ে যাব। আর কে রয়েছেন সাথে এই মুহূর্তে? হ্যালো,
1: হ্যালো
0: অবিনাশ বাবু
1: বলুন। মুম্বাইতে, অর্থাৎ মানে এখন বর্তমানে মুম্বাই, আর আগে বোম্বে বলা।
0: একদম একদম, আপনি কি জানেন সেটা কেন তৈরি হয়েছিল?
1: সেটা তো 1950 সালে মানে তৈরি হয়েছিল সেটা জানি।
0: একদম, সঙ্গে থাকুন, ধন্যবাদ এবং শুভেচ্ছাও আপনাকে যে আপনি আরো একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছেন। পাও ভাজির ইতিহাস যেমন মজার, ঠিক তেমনি খুব অনুপ্রেরণাদায়কও। শুনুন তবে, 19 শতকে মুম্বাইয়ের যে ব্যস্ত টেক্সটাইল মিল ছিল, সে মিল এলাকায় কর্মরত শ্রমিকদের জন্য এমন একটি খাবারের প্রয়োজন ছিল যা অল্প সময়ে প্রস্তুত করা যায়, পুষ্টিকর হয় এবং দীর্ঘ সময় কাজ করার শক্তি যোগায়। সেই প্রয়োজন থেকেই কিন্তু জন্ম হয় এই খাবারটি, যার নাম পাও ভাজি। আর বিভিন্ন সবজি, মাখন এবং বিশেষ মশলা একসঙ্গে মিশিয়ে তৈরি করা হয় সুস্বাদু এই ভাজি, যা গরম গরম মাখন মাখানো পাও বা পাউরুটির সঙ্গে পরিবেশন করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই সাধারণ শ্রমিকদের খাবার মুম্বাইয়ের রাস্তাঘাট থেকে দেশের অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুডে পরিণত হয়েছে। আজ মুম্বাইয়ের চৌপাটি থেকে শুরু করে ভারতবর্ষের প্রায় প্রতিটি শহরে ফুড স্টলে পাও ভাজির দেখা মিলে। এর সমৃদ্ধ স্বাদ, মন মাতানো সুগন্ধ এবং ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা সংগ্রামের গল্প

0: আপনারা প্রত্যেকে টিউন করে রয়েছেন 101.6 MHz প্রচার তরঙ্গে, শুনছেন FM উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আজকের সিকান্দার যে পর্ব, সেই পর্বের প্রশ্ন চলছে, আপনারা কিন্তু তার উত্তর দিচ্ছেন। আর এবারে যে প্রশ্নটা হচ্ছে, শুনবেন ভালো করে, ফিশ কারি রাইস কোন রাজ্যে পরিচিত খাবার? ফিশ কারি রাইস কোন রাজ্যের পরিচিত খাবার? অবশ্যই জানাবেন 03-81-232-6253 এই নম্বরে রয়েছে। আর যারা এই পর্বে অংশগ্রহণ করেন বা যারা রয়েছেন এই পর্বের সাথে, প্রত্যেকেই বলবো আপনারা অবশ্যই চেষ্টা করবেন, যত চেষ্টা করবেন একটা তথ্য আমরা জানতে পারবো। আমরা সবাই যে সব কিছু জানি তা কিন্তু ঠিক নয়। আমিও ব্যাপারটা সব খাবার জানতাম, বিষয়টা এমন নয়। এমন অনেকটাই যা আছে যে সেগুলো হয়তো খাবারটাকে চিনি, কিন্তু সেই জায়গার তথ্যটা কিন্তু আমরা জানি না। তাই আমি এই পর্বে চেষ্টা করছি আপনাদের কাছে সেই উত্তরটা নেওয়ার পাশাপাশি সেই খাবারের পেছনের যে তথ্যটা রয়েছে, কেন সেখানকার জনপ্রিয় খাবার বা কী দিয়ে বানানো হয়, সেই তথ্যটাও আপনাদের কাছে রাখার চেষ্টা করছি, যাতে এই তথ্যটা আপনাদেরকে আরও বেশি সমৃদ্ধ করে। হ্যালো, কে রয়েছেন?
1: আমি অবিনাশ আলী বলছি।
0: হ্যাঁ বলুন।
1: এটা গোয়া।
0: একদম সঠিক উত্তর, সঙ্গে থাকুন, ধন্যবাদ। অবিনাশবাবু আরও একটি সঠিক উত্তর দিয়েছেন, এবং এখন পর্যন্ত অবিনাশবাবুর যে উত্তরের সঠিক উত্তরের সংখ্যা তা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, একেবারে 7টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। তার মধ্যে ভুলও ছিল, সে ভুলটাকে বাদ দিয়ে অবশ্য 7টি প্রশ্নের সঠিক উত্তর তিনি দিয়েছেন। আর শঙ্করবাবু রয়েছেন, একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। প্রতিমা দেবী রয়েছেন, একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। কিষাণবাবু ছিলেন, চেষ্টা করছিলেন, আপনারা আরও একবার চেষ্টা করুন। যে ব্যাপারটাতে ছিলাম যে ফিশ কারি রাইস, গোয়ার যে খাদ্য সংস্কৃতি সেই ব্যাপারটা নিয়ে কথা বললে কিন্তু সবার আগে মনে আসে তার বিখ্যাত ফিশ কারি রাইস। আরব সাগরের তীরে অবস্থিত হওয়ায় গোয়ার মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে মাছের যে সম্পর্ক সেটা একেবারে অত্যন্ত

অত্যন্ত গভীর, তাই এই খাবারকে অনেকেই গোয়ার সোল ফুড বা আত্মার খাবার বলে থাকেন। তাজা মাছ, নারকেলের দুধ, তেঁতুল এবং বিভিন্ন সুগন্ধি মশলার সংমিশ্রণে তৈরি হয় এই খাবারটি। নারকেলের যে মোলায়েম স্বাদ এবং মশলার ঝাঁজ একসঙ্গে মিশে এমন এক অনন্য স্বাদ তৈরি করে যা গোয়ার রান্নাকে ভারতবর্ষের অন্যান্য উপকূলীয় অঞ্চলের রান্না থেকে আলাদা করে তোলে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই খাবার গোয়ার ঘরে ঘরে রান্না হয়ে আসছে। সাধারণ সাদা ভাতের সঙ্গে পরিবেশন করা হলেও এর স্বাদ এতটাই সমৃদ্ধ যে এক প্লেট ফিশ কারি রাইসে যেন ধরা পড়ে গোয়ার সমুদ্র, সংস্কৃতি এবং ঐতিহ্যের গল্প। তাই গোয়ায় যারা বেড়াতে গিয়েছেন তারা তো অবশ্যই ট্রাই করেছেন বা খেয়েছেন, এবং যারা জাননি তারা অবশ্যই কিন্তু তালিকায় রাখবেন, যখনই যাবেন এই খাবারটা কিন্তু খাবেন। এই খাবারের স্বাদ না নিলে অনেকেই মনে করেন যে গোয়ার যে ট্রিপ সেটাই যেন অসম্পূর্ণ রয়ে গেছে।

0: চলুন আপনাদের কাছে তাহলে পরবর্তী প্রশ্ন রাখি। এখন পর্যন্ত অনেকগুলো রাজ্য আমরা ঘুরে নিয়েছি, সেখানকার খাবার সম্পর্কেও আমরা জেনে নিয়েছি, তার তথ্যও জেনে নিয়েছি। এবার আরও একটি প্রশ্ন, এই প্রশ্নটা হচ্ছে বাঁশের কচি কুঁড়ি এটা দিয়ে তৈরি খাবার উত্তর পূর্ব ভারতের কোন খাদ্য সংস্কৃতির অংশ? আপনি জায়গার নাম বলবেন। আরও একবার বলি, বাঁশের কচি কুঁড়ি দিয়ে তৈরি হয় সে খাবারটা, সে খাবার উত্তর পূর্ব ভারতের কোন খাদ্য সংস্কৃতির অংশ? অবশ্যই জানাবেন 03-81-232-6253। এই প্রশ্নের সঠিক উত্তর তো আমাকে দিতেই হবে, প্রথম যে ফোন করবেন তাকেই দিতে হবে, তা না হলে আমি প্রশ্নটা চেঞ্জ করে দেবো। এটা একেবারেই সহজ, একেবারেই সহজ, অত্যন্ত সহজ, এবং না এর থেকে বেশি কিছু বললেই আপনারা উত্তর হিন্টস থেকে উত্তরটা পেয়ে যাবেন, তাই আমি বলছি না, আপনারা চেষ্টা করুন 03-81-232-6253 এই নম্বরে, আর আমাকে জানিয়ে দিন উত্তর পূর্ব ভারতের কোন খাদ্য সংস্কৃতির অংশ। আমি প্রশ্নটা তিনবার রিপিট করেছি, কেননা অনেকেই বলেন যারা রেডিওতে শোনেন একটু লেটে যায় বা মোবাইলে একটু ফাস্ট ফাস্ট যাচ্ছে, যাই হোক তিনবার প্রশ্ন নিশ্চয়ই আপনাদের কাছে এখন পৌঁছে গেছে। আপনারা কিন্তু চেষ্টা করবেন আমাকে জানিয়ে দেবেন সঠিক উত্তরটা, উত্তর পূর্ব ভারতের কোন খাদ্য সংস্কৃতির অংশ। প্রথম বন্ধুর কিন্তু চাপ আছে, কেন কি আমি প্রথম বন্ধুকেই বলেছি যিনি ফোন করবেন তাকেই সঠিক উত্তরটা দিতে হবে। হ্যালো, হ্যালো, না যা বাবা লাইনটাই কেটে গেল, আপনি আবার চেষ্টা করবেন যে হোক না কেন। আর এই প্রশ্নে সঠিক উত্তর না দিলে সত্যি এখন মনটাই খারাপ হয়ে যাবে, কেননা এত সহজ প্রশ্ন, এর থেকে আর সহজ প্রশ্ন কি হতে পারে বলুন। হ্যালো, হ্যালো, কেউ রয়েছেন? হ্যালো, না যিনি ফোন করেছেন ওনার পাশে রেডিও সেটটা অন করা রয়েছে, তাই ওনার কণ্ঠস্বর আমার কাছে কোনোভাবেই আসছে না। রেডিও সেটটা আপনারা মিউট করে তারপরে কিন্তু আমাদের স্টুডিও নাম্বারে ফোন করবেন। হ্যালো, নমস্কার, হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, কে বলছিলেন? আমি শুনতে পাচ্ছি, বলুন। যাই হোক, যান্ত্রিক গলযোগের হাতে তো আমার আর কিছু করার নেই, আর প্রশ্নের উত্তরের অপেক্ষায়। হ্যালো, হ্যাঁ অবিনাশ বাবু বলছিলেন?
1: হ্যাঁ, সেটা ত্রিপুরার, মানে ত্রিপুরী সম্প্রদায়ের সেটা বানানো হতো।
0: একদম, অসম, ত্রিপুরা, নাগাল্যান্ড।

0: নাগাল্যান্ড, মিজোরাম এই সমস্ত জায়গাতে কিন্তু এই বাঁশের কচি কুঁড়ি দিয়ে খাবার তৈরি করা হয়। আমি এক্সপেক্ট করেছিলাম যে সাথে সাথে ফোন পাবো, কিন্তু পাচ্ছিলামও, কিন্তু গলযোগের কারণে আপনার
1: আমার তো মোবাইলে পে শুনতে হয়েছে, যেন 1 মিনিট লেটে আই প্রশ্নটি।
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই আমি আপনাদের জন্য কিছুটা সময় এক্সটেন্ড করে দিয়েছি, আমি বুঝতে পারি। সঙ্গে থাকুন আর কংগ্রাচুলেশনস, এ নিয়ে আপনার 8টা প্রশ্নের সঠিক উত্তর হলো, তাই তো? সঙ্গে থাকুন। একেবারেই ঠিক আমি যেটা বলেছিলাম, এর থেকে সহজ কী করে হয় বলুন, আমরা যে জায়গায় আছি সেই জায়গারই একটি খাবার নিয়ে আমি প্রশ্নটা রেখেছি, তাহলে এটা তো সঠিক দিতে হবেই। উত্তর পূর্ব ভারতের খাদ্য সংস্কৃতিতে বাঁশের কচি কুঁড়ি বা বাঁশ কড়ুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, বিশেষ করে আমাদের রাজ্য নাগাল্যান্ড, মিজোরাম, অসম, মণিপুর, অরুণাচল প্রদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী রান্নায় কিন্তু এর ব্যাপক ব্যবহার দেখা যায়। শতাব্দীর পর শতাব্দী ধরে স্থানীয় জনগোষ্ঠী এই প্রাকৃতিক উপাদানকে তাদের খাদ্যাভ্যাসের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ব্যবহার করে আসছেন। রিসেন্টলি তো এই খাবার, এই বাঁশের কচি কুঁড়ি দিয়ে বিভিন্ন রকমের খাবারের সাথে তার এক্সপেরিমেন্ট হচ্ছে, আর অবশ্যই পুষ্টিগুণের জন্য কিন্তু সমাদৃত। এতে প্রচুর পরিমাণে খাদ্য, আঁশ, ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে এবং কম ক্যালোরিযুক্ত একটি স্বাস্থ্যকর খাদ্য হিসেবে পরিচিত। তাই উত্তর পূর্ব ভারতের মানুষের কাছে এই খাবারটি শুধু একটি খাদ্য উপাদান নয়, বরং তাদের সংস্কৃতি, প্রকৃতি এবং ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এক মূল্যবান সম্পদ।

0: চলুন তাহলে পরবর্তী প্রশ্নের কাছে আমরা ফিরে যাই। আমার নিজের রাজ্য, আমাদের নিজের রাজ্য আমরা ঘুরে ফেললাম, জানলাম, এবার চলে যাই অন্য একটি রাজ্যে ভারতবর্ষের। আর যে খাবারটি বলবো, উফ, লোভনীয় খাবার, মোমো, আমার আপনার অত্যন্ত প্রিয় খাবার। সেই মোমো ভারতবর্ষের বা ভারতের সব থেকে বেশি কোন অঞ্চলে জনপ্রিয়? প্রশ্নটা হচ্ছে সব থেকে বেশি কোন অঞ্চলে জনপ্রিয়, অবশ্যই আমাকে সেই জায়গার নামটা বলবেন। আর আমরা প্রায় অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, তাই এই মুহূর্তে আপনাদের অংশগ্রহণটা আরও বেশি ইম্পর্টেন্ট, কেননা আর খুব বড় জোর দু তিনটে প্রশ্ন রাখবো, তারপরে কিন্তু আজকের পর্বে বিজেতার নাম আপনাদেরকে জানিয়ে দেব। বলতে বলতে কিন্তু ফোন লাইনে লাইন ব্লিঙ্ক হচ্ছে, চলো জানিয়ে দিচ্ছি। হ্যালো, চেষ্টা করবেন তাড়াতাড়ি, কেননা আমাদের হাতে খুব বেশি সময় নেই, আরও আরও অনেক প্রশ্ন রয়েছে, অনেক খাবার দাবার আপনাদের জন্য অপেক্ষা করছে, জানতে হবে। আর এই মুহূর্তে যে প্রশ্নটি আপনাদের কাছে রেখেছি সে প্রশ্নের সঠিক উত্তর জানিয়ে দেবেন আমাকে, তবেই কিন্তু আমি পরবর্তী প্রশ্নের দিকে যাব। মোমো ভারতবর্ষের সব থেকে বেশি কোন অঞ্চলে জনপ্রিয়? আর ঠিক তার উত্তরের অপেক্ষায় কিন্তু রয়েছে, আমি আপনারা খেয়াল করে দেখবেন, আমি কিন্তু নির্ধারিত সময়টা পরিবর্তন করে দিলাম, কেননা আমাদের দুজন বন্ধু জানিয়েছেন যে যেহেতু একটু দেরিতে তারা শুনতে পান, তার জন্য উত্তরটাও তাদেরকে দেরিতে দিতে হয়, তাই আমি অপেক্ষা করলাম আপনাদের জন্য। আর প্রশ্নটাও আপনাদের কাছে দু তিনবার রাখলাম, আমাকে শুধুমাত্র ফোন করে সেই জায়গার নামটা আমাকে জানিয়ে দেবেন। ফোন লাইনে লাইন ব্লিঙ্ক হচ্ছে। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ, অবিনাশবাবু বলেন। অভিনন্দন আপনাকে। আর যা বলা হচ্ছিল যে মোমো একেবারে উত্তর ভারতের, উত্তর পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলের এক সময়, অর্থাৎ সিকিম বা ওই সমস্ত জায়গার একটা সময় ছিল সাধারণ মানুষদের ঘরোয়া খাবার,

কিন্তু সেই ঘরোয়া খাবার আজ দেশের বড় বড় শহর থেকে ছোট শহরের স্ট্রিট ফুডে সর্বপ্রথম যে তালিকায় যে খাবারটা থাকে তা হচ্ছে মোমো। এত এত জনপ্রিয়তা রয়েছে এই খাবারটির, গোটা দেশে এই খাবারটির অত্যন্ত জনপ্রিয়তা রয়েছে। সে পাহাড়ি এলাকায় থাকা সাধারণ মানুষের অত্যন্ত সাধারণ খাবারটি আজ গোটা দেশের একেবারে সুপারস্টার ফুড। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তো এই খাবারটি অত্যন্ত প্রিয়। মজার বিষয় হলো খুব অল্প সময়ে প্রস্তুত করা যায় এবং তুলনামূলকভাবে হালকা হওয়ায় এই খাবারটি কিন্তু জনপ্রিয়তা লাভ করে। তাই বলতে হয় যে খাবারটি শুধুমাত্র একটি খাবার নয়, এটি বিভিন্ন সংস্কৃতি এবং অঞ্চলের মধ্যে এক সুস্বাদু সেতু বন্ধন।

চটিয়া ঘুরেতে সময় সন্ধ্যে 6টা বেজে 17 মিনিট হয়ে 34 সেকেন্ড। আর এখন আপনাদের কাছে রাখব আজকের পর্বের সর্বশেষ প্রশ্নটি, তারপর গানে আমরা ফিরে যাব। আর এতক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই সঙ্গে ছিলেন, তাই শেষ প্রশ্নের উত্তরটির অপেক্ষায় আমি রইলাম। আপনারা চট জলদি ফোন করবেন আর আমাকে জানিয়ে দেবেন আজকের সেকেন্ডার পর্বের শেষ প্রশ্নের সঠিক উত্তর। ভারতের কোন শহর স্ট্রিট ফুড ক্যাপিটাল নামে পরিচিত? প্রশ্ন, ভারতের কোন শহর স্ট্রিট ফুড ক্যাপিটাল নামে পরিচিত? আর তার উত্তরটি আমাকে জানিয়ে দেবেন। আর এই উত্তরটির সাথেই কিন্তু যখনই আপনাদের কাছ থেকে উত্তরটি আমি নেব, তার সাথে সাথে কিন্তু আজকের পর্বের যিনি আজকের সেকেন্ডার হয়েছেন তার নাম কিন্তু জানিয়ে দেব। কিন্তু এখন পর্যন্ত এইটুকু সময় পর্যন্ত আপনারা যারা অনুষ্ঠান শুনছেন এতক্ষণে বুঝে গেছেন যে আজকের পর্বের আজকের সেকেন্ডার কে হতে চলেছেন, এটা আমাদের কাছেই অনেকটা স্পষ্ট। তারপরও সঠিক প্রশ্নের মানে প্রশ্নের সঠিক উত্তরটি অপেক্ষার পরই আমি সেই বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি। অবশ্যই জানাবেন 03-81-23-26-253 এই রয়েছে নম্বর। আর এই পর্বটি আপনাদের এই প্রশ্নের উত্তরের সাথে কিন্তু শেষ হচ্ছে।

0: চলুন, বন্ধুর ফোন তো চলে এলো, কে রয়েছেন সাথে? হ্যালো, না, চোখ বিচ্ছিন্ন হয়ে গেছে, আরেকটি বার চেষ্টা করুন। প্রশ্ন রাখলাম আপনাদের কাছে, ভারতবর্ষের কোন শহর, ভারতের কোন শহর স্ট্রিট ফুড ক্যাপিটাল নামে পরিচিত? কে রয়েছেন সাথে? হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ, অবিনাশ,
1: দিল্লি,
0: একদম সঠিক উত্তর। আর অনেক অনেক অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা আপনার জন্য, অনেক অনেক অভিনন্দন জানাই আপনাকে। আপনি হচ্ছেন আজকের পর্বের সিকান্দার, অর্থাৎ এখন পর্যন্ত আপনি সঠিক উত্তর দিয়েছেন 9টি, টোটাল 9টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন আপনি। আর আপনাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, আপনি আজকের এই পর্বের আজকের সিকান্দার আপনি হয়েছেন। সো

0: কংগ্রাচুলেশনস। অ্যান্ড আমার পর্বের এই মুহূর্তে যে গানটি চলবে এই গানটি আপনার জন্যই থাকছে, আর আশা করি আপনার ভালো লেগেছে।
1: হ্যাঁ হ্যাঁ অবশ্যই।
0: আমরা অনেক অনেক খাবার দাবার সম্পর্কে জেনেছি আর অনেক অনেক মজাদার তথ্য আমাদের কাছে চলে এসেছে, তাই অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকবেন আর অপেক্ষা করবেন পরবর্তী পর্বের জন্য, ঠিক আছে? অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর অবিনাশবাবু একেবারে প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলেন আজকের পর্বের যে প্রথম প্রশ্নটা ছিল, 5:07 আমি সেই প্রথম প্রশ্নটা করেছি। প্রথম প্রশ্নের একেবারে প্রথম ফোনটা আজকের বন্ধু অবিনাশবাবুর ছিল, সেই উত্তরটা উনি সঠিক দিয়েছেন এবং সেখান থেকেই ওনার শুরু হচ্ছে প্রশ্ন একের পর এক। তার মাঝখান থেকে উনি দুটি প্রশ্নের উত্তর দিয়েছেন এবং দুটি প্রশ্ন কিন্তু উত্তর ভুল হয়েছে, তার সত্ত্বেও 9টি সঠিক উত্তর দিয়েছেন এবং আজকের পর্বের বিজেতা হয়েছেন অবিনাশবাবু। আর এছাড়া কিষাণবাবু আমাদের সঙ্গে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শঙ্করবাবু পার্টিসিপেট করেছেন, প্রতিমা দেবী করেছেন এবং এছাড়া আরও অনেকে চেষ্টা করেছেন বা অনেকে শুনেছেন, তাই প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের প্রত্যেকের সহযোগিতায় এই পর্বটা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, আপনারা সঙ্গে থাকবেন। আগামী পর্ব আপনাদের কাছে এমনই কোনো প্রশ্নের ঝুড়ি নিয়ে কোনো একা আছে, আপনাদের সঙ্গে থাকবেন। আর এই আজকের সিকান্দার পর্ব আপনাদেরকে নিয়ে জমজমাটভাবে হবে। এই মুহূর্তে বলেছিলাম অবিনাশবাবুর জন্য একটি গান থাকবে, তাই অবিনাশবাবুর জন্য এই গানটি এই মুহূর্তে রইল।

আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি, কিন্তু এফএম উজ্জয়ন্তের সফর চলবে অবিরাম, কারণ এরপরই মাইকের ওপারে থাকছেন আপনাদের অন্য আরেকজন প্রিয় আরজে। তাই রেডিওর ভলিউমটা একেবারেই কমাবেন না, এফএম উজ্জয়ন্তের সঙ্গেই থাকুন। খুব শীঘ্রই আবার আপনাদের সাথে কথা হবে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন। নমস্কার।

0: দিদি চাকরি পেয়ে গেছি।
1: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
0: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ?
0: ইনস্ট্যান্ট লোন ও তো পাওয়া যায়।
1: আগে বাজেট বানাতে সে, তারপর খরচ কর।
0: কিন্তু দিদি
1: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
0: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
1: আচ্ছা,
2: আরবিআই এই কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

Are you with me? Can you feel it? Then let's go for it.

শ্রবণবঙ্গলা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। এতক্ষণ গোটা বিকেল আপনারা কাটিয়েছেন আরজে অন্তরার সঙ্গে, আর এই মুহূর্তে আমি চলে এসেছি আরজে শর্মিষ্ঠা আপনাদের কাছে। আর বিভিন্ন অনুষ্ঠান তো ঝুলিতে রয়েইছে, পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের প্রতি আমাদের অগাধ ভালোবাসা। আর এই ভালোবাসার পরশ দিতেই ঘড়ির কাঁটা যখন বলছে 6:30 হয়ে 44 সেকেন্ড, এই মুহূর্তে ঘড়ির দরজায় আমাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে সময় হয়ে গেছে আপনাদেরকে উড়িয়ে নিয়ে যাওয়ার উড়ান অনুষ্ঠানে। কিন্তু শুধুই কি উড়ান, উড়ান ডানায় যখন ভর করবই, সিটবেল্টটা যখন শক্ত করে বাঁধবেনি, তাহলে একটা ভালোবাসার গান হবে না, সেটা হয় না। তো ভালোবাসার গানের মধ্য দিয়ে চলুন আমরা পৌঁছে যাই উড়ান অনুষ্ঠানে।

হাতের মধ্যে কফির পেয়ালা। ঠিক সন্ধেবেলা টিউন করে রয়েছেন যখন এফএম উজ্জয়ন্ত সঙ্গী, তখন হাতে কফি কাপটি। তো রাতের বেলা লেপ মুড়ি দিয়ে সারা রাত ঘুমের পর সকালে উঠে মুখ ধুয়ে কফির কাপটা মুখে দিতে কারি না ইচ্ছে করে, অথচ সারা দিনের কাজকর্মের পরে এই যে একটু ক্লান্তি ভাব চলে আসে, কিন্তু তখন মনে হয় আরে না, আমার তো ডেডলাইন এখনো বাকি আছে আর মাথাটাও বেশ ধরে আছে। তো সঙ্গীকে সন্ধেবেলাতেও সেই এক কাপ কফি, আর কফির কাপে চিনি দিলে কফিটা খেতে বেশ ভালোই লাগে বলুন। এবার একটু ম্যাজিক হয়ে যাক সেখানে, আর কে সেই ম্যাজিক সেটা একটু একটু করে তার পোলটা খুলছি। কফিতে চিনি দিলে কি হয়, মজার খেলাটা একটা ম্যাজিক, আর সেটা কেমিস্ট্রি ম্যাজিক। কেমিস্ট্রির কথাই যখন বলছি, ভালোবাসার কেমিস্ট্রির কথা বলতেই হয়। সেই ভালোবাসায় কেমিস্ট্রি থাক আর না থাক, আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি অনেক কেমিস্ট্রির ফর্মুলা চলতে থাকে সকাল থেকে রাত অবধি। আর তার মধ্যেই আমাদের প্রিয় পানীয় যখন কফি, আর সেটা চিনি দিয়ে, তো সেখানেও কি ফর্মুলা কাজ করছে বলুন তো। সেটাই বলছি, আর তার জন্য সেই ম্যাজিকটা দেখাতে হলে আপনাদেরকে নিতে হবে কিছু উপকরণ। সেই উপকরণ হচ্ছে কফির কাপ তো থাকছি, সাথে চামচ

থাকছে। যেটা আপনার বাড়তি যোগ করতে হবে সেটা হচ্ছে ছিপিযুক্ত বোতল, আয়োডিন দ্রবণ, সোডিয়াম থায়োসালফেট বা হাইপোক্যালাস। কি হবে সেটা বলছি। প্রথমেই সেই ছিপিযুক্ত বোতলে আপনি আয়োডিন দ্রবণটা ভরে নিন। যদি আয়োডিন দ্রবণ সংগ্রহ করতে না পারেন তাহলে সব থেকে ভালো তার অল্টারনেটিভ বলতে পারি ওষুধের দোকান থেকে ওই কেটে গেলে যে লাগিয়ে দেন চট করে বিটাডিন, সেই বিটাডিন কিনে নিয়ে আসুন। আর তার থেকে 4 ছিপি ওষুধ এবং বাকিটা জল দিয়ে ছিপিযুক্ত সেই বোতলটা পুরোপুরি ভর্তি করে দিন। এবার ভালোভাবে ছিপিটা এঁটে দিন। এটাই হবে আপনার আয়োডিন দ্রবণ। এবার ম্যাজিক দেখাবার জন্য নাম হবে তার কফি। কি ভাবছিলেন এতক্ষণ? যে কফিতে চুমুক দিচ্ছেন সেই কফির কথা বলছি? কফি রঙের পানীয়র কথা বলছি। এবার বলি বাকি ম্যাজিক। এবার খেলা দেখানোর জন্য আপনার বন্ধুদেরকে ডাকুন, তাদের বলুন এই কফির মধ্যে চিনি দিলেই কফির রং হয়ে যাবে উধাও আর কফি হয়ে যাবে জল। তো চুপটি করে স্টুডিও থেকে হাইপোর একটা প্যাকেট কিনে নাও। এইবার সব বন্ধুদের সামনে কাপের মধ্যে বোতলে রয়েছে কিছু আয়োডিন দ্রবণ, তা মিশিয়ে নাও। দর্শকদের সামনে বলো যে এটা কফি, একদম ব্ল্যাক কফি, যেটা তুমি খেতে ভীষণ ভালোবাসো অবশ্য চিনি ছাড়া, কিন্তু এখানে ম্যাজিক দেখাতে হলে চিনি দিতে হবে। তো কি করবে? দর্শকদের চেঁচিয়ে বলবে এই কফিতে চিনি দিলেই অদৃশ্য হবে কফি, সঙ্গে সঙ্গে চামচে করে চিনি নয় ওই যে হাইপোর দানা এই কাপে দিয়ে নাড়তে থাকবে, আর প্রায় সঙ্গে সঙ্গে দেখবে সেই কফির রং উধাও হয়ে গেছে এবং তা জলের মতো বর্ণহীন হয়ে গেছে। সেই বর্ণহীন কফি আজকের সন্ধ্যায় আমার তরফ থেকে রইল সবার জন্য। এবার যদি তার কেমিস্ট্রিটা জানতে চাও তাহলে চুপি চুপি শুনে নাও কি কেমিস্ট্রি রয়েছে। ওই যে সোডিয়াম থায়োসালফেট বেগুনি বর্ণের আয়োডিনের সঙ্গে বিক্রিয়া করেছে এবং বর্ণহীন সোডিয়াম টেট্রাথায়োনেট গঠন করেছে, আর তার ফলে যে দ্রবণটি দিয়ে তুমি ম্যাজিক দেখাচ্ছিলে সেটা হয়ে গেছে বর্ণহীন। তাই আবারও বলি, জীবনে অনবরত চলছে কেমিস্ট্রির মিস্ট্রি। তো এমনই কেমিস্ট্রির বেশ কিছু মিস্ট্রি নিয়ে আমাদের আজকের উড়ান, কিন্তু এবারে পরবর্তী ম্যাজিকে যাওয়ার আগে দুটো গান আপনাদের জন্য।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। হঠাৎ করে সেই এফএম উজ্জয়ন্তে একটু বিরহের সুর বেজে উঠল, আর তাই সেই বিরহের সুর থেকে থেমে এবারে আমরা চলে এসেছি আরও একখানে ম্যাজিক নিয়ে। কারণ বিরহ আমরা চাই না, শুধুমাত্র ভালোবাসায় চাই। আর যারা বলছিলেন এতক্ষণ চুপটি করে বসে যে শর্মিষ্ঠা এতক্ষণ খালি কফি কফি কফি কফি বলছিল, কিন্তু আমরা তো কফি খাচ্ছি না এই মুহূর্তে, আমরা খাচ্ছি চা। তো চা নিয়ে কি কোনো ম্যাজিক হবে না? চায়ের কাপটি যখন নিয়ে বসেইছেন, আজকে যখন কফিকে বারণ, তাহলে চা নিয়েও একটু ম্যাজিক রয়েছে তো বন্ধুরা। কাউকে ডিসঅ্যাপয়েন্ট করবো না, আর তাই বাড়িতে লিকার এবং দুধ চা নিয়ে একটু বেশি আমাদের মধ্যে বেশ একটা কি বলবো, কেউ যদি ভালোবাসে লিকার আর কেউ যদি ভালোবাসে দুধ চা, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলে, হ্যাঁ একটা কোল্ড ওয়ার চলে। কিন্তু এই মুহূর্তে যে ম্যাজিকটা বলছি, সেই ম্যাজিকে দুই পক্ষই কিন্তু সমানভাবে হাসবে। কারণ কিছুক্ষণ আগে বলছিলাম যে কফির মধ্যে চিনি মেশালে সেটা হয়ে যাচ্ছে বর্ণহীন, আর এবারে চায়ে দুধ দিলে সেই চাটা হয়ে যাবে অদৃশ্য। কীভাবে সেই ম্যাজিক? সেই একই উপকরণ কি লাগছে? এটা একটু ডিফারেন্ট বলছি। তো যেটা বলছিলাম, বাড়িতে লিকার চা এবং দুধ চা সবাই খেয়েছেন আপনারা, রংটাও ভীষণভাবে লক্ষ্য করেছেন। কিন্তু লিকার চায়ে দুধ দিলে তার কিন্তু রং পরিবর্তন হয়, সেটা আমরা দেখেছি খেয়েছি, কিন্তু সেটাতে কী কেমিস্ট্রি রয়েছে সেটা কখনো ভাবিনি। কিন্তু সেই কেমিস্ট্রিটাই একটু অন্যরকমভাবে যদি শেখাই এবং তার পেছনে কী মিস্ট্রি রয়েছে সেটা যদি জানতে চান, তাহলে এই মুহূর্তে চিউন করে থাকতে হবে 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। তো এবারে কেমিস্ট্রির সাহায্যে দেখাতে পারবেন সেই ম্যাজিক, যেটা হচ্ছে চায়ে দুধ দিলে চায়ের রংটাই চলে যাবে। তো এই ম্যাজিকের জন্য কী লাগবে আপনাদের, তাই তো সেটাই ভাবছেন বলছি। একটা ছোট কাঁচের গ্লাস, আর সেটা যদি ওই আমরা যেই কাঁচের গ্লাসগুলোতে দোকানে চা খাই সেটা হয়, তাহলে কিন্তু দারুণ হবে ব্যাপারটা। আর সেই সাথে লাগবে আপনার ছিপিযুক্ত বোতল, চামচ, অ্যাজোডাই দ্রবণ, আর সেই সাথে ব্লিচিং পাউডার। সেটা খাবেন না কিন্তু ম্যাজিক দেখানোর জন্য, সেই চাটা তো কেউ খাচ্ছে না, সেটা শুধুমাত্র ম্যাজিক দেখানোর জন্য। তো প্রথমেই বোতলটিতে অ্যাজোডাইয়ের একটা পাতলা দ্রবণ প্রস্তুত করে নিন, আর সেটা ছিপি বন্ধ করে রেখে দিন। এবার বোতল থেকে কিছু পরিমাণ দ্রবণ কাঁচের গ্লাসে ঢেলে দর্শকদের কি বলবেন, এটাই আমার লিকার চা এবং এই চায়ে দুধ দিয়ে বর্ণহীন করে দেব। দর্শকরা তো অবাক, সবাই ভীষণ কিউরিয়াস হয়ে আপনার কথা শুনছে। এবার কি করবেন? এবার চামচে করে আধ চামচ ব্লিচিং পাউডার, যেটা আপনি দর্শকদের বলবেন যে এটা দুধ, সেটা গ্লাসের মধ্য দিয়ে

নাড়তে থাকবেন, আর দেখবেন কিছুক্ষণের মধ্যেই লিকার চা বর্ণহীন সাদা দ্রবণে পরিণত হয়ে গেছে। সুতরাং আপনার ম্যাজিক সাকসেসফুল। চায়ে দুধ দিয়ে অদৃশ্য চা আপনি প্রস্তুত করে দেখিয়ে দিলেন সবাইকে। আচ্ছা, কিন্তু আমাদের মনে তো প্রশ্ন জাগে, এমনটা কেন হবে, এমনটা কেন হয়, কি রিয়াকশন রয়েছে তাতে? সেটা বলছি। এই যে ব্লিচিং পাউডার, সেখান থেকে জার্মান অক্সিজেন নির্গত হয়, আর এই জার্মান অক্সিজেন অ্যাজোডাই যৌগকে জারিত করে, ফলে যেটা হয় সেটা হচ্ছে অ্যাজোডাইয়ের দ্রবণ বর্ণহীন হয়ে পড়ে। তো সেখানেই আপনার ম্যাজিক সাকসেসফুল। চায়ে দুধ দিলেই অদৃশ্য হয়ে যাচ্ছে চা, একবার ভাবুন তো। চায়ে চুমুক দিতে দিতে ভাবতে ভাবতে আবার সেই ব্লিচিং পাউডারের প্রেমে পড়ে যাবেন না কিন্তু। তো চা যখন হাতে রয়েছেই, একটা অসাধারণ চায়ের গান হোক এই মুহূর্তে এক কাপ চা আপনাদের জন্য।

সবটুকু সতী জতানি শেষ করে দিনের শেষে বাসে ঝুলে বাড়ি ফিরে সবটুকু সতী জতানি শেষ করে দিনের শেষে বাসে ঝুলে বাড়ি ফিরে দরজায় দাঁড়িয়ে দেখা তার এক চিলতে হাসি

কেটে গেল মাস্টার, ফিউজ হলো যে কত ফিউচার, বন্ধুরা পার স্কুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার স্কুলে একে ওকে তাকে তোলে, আমার প্রাণটা।

শ্রোতাবন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত, আর আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আজকের সন্ধ্যায় আপনাদের কাছে। আর এই মুহূর্তে যে অনুষ্ঠানে আমরা রয়েছি সেই অনুষ্ঠান বিজ্ঞানের অনুষ্ঠান উড়ান, আর উড়ান অনুষ্ঠানে আজকে আপনাদের শেখাচ্ছি কেমিস্ট্রি, কিছু মিস্ট্রি, অর্থাৎ নানা ধরনের রিয়াকশনে কেমিস্ট্রি আমাদের জীবনটাকে কতটুকু মজাদার করে তুলেছে আর কিভাবে হয় ম্যাজিক। তো চা কফি দুটোই তো হলো। এবার যারা ছোট্ট বন্ধুরা রয়েছে তারা ভাবছে যে আর যে শর্মিষ্ঠা শুধু বড়দের জন্যই ম্যাজিক দেখাচ্ছে, আমাদের কোথায়? সেই তো চা, সেই তো কফি, কিন্তু মা তো আমাদের খেতে দেবে না। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, আমি জানি তোমাদের সেই দুধের কাপটা এখন হাতে রয়েছে, আর তাই এবার একটু ম্যাজিক হয়ে যাক সেই দুধ নিয়ে, পুষ্টিকর খাবার। তাই আজকের সন্ধ্যায় সবাই একটুখানি দুধ নিয়ে তো বসেছো, তাই এবার ভাবো তো যদি জল থেকে দুধ তৈরি করতে পারা যায় তাহলে কি মজার খেলা হবে। আবার খানিকের মধ্যেই যদি সেই দুধটা জল হয়ে যায় তাহলে কি আশ্চর্যের ঘটনাই না ঘটবে বলো? তাহলে কৌশলটা জানিয়ে দেই যাতে চুপি চুপি তোমরাও ম্যাজিক করতে পারো তোমাদের বন্ধুদের সঙ্গে। তো এই ম্যাজিকটা এভি মুজয়েন্টের সমস্ত ছোট্ট বন্ধুদের জন্য। তোমাদের নিতে হবে দুটি কাঁচের গ্লাস, বড় দুটি বোতল, সোডিয়াম কার্বোনেটের পাউডার, বোরিয়াম ক্লোরাইডের ক্যালাশ আর লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। কিভাবে করবে সেটাই বলে দিচ্ছি। প্রথমেই বড় দুটো বোতল তোমরা নিলে তো তার মধ্যে একটিতে সোডিয়াম কার্বোনেটের জলীয় দ্রবণ রাখবে আর আরেকটিতে বোরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ রাখবে। এইবার কাঁচের গ্লাস দুটোর মধ্যে একটিতে ওই বর্ণহীন সোডিয়াম কার্বোনেট দ্রবণটি রাখবে আর আরেকটি গ্লাসে বর্ণহীন বোরিয়াম ক্লোরাইড দ্রবণ রাখবে। এবার কি করবে বলো তো? এবার দর্শকদের বলবে যে দেখো আমার এই দুটো গ্লাসেই কিন্তু জল রয়েছে। এরপর একটা গ্লাসের দ্রবণ আরেকটা গ্লাসে মিশিয়ে দাও, দেখবে জলটা পুরো দুধের মতো গাঢ় সাদা হয়ে গেছে। তারপর কিছুক্ষণ দর্শকদের সামনে এই গ্লাসটা দেখাও, বলো যে দুধ তৈরি হয়ে গেছে জল থেকে। আর তারপর আবার বলো যে এবার আবার জলে ফিরে যাব সেই দুধ থেকে। তখন কি করবে বলো তো? খালি গ্লাসটিতে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে দুধের গ্লাসের মধ্যে ঠেলে দাও। এইবার সাদা রঙের তরলটি যেটা তুমি দুধ বলে দেখাচ্ছিলে তোমার দর্শকদের, সেটা আবার বর্ণহীন হয়ে জলের মতো হয়ে যাবে। সুতরাং ওই যে জল থেকে দুধ এবং দুধ থেকে জল, প্রস্তুত হয়ে গেল, হয়ে গেল তোমার ম্যাজিক। এবার তোমাদেরকে চুপি চুপি জানিয়ে দিচ্ছি কেন এটা হয়, এটার পেছনের কেমিস্ট্রি কি। এই যে গ্লাসের মধ্যে রাখা সোডিয়াম কার্বোনেট এবং বোরিয়াম ক্লোরাইড দ্রবণের বিক্রিয়া হচ্ছে, সাদা অদ্রব্য বোরিয়াম কার্বোনেট তাতে উৎপন্ন হচ্ছে আর এই সাদা দ্রবণটি দুধ। এই অদ্রব্য বোরিয়াম কার্বোনেট লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে আবার বিক্রিয়া করছে, করে কি হচ্ছে দ্রাব্য বোরিয়াম ক্লোরাইডে পরিণত হচ্ছে এবং বুদবুদ আকারে

কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছে, ফলে কি হচ্ছে, সেই তোমার দুধ আবার স্বচ্ছ জলের মতো হয়ে যাচ্ছে। তো সেটা হোক বা নাই হোক, সেই ম্যাজিকটা অবশ্যই হবে, কারণ এটাই তো কেমিস্ট্রির মিস্ট্রি। তবে হ্যাঁ, গানে গানে এটা বলে দেই যে যে দুধটা এতক্ষণ গ্লাসে নিয়ে বসে আছো সেটা খেয়ে নাও, কারণ দুধ না খেলে তুমি হবে না ভালো ছেলে।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চায়ন্ত। আর এতক্ষণ আমরা ছিলাম যে অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানের নাম উড়ান। আর এই মুহূর্তে এত কথা ভাবতে ভাবতে, জীবনের এত কেমিস্ট্রি সলভ করতে করতে মনে হলো সেরা কথার সময় যখন হয়েই গেছে, আমাদের এই জীবনটা নিয়েই কিছু কথা বলা যাক না কেন। আসলে বন্ধুরা, আমাদের জীবনে কিছু কিছু ঘটনা এমন ঘটে, কিছু কিছু সময় এমন আসে যখন কোনো কিছুতেই মন বসে না, যখন আমাদের ক্লান্তি একটু একটু করে আমাদের মনটাকে খেয়ে ফেলে, ব্যর্থতা হতাশ করে, অথবা অনিশ্চয়তা আমাদের পথ আটকে দাঁড়ায়। আর তখন মনে হয় একটু থেমে যাই, আর এগোতে ইচ্ছে করছে না। কিন্তু আমাদের জীবনের নিয়মটা অন্যরকম। সাইকেল যেমন থেমে গেলেও ভারসাম্য হারায়, জীবন নিয়েও এগিয়ে চলার ইচ্ছেটুকু যখন আমরা হারিয়ে ফেলব, আমরা হারিয়ে ফেলি তখন আমাদের জীবনের সমস্ত

স্বপ্ন, সমস্ত সাহস আর সম্ভাবনাকেও। হ্যাঁ, তাই হয়তো আজকে আমাদের পথটা কঠিন, গন্তব্যটা অনেক দূরে, তবু চলতে থাকুন। এই একটু একটু করে আমরা যখন এগোচ্ছি, তার মানে দেরি হোক কিন্তু একদিন ঠিক পৌঁছে যাব বড় সাফল্যের

আর তাই থেমে নয়, নিজের গতিতে নিজের ছন্দে এগিয়ে চলুন। কারণ ওই সাইকেলের কথাটা মনে আছে তো? ভারসাম্য বজায় রাখার একটাই উপায়, চলতে থাকা। আর সেটা আমি আপনাদের বন্ধু আর জি শর্মিষ্ঠা বলছি না, সেটা বলছেন আমাদের বিশ্বের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। তিনি কি বলছেন জানেন? তিনি একটা লেখায় বলছেন, জীবনটা অনেকটা সাইকেল চালানোর মতো, ভারসাম্য বজায় রাখতে হলে আপনাকে চলতেই হবে। একদম তাই। তিনি বলছেন যে লাইফ ইজ লাইক রাইডিং এ বাইসাইকেল, টু কিপ ইউর ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভিং। তাই থেমে যেতে হবে না, এগিয়ে যেতে হবে। আর এই গানে গানে আপনাদেরকে বলবো, এখানে থেমো না, পথ চলার অনেকটা বাকি। আপনাদেরকে সঙ্গে করে নিয়ে একটু একটু করে এগোবো আমরা একে নতুন শুরুর দিকে। আর তাই গানে গানে বলছি, এখানে থেমো না।

চলার পথে জীবনের গান, থেমে গেলে মুছে যায় স্বপ্নের টান। ঝড় আসুক আসুক অন্ধকার, এগিয়ে চলার মানেই হচ্ছে জয়ের অধিকার। পড়ে গেলে উঠে দাঁড়াও আবার, আকাশ ছোঁয়ার সাহস হোক অপার। মনে রেখো, জীবনের প্রতিটি মাকে ভারসাম্য থাকে শুধু এগিয়ে থাকার ডাকে। তাই আজকের এই সন্ধ্যার শেষে আশার প্রদীপ জ্বেলে রেখো তোমার হৃদয়ের দেশে, কারণ জীবন এক চলমান সুর, থেমে নয়, এগিয়ে চলাতেই তার ছন্দ নূপুর। শ্রোতা বন্ধুরা, এই নতুন ভাবনা নিয়ে যে আবারও সব ঠিক হয়ে যাবে, এগিয়ে যাব আমরা সমস্ত অন্ধকার মুছে, আমি আর জি শর্মিষ্ঠা এই মুহূর্তে বিদায় নিচ্ছি সেরা কথা থেকে। ফিরে আসবো আবারও খুব তাড়াতাড়ি, তাই টিউন করে থাকুন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জ্বল। আর মনে রাখবেন, রুক জানা নেহি, এগিয়ে যেতে হবে তো, তাই এই গানগুলোই হোক আমাদের মোটিভেশনের কারণ।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন অনুষ্ঠান সেরা কথা। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হচ্ছে, এবং তার পরপর শুনবেন কক্সবাজার সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সেনাবাহিনীতে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি নারী নেতৃত্বাধীন উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ দিক। অসমের জোড়হাটে বায়ুসেনার AN-32 বিমান ভেঙে পড়ে 5 সেনাকর্মীর মৃত্যু। দুর্ঘটনার তদন্তে কোর্ট অফ এনকোয়ারি গঠন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, 2047-এর মধ্যে উন্নত ভারতের যাত্রাপথের কেন্দ্রবিন্দু হল কৃষি খামার, মাঠ এবং গ্রাম। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে ইসলামাবাদের বিরুদ্ধে বিক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ সুইজারল্যান্ড কাতারের এবং মরক্কো ব্রাজিলের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেছেন। রওনা হওয়ার আগে তিনি বলেন, ভারতের কৌশলগত ক্ষেত্রে ফ্রান্স একটি গুরুত্বপূর্ণ অংশীদার। এই সফর দুদেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে বলেও তিনি মন্তব্য করেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল তিনি যৌথভাবে ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন। ভারত ফ্রান্স উদ্ভাবনী

0: ক্ষেত্রের উদযাপনে এই অনুষ্ঠান হবে। ভারতের স্টার্ট আপগুলিকে বিশ্ববাজারে তুলে ধরতেই এই উদ্যোগ। সফরের পরবর্তী পর্যায়ে আগামীকাল দুদিনের সফরে তিনি স্লোভাকিয়া যাবেন। উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব দৃঢ় করতে এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। সেদেশের ব্রাতিস্লাভায় তিনি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলেগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গেও সাক্ষাৎ করবেন। এরপর শ্রী মোদী চলতি মাসের 16-17 তারিখ G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের এভিয়ানে যাবেন। এই নিয়ে পরপর 8টি G7 বৈঠকে ভারতকে ডাকা হল, যা ভারতের প্রতি অংশীদার দেশগুলির বিশ্বাসকেই তুলে ধরে বলে তিনি মন্তব্য করেন। 18 জুন তিনি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ভিভাটেক 2026 অংশ নেবেন। উত্তরাখণ্ডের দেরাদুনে আজ ভারতীয় সেনা একাডেমিতে 158তম পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে 481 জন নতুন আধিকারিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, ভারতীয় সেনা একাডেমি শৌর্য, সাহস এবং দেশের প্রতি সেবার প্রতীক। মহিলাদের সেনাবাহিনীতে যোগদানের প্রশংসা করে তিনি বলেন, নারী নেতৃত্বাধীন উন্নয়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ দিক।
1: I am specially delighted to see 9 women cadets. This is watershed moment in the history of IMA. It is not only a milestone in the history of India's defense forces, but also an inspiring example of India's march towards women-led development. I am sure that many more women cadets will join the academy.
0: প্রশিক্ষণের অন্তিম পদক্ষেপ পার করে মহিলাসহ 500-র বেশি ক্যাডেট সামরিক বাহিনীর অফিসার হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে প্রশিক্ষণ চলাকালীন বিশেষ দক্ষতা প্রদর্শনের জন্য অফিসার ক্যাডেট বিশাল কুমারকে সোর্স অফ অনার প্রদান করা হয়। আবার পড়ছি, অনুষ্ঠানে প্রশিক্ষণ চলাকালীন বিশেষ দক্ষতা প্রদর্শনের জন্য অফিসার ক্যাডেট বিশাল কুমারকে সোর্স অফ অনার প্রদান করা হয়। অসমের জোরহাটে ভারতীয় বায়ুসেনার AN-32 বিমান দুর্ঘটনায় 5 সেনাকর্মীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীর খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীর দানিশ আলম প্রাণ হারিয়েছেন। রৌড়িয়া বায়ুসেনা ঘাটিতে অবতরণের সময় আজ সকালে ওই বিমানটি ভেঙে পড়ে, এরপরই বিমানে আগুন ধরে যায়। ভারতীয় বিমান বাহিনী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, সেনাকর্মীদের শৌর্য এবং সাহস এবং দেশের প্রতি আত্মত্যাগ সর্বদা গর্ব ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে। এই ঘটনার তদন্তে একটি কোর্ট অফ ইনকোয়ারিও গঠন করা হয়েছে। সরকার লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে চিফ অব আর্মি স্টাফ হিসেবে নিযুক্ত করেছে। তিনি বর্তমানে ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। 30 জুন থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে। বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ওই দিনই অবসর গ্রহণ করবেন। ভারতীয় নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধজাহাজ INS তারকশ বর্তমানে দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন রয়েছে। সেই অভিযানের অংশ হিসেবেই গতকাল সেসেলসের পোর্ট ভিক্টোরিয়ায় পৌঁছেছে যুদ্ধজাহাজটি। ভারত থেকে মেরামতির কাজ শেষ করে সেসেলস কোস্ট গার্ডের জাহাজ PS জরোয়াস্টারকে নিরাপদে সেসেলস পর্যন্ত পৌঁছে দিয়েছে INS তারকশ। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই উদ্যোগ ভারত ও সেসেলসের দীর্ঘস্থায়ী সামুদ্রিক অংশীদারিত্বের প্রতিফলন। পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলে যৌথ সামুদ্রিক নিরাপত্তা ও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের সমন্বয় ও কর্মক্ষমতার প্রমাণ বহন করছে এই সফর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জনবিন্যাসগত পরিবর্তন সংক্রান্ত একটি বৈঠকে সভাপতিত্ব করেন এবং সীমান্তবর্তী জেলাগুলিতে জনবিন্যাস পরিবর্তনের বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কমিশনকে নির্দেশ দেন। বৈঠকে তিনি কমিশনকে পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে সীমান্তবর্তী এলাকা, মেট্রো শহর এবং শিল্প শহরগুলি সরেজমিনে পরিদর্শন করারও নির্দেশ দেন। এর আগে গত মাসে অবৈধ অভিবাসন ও অন্যান্য অস্বাভাবিক কারণে সৃষ্ট জনবিন্যাসগত পরিবর্তনগুলি পর্যালোচনা করতে এবং মোকাবিলার উপায় বা পদক্ষেপের বিষয়ে সুপারিশ করতে সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিল। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, 2047-এর মধ্যে উন্নত দেশের তকমা পাওয়ার লক্ষ্যে ভারতের যাত্রাপথের কেন্দ্রবিন্দু হল কৃষি খামার, মাঠ এবং গ্রাম। সুস্থায়ী কৃষি ব্যবস্থা, উদ্ভাবন ও গবেষণা এই তিনটি ক্ষেত্রকে বিকশিত ভারতের মূল ভিত্তি বলে উল্লেখ করেন তিনি। নতুন দিল্লিতে বিকশিত ভারতের লক্ষ্যে সুস্থায়ী কৃষি, ঐতিহ্য প্রযুক্তি এবং সুস্পষ্ট ফলাফল শীর্ষক দুদিনের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী বিড়লা বলেন, চিরাচরিত জ্ঞান এবং আধুনিক প্রযুক্তির মিশ্রণ ভারতকে কৃষিক্ষেত্রে বিশ্বের পথপ্রদর্শকের মর্যাদা দিতে পারে। তিনি আরও বলেন, ভারতের কৃষি শুধুমাত্র একটি অর্থনৈতিক ক্ষেত্র নয়, দেশের সংস্কৃতি, সভ্যতা ও জীবনযাত্রার অবিচ্ছেদ্য অঙ্গ।

কেন্দ্রের এনডিএ সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, বিদেশ নীতিতে ভারতের সাফল্য এবং আগামী দিনের চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত ৮টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে ইসলামাবাদের বিরুদ্ধে বিক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে। পাকিস্তান সরকার আলোচনার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি। অতীতেও পাকিস্তানের শাসক গোষ্ঠী নানা প্রতিশ্রুতি দিলেও সেগুলি রক্ষা করেনি, তাই নতুন করে আলোচনায় কোনো ফল হবে না বলে কমিটির তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তাদের মতে এই আলোচনার প্রস্তাব আসলে চোখে ধুলো দেওয়ার কৌশল। পাক অধিকৃত কাশ্মীরের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাই ইসলামাবাদের প্রকৃত লক্ষ্য বলে তাদের অভিমত। স্থানীয় প্রশাসন বা সরকারের ভূমিকা কমিয়ে সরাসরি ইসলামাবাদ থেকেই অঞ্চলটি পরিচালনা করতে চাইছে পাকিস্তান। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে বর্তমান আন্দোলন পাকিস্তান প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। পাকিস্তানের বালুচিস্তানে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে হিংসা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ক্রমশ জোরালো হচ্ছে। মানবাধিকার সংগঠন বালুচ ইয়েকজেহতি কমিটি বিওয়াইসি অভিযোগ করেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এক সাধারণ নাগরিককে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে এবং আরও দুজন নিখোঁজ। বিওয়াইসি এক বিবৃতিতে জানিয়েছে এ ধরনের ঘটনা শুধু আক্রান্ত পরিবারগুলোর জন্যই নয়, গোটা সমাজের জন্য গভীর শোক, আতঙ্ক ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি করছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, সাংবাদিক এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে বালুচিস্তানের এই ঘটনাসহ বৃহত্তর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আবেদন জানিয়েছে তারা। অন্যদিকে মানবাধিকার সংগঠন বালুচ ভয়েস ফর জাস্টিস জানিয়েছে জোর করে গুম করে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার এবং আইনের শাসনের গুরুতর লঙ্ঘন। পরিবহন মন্ত্রক পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধিতেও গুরুত্ব দিচ্ছে বলে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়কারি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১২ বছরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের সাফল্য নিয়ে নাগপুরে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গড়কারি বলেন সড়ক ও মহাসড়ক মন্ত্রক দেশজুড়ে ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ১২ বছরে দেশের শিক্ষা, দক্ষতা উদ্ভাবন এবং স্টার্ট আপ ক্ষেত্রে নতুন এক সংস্কৃতি তৈরি করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন নীতির কারণে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উচ্চশিক্ষা নেটওয়ার্কের মর্যাদা পেয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আইগোয়াট কর্মযোগী ভারত প্ল্যাটফর্মে পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত আধিকারিকদের জন্য দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরীক্ষা কর্মযোগীর সূচনা করেছে। এই উদ্যোগের লক্ষ্য হল পরীক্ষার নজরদারি প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা এবং অফলাইন পরীক্ষা পরিচালনা আরও মসৃণ ও নিরাপদ করে তোলা। এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড কাতারের বিরুদ্ধে খেলবে। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত ১২:৩০। অন্য খেলায় গ্রুপ সির ম্যাচে নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কো ব্রাজিলের মুখোমুখি হবে, খেলা শুরু হবে রাত ৩:৩০। ধর্মশালায় আজ তিন ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আফগানিস্তানের মুখোমুখি হয়েছে। ভারত টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছে। আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে ২২ ওভার এক বলে ৮ উইকেট হারিয়ে ১৮৩ রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ৬ দিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন তিনি। অসমে জোরহাটে বায়ুসেনার AN-32 বিমান ভেঙে পড়ে ৫ সেনাকর্মীর মৃত্যু। খবর শেষ হল একটু পরেই স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, ককতুমা পুরীয় নির্মলেন্দু আচার্য, তিনি ককতুমা ভূভাগরা গংখা, রাষ্ট্রভক্ষক দ্রৌপদী মুর্মু সাকা, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অংখা, বরম খাকরাক তাই হা কতর্ণ হামজাগৈ সামুং তাংমানি মারি, মন্ত্রীবর্ষক নরেন্দ্র মোদী সাকা, এন ডি এ হাফাং থানাই বিসি চিনই রমুই শিক্লারক তিফাং বাই হামক্রাইনি বাকি থাকিয়াও সামুং তাঙ্গুই দ মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা, মন্ত্রীবর্ষক নরেন্দ্র মোদী তিফাং বাই এন ডি এ হাফাং থানাই বিসি চিনই রমুই হা কতনই লুকুরগনি বিসিং সাক পুইতু জামা বাংরেখা।

নুখা আবনকারী ত্রিপুরানি রাংথং রাগ্রুথানি মন্ত্রী বক্রকনি অ্যাক্ট ইস্ট পলিসি ন কাইসা ইয়াপাই সংনানি ফান হেনে কৃচাখা মন্ত্রী হকরা কক্তুমা থুমনারগনি থুম প্রদেশ কাসকু অভিষেক দেবরায় তাই কাসকু ইয়াকচু তাপস ভট্টাচার্য সং টংবাইখ্যা কেন্দ্রনি এনডিএ হাফাংনি বিসি চিনুই পুংসুক মানরগুই এমবিবি বীরখুং খোলা টাংসং ও জুনতালনি বুসকাং সালচিবা ও বীরখুং কাসানাই রগ্ন সেব মান্থক রুমা সাল পালায়ান তিনি এমবিবি বীরখুং খোলানি দাগিফাং কিষাণ মোহন নেহরা কক্তুমা থুমনারগনি থুম কাইসা ও ম কক সাকা ব সাকা জুনতালনি সালচিবা ও বীরখুং কাসানাই রগ্ন চন্দন ফুল রিবুই লামসক জাগান বীরখুং কাসানাই উমর গনাং রগ্ন রিসা রিউই বরম ইয়াফার জাগান আগিনী মন্ত্রী ফৈজুর রহমান মিয়া হর ধর্মনগর মহকুমানি ইচাইলাল সরি ও বিনি নগদ থিজাখা বিনি উমরংখা বিসি স্নিচিবা চি চুকুরা চুকু চিচার বিসিনি সিমি নুই সাই চার বিসি জরা ইয়াকসি বদল হাফাংনি মন্ত্রী তংমানি সিপিআইএম হাস্তে তাংফাং বদল ফৈজুর রহমান থৈজামাবাই বেলাই খা খামানি কক্সাকা তাই বন মৈতু খুবই বিনি ফাইসিং খুলমং ইয়াফার খা তেলিয়ামুরা মহকুমানি চাকমাঘাট লিচু বাগান আমচাই তিনি ফুঙ্গ হা তলাও ক্লাইয়ই সিকলা খরগনৈ থৈজাখা থৈজানাই সিকলা খরগনৈ জেমস জমাতিয়া তাই আশাহরি জমাতিয়ানি নগ চাকমাঘাটনি কুঞ্জমুরা কামি ও পাতিমুঙ্গ অমূল্যধন জমাতিয়া মুঙ্গুই কুবুনি সিকলা খরকসা সাগদুখু মানখা বনজীবী সাখাম নগ বর্তি ক্লাইজাখা জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেবরমা থৈজানাই রগনি নুখুংনি বড় রগ্ন খাইরগমা ইয়াফারকা নাইকল সংনি বুখাক্তৈ থৈজানাই রগনি নুখুং থগুই খক ব্রুইরা সাই খ্লাই রাং চুবাচু রাজাখা নুই সাই নুচিদক ফুটবল হায়ুং কাপনি গ্রুপ বেরম থানাই ম্যাচ কাইনুয় কানাডা তাই বসনিয়া হারজে গুবিনা গোল কাইসা কাইসা বাই ড্র খ্লাইয়ই পয়েন্ট বাগৈ নাখা কুবুন বুখাক মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়েন কাইব্রুই কাইসা গোল বাই ম্যাচনৈ টুর্নামেন্ট চেংরেখা বুসকাং ম্যাচ কাইনুয় গ্রুপ বিয় ভারতনি জরা হর দামচিনৈ তামুই সতী থামচিও কাতার থংলায়ন সুইজারল্যান্ড বাই তাই গ্রুপ সিও হরনি দামথাম তামুই সতী থামচিও ব্রাজিল থংলায়ন মরক্কোন কেবেঙ্গৈ ইয়াং খনা ফুং দামদক তামুই সতী থামচিও স্কটল্যান্ড তাই হাইতিনি বিসিং থুমুং অঙান বুসকাং দাম নুইচিব্রুইয় হাস্তেনি যত হাঙ্গর ফেরাঙ্কগুই গোবাংখাই ওয়াতি ওইমানো হিনই নবার তুইবার নাইকং খজাখ্লাই রেখা খনা সালনি তুংমারি সাকাও থামচি থাম ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নুইচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনিও তঙ্গইমানো তিনি সালনি তুংমারি দংমানি সাকাও থামচি থাম দশমিক ব্রুই ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নুইচিবা দশমিক বা ডিগ্রি সেলসিয়াস শারীরিক দাম বা তামুই সতী থামচি জরা আগরতলা ওয়াতি ওয়াখা চিসনি দশমিক নুই মিলিমিটার পায়ের নান সেকাং তিন কক্তমা বুবাগ্র তাইসা পড়ব রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু সাকা ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অংখা বরম খাক রাগ তাই হাক অতর্ন হামজাগৈ সামুং তাংমানি মারি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা এনডিএ হাফাং থানায় বিসি চিনি রুমুই সিকলা রোগনি তুইফাং বাই হামক্রাইনি বাকি থাকিয়াও সামুং তাঙুই দো মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তুইফাং বাই এনডিএ হাফাং থানায় বিসি চিনি রুমুই হাক অতর্নি লুকুরগনি বিসিং সাক পুইতু জামা বাং রেখা ফুটবল হায়ুং কাপনি গ্রুপ বেরম গ্রুপ সি ও হরনি দামথাম তামুই সতী থামচিও ব্রাজিল থংলায়ন মরকুন কেবেঙ্গই কক্তুমা তিন বাকি অরণ পাইখা উলনি কক্তুমা আওয়াই খনাফুং দামসনি তামুই সতী ব্রিচিও

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার গত ১২ বছরে দেশের জনগণের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে পাম তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকার যৌথভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত ১২ বছরে ভারতের যুবকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে, যা তাদের আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করছে। প্রাক্তন মন্ত্রী ফয়জুর রহমান প্রয়াত। আয়োজক আমেরিকা বিশ্বকাপ অভিযান শুরু করল দুরন্ত জয় দিয়ে। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার গত ১২ বছরে দেশের জনগণের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে। আজ আগরতলায় প্রদেশ বিজেপির কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা বলেন। তিনি বলেন, সুশাসন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং জাতীয় অগ্রগতির প্রতি প্রধানমন্ত্রীর অবিচল অঙ্গীকার লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছে এবং বিশ্বকে নেতৃত্ব দেবার লক্ষ্যে ভারতের যাত্রাকে শক্তিশালী করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী মোদী দিশায় উত্তর পূর্বাঞ্চল এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হয়েছে। তাছাড়া ত্রিপুরায় অর্থনৈতিক উন্নয়নের জন্য গতি ত্বরান্বিত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী অ্যাক্ট ইস্ট পলিসি একটি প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শ্রী মোদীর সমগ্র জীবন অন্ত্যোদয় ও জাতির নিঃস্বার্থ সেবার মহৎ আদর্শে উৎসর্গীকৃত। তাঁর দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত গড়ার সংকল্প ক্রমান্বয়ে বাস্তবে রূপ নিচ্ছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় এবং সহসভাপতি তাপস ভট্টাচার্য। কেন্দ্রীয় সরকার লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে দেশের পরবর্তী সেনা প্রধান হিসেবে নিযুক্ত করেছে। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ প্রায় চার দশকব্যাপী এক গৌরবময় সামরিক জীবনে তিনি অপারেশনাল কৌশলগত এবং সক্ষমতা উন্নয়ন প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী রূপান্তরে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। আগামী ৩০ জুন তিনি সেনা প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি হল সম্মান, সাহস এবং দেশ সেবার প্রতীক। আজ উত্তরাখণ্ডের দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির ১৫৮তম পাসিং আউট প্যারেডের মধ্য দিয়ে ভারতীয় সেনাবাহিনীর ৪৮১ জন নতুন তরুণ অফিসারকে স্বাগত জানানোর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, ভারতের সেনাবাহিনীতে নারী ক্যাডেটদের উত্তীর্ণ হওয়া একাডেমির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি দেশে নারী নেতৃত্বাধীন উন্নয়নের দিকে একটি অনুপ্রেরণামূলক পদক্ষেপ। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে পাম তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকার যৌথভাবে কাজ করছে। আজ গোমতী জেলার ১৮ ভোলায় তিনি এই কথা জানান। সেখানে তিনি এলাকার কৃষক প্রমীলাকান্ত মলসমের ১২ জমিতে ৩০০ পাম গাছ লাগানোর সূচনা করেন। কৃষিমন্ত্রী বলেন, সারা রাজ্যে ৭০০০ হেক্টর জমিতে পাম তেল চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ৩৫০০ হেক্টর জমি এই চাষের আওতায় আনা সম্ভব হয়েছে। উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, বিধায়ক অভিষেক দেবরা এবং জিতেন্দ্র মজুমদার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের বর্তমান জাতীয় গণতান্ত্রিক জোট সরকার সার্বিক অগ্রগতির অভিযাত্রায় ২০৪৭ বিকশিত ভারত গড়ার স্বপ্ন নিয়ে বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে চলছে। গত ১২ বছরে এনডিএ সরকারের উন্নয়ন যাত্রায় বিশেষ গুরুত্ব পেয়েছে সমাজের প্রান্তিক ও সুবিধা বঞ্চিত মানুষ। একটি প্রতিবেদন,
1: দেশের সার্বিক বিকাশের কর্মকাণ্ডে সমাজের প্রান্তিক ও সুবিধা বঞ্চিত মানুষ আজ ভাবনার কেন্দ্রবিন্দুতে। বিগত ১২ বছরে জল জীবন মিশনের মাধ্যমে দেশের কোটি কোটি পরিবার আজ ঘরে বসে বিশুদ্ধ পানীয় জলের সুবিধা পাচ্ছেন। গ্রামাঞ্চলে নিরাপদ পানীয় জল পৌঁছে গিয়ে স্বাস্থ্য ও সুস্থতার নিশ্চয়তায় বদলে যাচ্ছে দেশের গরিষ্ঠ মানুষের জীবনযাত্রার মান। অন্যদিকে পিএম স্বনিধি যোজনা রাস্তার হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য হয়ে উঠেছে আর্থিক স্বনির্ভরতার নতুন আশার আলো। সহজ শর্তে ঋণ পেয়ে বহু ক্ষুদ্র ব্যবসায়ী তাদের ব্যবসা সম্প্রসারণের সুযোগ পেয়েছে। সবার সঙ্গে সবার বিকাশের লক্ষ্য পূরণের দৃঢ় বিশ্বাসকে সঙ্গী করে এনডিএ সরকারের ১২ বছরের এই পথ চলায় উন্নয়নের সুবিধা পৌঁছে যাচ্ছে সমাজের শেষ প্রান্তে থাকা মানুষটির কাছে। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
0: এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা

আর সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এনডিএ সরকার গত ১২ বছর ধরে যুব নেতৃত্বাধীন উন্নয়নের জন্য নিরন্তর কাজ করে চলছে এবং এই সময়কালে ভারতের যুবকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে, যা তাদের আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করছে। আজ এক সামাজিক মাধ্যমে তিনি এই কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতের যুব সমাজ বিজ্ঞান ও প্রযুক্তি থেকে শুরু করে উৎপাদন, মহাকাশ, সেমিকন্ডাক্টর এবং দ্রোন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নিজেদের ছাপ রাখছে। অসংখ্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের তরুণ ক্রীড়াবিদরা ধারাবাহিকভাবে জাতীয় গৌরব বৃদ্ধি করেছেন। তেলিয়ামুড়ার মহকুমার চাকমাঘাট লিচু বাগান এলাকায় আজ সকালে মাটির চাপা পড়ে ঘটনাস্থলে দুই যুবকের মৃত্যু হয়। নিহত দুই যুবক জেমস জমাতিয়া এবং আশাহরি জমাতিয়ার বাড়ি চাকমাঘাট স্থিত কুঞ্জমোড়া গ্রামে। এই ঘটনায় অমূল্যধন জমাতিয়া নামে এক যুবকও গুরুতর আহত হয়। সে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা নিহতদের পরিবার পরিজনদের সমবেদনা জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ৪,০০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে আজ এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সাংবাদিকদের সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়। মোট ১৪ জন কৃতী ছাত্রছাত্রীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার, সহসভানেত্রী চিত্রা রায় প্রমুখ। প্রবীণ বামপন্থী নেতা সিপিআইএমের রাজ্য কমিটির প্রাক্তন সদস্য প্রাক্তন মন্ত্রী ফয়জুর রহমান গতকাল রাতে ধর্মনগর মহকুমার ইচাই লালছড়িতে তার নিজ বাসভবনে প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই ছেলে, তিন মেয়ে, স্ত্রী রেখে গেছেন। ১৯৭৭ সালে বিধানসভা নির্বাচনে ধর্মনগর মহকুমার কুর্তি আসন থেকে ফয়জুর রহমান প্রথমবারের মতো বিধানসভায় নির্বাচিত হন। এরপর থেকে এই কেন্দ্রে তিনি পরপর ৮ বার বিধানসভায় নির্বাচিত হন। ১৯৯৮ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বামফ্রন্ট মন্ত্রিসভায় তিনি পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। সিপিআইএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর ফয়জুর রহমানের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে। তার পরিবার পরিজনদের প্রতিও আন্তরিক সমবেদনা জানিয়েছে সিপিআইএমের রাজ্য সম্পাদক মণ্ডলী। কেন্দ্রে এনডিএ সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগরতলার এমবিবি বিমানবন্দর কর্তৃপক্ষ আগামী ১৫ জুন যাত্রী সুবিধা দিবস উদযাপন করবে। আজ এমবিবি বিমানবন্দরের অধিকর্তা কিষাণ মোহন নেহরা এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। তিনি জানান, ১৫ জুন বিমান যাত্রীদের তিলক পরিয়ে স্বাগত জানানো হবে, প্রবীণ এবং বয়স্ক যাত্রীদের উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হবে। এছাড়া স্থানীয় লোকনৃত্য, লোকগান, রক্তদান শিবির ইত্যাদির আয়োজন করা হবে। ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্টটি জয় দিয়ে যাত্রা শুরু করেছে। আসন্ন ম্যাচ দুটিতে গ্রুপ বিতে ভারতীয় সময় রাত ১২:৩০টায় কাতার মুখোমুখি হবে সুইজারল্যান্ডের এবং গ্রুপ সিতে রাত ৩:৩০টায় ব্রাজিল খেলবে মরক্কোর বিরুদ্ধে। এরপর ভারতীয় সময় সকাল ৬:৩০টায় স্কটল্যান্ড ও হাইতির মধ্যে তৃতীয় ম্যাচটি রয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ দুটি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় শিমনা তমাকারী ফুটবল ক্লাব ২-১ গোলে ইউনাইটেড বিএসটিকে পরাজিত করে, পরে একই মাঠে ইকফাই ফুটবল ক্লাব ৪-৩ গোলে ইউথ ক্লাবকে হারিয়ে দেয়। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৫:৩০ পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ ১৭.২ মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার গত ১২ বছরে দেশের জনগণের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে পাম তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকার যৌথভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত ১২ বছরে ভারতের যুবকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে, যা তাদের আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করছে। প্রাক্তন মন্ত্রী ফয়জুর রহমান প্রয়াত। আয়োজক আমেরিকা বিশ্বকাপ অভিযান শুরু করল দুরন্ত জয় দিয়ে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৭:৩৫ মিনিটে।

0: যেখানে গানের অনুরোধ আপনারা করবেন অবশ্যই সেই গান আমি শোনাবো আপনাদের। তবে একটাই ক্রাইটেরিয়া, একটাই কন্ডিশন থাকবে যে সেই গান যেন হয় কোনো হিন্দি ছায়াছবির। অবশ্যই ডায়াল করবেন 03812326253, জানাবেন কোন গান শুনতে আপনার ইচ্ছে, অবশ্যই সেই গান শোনাবো। আর আরেকটা কথা বলে দিই, আজকে আমাদের হোয়াটসঅ্যাপ একটু বিকল রয়েছে, তাই হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করবেন না। দেখি প্রথম বন্ধু কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, কে বলছেন বন্ধু? গানটা বলুন, গানটা কোন গানটি শুনতে চাইছেন? হ্যালো না বন্ধু, আপনি বরং একবার ভেবে নিন যে কোন গানটি শুনতে চাইছেন এবং তারপর আমাকে বলুন। আপনারা ভেবে নিয়ে যে কোন গান শুনবেন তারপর ফোন করবেন। ফোন করে যদি ভাবেন তাহলে যারা বন্ধুরা লাইনে রয়েছেন তারা কিন্তু অনেকটা অপেক্ষা করতে হবে তাদের। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার,
0: আমি টিঙ্কু বলছি। হ্যাঁ টিঙ্কু বাবু বলুন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? নমস্কার বন্ধু, বলুন। হ্যাঁ বলুন বন্ধু, শুনতে পাচ্ছি, বলুন। শুভ সন্ধ্যা, কোন গান শোনাতে পারি বলুন?
1: বাদল থেকে, বাদল থেকে টাইটেলটা শুনে দেন, মিলনে সে ডরতা হে দিল।
0: মিলনে সে ডরতা হে দিল, তাই তো?
1: হ্যাঁ,
0: ঠিক আছে ঠিক আছে, অবশ্যই শোনাবো। ভালো থাকবেন বন্ধু, আপনিও ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, না কথা বলা গেল না। হ্যালো, কে রয়েছেন? হ্যালো,
2: হ্যালো ম্যাম।
0: হ্যাঁ, কে বলছেন বন্ধু?
2: নমস্কার ম্যাম, আমি আবার জম্পুজলা থেকে বিচরে জবুমে বলছি।
0: বলুন।
2: লাভারি ছবি থেকে আপনি দেশে চাইছে গানটা শুনবো।
0: আচ্ছা ঠিক আছে, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবেন অবশ্যই, আপনি তো জ্যাসে তেসে। ঠিক আছে শ্রোতা বন্ধুরা, চলুন গানে গানে শুরু করি আমাদের অনুষ্ঠান। প্রথম গানটি আমার পছন্দের, ঘর ছবি থেকে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে। দেখুন তো ভালো লাগে কিনা।

0: শ্রোতা বন্ধুরা, রবি ছবির এই গানটি আমরা শুনলাম সালমা আগার কণ্ঠে, দিলকে আরমা আঁসু মে বহেগায়ে। আর এই গানটি যিনি শুনতে চেয়েছেন আমাদের শ্রোতা বন্ধু টিঙ্কুবাবু, তার পছন্দের গান আমরা শুনিয়ে দিলাম তাকে। আর এই মুহূর্তে আরও একজন বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে, দেখি কে রয়েছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বীরেন বাবু বলুন।
1: ছবির নাম হলো দাদা। গানের লাইনটা হলো দিল কি টুকরে টুকরে করকে মস্ত দাদা সে চলতি।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 03-81-232-6253, জানাবেন কোন গান শুনতে ইচ্ছে করছে, অবশ্যই সেই গান হতে হবে হিন্দি কোনো ছায়াছবির। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো, নমস্কার ম্যাম।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি কোয়েরাম সোনারাতে ওকিল দেব।
0: হ্যাঁ ওকিল বাবু বলুন।
2: আচ্ছা, আমার একটা শুলে বই থেকে যেকোনো একটা গান শোনাই দিন।
0: শুলে ছবি থেকে, ঠিক আছে, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজকে কিন্তু হোয়াটসঅ্যাপ আমাদের বন্ধ রয়েছে, তাই হোয়াটসঅ্যাপে কেউ রিকোয়েস্ট করবেন না, ফোন করেই রিকোয়েস্ট করবেন। এই মুহূর্তে যে গানটি আমরা শুনব সেই গানটি অনুরোধ করেছেন সুমন বাবু, তার পছন্দের গান আপনাদের সবার জন্য রইল বাদল ছবির গান।

0: এই গানটি আমরা শুনলাম লাভারিস ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে, এবং যিনি অনুরোধ করেছিলেন বিশ্রয়বাবু তার পছন্দের গান সবাইকে শুনিয়ে দিলাম। আর এই মুহূর্তে বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে, দেখার পালা কে রয়েছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো,
0: কে বলছেন বন্ধু?
1: আমি সুমন বর্মা।
0: হ্যাঁ বলুন।
1: আমি একটা গান শুনতে চাই ইয়াজুবতানি ছবি থেকে।
0: কোন ছবি থেকে?
1: ইয়াজুবতানি।
0: আপনার কথা স্পষ্ট আসছে না বন্ধু। কোন গান শুনতে ইচ্ছে করছে? হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো,
0: কে বলছেন?

0: নমস্কার ম্যাডাম, আমি ক্যান্সার থেকে লক্ষণ দাস বলছি।
1: হ্যাঁ লক্ষণ বাবু বলুন। ঠিক আছে, অবশ্যই শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। আপনাদের পছন্দের গান অবশ্যই বেজে উঠবে এফএম উজ্জয়ন্ততে। আর সেই পছন্দের গান রিকোয়েস্ট করতে ডায়াল করতে হবে 03812326253। বন্ধুরা আবারও জানিয়ে দিচ্ছি, আমাদের হোয়াটসঅ্যাপ কিন্তু আজকে বন্ধ রয়েছে, তাই কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন না, সবাই ফোন করেই অনুরোধ করবেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, কে বলছেন বন্ধু?
2: আমি গোয়েন্থং থেকে এসান দেবর্মা বলছি।
1: এসান দেবর্মা, হ্যাঁ বলুন।
2: আমি একটা গান শুনবো।
1: কোন গানটি শুনতে চাইছেন?
2: দেখা তুজিতে গান শুনবো।
1: দেখা তুছে তো, তাই তো?
2: হ্যাঁ।
1: ঠিক আছে, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা চলুন আবারও গানে ফিরে যাই, কারণ সময় একটু একটু করে বেরিয়ে চলছে। এবারে যে গানটি শুনব সেই গানটি অনুরোধ করেছেন বীরেন বাবু, দাদা ছবির গান। আপনাদের সবার জন্য রইল সেই গানটি, কে যে ইয়েসুদাসের কণ্ঠে। চলুন সবাই মিলে এই গানটি শোনা যাক।

ছবির এই গানটি আমরা শুনছি কিশোর কুমার এবং মান্নাদের কণ্ঠে, এবং যিনি অনুরোধ করেছেন আমাদের শ্রোতা বন্ধু অখিল বাবু, তার পছন্দের গান আমরা শুনলাম। আর এই মুহূর্তে পরবর্তী গানে চলে যাব, যিনি রিকোয়েস্ট করেছেন লক্ষণবাবু। ইন্টারন্যাশনাল খিলাড়ি ছবির এই গানটি তাঁর জন্য রইল কুমার শানু এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা অনুষ্ঠান শুনছিলেন গানে আপকে লিয়ে। আর এই মুহূর্তে আপনাদের জন্য অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা রিলে করে শোনানো হচ্ছে।

শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, কিন্তু তারও আগে জানিয়ে দিচ্ছি আজকে রাত 9:02 থেকে আমাদের যে অনুষ্ঠান, আজ রাতে পর্বের বিষয়, আজ রাতে পর্বের বিষয় হচ্ছে তোমাকে চাই। ঠিক শুনেছেন শ্রোতা বন্ধুরা, তোমাকে চাই। তবে আজ রাতে শুরু করার আগে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি হলো সম্মান, সাহস ও দেশসেবার প্রতীক। আজ উত্তরাখণ্ডের দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির 158তম পাসিং আউট প্যারেডের মধ্য দিয়ে ভারতীয় সেনাবাহিনীর 481 জন নতুন তরুণ অফিসারকে স্বাগত জানানোর অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এনডিএ সরকার বিগত 12 বছর ধরে যুব নেতৃত্বাধীন উন্নয়নের জন্য নিরন্তর কাজ করে চলেছে এবং এই সময়কালে ভারতের যুবকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে, যা তাদের আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করেছে। আজ এক সামাজিক মাধ্যমে তিনি একথা উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার গত 12 বছরে ভারতবর্ষের জনগণের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে। আজ আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে পাম তেল উৎপাদনে স্বনির্ভরতা লক্ষ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকার যৌথভাবে কাজ করছে। আজ গোমতী জেলার 18 ভোলায় তিনি একথা জানান।

মহকুমার চাকমাঘাট লিচুবাগান এলাকায় আজ সকালে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। নিহত দুই যুবক জেসম জমাতিয়া এবং আশাহরি জমাতিয়ার বাড়ি চাকমাঘাট স্থিত কুঞ্জমুড়া গ্রামে। এই ঘটনায় অমূল্যধন জমাতিয়া নামে এক যুবক গুরুতর আহত হন। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রবীণ বামপন্থী নেতা সিপিআইএম রাজ্য কমিটির প্রাক্তন সদস্য প্রাক্তন মন্ত্রী ফয়জুর রহমান গতকাল রাতে ধর্মনগর মহকুমার ইচাই লালছড়িতে তার নিজ বাসভবনে প্রয়াত হন। মৃত্যুকালে তার বয়স ছিল 75 বছর। তিনি 2 ছেলে 3 মেয়ে এবং স্ত্রী রেখে গেছেন। কেন্দ্র এনডিএ সরকারের দ্বাদশ বর্ষপূর্তি উপলক্ষে আগরতলার এমএবি বিমানবন্দর কর্তৃপক্ষ আগামী 15ই জুন যাত্রী সুবিধা দিবস উদযাপন করবে। আজ এমবিবি বিমানবন্দরের অধিকর্তা কিষান মোহন নেহরা এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকালে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 17.2 মিলিমিটার। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধুরা, সেই প্রতীক্ষিত অনুষ্ঠান আমাদের আজ রাতে। আজ রাতে অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে যাব, তবে জানিয়ে দিচ্ছি কি বিষয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের বিষয় তোমাকে চাই। এই তোমাকে চাই ব্যাপারটা বড় অদ্ভুত। এ চাওয়াটা কি শুধুই কোনো বিশেষ মানুষকে ঘিরে? হয়তো না। হয়তো আমরা বলতে চাই প্রথম বর্ষার বৃষ্টিকে, অথবা বলতে চাই একটু দূরে এগিয়ে গেলে শীতের সকালে ধোঁয়া ওঠা এক কাপ কফি, অফিসের চাপের মাঝে বিকেলের চাটাকে, ছুটির অলস দুপুরকে, অনেকদিন ধরে মিস করা মায়ের হাতের রান্নাকে, কাজের চাপে যারা বাইরে থাকেন নিজের বাড়ির সেই প্রিয় গৃহকোণটাকে, পুরনো কোনো বন্ধুকে, অথবা নিজের হারিয়ে যাওয়া সেই হাসিটাকেও। জীবনে এমন অনেক কিছুই আছে যাদের কাছে আমরা চুপি সারে স্বীকার করতে চাই তোমাকে চাই। শ্রোতা বন্ধুরা, আমি রয়েছি আপনাদের বন্ধু আরজি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে আপনারা শুনছেন আকাশবাণী এফএম উজ্জয়ন্তের বিশেষ অনুষ্ঠান আজ রাতে। বিষয় আজকে তোমাকে চাই। কাকে বলতে চান এই কথাটা? চুপি সারে তোমাকে চাই? কোনো মানুষকে, কোনো অনুভূতিকে, কোনো স্মৃতিকে, কিংবা কোনো ছোট্ট অভ্যাসকে যা আপনি আজও আগলে রেখেছেন মনের গভীরে? তাহলে ফোন করুন 03-8-1-2-3-2-6-2-5-3 নম্বরে। আমরা শুনতে চাই আপনার মনের সেই না বলা কথাগুলো, সেই না বলা তোমাকে চাইটাকে। তাহলে আজকের এই রাতটা কিছু চাওয়া, কিছু পাওয়া, আর অনেকটা ভালোবাসার হোক। চলুন কবি সুমনের সেই বিখ্যাত গানের মধ্য দিয়ে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান তোমাকে চাই।

0: তোমাকে চাই। এই দুটো শব্দ শুনলেই কেন যেন আমাদের মাথায় শুধু দুজন প্রিয় মানুষের মুখ ভেসে আসে, তাই না? কিন্তু এই তোমাকে চাই ব্যাপারটাকে একটু গভীরভাবে ভেবে দেখুন তো। জীবনের এক একটা মোড়ে, এক একটা মুহূর্তে এই তোমাকে চাইয়ের মানেটা কতটা বদলে যায়। ধরুন একটা ক্লান্তিকর দিনের পর, বা অফিস বা ক্লাসের পর, যখন মাথাটা ভীষণ ঘেটে আছে, তখন মন আর কোনো মানুষের খোঁজ করে না। তখন মনের ভেতর থেকে একটা তীব্র চিৎকার আসে, কি বলুন তো সেটা? এক কাপ কড়া চা বা ধোঁয়া ওঠা এক মগ কফি। এই মুহূর্তে শুধু তোমাকে চাই, ওই প্রথম চুমুকটা। আর সেই প্রথম চুমুকটা যখন গলায় নামে, মনে হয় আহ, জীবনটা বোধ হয় একেই বলে। আবার ধরুন একেবারে তপ্ত পিচকলা রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, মাথার উপর ছাতা, কিন্তু এই ভীষণ গরমে নাজেহাল অবস্থা। তখন মন চায় ঝমঝমিয়ে বৃষ্টি নামুক। ওই যে জানালার গ্রিলটা হাত দিয়ে ধরে, অনেক সময় মনটা বলে ওঠে, হে মেঘ, হে বৃষ্টি, ঠিক এই সময় তো তোমাকে চেয়েছিলাম। এরকম হাজারটা তোমাকে চাই লুকিয়ে আছে আমাদের মনের ভেতর। আর এই মুহূর্তে আজ রাতে আপনি কে নিয়ে ভাবছেন, কাকে ভাবছেন এই মুহূর্তে চাই চাই, বা কি বস্তু হতে পারে সেটা এই মুহূর্তে যেটা আপনার চাই চাই? সেটা হতে পারে কোনো গান, সেটা হতে পারে এক পেয়ালা চা, সেটা হতে পারে আজ রাতের ডিনারে স্পেশাল কোনো মেনু। সমস্তটাই জানাতে পারেন আমাকে, ফোন করতে হবে 0381232623। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে যোগ দিয়েছেন আমাদের আজ রাতে পর্বের প্রথম বন্ধু, হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গ বোলপুর বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: অম্বিকা দেবী, স্বাগত, বলুন।
1: দেখুন, তোমাকে চাই খুব সহজে, মানে মানুষকে খুব আপন করে নিতে পারি, এবং মানে কি বলবো, খুব সহজে সবার সঙ্গে মিশে যেতে পারি। মানে জার্নিটা আমার খুব সুন্দর হয়ে যায় এই কারণে, কারণ আমি সবার সঙ্গে সেই মুহূর্তে বন্ধুত্ব পাচিয়ে নিই, এবং তাদের সঙ্গে গল্প গুজব করতে করতে, আনন্দ করতে করতে কিন্তু আমি আমার গন্তব্যে পৌঁছাই, কিন্তু আমার জার্নিটা এতটুকু, মানে
0: আপনি তোমাকে চাই বলতে কাকে চাইছেন?
1: আমি আমার এই গুণটাকেই বলতে চাই, যে আমি তোমাকে চাই, মানে আমার এই যে মানুষকে আপন করে নেওয়া, ভালোবাসা, মানুষকে ভালোবাসি, শুধু মানুষ নয়, আমি অনেক পশু পাখিকেও ভালোবাসি। মানে হয়তো বলবেন যে নিজে নিজে নিজের ভাষাকে, এটা কিন্তু নয়, এটা কিন্তু আমাকে সবাই বলে যে তুমি খুব সহজেই, খুব সহজ সরল, সহজেই মানুষকে আপন করে নিতে পারো, অজানা অচেনা ব্যক্তিকেও তুমি খুব ভালোবাসো, এমনকি পশু পাখিদেরকেও আমি খুব ভালোবাসি।
0: তো এখন যদি তোমাকে, আপনাকে একটু প্রশ্ন করা হয়, একটা শব্দে বলুন যে আপনার কাছে তোমাকে চাইটা কাকে দিশা দেখাবে, তো আপনি কি বলবেন? একটা শব্দে বলতে হবে বন্ধু।
1: হ্যাঁ, দিশা বলতে দেখুন কি বলবো, মানে এই যে, মানে বলবো,
0: তাহলে আরেকটু ভাবুন, ভেবে বড় ফোন করুন। আমি জানতে চাইছি আপনার কাছে সেই তোমাকে চাই ব্যাপারটা কোন বস্তু বা কাকে নিয়ে থাকবে এই মুহূর্তে অবশ্যই। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যাঁ, নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ।
0: অমিতাভ বাবু, অনেক অনেক স্বাগত, বলুন।
2: ধন্যবাদ দিদি। দেখুন, প্রথমত আমি তোমাকে চাই, আর দ্বিতীয়ত চাই না, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, কারণ তুমি না থাকলে, হ্যাঁ,

0: যেমন ধরুন এই যে সৃষ্টিশীল যে কাজগুলো সেগুলো যেমন সম্পূর্ণ হয় না, হ্যাঁ তেমনি হ্যাঁ আরো যেগুলো কাজ আছে ধরুন হ্যাঁ তোমাকে নিয়ে, হ্যাঁ সেই কাজগুলো আমার তোমাকে ছাড়া সম্পূর্ণ হয় না।
1: আর সেই তুমিটা কে?
0: তোমার সঙ্গে ঘর,
1: হ্যাঁ সেই তুমিটা কে?
0: সেই তুমিটা আমার মিসেস।
1: বাহ, মানে সেই ভালোবাসার হাতটি চাই, তাই তো?
0: হাতটি চাই, আর হাতটি ধরে যখন সংসারে শ্রীবৃদ্ধি ঘটে দিবি, আর ওই সংসার সুখের হয় রমণীর গুণে যখন,
1: সেটা তো বলতেই হবে বন্ধু।
0: হ্যাঁ সেটা যখন সম্পূর্ণ হয় তবে যখন জানেন তো ওই মাঝে মাঝে না ওই বাবার বাড়ি যাবার খুব শখ।
1: আচ্ছা,
0: ওই মাঝে মাঝে যখন আমাকে ছেড়ে চলে যায় তখন আমি ওই বলি, হ্যাঁ শেষ পর্যন্ত তোমাকে চাই, প্রথমত তোমাকে চাই, দ্বিতীয়তে চাই না, শেষ পর্যন্ত তোমাকে চাই, তুমি আবার ফিরে এসো। যখন ধরুন কোনো কাজ করি, যখন বাগান করি, বাগানের পরিচর্যা করি, বা জিনিস যখন কোনো অসুবিধা হয় নিঃশেষে, তখন কিন্তু আমি তার সঙ্গে হাত লাগাই, সেও আমাকে বলে আমি তোমাকেই চাই। এই চাওয়া চাওয়া চাওয়া আর চাওয়ির মানে টাকাটাকি আর কি, যে জিনিসটা সেটা কিন্তু আজকে যেটা অতিক্রম করেছি আমি সেটা হচ্ছে 40 বছর। 40 বছর যখন পায়ে পা মিলিয়ে হাতে হাত মিলিয়ে
1: ভালোবাসার গল্পগুলো শুনি তখন আমাদের মনটাও ভালোবাসায় একেবারে ভরে ওঠে। কিন্তু এই তোমাকে চাই ব্যাপারটা শুধুমাত্রই কি ভালোবাসাকে নিয়ে, নাকি এই তোমাকে চাই ব্যাপারটার মধ্যে আরো অনেক বেশি রহস্য জড়িয়ে আছে? কি কি রহস্য সেটাই একটু একটু করে উন্মোচন করব অবশ্যই আপনাদের ফোন কলের মধ্য দিয়ে, কারণ আপনার কাছে সেই তোমাকে চাই কি হতে পারে? প্রথম বর্ষার বৃষ্টি, শীতের সকালে ধোঁয়া ওঠা এক কাপ চা, ক্লান্ত বিকেলের কফি, দিনের শেষে নিজের ঘরে ফেরার সেই অসাধারণ অনুভূতি, মায়ের হাতের প্রিয় রান্না, পরিবারের সঙ্গে কাটানো বিশেষ কোনো মুহূর্ত, অথবা সেটা তো হতে পারে রেডিওর পুরনো অনুষ্ঠান, সব থেকে প্রিয় অনুষ্ঠান, আজ রাতেও হতে পারে সেটা। এই মুহূর্তে রাত্রির যখন 9:19 হতেই পারে, এই মুহূর্তে আমার তোমাকে চাই বলতে আজ রাতেকে চাই। ব্যস্ত জীবনে একটুখানি অবসর চাই, পাহাড়ের নীরবতা চাই, গ্রামের সেই কাঁচা রাস্তাকে চাই, শৈশবের পুরনো দিনগুলোকে চাই, হারিয়ে যাওয়া কোনো বন্ধুত্বকে চাই, পুরনো অ্যালবামের ছবিগুলোকে চাই, নির্ভেজাল একটি ঘুম চাই, অনেক দিনের অপূর্ণ ইচ্ছেটাকে পূরণ করতে চাই, পুরনো হাসিটাকে চাই, ক্ষমা চাওয়ার বা ক্ষমা করে দেওয়ার সাহসটাকে চাই, সম্পর্কের আন্তরিকতা চাই, সব থেকে বড় ব্যাপার মনের শান্তি চাই। এত এত অপশনস রয়েছে, তার মধ্যে আপনার কোনটি? সেই তোমাকে চাই। আর যদি আপনাদেরকে প্রশ্ন করি তাহলে বলতে পাবে তোমাকে চাই সেটি কে বা কি হবে? হ্যালো বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
2: আমি মণিপাল বলছি।
1: মণিদেবী স্বাগত।
2: ধনী চায় ধন, মানি চায় মান, ফকির চায় লেংচি শাক, তবে তুমি কি চাও? তা আমি মনে করি ঈশ্বর যখন পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন, আমার বাঁচতে গেলে অনেক কিছু দরকার, যেমন থাকার জন্য মাথা গোঁজার জায়গা দরকার, সে কুড়ে ঘরই হোক আর দালান পাক্কাই হোক। আচ্ছা, দুই হচ্ছে আমার যখন ঈশ্বর আমাকে ক্ষুধা তৃষ্ণা দিয়েছেন, আমার ডাল ভাতই হোক আর মাংস ভাতই হোক একটা চাই। আচ্ছা, তারপর হচ্ছে আর লজ্জা নিবারণের জন্য আমার বস্ত্র চাই, সেই জনতা শাড়ি হোক আর বেনারসি হোক। তো তবে তুমি কি চাও, জিজ্ঞাসা চিহ্ন, তবে তুমি কি চাও? আমি সব চাই, বাঁচতে গেলে যতটুকু দরকার আমার ততটুকু আমি চাই, সবের মাঝে আমি আমার গুরুকে চাই।
1: অনেক অনেক ধন্যবাদ, কি সুন্দর করে বললেন মণিদেবী। একদম ছোট্ট করে বললেন,

0: ওই যে বলে রোটি কাপড়ার মকান আর পাশাপাশি গুরুর হাত, সেটা যদি থাকে তাহলে জীবনটা একেবারে সেট হয়ে যায়। কারণ তিনি তো আমাদের সঠিক পথ দেখান, আর তার জন্য মণিদেবীর হয়তোবা মনে হয়েছে যে আমার তাকে ভীষণ রকমভাবে চাই, আঁকড়ে ধরে রাখতে চাই। আপনার কি চাই? হ্যালো, কে রয়েছেন? না, কথা বলা গেল না বন্ধু। আপনার কি চাই, কাকে চাই, সেটাই বলতে হবে আজকের অনুষ্ঠান আজ রাতেতে। কারণ বিষয় তোমাকে চাই, সেই তোমাকে চাই ব্যাপারটা বড়ই অদ্ভুত, একবার ভেবে দেখুন তো। আমরা বারবার বলি যে তোমাকে চাই মানে হয়তোবা কবির সুমনের গানটা শুনে শুনে মনে হচ্ছে যে ভালোবাসাকেই চাই, সেই ভালোবাসার মানুষটাকেই চাই যার সঙ্গে বসে এক কাপ চায়ে চুমুক দেওয়া যায়। হ্যাঁ, কবির সুমন তো বলেছেন, এক কাপ চায়ে আমি তোমাকে চাই, ডাইনি ও বাইনি আমি তোমাকে চাই, দেখা না দেখায় আমি তোমাকে চাই, না বলা কথায় আমি তোমাকে চাই। তবে সেটাই কি, কি মনে হয়? হতে পারে, কিন্তু সেই তোমাকে চাই ব্যাপারটা আমরা যদি জীবনের সঙ্গে কল্পনা করি তাহলে তো আমাদের অনেক কিছু চাই। তোমাকে চাই বলতে অনেক অনেক অনেক কিছু চাই। আর সেই অনেক অনেক অনেক কিছুর মধ্যে আপনার ঠিক কোন ব্যাপারটা এই মুহূর্তে মাথায় আসছে বলুন তো। একবার চোখ বন্ধ করুন, চুপটি করে বসুন আর ভাবুন এই মুহূর্তে আপনার সব থেকে দরকার কোন ব্যাপারটা, কোন বস্তুটি বা কোন মানুষটি আপনার পাশে থাকলে এই মুহূর্তে এই সময়টা বেশ জমজমাটি হয়ে যেত। ভাবুন, তারপর ফোনটা করুন, বলুন। হ্যালো, কে রয়েছেন?
1: হ্যালো,
0: হ্যালো, কে বলছেন?
1: নমস্কার,
0: কে বলছেন বন্ধু?
1: আছেন?
0: আমি খুব ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন? আচ্ছা রীনা দেবী, অনেক অনেক স্বাগত, বলুন।
1: আমি জব করি, ঠিক আছে, আমার জামাইও জব করে, তো আমার ছেলে বাইরে পড়ে।
0: আচ্ছা,
1: আমরা যখন বাড়িতে দুজনই আধা ঘন্টা হেড করে আমরা বাড়িতে ঢুকি, তখন আমরা কি চাইবো? আমাদের তো আর কিছু চাওয়ার নেই, আমরা একটা জিনিসই চাই, একটু যদি চা করে দিত কেউ।
0: সত্যি সত্যি তাই, এটাই সারাদিনের ক্লান্তির পর না এটাই খুব বেশি দরকার হয়।
1: আমাদের চাওয়াটা এখন হচ্ছে, আমরা একটু বয়স হয়েছে, ছেলে বড় হয়েছে, বাইরে পড়ে, আমরা যদি এখন চাইবো, ও বলে আমি আমি করবো চা, ও বলে না আমি করবো চা, দুজন দুজন
0: আবার
1: বলছে, আমি বলতে চাই আমরা চাকি সারাদিনের ক্লান্তি করছি, আমরা চাকি চাই, চা একটু খেলি আমরা সন্তুষ্ট।
0: বাহ, সত্যি তাই, বাহ, এটা একদম প্র্যাকটিক্যাল। সত্যি সারাদিনের কাজের পর এক কাপ চায়ের যে ঝুড়ি মেলা ভার,
1: চাই সবচেয়ে বেশি
0: স্বস্তি, একদম একদম তাই। একদম একদম, আর এক কাপ চা কি শুধুমাত্রই চা, সেটা তো মানে একান্তে কিছু সময় কাটানো, তাই না? একদম একদম একদম, বেশ ভালো লাগলো রীনা দেবী, একদম প্র্যাকটিক্যাল বললেন আপনি, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপনিও। সত্যি সারাদিনের কাজের পর মাথাটা ভীষণ ভার হয়ে আছে, বা অনেক অনেক কাজের লোড পড়ে গেছে, এবার একটু চা না হলে হচ্ছে না। কারণ আর আমরা বেশি বাঙালি মানুষেরা কী করি জানেন তো, আমাদের সব কিছুতেই একটু চা চাই। আমাদের সেলিব্রেশন মানেও ঠিক এক কাপ চা, আমাদের প্রেম মানেও সেই এক কাপ চা। আর তাই তো কবির সুমনের ওই লাইনটা আমাদের ভীষণ কাছের, এক কাপ চায়ে আমি তোমাকে চাই। এখন কিছুটা রিপ্লেস হয়ে যায় কফির মধ্য দিয়ে, কিন্তু তারপরেও ওই যে মনের মধ্যে বসে আছে চায়ের কাপটি, তাকে কে পাল্টাবে, তাকে পাল্টাবার কোনো জো নেই। আর এই মুহূর্তে রীনা দেবী তো বললেন সারাদিনের কাজের পর অফিসের পর বাড়িতে এসে এক কাপ চা চাই, আপনার কি চাই? রাতের 9:26 হয়ে গেছে, তাড়াতাড়ি বলতে হবে কি চাই আপনার। হ্যালো,
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি আগরতলা ইন্দ্রনগর থেকে বলছি, কমলাকান্ত দেবনাথ।
0: হ্যাঁ কমলাকান্ত বাবু, বলুন।
2: আমি সবার আশীর্বাদ চাই এবং বিশ্বেতে যুদ্ধ চাই না, সব বিশ্বের সব মানুষের শান্তি চাই।

বাহ, খুব সুন্দর বললেন। আর এই ছোট্ট বলাটার মধ্যে দেখুন, ছোট্ট করে বললেন তিনি, আশীর্বাদ চাই যে বিশ্বে যেন কোনো অশান্তি না থাকে, সব শান্তিময় হয়ে উঠুক। আর এইটুকুনি কথায় তিনি গোটা বিশ্বটাকে একটা পরিবার বানিয়ে দিলেন। সবাই যেন ভালো থাকে, সব যেন ভালো হয়। হ্যাঁ, এটা আমাদের মনের মধ্যে একটা সুপ্ত প্রার্থনা থাকে সব সময়, কারণ আমরা চাই যে যুদ্ধ নয়, শান্তি, তাই তো?

0: সত্যিই তো তাই। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার,
0: কে বলছেন? বন্ধু, আরেকবার নামটি জানতে চাইবো।
1: সবার মাধ্যমে থাকে। আমি তো চাই, একটা জিনিস চাই।
0: কি চাইছেন?
1: আমার মতন চাই যে আমার তো বাবু হারিয়ে গেছে, আমি আমার মাকে চাই। দেখছি আমি, আমার মতন তো অন্য কেউ দেখতে পারবে না। আর নেই যে আমার মতন আমার মা আছে, আমার সঙ্গে আর অন্য কেউ নেই।
0: তাই ঠিক আছে, অবশ্যই শোনাবো বন্ধু, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবেন, খুব ভালো। শ্রোতা বন্ধুরা, বন্ধু শুনতে চেয়েছেন মায়ের জন্য একখানা গান। একবার ভেবে দেখুন, আমরা এই গরমে স্বস্তির জন্য যেভাবে শীতল পাটি চাই, আমাদের মা তো আমাদের কাছে সেই স্বস্তি, সেই শান্তি, যা হয়তো বা শব্দে প্রকাশ করা যাবে না কখনো। তাই চিরঞ্জিত বাবুর মায়ের জন্য এবং পৃথিবীর সমস্ত মায়ের জন্য একবার চলুন সবাই মিলে মন খুলে বলি, তুমিই তো সেই মা। আর এই গানটি থাকলো সকল মায়েদের জন্য।

0: তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে শুই। সারাদিনের হাজারটা অস্বস্তিকর পরিবেশের মধ্য দিয়ে মায়ের কোলের সেই ওমটাই যেন আমাদেরকে স্বস্তির নিঃশ্বাস এনে দেয়। আর তাই এই সমস্ত কিছুর ভিড়ে আমাদের মাকে চাই, মায়ের সেই আঁচলের ছোঁয়াটুকু চাই, মাথায় বুলি কেটে দেওয়া চাই মায়ের হাতের, মায়ের হাতের রান্না চাই, মাকে একবার দেখতে চাই, মাকে ভীষণ কাছে চাই। আর তাই একটাই প্রার্থনা থাক, চিরঞ্জিত বাবু বলছিলেন কিছুক্ষণ আগে, মা চাই, সমস্ত মায়েরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেটাই চাই। এই মুহূর্তে আরও একজন বন্ধু রয়েছেন তার তোমাকে চাইকে নিয়ে, দেখি তার কি চাই। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি ওয়েস্টবেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম বলছি।
0: হ্যাঁ বলুন বন্ধু।
1: হ্যাঁ দেখুন দিদি, আমি সমষ্টিগত ভাবে মানসিক ও শারীরিক সুস্থ কামনা করি, বা আমরা যেন প্রত্যেকে এক অপরের হাত ধরে হাঁটতে পারি, এটুকুই আমার চাওয়ার বিষয়।
0: বাহ, খুব সুন্দর কথা বললেন বন্ধু, অনেক অনেক ধন্যবাদ। সত্যি তো তাই, আমাদের একসঙ্গে থাকাটা খুব দরকার, আমরা সবাই যেন সম্প্রীতির বন্ধনে একে অন্যের হাত ধরে থাকতে পারি, আর তার জন্য সুস্থ থাকাটা খুব বেশি দরকার প্রত্যেকের। তাই সবাই কিন্তু সুস্থ থাকবেন, সুস্থতা চাই চাই। ওই যে বলছিলেন মণিদেবী কিছুক্ষণ আগে যে ঘর খাবার বস্ত্র এগুলো তো চাই, আমার গুরুকেও চাই, পাশাপাশি এবার কিন্তু সেই সুতোতে ওই যে বলছিলাম আপনাদের কথাগুলো নিয়ে আমরা একটা বিনি সুতোয় মালা তৈরি করি, আর অনুষ্ঠান শেষে সেই মালাটাকে আবার উল্টে পাল্টে দেখি, তো সেই মালায় আরও একখানা সুতোয় কিন্তু পুঁতি যোগ হলো, আর সেই মুক্তটা হচ্ছে সুস্থতা চাই। সত্যি তাই, সুস্থতা ভীষণ রকমভাবে চাই প্রত্যেকের চাই। আর তাই এই মুহূর্তে আপনার কি চাই সেটা আমাদের জানাতে ডায়াল করবেন 0381-232-6253। নির্মলেন্দু গুণ বলছিলেন তার কবিতায়, আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত, আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক, আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না, আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে, আমি চাই কেউ একজন আমাকে জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা, পাট শাক ভাজার সঙ্গে আরও একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা, এটো বাসন গেঞ্জি রুমাল আমি নিজেই ধুতে পারি, আমি বলছি না, আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক, কেউ আমাকে কিছু খেতে বলুক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন। আমাদের জীবনে প্রত্যেকের কিছু না কিছু চাই, তাই প্রত্যেকের মনের মধ্যেই একটা তোমাকে চাই ঘর করে আছে, সেই তোমাকে চাইটাকে আমাদেরই খুঁজে বের করতে হবে, আমাদেরই চিনতে হবে। তাহলে চলুন না আজকের রাতে, আজ রাতে অনুষ্ঠানে যখন কথা বলছি তোমাকে চাইকে নিয়ে, তো তোমাকে চাইটা বের করি খুঁজে। এই মুহূর্তে আরও একজন বন্ধু রয়েছেন তাঁর তোমাকে চাই নিয়ে, দেখি। না বন্ধু, কথা বলা গেল না, বন্ধুরা ডায়াল করবেন 0381-232-6253 নম্বরটি, আর জানাবেন তোমাকে চাই বলতে আপনার মনের মধ্যে কি রয়েছে। আরও একজন বন্ধু রয়েছেন, দেখি কথা বলা যায় কিনা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, কে বলছেন বন্ধু? হ্যালো, শুনতে পাচ্ছি, কে রয়েছেন? হ্যালো, না বন্ধু বোধহয় আমার কথা শুনতে পাচ্ছিলেন না, হয়তো বা নেটওয়ার্কের কোনো সমস্যা রয়েছে। তো ওই যে বলছিলাম, তোমাকে চাই। কি চাই আমাদের? এখন তো বর্ষাকাল, বৃষ্টি, হঠাৎ বিকেলের আকাশটা কালো হয়ে এলে আর জানালার কাছে যখন টুপটাপ বৃষ্টির ফোঁটা জমে, তখন আমরা মনে মনেই হয়তো বলে উঠি, তোমাকে চাই, আমি বৃষ্টি চাই। আরও একজন বন্ধু রয়েছেন, তিনি কি চাইছেন? হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন বন্ধু?
2: আমার একটাই চাই, মানুষ হতে চাই।
0: মানুষ হতে চাই?
2: মানুষ হতে চাই। আর দুই নম্বর হচ্ছে কি বলে, শিশুদের মুখে হাসি দেখতে চাই, আর বয়স্ক অর্থাৎ ষাট অর্ধে বয়স্ক এবং বৃদ্ধদের মুখে হাসি দেখতে চাই। এই আজকে আপনার কাছে যাওয়া।
0: বন্ধু আপনার পরিচয়টা জানবো, কে বলছেন আপনি?
2: জগদীশ চক্রবর্তী।
0: জগদীশ বাবু, অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। কি সুন্দর করে তিনি বললেন যে সবার মুখে হাসি থাকা চাই। সত্যি তো তাই, বিশেষ করে শিশুদের মুখের হাসি। আপনার যখন মন খারাপ থাকবে, তখন আপনার আশেপাশে যদি কোনো শিশু থাকে, তার মুখের হাসি দেখবেন আপনার কতটা স্ট্রেস রিলিফের ওষুধ হয়ে দাঁড়ায়। আর সেই সাথে আপনার বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, তাদের মুখে যখন দিন শেষে কাজ করে ফিরে এসে সুস্থির হাসিটা দেখতে পাবেন, তখন মনে হবে যে না, আমি হয়তো পেরেছি তাদের খুশি রাখতে, তাদের ভালো রাখতে। আর সেটাই আমাদের জীবনের সব থেকে বেশি চাওয়া। আরও একজন বন্ধু রয়েছেন, শুনি তার কি চাই। হ্যালো, কি রয়েছেন? হ্যালো, হ্যালো বন্ধু, শুনতে পাচ্ছেন আমার কথা? না, কথা বলা গেল না বন্ধু। তো কিছুক্ষণ আগে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে আমাদের না এখন এই মুহূর্তে খুব বৃষ্টি চাই। কিছুটা বৃষ্টি হচ্ছেও বাইরে, আর কাঠফাটা রোদ্দুরে কে থাকতে চাই বলুন তো? সবাই একটু রাত্রিরে আরামের ঘুম চাই, আর তাই আজ একটুখানি বৃষ্টি হোক, একটুখানি মন বলে উঠুক, শুভমিতার সুরে সুরে আমি বৃষ্টি চাই।

মাঝে মাঝে ভালোবাসি বলতে আমার তোমাকে চাই, হুট করে মিস করছি বলতে আমার তোমাকে চাই, অহেতুক যত শাসন করতেও আমার তোমাকে চাই, চুপি চুপি চোখে চোখ রাখতে

0: আবার তোমাকে চাই, এলোমেলো মন শিথিল করতে আমার তোমাকে চাই, নিঃসঙ্গ কোনো প্রহরে ভাবতে আমার তোমাকে চাই, মন খারাপের কারণ হতেও আমার তোমাকে চাই, নিশাচর হয়ে রাত্রি জাগতে আমার তোমাকে চাই, খুব সকালের মিষ্টি বাতাসে আমার তোমাকে চাই, চায়ের চুমুকে গল্পের সাথে আমার তোমাকে চাই, জীবনের সব দুঃখ ভুলতে আমার তোমাকে চাই, অনেক ভালো আছি বলতে আমার তোমাকেই চাই। এই তোমাকে চাই শব্দটা যেমন প্রেমের সঙ্গে জড়িয়ে আছে, ঠিক তেমনি আমাদের জীবনের চাওয়া না পাওয়া সব কিছুর মধ্যেই কিন্তু জড়িয়ে আছে তোমাকে চাই। এখন সেটা হতে পারে এক কাপ চা, কিংবা হতে পারে সেই এক কাপ চায়ে আপনি কাকে চান সেটাও। তো তাই আজ রাতে আমাদের বিষয় হচ্ছে সেই তোমাকে চাই ব্যাপারটাকে আরেকবার আমরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেব আমাদের মধ্যে, আর তাই নিজের মনের মধ্যে সেই তোমাকে চাইকে ঠাঁই দিলে চলবে না, শুধু জানাতে হবে আমাদেরও। আর জানাতে আপনার ডায়াল করতে হবে 03812326253। একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, শুনি তার কথা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো,
0: কে বলছেন বন্ধু?
1: হ্যালো ম্যাডাম, আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি, প্রান্তোষদের।
0: হ্যাঁ প্রান্তোষ বাবু বলুন।
1: আমি তো চাই, দেখেন সারাদিন পরিশ্রম টরিশ্রম করে এসে মার মুখে হাসি ফুটাতে চাই,
0: বাহ,
1: কোন বাচ্চা একটা হাসি ফুটানো চাই, সারাদিন পরিশ্রম করে তখন আমার মনটা খুশি থাকে।
0: বাহ, তো পরিবারের মুখের হাসিটাই সব থেকে বেশি চান তাই তো?
1: এটা চাই, যেমন ঠাকুমা আছে হাসি মুখে চাই, সাজনি করতে চাই, সারাদিনে পরিশ্রমের ব্যথাটা চলে গেল, যেমন বাচ্চা কাচ্চা আসলে বাবু বলে ডাকবে, একসাথে বসে আমরা টিফিন খাচ্ছি, একসাথে খাওয়ান খাচ্ছি, ডিনার করছি, এটাই চাই ম্যাডাম।
0: বাহ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ বন্ধু। সত্যি সারাদিন মানুষ অসম্ভব খাটা খাটনির পর কি চায় বলুন তো, এত পরিশ্রম, এত কিছু, বাড়ি থেকে দূরে থাকা, নিজের কাছের মানুষদের থেকে দূরে থাকা, শুধুমাত্র কাজের জন্য, শুধুমাত্র তাদের মুখে হাসি ফোটাবার জন্য এই সকাল থেকে রাত্রির কাজ করে যাওয়া, আর তার বদলে প্রাপ্তিটা শুধুমাত্র তাদের মুখের হাসি, সেটাই হয়তোবা আমাদের সব থেকে বড় চাওয়া, আপনজনের মুখের হাসি। দেখি এই খাতায় আর কে কে যোগ হয়, অবশ্যই সেটা হবে আপনাদের উত্তরে। আপনাদের কাছে তোমাকে চাই এই কথাটার মানে কি, বা এই তোমাকে চাই বলতে ঠিক কি কি বোঝায়? হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, কে বলছেন বন্ধু?
2: নমস্কার ম্যাডাম।
0: নমস্কার,
2: চন্দ্রপুর বাদের সঙ্গে।
0: আরেকবার নামটি বলবেন বন্ধু।
2: হ্যালো,
0: হ্যাঁ আরেকবার নামটি বলবেন বন্ধু। ঈশান দেবনাথ। হ্যাঁ বলুন ঈশান বাবু।
2: ম্যাডাম ভালো আছেন তো?
0: আমি খুব ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো?
2: হ্যাঁ হ্যাঁ ভালো আছি।
0: বেশ বলুন।
2: শুভরাত্রি ম্যাডাম।
0: তোমাকে চাই,
2: টপিকটা খুব সুন্দর এনেছেন আমার মনের মতো, কিন্তু এখানে তোমারা কে বলতে আমি কিন্তু আধ্যাত্মিকের কথা বলবো, আমার গুরুকে চাই, কারণ গুরুকে এ কারণে চাই, গুরুকে যদি সাধনা বলিও যে কর্মের মাধ্যমেও আমি যদি পাই, আমি সবার মঙ্গল কামনা এবং শান্তি, সবাই যেন সুস্থ থাকে এটাই চাই, এবং আপনারা ভালো থাকবেন, সুন্দর সুন্দর প্রোগ্রাম আনবেন এটাই চাই। আপনারা যে সুন্দর সুন্দর আকাশ জয়ন্ত কি সুন্দর সুন্দর টপিক আনেন, সবার শ্রোতাদের কথা শুনতে এত ভালো লাগে, মানে যাদের দুঃখ আছে তা আমি মনে করি এই অনেক

0: উপকার হয়। এইভাবে এটাই চাই ঈশ্বরের কাছে, আর কি আর কিছু না। জীবনটা এইভাবেই সবার মঙ্গল কামনা করে, যাতে সমাজের সেবা করে যাতে যেতে পারি, এটাই চাই।
1: বেশ বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ বন্ধু। এভাবেই পাশে থাকবেন, আর সত্যি অর্থে দেখুন জীবনের প্রতিটি মোড়ে আমরা না কিছু না কিছু মানুষের কাছে ঋণী হয়ে থাকি, আর তারা শুধু আমাদের হাতে বই তুলে দেন না, তারা তুলে দেন দিশা, তারা শুধু আমাদের জীবনে নাম জপ করার মন্ত্র শেখান না, তারা আমাদের শেখান কিভাবে হোঁচট খেয়ে আবার উঠে দাঁড়াতে হয়, কিভাবে মানুষ হতে হয়। মা বাবা আমাদের জন্ম দেন, কিন্তু আমাদের গুরু আমাদেরকে নতুন করে গড়ে তোলেন। আর তাই আজকের এই তোমাকে চাইয়ের আসরে আমাদের বন্ধুরাও কিছু কিছু চাইছেন তাদের গুরুকে, যারা হয়তোবা তাদেরকে সেই সাহস জুগিয়েছেন, সেই কথাটা মনে করে দিয়েছেন যে তুমিও পারবে। আর তাই শ্রদ্ধা এবং কৃতজ্ঞতায় আমরা প্রত্যেক গুরুকেও প্রণাম জানাই, যারা জীবনের পথে পথ হারিয়ে গেলে আমাদেরকে আলো দেখান, সঠিক পথ দেখান, তাই তাদের প্রত্যেককে আমাদের প্রণাম। আরও একজন বন্ধু রয়েছেন সঙ্গে, শুনি তার কথা। হ্যালো, কে রয়েছেন?
2: নমস্কার।
1: নমস্কার,
2: আমি নতুনগর থেকে মিঠুন সাহা বলছিলাম।
1: মিঠুন বাবু, অনেক অনেক স্বাগত, বলুন।
2: নমস্কার।
1: নমস্কার।
2: তোমাকে চাই। তোমাকে চাই, এটা তো আসলে ক্ষেত্র বিশেষে, যেটা আপনিও বলেছেন, ক্ষেত্র বিশেষ বিশেষ এবং সময় সব ক্ষেত্রেই চাওয়া পাওয়ার একটা মানে পার্থক্য থাকে। দেখুন, যখন খুব মানে খরা থাকে তখন আমরা কি চাই, একটু বৃষ্টি হোক।
1: একদম একদম তাই।
2: হ্যাঁ, আবার যখন এক নাগারে বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে হচ্ছে হচ্ছে হচ্ছে,
1: তখন একটু সূর্যের দেখা চাই,
2: একটু একটু রোদ চাই, সূর্যকে চাই, ঠিক আছে না?
1: একদম তাই।
2: হ্যাঁ, আবার দেখুন আমরা কোনো যখন একটা বিনোদনে মেতে উঠি, তখন কিন্তু বিনোদন যদি এক নাগারে দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন চলে, তখন কিন্তু আবার চাই একটু বিরতি হোক, আমরা অন্যদিকে একটু কাজে মনোনিবেশ করতে হবে আমাদের। আবার এক নাগারে যখন আমরা কাজ করতেই থাকি করতে থাকি, তখন আমাদের আগে একটু বিশ্রাম চাই আমরা।
1: ঠিক তেমনি,
2: ঠিক ঠিক তেমনি আবার যখন আমরা দেখি কোন গর্ভবতী মা, কোন দুর্ঘটনাগ্রস্ত রোগী, রক্তের অভাবে মৃত্যুর কুলে ঢলে পড়ছে, তখন আমরা কি চাই, এক ফোঁটা রক্ত চাই।
1: আমাকে এক কথায় যদি বলতে হয় যে আপনি এই মুহূর্তে কি চাইছেন, আপনার কাছে এই মুহূর্তে তোমাকে চাই একটি শব্দে প্রকাশ করতে হবে, তাহলে কি বলবেন সেটা?
2: আমি চাই শান্তি।
1: আচ্ছা,
2: কারণ এটা আবার একটু অন্যদিকে যাতে ইয়ে না হয়, বর্তমানে মানুষের মধ্যে যে একটা অশান্তি অসহিষ্ণুতা চলছে, সেটা থেকে মুক্তি চাই। মানুষের মধ্যে সহিষ্ণুতা থাকুক, মানুষের মধ্যে ধৈর্য থাকুক, মানুষের মধ্যে আবেগ থাকুক, প্রেম থাকুক, যেটা প্রেম মানে শুধু মুখে বললে হবে না, মন থেকে সেটা থাকুক, সেটা চাইছে।
1: বাহ, অনেক অনেক ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আপনি, নমস্কার। কি সুন্দর করে বললেন তিনি, সমস্ত ভেদাভেদ সমস্ত হিংস্রতা মুছে গিয়ে শুধুমাত্রই ভালোবাসা থাকুক সবার জন্যে, শান্তি থাকুক সকলের মনে, অনেক ধন্যবাদ। হ্যালো, কে রয়েছেন?
3: গুড ইভিনিং ম্যাডাম।
1: শুভ সন্ধ্যা, কে বলছেন?
3: আমি ওয়েস্টবেঙ্গল বীরভূম থেকে রহমান বলছি ম্যাডাম।
1: রহমান বাবু বলুন।
3: আমি সবসময় তোমাকে চাই, তুমি যখন কিশোরী ছিলে আমিও কিশোর, তুমি আমার ছাড়া এক মুহূর্ত ছাড়তে না, সেই তোমাকেই চাই।
1: সেই তুমিটা কে?
3: ছোট
1: সেই তুমিটা কে?

0: কি?
1: বলছি ক্যা, একটু পরে বলছি ম্যাডাম।
0: সময় কিন্তু বেশি নেই, সময় গড়িয়ে চলেছে, তাই অল্পতেই বলতে হবে বন্ধু।
1: সেই মেয়েটা হচ্ছে আমার বান্ধবী, আমার ক্লাসমেট।
0: আচ্ছা, বাহ,
1: কিশোর বয়সে সে ঠোঁট ফুলিয়ে বলতো, দুদিন আমাদের এখানে আসিনাস কেন, সে তাই তাকেই চাই আমি। সে কখনো কখনো কথা বলতো না, অভিমান করে চুপ করে থাকতো, তাকেই চাই। এছাড়া আমি চাই না কিছুই, অন্য কিছু। সে শুধু বলতো একটি কথা, তোর অস্তিত্ব আমি সবসময় আমি তোর অস্তিত্ব আমি বুঝতে পারি, সুতরাং তোকে ছাড়া আমি বাঁচবো না। তা আমিও তাই, তাকে আমি আবার ভুলতে পারি না, তাকে আমি চাই, শুধু তোমাকেই চাই, শুধু তোকেই চাই, এটাই বললাম।
0: বাহ, সে বন্ধু নিশ্চয়ই আপনার স্কুল জীবনের বন্ধু, তাই তো?
1: স্কুল জীবনের প্রথম প্রথম ওইটাই আমার দুর্দান্ত এবং পবিত্র, মানে অত পবিত্র ভালোবাসা, অত আন্তরিকতা, কোনো ছলনা নেই, কোনো স্বার্থ নেই, এই প্রেম আমি ভুলতে পারি না। তাই উজ্জ্বলকেই চাই আমি, উজ্জ্বল দত্তকেই চাই, মুক্তমালা দত্তকেই চাই।
0: বাহ, অনেক ধন্যবাদ বন্ধু। বন্ধু ফিরিয়ে নিয়ে গেলেন আমাদের সেই পুরনো দিনগুলোতে, জীবনের সব থেকে সুন্দর দিনগুলো হয়তো বা আমরা তখন বুঝতেই পারিনি। আজ যখন আমরা দায়িত্বের ভিড়ে হাঁপিয়ে উঠি, ঠিক তখনই মনে পড়ে সেই সহজ সরল দিনগুলোর কথা। আচ্ছা, একটু সময়টাকে পিছিয়ে নিই আর চলে যাই, চলুন তো, আমাদের স্কুলের দিনগুলোতে। সকালে স্কুলে যাওয়ার অনীহা, টিফিন ভাগ করে খাওয়া, বেঞ্চের নিচে লুকিয়ে বই পড়া, গল্পের বই অবশ্যই, আর বন্ধুদের সঙ্গে অকারণেই এতটা হাসাহাসি, তখন বুঝিনি যে জীবনের সব থেকে নির্ভরযোগ্য সময় সেটাই। আর আজ সেই স্কুলের দিনগুলোকেও আমাদের বলতে ইচ্ছে করে যে তোমাকে চাই। ক্যান্টিনের আড্ডা, শেষ মুহূর্তের অ্যাসাইনমেন্ট, বন্ধুত্ব, স্বপ্ন, ভালো লাগা এবং স্বাধীনতার প্রথম স্বাদ, কলেজ জীবন, ঠিক যেন এক অসমাপ্ত কবিতা। আর ঠিক তেমনি একবার ভাবুন তো, সেই দিনগুলো কতটা সহজ সরল ছিল, কোনো চিন্তা ছিল না, কোনো হিসেব ছিল না। বিকেল হলেই আমরা মাঠে ছুটে যেতাম, ছোট্ট ছোট্ট জিনিসেই তখন আনন্দ খুঁজে পেতাম। তখন হাতে সেই স্মার্টফোন ছিল না, বাড়িতে স্মার্ট কম্পিউটার ছিল না, খেলার মাঠ ছিল, মায়ের ডাকে বাড়ি ফেরা ছিল। সেই ছেলেবেলাটাই হয়তো আজকের জীবনের সব থেকে বড় প্রাপ্তি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে চাই বলতে সেটাই বলতে হয়। দাও ফিরে সেই ছেলেবেলা, পাঠশালাতে নামতা পড়ি, বাদলে রাতে গা ছমছম, ভূতের গল্পে ভয়ে মরি। দাও ফিরে সেই ছেলেবেলা, ঘুমপাড়ানি গানের সুর, মায়ের কোলে ঘুমাক শিশু, দস্যিপনা কোন সুদূর। দাও ফিরে সে ছেলেবেলা, শীতের রোদে আচার চুরি, দাও ফিরে সে ছেলেবেলা, দোলনা দোলাক বটির ছুরি। দাও ফিরে সেই ছেলেবেলা, বসেখ রোধে আমের বন, দাও ফিরে সে ছেলেবেলা, ছোট্ট সোনার সবুজ মন।

0: শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত রয়েছে আজ রাতে অনুষ্ঠানে। আর যে বিষয়টি নিয়ে রয়েছি সে বিষয়টি হচ্ছে তোমাকে চাই। হ্যাঁ, সব তোমাকে চাই কিন্তু প্রেমের গল্প নয়, কিছু তোমাকে চাই বন্ধুত্বের, কিছু কৃতজ্ঞতার, আবার কিছু নিজের মতো করে হারিয়ে যাওয়া সত্তার। আজকের রাতের আকাশের নিচে মনের জানালা খুলে একবার ভেবে দেখুন তো, কাকে বা কোন বস্তুটাকে বলতে চান তোমাকে চাই। আর যদি আপনার মনের দরজায় আমি কড়া নেড়ে প্রশ্ন করি কাকে চাই, তাহলে উত্তরটা কি হবে সেটাই জানাতে ফোন করবেন 0381-232-6253। আমি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা বসে আছি সেই উত্তরটি জানার জন্যে, তোমাকে চাই। হ্যালো, কে রয়েছেন বন্ধু সঙ্গে?
1: হ্যালো,
0: হ্যালো, শুনতে পাচ্ছি, কে বলছেন?
1: আমি শেখরপুর থেকে আশিস দেব বলছি।
0: আশিস বাবু বলুন।
1: দেখেন, চাওয়া পাওয়াটা একটা সময় বুঝি, সময়ের সাথে সাথে চাহিদারও পরিবর্তন, চাওয়াটাও পরিবর্তন হয়, বুঝলেন তো? দেখেন, এক সময়ে আমার যখন ছোট বয়স ছিল তখন একটা চাহিদা ছিল, তাকেই পেতে চাই, এরপর একটা বয়স আছে পেতে চাই, বর্তমানে আমার চাওয়া বলে আমি টাকাকে ধরতে চাই, বুঝলেন তো?
0: বাহ, এই একটা প্র্যাকটিক্যাল কথা বললেন, টাকা চাই।
1: আমি টাকা চাই, আমি এই আজকে 1-1.5 বছর ধরে আমার টাকার খুব প্রয়োজন, বুঝলেন তো? টাকাকেই ধরতে চাই, টাকাকেই চাই।
0: বাহ,
1: এবার টাওয়ার কার প্লেটে বলুন, বাসে বলুন, গাড়িতে বলুন, আর যাই বলুন, যেখানে টাকার গন্ধ পাই সেখানে আমি ছুটে যাই।
0: বাহ, খুব ভালো, খুব ভালো কথা বললেন বন্ধু।
1: কাউকে যদি টাকার দেয় বলছি যে ভাই কোন দিকে গেলে টাকার সৎ দেবতে না সৎপথে রোজগারটা হতে হবে, সৎপথে।

0: বুঝলেন তো?
1: একদম একদম তাই।
0: হ্যাঁ
1: ঠিক ঠিক ঠিক,
0: যেখানে আছি আমি সেখানে যাই।
1: বাহ,
0: আমি সবার থেকে একটু ব্যতিক্রমী কথা বলবো।
1: ব্যতিক্রমী বলো, এটা কিন্তু সবাই কম বেশি চায়, আর সবাই কিন্তু এটার পেছনেই দৌড়াচ্ছি, কেউ মুখ ফুটে বলছি না। আমি চাইছিলাম কেউ একজন বলুক সেই কথাটা, আমি চাইছিলাম সত্যি, আমি মন থেকে চাইছিলাম কেউ একজন বলুক এই কথাটা, কারণ সেটাই প্র্যাকটিক্যাল। আমরা সবাই কিন্তু এই বিষয়টার পেছনেই ছুটছি।
0: সবসময় যেখানে টাকার কিছু ছোঁয়া আছে যে আমার দ্বারা সমাবেশ, সেখানে আমি ছুটি, বুঝলেন?
1: বাহ, খুব ভালো থাকুন, খুব ভালো থাকুন, আর এভাবেই সাহসে থাকুন। সেই কথাটা বলার জন্য সাহস চাই, যেটা আশিস বাবু দেখিয়েছেন। দেখুন ব্যাপারটা, ছোটবেলায় আমরা সবাই ভাবতাম যে বড় হলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যাবে। সবাই চাইতাম মনে প্রাণে আমি বড় হব, আমি কবে বড় হব। কিন্তু এই বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝেছি জীবনের অনেক হিসেবেই জড়িয়ে থাকে এই একটা শব্দের সঙ্গে, আর সেটা হচ্ছে টাকা। হ্যাঁ, অনেকে হয়তো বলবেন টাকা দিয়ে সব সুখ কেনা যায় না, কিন্তু টাকা দিয়ে মায়ের চিকিৎসার ব্যবস্থা করা যায়, বাবার মুখের চিন্তার রেখাটা কিছুটা কমানো যায়, সন্তানের স্বপ্নকে ডানা দেওয়া যায়, আর অনেক দিনের আপনার মনের মধ্যে জমিয়ে রাখা যে অপূর্ণ ইচ্ছেটা রয়েছে সেই ইচ্ছেটাকে একটু ছুঁয়ে দেখা যায়। তাই আজ যেমনটা আশিসবাবু বললেন, টাকা চাই, সেই চাওয়ার পেছনে হয়তো লুকিয়ে আছে দায়িত্ব, পরিবারের প্রতি ভালোবাসা, আর একটু নিশ্চিন্তে বেঁচে থাকার আকাঙ্ক্ষা। তাই যদি আপনার উত্তর হয় টাকা চাই, তবে সেই গল্পটাও শুনতে চাই আমরা, আর ফিরে যাই সেই গানটিতে, রবীন ব্যানার্জির সুরে জয় পরাজয় ছবির সেই গানটি নিশ্চয়ই আপনাদের সবার জানা আছে, আশা ভোসলে এবং অমিত কুমারের কণ্ঠে। সেই প্র্যাকটিক্যাল কথাটা যেটা অমিতবাবু বললেন, একদম সেই প্র্যাকটিক্যাল বিষয়টা নিয়েই গান।

0: গোলাম আমরা সবাই টাকা টাকা করে সব সকাল বিকাল এখানে ওখানে চাই টাকা চাই উঠে
1: রে।

0: ললিতার সাথে মতলব করিছিলাম।
1: সরল সোজা মানুষ যারা দুঃখে পড়ে সংগ্রাম, তাদের মোরা মানুষ বলি।

0: এই অসাধারণ একটা গানের পরে আমরা আবারও আড্ডায় ফিরে এলাম। আপনারা শুনছেন আপনাদের পছন্দের শো আমাদের আজ রাতে অনুষ্ঠান। আর আজকে যে বিষয় নিয়ে কথা বলছি সে বিষয়টা তো আপনাদের সবার কাছেই জানা হয়ে গেছে এতক্ষণে, তোমাকে চাই। তবে এই তোমাকে চাই কিন্তু আজকে শুধু চেনা ছকের কোনো প্রেম নয়, আমাদের চা কফি উইকেন্ডের ছুটি ফোনের চার্জার থেকে শুরু করে ওই মাসের শেষের টাকা সব কিছু এই তালিকায় জায়গা করে নিয়েছে। আর একের পর এক বন্ধুদের কথা শুনছিলাম, আমার এই গরমে বাড়ি ফেরার পরে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত চাই, সেটাও বলতে পারেন। আবার ওই যে মাঝরাতে পড়ার সময় মা হুট করে এক বাটি গরম নুডলস সামনে নিয়ে আসে, তার থেকে দারুণ আর কিছু হতে পারে না। আর তাই মায়ের হাতের এই সারপ্রাইজ মিড নাইট স্ন্যাক্স, সেটাও কিন্তু আমাদের ভীষণ প্রিয়। এই যে ছোট্ট ছোট্ট চাওয়া পাওয়া, এরাই কিন্তু আমাদের রোজকার এই একঘেয়ে জীবনটাকে অনেক অনেক সুন্দর করে বাঁচিয়ে রাখে। তা আজকে আমাদের এই আজ রাতে অনুষ্ঠানের মাঝপথে দাঁড়িয়ে আপনাদের আরও কার কার কিসের অভাববোধ হচ্ছে, কার মন এখনই ঠিক কি চাইছে, চটপট আমাদেরকে জানিয়ে দিন। আর তার জন্য ডায়াল করতে হবে 03812326253, সেই চেনা নম্বরটি। ইতিমধ্যেই আরো একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, শুনি তার কি চাই। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, কে বলছেন? আরে যমুনা ম্যাডাম বলুন।
1: আমি দিয়েছিলাম ম্যাডাম, হয়নি এখনো। ভালো আছো দিয়া?
0: খুব ভালো আছি, তুমি কেমন আছো?
1: আমাদের জীবনে তো এটাই রহস্য, এই ভালো এই খারাপ এই হাসি এই কান্না আর তোমাকে চাই বলতে গেলে তো আমরা অনেক কিছু চাই।
0: কি চাই এই মুহূর্তে যমুনাকে যদি বলি, যমুনা রাতের 10:16:05 কি চাই তোমার এক্ষুনি?
1: একটা সারপ্রাইজ চাই।
0: একটা সারপ্রাইজ চাই? কিসের সারপ্রাইজ, কার থেকে চাই, কি ধরনের সারপ্রাইজ এক্সপেক্ট করছো তুমি?
1: যদি বলি যে তোমাদেরকে চাই।
0: বাহ, আচ্ছা
1: তাহলে আমার হবে, আমার একটা হলো যে সারপ্রাইজটা হলো গিয়ে যে তোমরা আসবে, একটা আড্ডা মজা জমজমাট হবে, এটাই আমি চাই। একটা আনন্দ উল্লাস সময় কাটাবো, এটা একটা মনের স্মৃতি পাতা থাকবে, বাস আর কি চাই।
0: বাহ,
1: তার মধ্যে শান্তি খুঁজে পাবো, সুখ পাবো, আনন্দ পাবো, একটা মনের মধ্যে থাকবে। এটা যেমন কালকে একটা ঘটনা হয়েছে, শেয়ার করতে পারবো?
0: হ্যাঁ, চট জলদি করে 2 মিনিটের মধ্যে শেয়ার করে নাও।
1: হ্যাঁ 2 মিনিটে বলছি। কালকে একটা ঘটনা হয়েছে কি জানো তো, আমাদের যে বাবলি আন্টি টেলিস কম্পাউন্ডে, আমি গত 2016 থেকে ওনার সাথে কথা বলি, সরি 17 থেকে কথা বলি,
0: সময় বলছি তোমার পরের সময় উনি আমাদের বাড়িতে এসে উপস্থিত।
1: আমার শ্বশুর বাড়িতে এসে জানো, সকাল সকাল এসে উপস্থিত, উনি আমাকে ফোনও করেনি, কোনো কিছু নেই, হঠাৎ একটা আচমকা সারপ্রাইজ আমাকে গেটের সামনে বলছে, যমুনা আমিও এক পা দাঁড়িয়েছিলাম, তারপর আন্টি আসলো। মানে আমি ভীষণ উৎফুল্লিত ছিলাম যে আমার বাড়িতে এই ফার্স্ট টাইম আমার পরিবারের একজন এসেছে, যারা আমাকে বা যে আমাকে ভীষণভাবে ভালোবাসে, এবার এনকারেজ করে, ভীষণভাবে উৎসাহিত করে, এবার মেয়ের মতো ভালো।

0: অনেক অনেক ধন্যবাদ, এভাবেই সেই ভালোবাসা তোমার উপর বর্ষিত হোক, সব সময় এই ভালোবাসায় থেকো যমুনা, খুব ভালো থেকো, অনেক অনেক ধন্যবাদ যমুনাকে। যমুনাকে মিষ্টি একটা কথা বললো যে আমি তোমাদেরকে চাই, একবার ভেবে দেখুন তো, আমরা যখন শ্রোতাদের কথা শুনি বা শ্রোতারা যখন আমাদের কথা শোনেন, তখন কিন্তু আমাদের মনে একটা তীব্র আকুলতা কাজ করে। আমাদেরও একটা মস্ত বড় তোমাকে চাইয়ের তালিকা আছে, আপনাদেরও আছে, আর সেই তালিকায় যখন আমরা চলে আসি, তখন ওই যমুনার মতো যারা আমাদের বন্ধুরা রয়েছেন, তাদের মনের যোগসূত্রের সঙ্গে আমাদের মনের যোগসূত্রটাও মিশে যায়। কি অসাধারণভাবে বলল যমুনা, অনেক ধন্যবাদ। এটাও হয় তোমাকে চাই বলতে আকাশবাণী এফএম উজ্জয়ন্তীর বন্ধুদের চাই। বাহ, হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে শেখাতিয়া রহমান বলছি।
0: হ্যাঁ বলুন বন্ধু।
1: দেখুন, আমি কিন্তু চাই, ফিরে পেতে চাইছি, তোমাকে চাইছি, আমার শৈশব আমি তোমাকে চাই। আমি তোমার মাঝে যে আড়িভাবের খুনসুটি, এটা চাই, দেখতে চাই। আর কখনো চাঁদে চড়ে মেঘেদের ঘাটে ঘাটে পাড়ি দেব, কখনো অমলের মতো দই আলা গ্রাম সেই শ্যামলী নদীর ধারে কল্পনার জগৎ বেয়ে পৌঁছে যাব, যেখানে থাকবে না কোনো সংকীর্ণ গণ্ডি, প্রসারিত থাকবে দিক থেকে দিগান্ত, মন থাকবে অনাবিল আনন্দে। হে আমার শৈশব, আমি তোমাকেই চাই, আমি তোমাকেই চাই। ভালো থাকবে,
0: ভালো থাকবেন বন্ধু। সত্যি তো, সত্যি এই চা কফি টাকা কিংবা প্রিয় মানুষের খোঁজে এই চাওয়ার তালিকা তো আমাদের রোজই বদলায়, কিন্তু এই হাতঘড়ির কাঁটা আর ক্যালেন্ডারের পাতা যখন আমাদের তাড়া করে নিয়ে বেড়ায় সাকসেস আর দায়িত্বের পেছনে, তখন ক্লান্তি মেশানো কোনো এক অলস সন্ধ্যায় মনটা হুট করে ভীষণ অবাধ্য হয়ে যায়। তখন এই বড়বেলার সমস্ত প্রাপ্তিগুলোকে এক নিমেষে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে মন টুকরে টুকরে কেঁদে বলে, আমার সেই ফেলে আসা শৈশবটাকে চাই, বড্ড বেশি করে চাই। একবার ভেবে দেখুন তো, কতদিন হলো আমরা মন খুলে কাগজের নৌকা বানাই না, কতদিন হলো মেঘলা আকাশে কালবৈশাখীর ঝড় উঠলে সব কাজ ফেলে ঘরের বাইরে এসে হাত দুটো বাড়িয়ে বলি না, আয় বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে। আজ পকেটে আমাদের দামি স্মার্টফোন আছে, গোটা বিশ্বটাকে এই স্মার্টফোন নিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে, কিন্তু সেই যে লুকোচুরি খেলার সময় দম বন্ধ করে শ্বাস আটকে একদম খাটের নিচে লুকিয়ে রাখা ওই যে রোমাঞ্চ, তা কি কোনো নোটিফিকেশনে পাওয়া যায়? আজ শপিং মলে হাজার হাজার টাকার খেলনা কিনতে পাওয়া যায় বাচ্চাদের জন্যে, কিন্তু পাড়ার বন্ধুরা মিলে বিকেলবেলার ওই এক টাকার আইসক্রিম খাওয়া, হাতে হাত ধরে পুরো পাড়া জয় করার যে আনন্দ, তা কি পাওয়া যায়? একটাবার ভেবে দেখুন, আমরা আসলে সকলে এই এত সবের ভিড়েও ভীষণ একা হয়ে গেছি। এখন আমাদের হাসির পেছনেও হাজারটা কারণ খুঁজতে হয়, কান্নার আগে চারপাশটা দেখে নিতে হয়, আর ছোটবেলায় কোনো কারণ ছাড়া ঠোঁট ফুলিয়ে কেঁদে ফেলা যেত, হা হা হি হি চিৎকারে সারা পাড়ায় মাথা করে নিতাম আমরা। সত্যি কি তাই? আমরা হারিয়ে ফেলেছি আমাদের শৈশবকে। তাহলে কাঠিয়ার রহমান বন্ধুর সুরে সুর মিলিয়ে বলতেই হয়, ফিরে আসুক সেই ছেলেবেলা। হ্যালো, কে রয়েছেন বন্ধু?
2: নমস্কার শর্মিষ্ঠাদি।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি মিঠুন চক্রবর্তী কথা বলছি, মুর্শিদাবাদ জেলা বেলডাঙা থেকে। দিদি ভাই,
0: হ্যাঁ মিঠুন বাবু বলুন।
2: ভীষণ সুন্দর অনুষ্ঠান করছেন, আর আপনার অনুষ্ঠানে শুনছি মানে এত সুন্দর সুরলিত কণ্ঠ মাধুরীতে আপনি বলছেন, মানে সত্যি কথা বলতে কি আবেগ।

0: বিকশিত হয়ে যাচ্ছে বৃষ্টিমুখর এই মুহূর্তে। এবং এফএম উজ্জয়ন তো শুনছি মানে, এবং যদিও দেখেনি যে বিষয়টা কি রয়েছে, আমাদের এখন তো ফেসবুক পেজেও রয়েছে আপনারা করেন, সত্যি খুব ভালো লাগে যে এগুলো আমি বেশি করে দেখি। এই চাইছি যে কি চাই আমি, এখন ফেসবুকটা আমার চাই, সেই সময় দেখে নিলাম ফট করে কি বিষয়টা আছে, দিদির কথাটা শুনলাম আর ফট করে দেখে নিলাম কে রয়েছে সঙ্গে, আর আমি এটাকে বেশি করে লক্ষ্য রাখি, ভীষণ ভালো লাগে। আর এখনকার জেনারেশন গুলো তো একটু বেশি করে দেখে। তবে দেখুন শর্মিষ্ঠা দি, ভাবনার দার্শনিক দৃষ্টিভঙ্গিতে আমি তোমাকে চাই যে তোমার সাথে আমি মিশবো কবিতা, শব্দের বুনট নিয়ে আমি মায়াবী চন্দ্রের রাত্রে ভিজে যাব, ঠিক ছুপ ছুপে জোশ নাই, তুমি আমার সাথে থাকবে পরাগের কুহেলিকা মাখব জোনে, চাঁদনি রাতে আলোর গল্প কাটা হবে আমাদের মধ্যে, সৃষ্টি হবে উপন্যাস, তুমি হবে ভালোবাসার কলম আর আমি হব কালি। তোমাকে চাই, তোমাকে চাই কবিতা, যেগুলো আমাকে হাজারো শাশ্বত প্রদীপের বিশ্বস্ত ক্লোরোফিলের সংকেত দেবে, আমি সুদীর্ঘ পথ পাড়ি দেব তোমার সাথে, কখনো বা স্বপ্নের মরুদ্যান খুঁজে পাবো তোমার মধ্যেই, আবারও কখনো কবিতা তোমার সাথে মিশে যাব সবুজ ধানের ক্ষেতে, যখন মশমশিয়ে দিনা চলে আমার শালুকের গ্রাম্য জীবনে, আমি যখন ভেসে যাই সেই জ্যৈষ্ঠের তপ্ত দিনগুলিতেও আগত শীতলতার খোঁজে, কারণ গ্রাম্য আষাঢ়ের কবিতা আমাকে মনকে তৃপ্তি করে দেয়। তাই তো আমি তোমাকেই চাই, কারণ তুমি তো আমার শ্রেষ্ঠ প্রেমিকা কবিতা, কারণ সেই কবিতাকে নিয়েই তো মিশবো আগামী দিনে।
1: তারপরে যোগ হলো এবার কবিতা। আসলে কবিতা তো শুধুমাত্র কিছু শব্দের কোলাজ নয়, কবিতা হলো মনের এক বারান্দা, যখন আমরা প্রেমে পড়ি তখন অনুভূতি প্রকাশ করতেও ধার করি আমরা কবির ভাষা, তাই নয় কি? আবার যখন ধরুন ভীষণ একা লাগে, মন খারাপের মেঘ জমে, তখনও এই কবিতাই আমাদের কাছে হাত বাড়িয়ে দেয় বন্ধুর মতো, সেটা কখনো সুনীল গঙ্গোপাধ্যায়ের অবাধ্য উত্তরাধিকার হোক বা কখনো জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ প্রেমের কবিতা বনলতা সেন। আবার রবি ঠাকুর তো সঙ্গে রয়েছেনই প্রত্যেকটা দুঃখ প্রত্যেকটা হাসি প্রকাশ করার জন্য। আর তাই আজকের যান্ত্রিক যুগেও আমরা চাই কবিতা আমাদের পাশে থাকুক, ঠিক মিঠুন বাবুর মতো। আর একজন বন্ধু রয়েছে, না কথা বলা গেল না, দুঃখিত। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 0381-232-6253। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, কে বলছেন?
2: ভেরি গুড নাইট ম্যাডাম।
1: গুড নাইট এখনি বলে দেবেন, সন্ধ্যা বলুন বন্ধু, কথা বলবো তো।
2: কিষান দাস বলছি কিছুটা করতে গিয়ে।
1: কিষান বাবু স্বাগত, বলুন।
2: ম্যাটারটা হচ্ছে তোমাকে চাই না। অনেকে তো অনেক কিছুই চায়, কেউ ছোট হতে চায়, কেউ বড় হতে চায়। ছোট হতে চায় না, কেউ বড় হয়ে হতে চায়।
1: আপনি কি চাইছেন?
2: কেউ শান্তি চায়, কেউ অশান্তি চায় না সবাই।
1: আর আপনি কি চাইছেন বন্ধু? আপনি কি চাইছেন সেটা বলুন।
2: আমি শান্তি শান্তি চাইছি আর বড় হতে চাইছি।
1: শান্তি চাইছেন আর বড় হতে চাইছেন? ঠিক কতটা, ঠিক কতটা বড় হলে এই বড় হবার পরিধিটা শেষ হবে একটু বলবেন।
2: শান্তি যত সবাই পায় না, মানে শান্তি যত ভগবানের হাত। টেম্পোরারি শান্তি শান্তি তো আমরা পাই, টেম্পোরারি
1: কিছু কিছু বন্ধু চাই জীবনে, যারা আপনাদেরকে আগলে রাখবে। আর সেখানেই বলতে চাই, আমার একটা তুই চাই, একটা সত্যিকারের তুই চাই, যে জানবে আমার পুরো ভেতরটা, জানবে আমার লুকানো সব দোষ, সব বদমাইশি, সব নোংরামি, আমার কলঙ্ক, যে নিজে থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে, আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার

প্রথম পাতায়। আমার এমন একটা তুই চাই যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম, আমার অপারগতা, আমার বদভ্যেস, আমার উচ্ছৃঙ্খলতা। আমার পিঠ চাপড়ে তার কাঁধে তুলে দেব আমার অসহায়ত্বের ঝুলি, আমার একাকিত্ব, আমার নিঃসঙ্গতার কষ্ট, আমার দুশ্চিন্তা, আমার হতাশা।

0: অভিশাপ। আর হাসতে হাসতে বলবে, ভীষণ ভারী রে, কি করে এতদিন বইলি এই বোঝা। তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত। সাগর পাড়ে এসে প্রচণ্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা। আর ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ঝুলি। আমার ঠিক এরকম একটা তুই চাই, যে কোনোদিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না। আমার একটা তুই চাই।
1: জয় শ্রী রাম। ভজন বলি তোর দুশ্মন কি না লিয়ে।

0: মতামত বলুন তো, এই মুহূর্তে কি চাই ঠিক আপনার? আপনার জীবনে এই মুহূর্তে ঠিক কোন বিষয়টি, কোন বস্তুটি বা কোন মানুষটি থাকলে মনে হতো যে না, এবার আমি পরিপূর্ণ? সেটা জানাতেই আমাদের আজ রাতের আয়োজন তোমাকে চাই। আর সেই তোমাকে চাই বিষয়টা নিয়ে যখন কথা বলতেই শুরু করেছিলাম ঠিক রাত 9:02, সেই তোমাকে চাই বিষয়ের মধ্যে একে একে অনেক বিষয় এসে যোগ হয়ে গেছে। তো আরও একজন বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে তার পছন্দের বিষয়টি নিয়ে। তো শুনি তার কাছে তোমাকে চাই ঠিক কি। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: তোমায় চাই, এই যে এটা আসলে সময়ের সাথে সাথে কিন্তু এটা পরিবর্তন হয়ে গেছে। তারপর যখন একটু বড় হলাম তখন সেটা হয়ে গেল বাবা, কারণ বাবা আমার সমস্ত ইচ্ছা পূরণ বলে বা যা কিছু চাই সব পূরণ আমার ইচ্ছা পূরণ করছিল। তারপরে এলো যৌবন, যৌবনে জানেন তো ভালোবাসা করে বিয়ে করেছি, খুব ভালোবেসে সংসার করলাম। এখন আমার ছেলে মেয়ে সব আছে, মেয়ে দুটো বিয়ে হয়ে গেছে। তারপরে এখন কিন্তু এটাও পরিবর্তন হয়ে গেছে, তারা তো আছেই, কিন্তু আমার এখন এই মুহূর্তে তোমাকে চাই সেটা হচ্ছে সত্যি করে আমি ফুল হার্টেডলি বলছি, আমি চাই আকাশবাণী FM চূড়ান্ত, এই যে আপনাদের সঙ্গে সকালে সন্ধ্যায় রাত্রেবেলা কথা বলি, যে কোনো একটা সময় কথাটা বলে নিজের মনের কথাগুলি বলতে পারি, তারপরে আপনাদের কথাগুলি শুনি, এতে এত আনন্দ দেয়। আসলে আমরা যাকে ভালোবাসি সেই তো আমাদেরকে আমাদেরকে আগলে ধরে রাখে, আনন্দ দেয়।
0: একদম
1: এসে আজকে আমার 64 বছর বয়স,
0: ঠিক
1: এই সময় কিন্তু আমি সত্যি কথা বলছি, এই একমাত্র এই আপনাদেরকে চাই, আপনাদের FM উজ্জ্বন্ত, আকাশবাণী FM উজ্জ্বন্ত, এটাকে চাই, একে ধরেই আমি এখন বসে আছি। এই রাত্রেবেলা আপনাদের সঙ্গে কথা বলছি, মনের কথা বলছি, আনন্দে কথা বলছি, একদম বন্ধুর মতো কথা বলছি, তারপরে প্রোগ্রাম শেষ হবে ঘুমিয়ে পড়বো আর কি।
0: অনেক অনেক ধন্যবাদ বন্ধু, অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, আপনার আশীর্বাদে FM উজ্জ্বন্তকে রাখবেন, খুব ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 03-8-1-2-3-2-6-2-5-3। আমাদের জীবনে প্রত্যেক দিনের চাওয়া পাওয়ার খাতায় কত কিছু যোগ বিয়োগ হয়, কিন্তু তারই মধ্যে কিছু কিছু ব্যাপার এমন থাকে যা আজীবন আমাদের সঙ্গে থাকে। হয়তোবা সেটা মায়ের হাত, মায়ের আশীর্বাদ, হয়তোবা আমাদের বন্ধুদের সব থেকে বেশি ভালোবাসা। আর FM উজ্জ্বন্ত তার বন্ধুদের ভালোবাসায় তৃপ্ত, আর তাই যত ভালোবাসা পাই তার জন্য ভালোবাসার আকুতিটুকুও যেন আরও বেশি বেশি করে বেড়ে যায়। যত দিন যাচ্ছে আপনাদের ভালোবাসায় ঋদ্ধ হচ্ছে, যত আরও বেশি বেশি করে চাহিদাটাও বেড়ে যাচ্ছে আরও। তাই সব সময় FM উজ্জয়ন্তীর পাশে থাকবেন আর আমাদেরকে ভালোবাসবেন, এইটুকুই আমরা চাই। আরো একজন বন্ধু রয়েছেন, শুনি তার কথা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি রাজু রায় বলছি, আগরতলা থেকে।
0: রাজু বাবু, স্বাগত আপনাকে।
2: হ্যাঁ, চাই, আমি চাই আমার সেই হারিয়ে যাওয়া তালিকাটা, যে তালিকাটা একটা সময় হৃদয়ের ক্যানভাসে চিত্রায়িত হয়ে থাকত উইথ ফ্লাইং কালার্স।
0: আচ্ছা,
2: কিন্তু সময়ের বিবর্তনে সেই তালিকাটা মানে কি বলবো, ওই ডিসেন্ডিং অর্ডারের মতো ক্রমহ্রাসমান হয়ে গিয়েছে।
0: আচ্ছা,
2: এই তালিকাটা যদি আমি আবার আমি ফিরে পাই, যে আমি এই তালিকাটাকে আরো বেশি

তো চাহিয়ে বা তোমাকে চাই, যাই হোক না কেন, সে বিষয়টি কি হবে কি মনে হয় আপনার এই বিষয়ে?

0: করতে পারবো।
1: সেই তালিকায় কি কি রয়েছে একটু যদি আমাদের বলেন।
0: এই তালিকাটা আমি প্রথমে বলতে চাইবো, আজকাল ডট কম যুগে আমরা দেখছি যে আমাদের সোশ্যাল টেক্সচারটা এত ইরোডেড হচ্ছে যে সম্পর্কগুলি যেন অতিমাত্রায় যান্ত্রিকতায় ভরপুর হয়ে যাচ্ছে, যেখানে আমাদের মূল লক্ষ্য হয়ে যাচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক প্রসপারিটি। কিন্তু তখনকার সময়ে, মানে যে সময়ের কথা আমি বলছি, যে তালিকাটাতে সেই মৈনাক, সেই অম্লান, সেই বিশ্বজিৎ, সেই নামের তালিকাটা এত ভীষণ, মানে বিশাল ছিল, এবং সেখানে কোনো কিছু কৃত্রিমতা, যান্ত্রিকতা, সময়ের চাপ কোনো কিছুই বালাই ছিল না। কিন্তু ওই যে কালের বিবর্তনে, চেঞ্জ ইজ দ্য বেসিক ল অফ ইউনিভার্স, সময়ের চাপে আমরা এমন একটা জায়গায় এসে পড়েছি, তালিকাগুলি স্ব ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক ক্রমহ্রাসমান হয়ে যাচ্ছে। তা আমি চাই আমার সেই তালিকাটা যত আবার দীর্ঘায়িত অবস্থায় উদ্ভিদ রূপে ফিরে আসুক।
1: বাহ, অনেক অনেক ধন্যবাদ রাজুবাবু, কি সুন্দর করে বললেন। বলুন তো, আজকে এই সোশ্যাল মিডিয়ার যুগে অনেক সম্পর্কই কিন্তু হারিয়ে যাচ্ছে। আগে চিঠি লেখার যুগে আমরা দিনের পর দিন অপেক্ষা করে থাকতাম চিঠির, কখন উত্তর আসবে, কখন সেই চিঠির উত্তরে আবার প্রশ্ন যাবে, কখন সেই ডাকপিয়নের সাইকেলের বেলটা বেজে উঠবে। আমরা দিনের পর দিন অপেক্ষায় থাকতাম, আর এখন এই ইনস্ট্যান্ট মেসেজের যুগেও আমরা কিন্তু হারিয়ে ফেলছি সম্পর্কগুলোকে, আমরা খোঁজ নিচ্ছি না। ওই যে বলে, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আপডেট করে তুলতে হবে, কিন্তু আপডেট করে তুলতে গিয়ে আমরা কি সত্যি আপডেট করে তুলতে পারছি, নাকি আরও বেশি ব্যাকডেটেড হয়ে যাচ্ছি, সেই প্রশ্নের মুখোমুখি আমাদের প্রতিনিয়ত হতে হচ্ছে। আর তাই তো আজকে এই সমস্ত বিষয়টাকে আবারও আপনাদেরকে সঙ্গে করে নিয়ে ভাববার জন্যই আমাদের আজকের অনুষ্ঠান আজ রাতে। আর আজ রাতেতে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, সে বিষয়টি হচ্ছে তোমাকে চাই। সেই কবির সুমনের গান দিয়ে শুরু করেছিলাম, তোমাকে চাই। আর সেই তোমাকে চাই একটু একটু করে যোগ হলো কারুর প্রিয়তমা, কারো ঘর, খাবার, বস্ত্র, গুরু, কারোর চা, কারোর জন্য আশীর্বাদ, শান্তি, কারোর জন্য সব থেকে বিশ্বস্ত আশ্বাস মা, কারো সুস্থতা, মানুষ, শিশুদের, বৃদ্ধদের মুখে হাসি, মায়ের মুখে হাসি, পরিবারের মুখে হাসি, টাকা, আড্ডা, মজা, সারপ্রাইজ, ফেসবুক, কবিতা। কেউ বড় হতে চাইছেন, কেউ ফিরে যেতে চাইছেন সেই পুরনো দিনগুলিতে। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে আরো কিছুটা সময় রয়েছে আমাদের, আপনি কি চাইছেন সেটা জানার। তাই এখনো যদি আপনি না জানিয়ে থাকেন আপনি কি চাইছেন, তাহলে চট জলদি মুঠোফোনটি হাতে নিয়ে ডায়াল করুন 03-8132-32-6253। জানান আমাকে, আমরা সবাই অপেক্ষা করে আছি জানতে যে আপনি ঠিক কি চাইছেন। আরো একজন বন্ধু রয়েছেন সঙ্গে, না বন্ধু কথা বলা গেল না, দুঃখিত। তাহলে চলুন আরো একখানা গানই হয়ে যাক। আর যারা ভালোবাসার কথা বলছিলেন তারা না হয় ভালোবাসাকেই গুনগুন করে শোনান যে তুমি আছো, তাই এখনো আছি, তো হ্যাঁ তো মুঝে ফির আর ক্যা চাহিয়ে, হয়ে যাক।

तू है तो मुझे फिर और क्या चाहिए, সেই তুমি বা তোমাকে চাই, এই শব্দটির মধ্যে কত শতনার না বলা গল্প লুকিয়ে আছে, তাই না? কখনোই চাওয়ার নাম ভালোবাসা, কখনোই চাওয়ার নাম ফিরে পাওয়া, কখনোই চাওয়ার নাম ক্ষমা, আবার কখনো এই চাওয়ার নাম আরো একবার দেখা। আমাদের আজকের আজ রাতে পর্বে যে বিষয়ে আমরা কথা বলছি, তোমাকে চাই, সে বিষয়ে অনেকেই অনেকটা বললেন। কেউ বললেন মা তোমাকে চাই, কেউ হয়তো বললেন ছোটবেলা তোমাকে চাই, হয়তো কারোর পুরনো বন্ধুর জন্য আজও মনটা হাহাকার করে ওঠে। আপনি হয়তো চাইছেন একটু নিশ্চিন্তে বাঁচতে, একটু আর্থিক স্বস্তি, একটু মনের শান্তি, কিংবা নিজের জন্য একটু সময়। আসলে আমাদের প্রত্যেকের জীবনেই প্রত্যেকটা অধ্যায়ে একটা করে তোমাকে চাই থাকে। আর আজকের আজ রাতে পর্বে আমরা আপনাদের থেকে জেনে নিচ্ছি তাদের কথা, যারা দূরে থেকেও কাছের, সেই সব স্মৃতির কথা যা ফুরিয়েও ফুরোয় না, সেই সব স্বপ্নের কথা যারা আজও আপনাদের মনের ভেতরে বেঁচে আছে। আরো কিছুটা সময় রয়েছে, চলুন

0: শোনা যাক, তোমাকে চাই এই তালিকায় আপনাদের আর কোন কোন বিষয় রয়েছে। আরো একজন বন্ধু রয়েছেন সুনিতার কথা, হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ অনিমেষ বাবু বলুন। কথা বলতে পারলেন, এবার তো মন আর ভারাক্রান্ত হবে না বলুন, এবার তো ঠিকঠাক আছেন?
1: ভালোই হবে।
0: সময় হাতে খুব কম, চটজলদি বলে ফেলুন তো কি চান।
1: তোমাকে তাই বলতে আমি বলবো, আমি সারাদিনে ক্লান্ত করার পর যখন বাড়ি আসি তখন আমার মা, আমার দুইটা মা আছে, আমার নিজে একটা মেয়ে আর আমার আপন গর্ভধারিণী মা।
0: আচ্ছা,
1: এই দুই মা মিলে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে দুজনে মিলে রান্না বান্না করে চিকাবান করে, মা বলে কি খাবি, মেয়ে বলে কি খাইবা, এটা নিয়ে আমার মানে খুব কিছু ভালোবাসা আমার ওদের প্রতি আছে। আর সবসময় আমার মা মাকে চাই, মাকে নিয়ে আমি বাঁচতে চাই। আর এছাড়া আমি আরেকটা কথা বলবো, যদি আজকের দিনে দাঁড়িয়ে এখন যদি এফএমএর যত সদস্য আছে বা আমার যারা শ্রোতা বন্ধু আছে, তাদেরকে যদি কোনো একদিন সঙ্গে পাইতাম বইয়া, তাদেরকে সাথে একটু চা পান করতে পারতাম,
0: অনেক অনেক ধন্যবাদ বন্ধু, অনেক অনেক ধন্যবাদ। সত্যি আমাদের মনের মধ্যে কত কিছু চাওয়া পাওয়ার খেলা চলতে থাকে বলুন তো, আর আমরা চাই আমাদের সমস্ত স্বপ্ন যেন সত্যি হয়, আমরা যেন সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। আর দেখতে দেখতেও ঘড়ির কাঁটা একটু একটু করে এগিয়ে চলেছে। আরও একজন বন্ধু রয়েছে, ছোট্ট করে শুনবো তার কথা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো,
0: হ্যালো, কে বলছেন?
2: আমি আগরতলা থেকে কৃষ্ণ রশিদার বলছি।
0: হ্যাঁ কৃষ্ণ বাবু বলুন।
2: আজকে পর্বটা ছিল আমি তোমাকে চাই,
0: তোমাকে চাই।
2: আমি আপনার সঙ্গে একটা বিষয় শেয়ার করতে চাই। আজকাল নারীদের উপর যে আক্রমণ, তাদের যারা দুষ্কৃতি করে তাদের শাস্তি চাই। আজকে আমরা সবাই বলি মুখে মুখে নারী শক্তি, নারী সুরক্ষিত, নারী অনেক কিছু, কিন্তু বাস্তবে তার রূপরেখা আমরা দেখি না। পত্রিকাটা খুললেই আমি মানে মর্মাহত হই যখনই দেখি যে গতকাল তো দেখলাম শান্তিনিকেতনের একটা ঘোষণা, প্রায় এরকম ঘোষণা করছে যে ওদের ওই দস্যুদের শাস্তি চাই।
0: বাহ, অনেক অনেক ধন্যবাদ বন্ধু, দারুণ বললেন কথাটা, আর ধন্যবাদ জানাই আপনার এই চিন্তা ভাবনার জন্য। তোমাকে চাই এই কথাটার মধ্যে যখন সমাজের সবচাইতে জরুরি এবং জ্বলন্ত তীব্র একটা দাবিকে ফোনের ওপাশ থেকে তিনি তুলে ধরলেন, ঠিক তখনই মনে হলো যে সত্যি আমাদের তোমাকে চাই ব্যাপারটা শুধুমাত্র বিলাসিতা বা নস্টালজিয়া নয়, সেটা হচ্ছে একটা সভ্য সমাজে যেন সবাই ঠিকভাবে বাঁচতে পারে, অপরাধীদের যেন শাস্তি হয়, জাস্টিস শব্দটা যেন তার মানে না হারায়, তা আবারও খুঁজে পাওয়া। আর দেখতে দেখতে আজকের এই আড্ডার একেবারে শেষ প্রান্তে এসে আমরা পৌঁছালাম। আজ কত মানুষের কত রকমের তোমাকে চাই শুনলাম, তাই না বন্ধুরা? কেউ চাইছেন মায়ের হাতের রান্না, কেউ চাইছেন শৈশবের দিনগুলো, কেউ চাইছেন মনের শান্তি। আসলে মন চাওয়ার কারণ খোঁজে না, মন শুধু অনুভব করে। কখনো বৃষ্টিকে চায়, কখনো ছুটির দুপুরকে চায়, কখনো প্রিয় মানুষটিকে কাছে চায়, আবার কখনো নিজের হারিয়ে যাওয়া সেই হাসিটাকেও চায়। জীবন হয়তো সব চাওয়া পূরণ করে না, তবুও মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে সে এখনো স্বপ্ন দেখে, এখনো ভালোবাসে, এখনো মন খুলে বলতে পারে তোমাকে চাই। তাই আজকে রাজরাতের

সে নিজের মনে সেই চাওয়াটুকু আগলে রাখুন, কারণ মন যা সত্যিই চায় তা কখনো না কখনো জীবনের কোনো না কোনো মোড়ে এসে ধরা দেয়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের মানুষদের সময় দিন, আর মনের কথাগুলো বলতে ভুলবেন না। আমি আর যে শর্মিষ্ঠা বিদায় নিচ্ছি আজকের মতো আজ রাতে পর্ব থেকে, আর যেটা বলবো শেষ পর্যন্ত, দিল চাহতা হ্যায় আর মন চাইতেই থাকবে।

শ্রোতা বন্ধুরা জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 কপ্রুক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের শুরু হচ্ছে এফএম উচ্চান্তের প্রথম অধিবেশন। তারপরে অভিজ্ঞাপন শুনবেন সকাল 7:45, সকাল 8:40 ছোটদের অনুষ্ঠান কাকলি, সকাল 9:10 নিউজ হেডলাইন্স, 9:12 ছোটদের লাইভ অনুষ্ঠান, সকাল 10:00 মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা, সঙ্গে থাকবে আরজি অঙ্কুরিতা, 11:00 আবারও ককবরক অনুষ্ঠান, বেলা 2:30 বেতার নাটক স্বপ্ন, রচনা মনীষা পাল, প্রযোজনা মহুয়া দত্ত, বেলা 3:00 আজকের অতিথি, সঙ্গে থাকবেন আরজে শর্মিষ্ঠা, বেলা 3:58 নিউজ হেডলাইন্স, বিকেল 4:00 আজকের অতিথি আবারও শুনবেন, বিকেল 5:00 শুনবেন অনুষ্ঠান আরাধনা, সন্ধ্যে 6:30 সেরা কথা, তারপর এই সময়ের গান শুনবেন রাত 8:05, সমাচার সন্ধ্যা রাত 8:45, আজ রাতে শুনবেন রাত 9:02, সঙ্গে থাকবেন আরজে গোপা, রাত 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান আপনারা শুনবেন।

আর সেই সাথে এবারে জানিয়ে দেব আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 17.2 মিলিমিটার এবং সতর্কবার্তায় জানানো যাচ্ছে যে আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। শ্রোতা বন্ধুরা, সেই সাথে এবারে বিদায় নেবার পালা। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ভালোবাসায় আগলে রাখবেন, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে সবাই সুরক্ষিত থাকবেন। কারণ দিনের শেষে আমাদের ভালো থাকাটাই হচ্ছে সব থেকে বড় কমিটমেন্ট। আর নিজে যদি ভালো না থাকেন তাহলে বাকিদের কি করে ভালো রাখবেন? সবাইকে ভালো রাখুন আর নিজেও ভালো থাকুন। এইটুকুনি বলি আজকে। আমি আরজে শর্মিষ্ঠা আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো রাতে। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান আপনাদেরকে রিলে করে শোনানো হচ্ছে। স্টুডিওর ঘড়ির কাঁটায় রাত 8:10 দুঃখিত রাত 11:13।